0: রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচার হচ্ছে।
1: অনুষ্ঠান উপস্থাপনায় রয়েছি খন্দকার মোহাম্মদ নুরুল ইসলাম, শামীম খান শামা ও আমি শামীমা আক্তার খান, প্রকৌশলী দায়িত্বে উত্তম চন্দ্র গোপ, সৈয়দ মোহাম্মদ সোহাইল আনোয়ার, মোহাম্মদ সিরাজুল আলম, শামীম আহমেদ, এস এম আল জুবাইর এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন মাহবুব সোবহান।
0: বাংলাদেশ বেতার অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত। আজ সূরা নাহালের 77 আয়াত থেকে 79 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন আরি মাহমুদুল হাসান।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।

0: صدق الله العظيم.
1: এখন তরজমা পাঠ করছেন মুফতি মোহাম্মদ সিফাতুল্লাহ.
2: بسم الله الرحمن الرحيم. তেলাওয়াতকৃত সূরা নাহালের 77 থেকে 79 আয়াতে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, নভোমণ্ডল ও ভূমণ্ডলের গোপন রহস্য একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে, আর কিয়ামত সংঘটিত হওয়ার বিষয়টি তো চোখের পলকের মতো অথবা তার চেয়েও নিকটবর্তী। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে কিয়ামত সংঘটিত করা মোটেই কঠিন নয়, নিশ্চয়ই আল্লাহ তাআলা সব কিছুর উপর সর্বশক্তিমান। আর আল্লাহ তাআলা তোমাদেরকে তোমাদের মায়ের গর্ভ থেকে বের করেছেন, তোমরা তখন কিছুই জানতে না। তিনি তোমাদেরকে শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর দান করেছেন, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। তারা কি আকাশের শূন্যে নিয়ন্ত্রিতভাবে বিচরণকারী পাখিদের দিকে লক্ষ্য করে না? পাখি কিভাবে ডানা মেলে আকাশে উড়ে এবং পড়ে যায় না? এটি আল্লাহ তাআলার কুদরতের নিদর্শন। আল্লাহ তাআলা ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না। নিশ্চয়ই এতে ইমানদারদের জন্য বহু নিদর্শন রয়েছে। সৃষ্টি জগতের এসব নিদর্শন চিন্তা করলে আল্লাহ তাআলার অসীম ক্ষমতা ও একত্বের প্রমাণ পাওয়া যায়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল কারীম ওয়া সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: পথ ও পাথেয়, আজকের বিষয় প্রতিবেশীর হক, এ সম্পর্কে বলছেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির।
3: মাহমুদুহু ওয়া সাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলাম মানুষের প্রতিটি সম্পর্কের মতো প্রতিবেশী অধিকার বা হকের বিষয়েও বিশেষ গুরুত্ব আরোপ করেছে। পবিত্র কোরআন ও হাদিসে প্রতিবেশীর প্রতি সদাচরণ, সহানুভূতি, সাহায্য ও সম্মান প্রদর্শনের ব্যাপারে অসংখ্য নির্দেশনা রয়েছে। একজন মুসলিমের ইমান ও চরিত্রের গুরুত্বপূর্ণ দিক হল সে তার প্রতিবেশীর সাথে কেমন আচরণ করে। তাই ইসলামে প্রতিবেশীর হক আদায় করা শুধু সামাজিক দায়িত্ব নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। প্রতিবেশী বলতে সাধারণত তাদেরকে বোঝায় যারা আমাদের বাড়ির আশেপাশে বসবাস করে। ইসলামী দৃষ্টিতে প্রতিবেশীর পরিধি অনেক বিস্তৃত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবেশীর অধিকারের বিষয়ে এত বেশি গুরুত্ব দিয়েছেন যে সাহাবীগণ মনে করেছিলেন হয়তো প্রতিবেশীকেও উত্তরাধিকারী বানানো হবে। হাদিস শরীফে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি উপদেশ দিতে থাকেন যে আমি ধারণা করলাম তিনি হয়তো প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দিবেন। সহিহ বুখারী ও সহিহ মুসলিম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সে ব্যক্তি মুমিন নয় যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সহিহ বুখারী। প্রতিবেশীর প্রতি অপর প্রতিবেশীর কিছু হক রয়েছে। প্রতিবেশীর সাথে সর্বদাই ভদ্র, নম্র, বিনয়ী আচরণ করতে হবে। হাসি মুখে কথা বলা, খোঁজখবর নেওয়া, প্রয়োজন হলে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেয় উত্তম চরিত্রের পরিচায়ক। সম্মানিত শ্রোতা, প্রতিবেশী অভাবগ্রস্ত হলে তাকে সাহায্য করা একজন মুসলিমের অন্যতম দায়িত্ব। অসুস্থ হলে খোঁজ খবর নেওয়া, বিপদে পাশে দাঁড়ানো এবং দরিদ্র হলে সহযোগিতা করাও ইসলামের অন্যতম শিক্ষা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে সে পরিপূর্ণ মুমিন নয়। প্রতিবেশীর আনন্দে আনন্দিত হওয়া এবং দুঃখে সমবেদনা জানানো সামাজিক বন্ধনকে সুদৃঢ় করে। কারো মৃত্যু, অসুস্থতা বা বিপদের সময় পাশে দাঁড়ানো ইসলামী ভ্রাতৃত্বের অন্যতম নিদর্শন। প্রতিবেশীর ব্যক্তিগত বিষয় বা দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করা একেবারেই অনুচিত। প্রতিবেশীর সম্মান রক্ষা করা একজন মুসলিমের নৈতিক দায়িত্ব। সম্মানিত শ্রোতা, ইসলামী গবেষকগণ প্রতিবেশীকে তিন ভাগে বিভক্ত করেছেন। মুসলিম আত্মীয় প্রতিবেশী, এদের তিনটি হক রয়েছে, আত্মীয়তার হক, ইসলামের হক ও প্রতিবেশীর হক। দুই, মুসলিম অনাত্মীয় প্রতিবেশী, এদেরও দুটি হক রয়েছে, ইসলামের হক ও প্রতিবেশীর হক। তিন, অমুসলিম প্রতিবেশী, এদেরও প্রতিবেশীর হক রয়েছে এবং তাদের সাথেও সদাচরণ করতে হবে, এটি ইসলামের নির্দেশ। প্রতিবেশীর হক আদায় করলে সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠিত হয়, মানুষের মধ্যে ভালোবাসা ও সহমর্মিতা বৃদ্ধি পায়, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় এবং আখিরাতে এর প্রতিদান লাভ করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রতিবেশীদের বিপদে আপদে পাশে দাঁড়ানোর তৌফিক দান করুন, আমিন।
1: এতক্ষণ শুনলেন পথ ও পাথেয়, আজকের বিষয় ছিল প্রতিবেশীর হক। এ সম্পর্কে বললেন ডক্টর মোহাম্মদ শাহজাহান কবির। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার। এখন রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হচ্ছে।

হব সবাই তুলসি রাত পার সুপারি শের বরকতে তার হব সবাই তুলসি রাত পার

0: রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাত পেশ করা হলো।
1: বাংলাদেশ বেতার, প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমার আপনার আমাদের সকলের, আমাদের প্রতিদিনের কাজ হোক দেশের উন্নয়নের জন্য, দেশের উন্নয়ন আমাদের সকলের উন্নয়ন। প্রিয় শ্রোতা, শুনলেন দেশের গান, শিল্পী সৌম্য মনির কোনাল, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন আবু বকর সিদ্দিক।

0: দেশের গান শুনলেন সমীর মনির কুণালের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার আজ বেলা একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সময়ের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকা নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
0: আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪১ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে। আমরা পূর্বাভাস শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে এই অনুষ্ঠান একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্স, FM ৯০ মেগাহার্জ, FM ১০৬ মেগাহার্জ ও FM ১০২ মেগাহার্জে।
0: শ্রোতা, এবারে জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। প্রথমে ঢাকা কয়ের অনুষ্ঠান। নজরুল বর্ষ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মানসীর সকাল ৭টা ৪৫ মিনিটে। সকাল ৮টা ৩০ মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি সকাল ৯টা ৫ মিনিটে। ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ সকাল ১০টা ৫ মিনিটে। ক্যাম্পাস ভিত্তিক প্রামাণ্য অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ বেলা ১১টা ২০ মিনিটে। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহের বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসিরুল কোরআন বেলা ২টা ২০ মিনিটে। এই সপ্তাহের নাটক নয়ন চলে গেল বেলা ৩টা ৫ মিনিটে, রচনা মুস্তাফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা আব্দুর রউফ। আলোর পথে যাত্রা মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল ৪টা ৫ মিনিটে।
1: ইসলাম ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন প্রচারিত হবে বিকেল ৪টা ৩৫ মিনিটে। গারদের জন্য অনুষ্ঠান শালকিত্তাল বিকেল ৫টা ১০ মিনিটে। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল ৫টা ৫০ মিনিটে এবং কিষাণ বধূ সন্ধ্যে ৬টা ৫ মিনিটে। সন্ধ্যে ৭টা ৫ মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে ৭টা ৩০ মিনিটে। রাত ৯টা ৫ মিনিটে বেতার ম্যাগাজিন উত্তরণ। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ গীতি আলোক্য প্রচারিত হবে রাত ১০টায়। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা প্রচারিত হবে রাত ১০টা ৩০ মিনিটে।
0: এবার এফএম এর অনুষ্ঠান। ৯৯ মেগাহার্জে সন্ধ্যে ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম ৯০ মেগাহার্জ, ১০২ মেগাহার্জ ও ১০৬ মেগাহার্জে সকাল ৬টা থেকে বেলা ১২টা ১০ মিনিট পর্যন্ত এবং বেলা ২টা ১৫ মিনিট থেকে রাত ১১টা ১৫ মিনিট পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। শুনুন আজকের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, এখন শুনবেন ভোরের গান। শিল্পী সৈয়দ আব্দুল হাদী, গীতিকার মাসুদ করিম, সুরকার আব্দুল আহাদ।

0: সৈয়দ আব্দুল কাদের কণ্ঠে শুনলেন ভোরের গান।
1: যে পথ আমারে সত্যের বিরোধী, সে পথ ছাড়া আর কোনো পথই আমার বিপদ নয়।
0: নাহি সামনের গান মানুষের চেয়ে বড় কিছু নয়, নাহি কিছু মহিয়ান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম।
1: আপনারা অনুষ্ঠান শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। আমাদের অনুষ্ঠান মালায় এবারে নজরুল সঙ্গীত, শিল্পী বিদিশা মিত্র।

তুমি আমায় জগে জাগাও গুণী তোমার উদার সঙ্গীতে, বিদিশা মিত্রের গাওয়া এবারের নজরুল সঙ্গীতে।

0: এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন। শিল্পী ছিলেন বিদিশা মিত্র।
1: বাংলাদেশ বেতার, ঢাকা।
2: আমার মাথা নত করে দাও হে তোমার চরণধুলার তলে।
1: রবীন্দ্রসঙ্গীত শিল্পী অজিত রায়।

অজিত রায়ের কণ্ঠে পরপর দুখানি রবীন্দ্রসঙ্গীত শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত কৃষি ও পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার।

0: প্রিয় কৃষিজীবী ভাই বোনেরা, ঋতু বৈচিত্র্য দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, চলছে বর্ষাকাল। বর্ষাকাল কৃষিকাজের জন্য বেশ উপযুক্ত সময়, কারণ এই সময় পর্যাপ্ত বৃষ্টিপাত হয় যা জমিতে প্রাকৃতিকভাবে সেচের ব্যবস্থা করে। এতে মাটির আর্দ্রতা বজায় থাকে, বীজ অঙ্কুরোদ্গমে সহায়তা করে এবং ধান সহ বিভিন্ন ফসলের চাষে অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। তাই বর্ষাকাল কৃষি ও কৃষকের জন্য আশীর্বাদ। কৃষিজীবী ভাই বোনেরা, শুরু করছি আজকের কৃষি সমাচার। কৃষিজীবী ভাই বোনেরা, শুরুতে আমার বাংলা পর্বে জানাবো পুষ্টির চাহিদা পূরণে প্রাণী সম্পদ খাতের ভূমিকা, এ বিষয়ে একটি সাক্ষাৎকার। শ্রোতা, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আপনাদের সাথেই আছি আমি মোসাম্মদ বৈশাখী খাতুন। আমরা জানি আমাদের সুস্থ থাকার জন্য পুষ্টিকর খাবার খুবই গুরুত্বপূর্ণ, আর পুষ্টি চাহিদা পূরণে প্রাণী সম্পদ খাতের ভূমিকা কতটুকু, এই বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। এই বিষয়ে আমাদের সাথে কথা বলার জন্য উপস্থিত আছেন ডক্টর হোসেন মোহাম্মদ সেলিম, উপপরিচালক প্রাণী সম্পদ অধিদপ্তর ঢাকা। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য।
1: আপনাকেও স্বাগত।
0: প্রথমেই আপনার কাছে জানতে চাই, এই যে প্রাণী সম্পদ খাতের কথা বলি, এই খাতের মধ্যে আসলে কোন কোন খাদ্যগুলো পড়ে?
1: আসলে প্রাণী সম্পদ খাত হলো দেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা বিধান, বেকার সমস্যার সমাধান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, সাধারণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মেধা সম্পন্ন জাতি গঠনে অপরিহার্য খাত। এই মেধা সম্পন্ন জাতি গঠনের জন্য প্রধানত যে তিনটি খাদ্য উপাদান

0: তৈরি করে থাকে, তার মধ্যে হলো দুধ উৎপাদন বৃদ্ধি, মাংস উৎপাদন বৃদ্ধি এবং ডিম উৎপাদন বৃদ্ধি। এই তিনটি প্রাণীজ পুষ্টি খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের শরীরের জন্য, এবং প্রাণী সম্পদ অধিদপ্তর তাদের মাঠ পর্যায়ে সারা দেশে দুধ মাংস ডিম উৎপাদনে নিরলস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
1: এবারে আপনার কাছে জানতে চাই, দুধের উৎপাদন ও পুষ্টিগুণ সম্পর্কে আসলে যদি আমাদের একটু ধারণা দিতে।
0: গত অর্থ বছরে সারা দেশে মোট 155.38 লক্ষ মেট্রিক টন দুধ উৎপাদিত হয়েছে, যার ফলে দেশে মাথাপিছু দৈনিক আমরা বলি যে 250 ml দুধের চাহিদার বিপরীতে প্রায় 239 মিলিলিটার দুধ সরবরাহ করা সম্ভব হয়েছে, যার পরিমাণ প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে। সরবরাহকৃত 239 মিলিলিটার দুধের মধ্যে তরল দুধ এবং দুধ হতে উৎপাদিত পণ্য যেমন দই, ছানা, মিষ্টি, আইসক্রিম, পনির, ঘি, মাঠা ও অন্যান্য দুগ্ধজাত পণ্য রয়েছে, যা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। দুধ একটি সম্পূর্ণ ও আদর্শ খাদ্য এবং ইহা উৎকৃষ্ট আমিষের উৎস। আয়রন ছাড়া সকল প্রয়োজনীয় ভিটামিন এবং মিনারেলস দুধে বিদ্যমান। দুধে এল ট্রিপটোফ্যান নামক অ্যামাইনো অ্যাসিড থাকে, বিদায় দুধ খেলে ভালো ঘুম হয়। দুধ থেকে তৈরি ইয়োগার্ট প্রোবায়োটিক হিসেবে কাজ করে, যা হজম শক্তি এবং শরীরের ইমিউন ক্ষমতা বৃদ্ধি করে।
1: এখন আপনার কাছে জানতে চাই, আমাদের দেশের আসলে ডিমের উৎপাদনটা কতটা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে যদি বলি।
0: প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, গত অর্থ বছরে সারা দেশে মোট 2,440.65 কোটি ডিম উৎপাদিত হয়েছে, যার ফলে দেশে মাথাপিছু বছরে 208টি ডিমের চাহিদার বিপরীতে প্রায় 137টি ডিম সরবরাহ করা সম্ভব হয়েছে এবং এই উৎপাদন প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে। এই হিসাবে জন প্রতি সপ্তাহে গড়ে 4টি ডিম এবং ডিম হতে উৎপাদিত পণ্য যেমন ফুডিং, কেক, এগ অ্যালবুমেন, এগ ইয়ক পাউডার ইত্যাদি গ্রহণ করবে, যা খুবই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত। আসলে ডিম একটি সম্পূর্ণ নিউট্রিয়েন্ট ফিল। ডিমের আয়রন হিম পদ্ধতি থাকে বিদায় মানব শরীরে রক্তে হিমোগ্লোবিন তৈরিতে দ্রুত সহায়তা করে। ডিম ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে ও শরীরের ওজন কমায় এবং মানুষের যে বুড়িয়ে যাওয়া থেকে রোধ করে, চামড়া মসৃণ রাখে এবং ক্যান্সার প্রতিরোধ করে। ডিম খেলে দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি প্রখর থাকে। ডিমের স্যাটাইটি ভ্যালু বেশি বিদায়। ডিম খেলে পরিতৃপ্তি নিশ্চিত হওয়ার কারণে অন্যান্য অপ্রয়োজনীয় খাবার গ্রহণ কম হয়ে থাকে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাই, আমাদের দেশে মাংসের উৎপাদনটা কতটা এবং এর পুষ্টিগুণ সম্পর্কে যদি বলতেন।
0: প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে, সারা দেশে 89.54 লক্ষ মেট্রিক টন মাংস উৎপাদিত হয়েছে, যার ফলে দেশে মাথাপিছু দৈনিক 120 গ্রাম মাংসের চাহিদার বিপরীতে প্রায় 138 গ্রাম মাংস সরবরাহ করা সম্ভব হয়েছে, যার পরিমাণ এই যে উৎপাদনের পরিমাণ প্রতি বছরে বৃদ্ধি পাচ্ছে। এখানে উল্লেখ্য যে 138 গ্রাম মাংসের মধ্যে মাংস উৎপাদিত যেমন মিট বল, মিট বার্গার, মিট কাটলেট, চিকেন বার্গার, চিকেন নাগেট, ফ্রাইড চিকেন, চিকেন স্যান্ডউইচ ও অন্যান্য মাংসজাত খাদ্য পণ্য রয়েছে, যা খুবই পুষ্টিকর উপাদেয় এবং স্বাস্থ্যসম্মত। মাংস একটি উচ্চ আমিষের উৎস, যেখানে সকল অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। মাংস মানবদের অত্যাবশ্যক ভিটামিন ও মিনারেলস এর চাহিদা পূরণ করে, বয়স্কদের অস্থি ক্ষয়রোধ ও দুর্বলতা প্রতিরোধ করে, শিশুর দৈহিক বৃদ্ধি ও মেধার বিকাশ ঘটায়। প্রাণী সম্পদ অধিদপ্তর নিরাপদ প্রাণীজ আমিষের আভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি আয় বৃদ্ধিতে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম গ্রহণ ও সুষ্ঠু বাস্তবায়নের মাধ্যমে মেধাবী জাতি গঠনে প্রাণী সম্পদ সেক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
1: আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে উপস্থিত হয়ে মূল্যবান তথ্য সবাইকে জানানোর জন্য।
0: আপনাকেও ধন্যবাদ।
1: কৃষিজীবী ভাই ও বোনেরা, কৃষি ও কৃষকের উন্নয়নে আমাদের দিতে হবে সর্বাধিক গুরুত্ব, কেননা দেশের সার্বিক উন্নয়নে কৃষকের ভূমিকা অনেক বেশি। হ্যাঁ কৃষিজীবী ভাই ও বোনেরা, এ পর্যায়ে আপনাদের শোনাব একটি কৃষি বিষয়ক গান।

0: পেশাজীবী ভাই ও বোনেরা, আপনাদের সকলে সুস্থ সুন্দর নিরাপদ জীবনের প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি।
1: কৃষি পরিবেশ ভিত্তিক অনুষ্ঠান কৃষি সমাচার আজকের মতো এখানেই শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা ছিলেন তানিয়া সুলতানা, সম্পাদনায় মোহাম্মদ ফখরুদ্দিন মাহমুদ, অনুষ্ঠানটি তত্ত্বাবধানে খালেদা পারভীন এবং প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক 693 কিলোহার্জ, FM 106 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 90 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরে শুনতে পাবেন সকাল 7টার বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল সাতটা, আজ শুক্রবার, বিশে ভাদ্র, একুশে রবিউল আউয়াল, চৌঠা সেপ্টেম্বর। বাংলাদেশ বেতার খবর পড়ছি লতিফা জামান। শুরুতেই শিরোনাম, সমাজ বিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় $10 লাখ দিল বাংলাদেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। ঢাকার অদূরে তুরাগ তীরে আগামী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান। শিশু কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান। এবং শ্রীলঙ্কায় বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধী দল। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে NID, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা MFS অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান।
2: জন্মাষ্টমী উপলক্ষে সবার প্রতি আমার একান্ত আহ্বান, আসুন আমরা সবাই ধর্মীয় সম্প্রীতি, সহনশীলতা এবং পারস্পরিক শ্রদ্ধা এবং সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় করি। দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে, সোশ্যাল মিডিয়ার আশ্রয় নিয়ে কেউ কেউ মানুষকে কখনো কখনো উস্কে দেওয়ার চেষ্টা করছে। দেশে কোন রকমের বিদ্বেষ যেন আমাদের সমাজে অস্থিরতা সৃষ্টির কারণ না হয় সে বিষয়ে আমি সজাগ দৃষ্টি রাখতে সকলের প্রতি একান্ত আহ্বান জানাই।
0: একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান।
2: বর্তমান সরকার এমন একটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা গড়তে চায় যে রাষ্ট্র তার সাধ্য এবং সামর্থ্য অনুযায়ী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে দেশের নাগরিকদের প্রয়োজনীয় সহায়তা দেবে। অপরদিকে নাগরিকগণ রাষ্ট্রের প্রতি তাদের সকল নাগরিক দায়িত্ব পালন করবেন।
0: অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সরাসরি 9 জন পুরোহিত ও সেবায়িতের মধ্যে সম্মানী বিতরণ করেন। এছাড়াও সারাদেশে পুরোহিত ও সেবায়িতগণের ব্যাংক অ্যাকাউন্টে EFT-র মাধ্যমে এই অর্থ পাঠানো হয়। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে জন্মগ্রহণ করেন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটি ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজা। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, স্লোগান নয় বরং ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য তার সরকারের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা। তিনি গতকাল ইস্টার্ন রিফাইনারি লিমিটেড ইআরএল এর আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ইসলামী উন্নয়ন ব্যাংক আইএসডিবির অর্থায়ন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির অধীনে ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে প্রায় ১০০ কোটি মার্কিন ডলার অর্থায়ন করবে ইসলামী উন্নয়ন ব্যাংক। প্রধানমন্ত্রী বলেন, চলতি দশকে রপ্তানি, বিনিয়োগ ও আর্থিক শৃঙ্খলার মাধ্যমে দেশের অর্থনীতির আকার দ্বিগুণ করতে চায় সরকার। তিনি বলেন, তাঁর সরকারের লক্ষ্য বাংলাদেশকে একটি উৎপাদন কেন্দ্র এবং এই অঞ্চলের প্রবেশদ্বারে পরিণত করা। অভ্যন্তরীণ ও বৈশ্বিক প্রেক্ষাপটে ক্রমে জটিল হয়ে ওঠা নানা চ্যালেঞ্জের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ভূ রাজনৈতিক উত্তেজনা ও সংঘাত, বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন, জ্বালানি ও খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, প্রযুক্তিগত রূপান্তর এবং উন্নয়ন অর্থায়নের ব্যয় বৃদ্ধি উন্নয়নশীল অর্থনীতিগুলোর উপর অতিরিক্ত চাপ তৈরি করছে। তিনি বলেন, এই পরিস্থিতিতে অংশীদারত্ব আগের যে কোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ও আইএসডিবির মধ্যকার এই অর্থায়ন চুক্তি দুপক্ষের মধ্যে নতুন ধরনের অংশীদারত্ব গড়ে তুলবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে জ্বালানি সংকট নিরসনে তেল গ্যাস উত্তোলন, নতুন নতুন কূপ সন্ধান বা পেক্সকে শক্তিশালীকরণ সহ সমন্বিত পদক্ষেপ গ্রহণ করছে সরকার। এর ফলে দ্রুতই সংকট কাটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। জ্বালানি নিরাপত্তায় সরকারের গৃহীত এই সকল পদক্ষেপ নিয়ে বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
3: দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় বিনিয়োগ আসছে ইস্টার্ন রিফাইনারিতে। চট্টগ্রামের এই রাষ্ট্রীয় তেল শোধনাগারের আধুনিকায়ন ও সম্প্রসারণে প্রায় ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আইএসডিবি। প্রধানমন্ত্রী তারেক রহমান ও আইএসডিবি গ্রুপের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আল জাসেরের উপস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে সই হয়েছে অর্থায়ন চুক্তি। প্রকল্পে বছরে আরো ৩০ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল ধনের সক্ষমতা তৈরি হবে। প্রকল্পটি বাস্তবায়ন হলে দেশের পেট্রোলিয়াম জাত পণ্যের চাহিদার প্রায় ৪৫-৫০% স্থানীয়ভাবে পূরণ করা সম্ভব হবে, ফলে আমদানি নির্ভরতা কমার পাশাপাশি বৈদেশিক মুদ্রার উপর চাপও কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জানান,
4: আমি মনে করি এটা বাংলাদেশের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কারণ এই সেকেন্ড ইউনিটটা যদি আমরা স্থাপন করতে পারি তাহলে আমাদের ক্রুড অয়েল পরিশোধন ক্ষমতা আমাদের এখন যে আছে তা তিন গুণ বৃদ্ধি পাবে।
3: অন্যদিকে গ্যাস ও এলএনজি সরবরাহ সংকট পরিস্থিতি সামাল দিতে জরুরি ভিত্তিতে বাড়তি এলএনজি আমদানি করছে সরকার।
4: আমরা মনে করছি, যেটা জাতীয় সংসদে আমি বলেছি, যে আমরা আগামী দুই সপ্তাহের মধ্যে ইনশাআল্লাহ জ্বালানি বিদ্যুৎ পরিস্থিতি একটা উল্লেখযোগ্য আমরা উন্নতি আমরা লক্ষ্য করব।
3: নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার প্যানেলকে উৎসাহিত করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশ বাহিনীকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন। গতকাল পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির বঙ্গভবনে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আহ্বান জানান। সাক্ষাৎকালে আইজিপি রাষ্ট্রপতিকে পুলিশ বাহিনীর মনোবল দৃঢ় রাখা এবং বাহিনীর আধুনিকায়ন ও ডিজিটালাইজেশনে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। পাশাপাশি তিনি দায়িত্ব পালনে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা কামনা করেন। রাষ্ট্রপতি এই বিষয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে চলমান ত্রাণ, পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ ১০ লাখ ডলার দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান দেশের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন কর্মকাণ্ডে গণমাধ্যম কর্মীদের গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল ভোলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানান। রাষ্ট্রীয় সম্পদের সঠিক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, জনগণের সুবিধার জন্য সরকার যেসব উন্নয়ন বরাদ্দ ছাড় করে সেগুলো সঠিকভাবে বণ্টন হচ্ছে কিনা এবং উন্নয়ন টেকসই হচ্ছে কিনা সেদিকে সাংবাদিকদের নজর রাখতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, টঙ্গীতে মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম সমাবেশ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তিনি গতকাল সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আগামী বছরের 8-10 জানুয়ারি এবং 15-17 জানুয়ারি দুই পর্বে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
5: খবরের বাকি অংশ পড়ছি রওনক জাহান। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বাংলাদেশী কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবং খুব শিগগিরই দেশটিতে কর্মী পাঠানোর পথ সুগম হবে। তিনি গতকাল জাতীয় সংসদে এক লিখিত প্রশ্নের জবাবে একথা বলেন। এর আগে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে বিকেলে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী, মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার দ্বিপক্ষীয় ও কূটনৈতিক উদ্যোগ নিয়েছেন। এক সম্পূরক প্রশ্নের জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হুসেন জানান, ভূমিকম্প সহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় সরকার 1,00,000 স্বেচ্ছাসেবকের একটি প্রশিক্ষিত ভিত্তি গড়ে তুলছে। ইতোমধ্যে 70,000 স্বেচ্ছাসেবক প্রস্তুত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় প্রায় 5.5 মাস চিকিৎসা শেষে দেশে ফিরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা 8 আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস গতকাল জাতীয় সংসদের বৈঠকে যোগ দেন। অসুস্থতা কাটিয়ে দেশের মানুষের কল্যাণে পুনরায় কাজ করার সুযোগ পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। গতকাল জাতীয় সংসদে ব্যাংক রেজুলেশন সংশোধন বিল 2026 এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের পরিবর্তে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল উত্থাপন করা হয়। সংসদের বৈঠক আগামী রোববার বিকাল 3টায় আবার বসবে। প্রধানমন্ত্রী সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান জিয়া স্মৃতি পাঠাগারকে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার আশাবাদ প্রকাশ করেছেন। গতকাল রাজধানী বাংলা একাডেমি প্রাঙ্গণে জিয়া স্মৃতি বইমেলা 2026 উদ্বোধনকালে তিনি একথা বলেন। ডাক্তার জুবাইদা রহমান শিশু কিশোরদের মধ্যে মূল্যবোধ, ন্যায় বিচার, সততা, নিষ্ঠা ও সহনশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান। বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতি, আদর্শ ও জীবন নিয়ে লেখা বইয়ের প্রচার ও বিতরণের জন্য জিয়া স্মৃতি পাঠাগারের কেন্দ্রীয় কমিটি এই বইমেলার আয়োজন করে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতক 30 আসামিকে আত্মসমর্পণের জন্য 2টি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 গতকাল এই আদেশ দেন। এই মামলার পরবর্তী শুনানির জন্য 16 সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল 2। টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ছাদ ভিত্তিক সৌরবিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের এমন পদক্ষেপকে সময়োপযোগী উল্লেখ করে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান কাঠামোতে স্বল্প সময়ের ব্যবধানে ছাদে সোলার প্যানেল স্থাপন সম্ভব। এর ফলে গ্রাহকরা যেমনি উপকৃত হবেন তেমনি দীর্ঘমেয়াদে দেশের জ্বালানি সংকট লাঘব হবে বলে মত তাদের। আরো শুনুন প্রতিবেদনে।
6: যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। জ্বালানি সংকটে ভুগছে যুক্তরাজ্য সহ ইউরোপ এবং বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ। এমন বাস্তবতায় নবায়নযোগ্য জ্বালানির ওপর ঝুঁকছে অনেক দেশ, বিশেষ করে সৌরশক্তি ব্যবহারের মাধ্যমে জ্বালানি উৎপাদনের পথে হাঁটছে দেশগুলো। এরই ধারাবাহিকতায় সৌরশক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে বাড়ির মালিকদের উদ্বুদ্ধ করতে ছাদভিত্তিক সৌর বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। গ্রাহকের ব্যবহারের পর উদ্বৃত্ত থাকা বিদ্যুৎ প্রতি ইউনিট কেনা হবে 10.50 টাকায়। এসব বিদ্যুৎ সরবরাহ করা হবে জাতীয় গ্রিডে। সরকারের এমন সিদ্ধান্তকে বাস্তবসম্মত এবং সময় উপযোগী বলে মনে করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ডক্টর গালিব হাশমি। ডক্টর গালিবের মতে, প্রাথমিকভাবে সোলার প্যানেল বসাতে একজন গ্রাহকের মোটা অঙ্কের অর্থ ব্যয় হলেও সরকারের কাছে বিদ্যুৎ বিক্রি সুবিধার কারণে দীর্ঘমেয়াদে তিনি লাভবান হবেন।
7: সিস্টেম তৈরি করতে 3 লক্ষ টাকার মতো লাগবে। খুব হাই কোয়ালিটি সোলার পাম্প চালাবে, প্রত্যেক মাসেই আমার 10,000 টাকা করে সেভ করবে। প্রথম 1 বছরে 1 লক্ষ টাকা সেভ উঠে আসবে, বাকি 3 বছরের মধ্যে টাকা দিয়ে ইনভেস্ট করেছিলাম সেই টাকাটা উঠে আসবে। সোলার যে প্যানেল গুলো আমি লাগালাম সেটা হচ্ছে 20-30 বছর চলবে।
6: অনেকেরই ধারণা সোলার প্যানেল বসানোর বিষয়টি বেশ সময় সাপেক্ষ, তবে সংশ্লিষ্টরা বলছেন মাত্র 10 দিনের মধ্যেই ছাদে সোলার প্যানেল বসিয়ে উৎপাদিত বিদ্যুৎ ব্যবহার করা সম্ভব। বাংলাদেশ বেতারকে যেমনটি বলছিলেন বেসরকারি প্রতিষ্ঠান নেট জিরো এনার্জি অ্যান্ড টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপক মোহাম্মদ ইজাজুল হক,
8: কেউ যদি বাসা বাড়িতে সোলার বসাতে যায় বসাতে গেলে সর্বোচ্চ 10 দিন লাগবে, আর নেট মিটারিং সহ হয়তো আরো 2 মাস লাগতে পারে আর কি। এটা হচ্ছে সময়ের বিষয়। বাসাতে লোড আছে 5 কিলো, এখন সোলার থেকে জেনারেশন হচ্ছে 10 কিলোওয়াট, ওই 5 কিলোওয়াট লোডে দিবে, বাকি 5 কিলোওয়াট সে ব্যাটারিকে স্টোর করবে।
6: এদিকে সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে যেসব গ্রাহক 2027 সালের 28 ফেব্রুয়ারির মধ্যে ব্যাটারি সহ ছাদ ভিত্তিক সৌর বিদ্যুৎ স্থাপন করবেন শুধু তারাই সরকারের কাছে উদ্বৃত্ত থাকা বিদ্যুৎ বিক্রি করতে পারবেন। মহসিন কবির, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
9: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
5: এবার আন্তর্জাতিক সংবাদ। শ্রীলঙ্কায় সরকার প্রস্তাবিত একটি আইন প্রত্যাহারের দাবিতে দেশটির বিরোধী দলের কয়েকশত পার্লামেন্ট সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি এই আইন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে। প্রায় 2 সপ্তাহ আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দেশানায়কের সরকার দেশটির বিচার বিভাগের সংস্কার এনে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব আনেন। এর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়। প্রস্তাবিত এই সংশোধনের ফলে দেশটির শীর্ষ বিচারকদের অবসরের বয়স 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কা সরকার বলছে বিচার প্রক্রিয়ায় সময় কমিয়ে আনতে সংস্কার করা হচ্ছে, এতে বিচার বিভাগের স্বাধীনতায় প্রভাব ফেলবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যতটা বড় করে দেখানো হচ্ছে বাস্তবে তেমন বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তিনি জানান গত মঙ্গলবার ইরানের কুয়েস্তাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা যুক্তরাষ্ট্র তদন্ত করছে। ওই হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত মাসে গাম্বিয়া থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা করা অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের কাছে সমুদ্রে ভাসমান অবস্থায় পাওয়া গেছে। স্পেনের অভিবাসী বিষয়ক এনজিও ওয়ার্কিং বর্ডার্স এর প্রধান জানায় নৌকাটিতে মোট 127 জন যাত্রী ছিল, তাদের মধ্যে 83 জন প্রাণ হারায়। মৃতদের মধ্যে 4 জন নারী ও একটি শিশুও রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্কতা সঙ্গে দেখাতে বলা হয়েছে। আজ ঢাকায় সূর্যোদয় হয়েছে 5:41 এবং সূর্য অস্ত যাবে 6:14। শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সতর্ক থাকতে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রীয় তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়নে ইসলামী উন্নয়ন ব্যাংকের সঙ্গে সরকারের $100 কোটি চুক্তি সই। নেপালে বন্যা দুর্গতদের সহায়তায় $10 লাখ দিল বাংলাদেশ। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সঠিকভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যম কর্মীদের নজর রাখার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। বাংলা একাডেমি প্রাঙ্গনে জিয়া স্মৃতি বইমেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। শিশু কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহ্বান। এবং শ্রীলঙ্কায় বিচার বিভাগীয় সংস্কার প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ করছে বিরোধী দল। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল 8টায় ইংরেজিতে।

0: বাংলাদেশ বেতার সুখের ঠিকানা পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল।
1: প্রিয় শ্রোতা, আমাদের সকলের পরিবারেই বয়োজ্যেষ্ঠ সদস্য থাকেন, তাদের দিকে লক্ষ্য রাখা এবং তাদের যত্ন নেওয়া আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। আমরা আমাদের পরিবারের বয়োজ্যেষ্ঠদের প্রতি যত দায়িত্ববান হব, যত্নশীল হব, তারা ততই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এমনই প্রত্যাশায় আজ শুরু করছি আজকের সুখের ঠিকানার আয়োজন। বন্ধুরা, আজকের সুখের ঠিকানার বিষয় পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের জন্য প্রয়োজনীয় পুষ্টি। আজ এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম। তার কাছ থেকে জানব কিছু প্রয়োজনীয় কথা। প্রথমে আপনার কাছে জানতে চাই, পরিবারে আমাদের সকলেরই কিন্তু বয়োজ্যেষ্ঠ সদস্য থাকেন, সেক্ষেত্রে আমাদের কি কি দিক মেনে চলা উচিত?
2: আমাদের আজকের যে বিষয়টি সে যে খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের প্রত্যেকের পরিবারেই দেখা যায় যে কম বেশি আমাদের বয়োজ্যেষ্ঠরা থাকেন, যেমন আমাদের দাদা দাদি, নানা নানি অথবা আমাদের বাবা মা বা আমাদের খুব কাছের কোনো মানুষ। তো তাদের আসলে পুষ্টির যে ব্যাপারটা সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় মনে করি যে তাদের বয়স হয়ে গিয়েছে, তাদের হয়তো কোনো পুষ্টির দরকার নেই, কিন্তু ব্যাপারটা আসলে ওরকম না। একটা বয়সের পর থেকে কিন্তু আমরা জানি যে একটা মানুষের শারীরিক কন্ডিশনটাও কিন্তু আস্তে আস্তে ডিমোশন হতে থাকে, তার মেটাবলিজম, তার ইমিউনিটি পাওয়ার সবকিছু কিন্তু কমতে থাকে। তখন দেখা যায় তারা বিভিন্ন ধরনের ডিজিজগুলো তাদের বডিতে গ্রো করছে, যেমন ডায়াবেটিস থেকে শুরু করে উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল লেভেল বেশি, অথবা তার হার্টের সমস্যা, কিডনি সমস্যা, সে ধরনের কিন্তু নানান প্রবলেম তারা ফেস করে থাকেন। তো এই প্রবলেমগুলো তারা যেন আগে থেকেই মানে খুব বেশি সিভিয়ার বা প্রবলেমে না পড়ে যান, এই কারণে তাকে প্রয়োজনীয় যে পুষ্টিকর খাবার সেটি তাকে দিতে হবে। যেমন বড়দের জন্য অবশ্যই তাকে সুষম খাবারটি প্রথমে নির্বাচন করতে হবে। তারা যদি আসলে প্রপারলি আমাদের যে রেগুলার ফুড সেটা নিতে পারেন তাহলে খুবই ভালো। আর যদি তারা চিবিয়ে খাওয়া বা এই ধরনের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা তাদের ফুড সাপ্লিমেন্টেশন নিজের বাসায় কিন্তু করতে পারি। যেমন তাকে আমরা কয়েকটি গ্রুপের খাদ্য একসাথে করে একটা সাপ্লিমেন্টেশন করা যেতে পারে। আর পুষ্টির ক্ষেত্রে আসলে বিশেষ কিছু পুষ্টি রয়েছে, যেমন আমরা বেশি জোর দিয়ে থাকি যে ক্যালসিয়াম, আয়রন, তারপর হচ্ছে তার প্রোটিন, কারণ বয়স যখন আমাদের বেশি হয় তখন মাসেল ব্রেকডাউনের একটা সম্ভাবনা থাকে। সো মাসেলটাকে ঠিক রাখার জন্য কিন্তু প্রোটিনের ভূমিকা অনেক বেশি, যেটাকে আমরা আমিষ বলে থাকি। আর আমিষের প্রধান উৎস হলো মাছ, মাংস, দুধ, ডিম এবং ডাল, এই জাতীয় খাবার থেকে। তাই অবশ্যই যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন তাদেরকে প্রত্যেক দিনের খাদ্য তালিকায় একটি করে ডিম, দিনে 2-3 পিস মাছ অথবা মাংস, সাথে ডাল, এগুলো রাখতে হবে। পাশাপাশি ক্যালসিয়ামের উৎস হিসেবে কিন্তু আমরা জানি দুধ সবচেয়ে বেস্ট, তাই একজন বয়স্ক মানুষকে অবশ্যই প্রতিদিন দুধ দিতে হবে। তার যদি কোলেস্টেরল লেভেল বেশি বা হার্টের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই তাকে লো ফ্যাট মিল্ক দেওয়া যেতে পারে। অনেকের আবার দেখা যায় যে দুধে অনেক ধরনের সমস্যা থেকে থাকে, ল্যাকটোজ ইনটলারেন্স বা দুধের কোনো ইনটলারেন্স, তো সেক্ষেত্রে তারা নন ডেইরি সোর্স হিসেবে যে ক্যালসিয়ামগুলো আমরা পেয়ে থাকি, ছোট মাছ বা বিভিন্ন ধরনের গাঢ় সবুজ যে শাকসবজিগুলো, এগুলো তাদেরকে আমাদের প্রতিদিন দিতে হবে, সাথে বাদাম দিতে হবে। তাহলে দেখা যাবে তার কিন্তু নন ডেইরি সোর্স হিসেবেও কিন্তু সে ক্যালসিয়ামটা সেখান থেকে পাচ্ছে। তো এভাবে কিন্তু মূলত আমাদের স্পেশাল যে পুষ্টিগুলো সেগুলো তাকে প্রোভাইড করা, ভিটামিন ডিটাও তার জন্য পাশাপাশি এনশিওর করতে হবে।
1: আর এই যে যে পুষ্টিগুলোর কথা বললেন, বয়োজ্যেষ্ঠদের ক্ষেত্রে যদি কখনো কখনো এই পুষ্টির অভাব হয় তাহলে কি কি সমস্যা দেখা দিতে পারে?
2: খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপু। যেমন আমাদের বয়স্ক যারা রয়েছেন তাদের যদি আমরা যে মাইক্রোনিউট্রিয়েন্টস এর কথা বলছি, ভিটামিনস এবং মিনারেলস, এগুলো যদি ঘাটতি হয়ে থাকে তাহলে দেখা যাবে তার চোখের দৃষ্টিশক্তি কমে আসছে, তার দেখা যাচ্ছে তার নখ বা তার স্কিনের প্রবলেমটা আরো বেশি বেড়ে যেতে পারে, পাশাপাশি তার যে স্মরণ শক্তি বা আমাদের যে মেমোরি বলা হচ্ছে সেটাও কিন্তু তার কমে আসতে পারে। আর মেজর যে ইস্যুগুলো আছে যেগুলো আমরা দেখি যে বিভিন্ন রকম প্রোটিন, আমিষ বা হচ্ছে শর্করা, ফ্যাট, এগুলো যদি আমরা ইমব্যালেন্স হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু একজন বয়স্ক মানুষের যে কোনো একটা রোগ তৈরি হতে পারে। যেমন অতিরিক্ত যদি সে শর্করা জাতীয় খাবার গ্রহণ করে ফেলেন তাহলে কিন্তু তার ডায়াবেটিস বা তার উচ্চ রক্তচাপের ঝুঁকি বেড়ে যেতে পারে। সো পরিমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে যেমন আপনি বলেছেন যে আসলে যদি এইটার ঘাটতি হয়, ঘাটতিটাও কিন্তু অন্যভাবে বলা যেতে পারে, যদি আমরা প্রয়োজনে অতিরিক্ত যদি তাকে দিয়ে ফেলি সেটাও কিন্তু তার জন্য হার্মফুল হচ্ছে, এবং যখন প্রয়োজনে কম সে নিচ্ছে সেখানেও কিন্তু তার ঘাটতি হচ্ছে। যেমন আমরা শুরুতে বলেছি আমিষটা কম খেলে তার মাসেল স্ট্রেংথ কমে যাবে, সে পেশি শক্তিটা কমে আসবে, সে হাঁটা চলাটা দেখা যাবে ঠিকভাবে করতে পারবে না, ক্যালসিয়ামের ঘাটতি হলে তার বোন এবং তার যে দাঁতের গঠন সেখানেও কিন্তু তার সমস্যা হতে পারে, দেখা যাবে খুব অল্পতেই তার ফ্র্যাকচার বা কোমরের ব্যথা হাঁটু ব্যথা এই জিনিসগুলো কিন্তু খুব আপনি জানেন যে এই বয়সটাতে বেশি দেখা যায়,
3: কখনো কখনো দেখা যায় যে ক্ষয় রোগ হয়েছে,
2: হাড় ক্ষয় হয়ে যাচ্ছে। সো এই বিষয়গুলোর জন্য যদি তাকে প্রতিদিন ক্যালসিয়াম যুক্ত খাবার এবং ভিটামিন ডি ঠিক রাখা না হয় তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু অতিরিক্ত পর্যায়ে চলে যাবে।
3: সব মিলে যেটা বলতে চাই যে পরিবারে যে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের একটি সুষম খাদ্য তালিকা থাকা উচিত,
2: এবং স্পেশাল কিছু পুষ্টি যেগুলো আমরা উল্লেখ করেছি সেগুলো তাকে বিশেষভাবে মানে খাবারের তালিকায় রাখতে হবে।
3: আর এইসব পুষ্টিকর খাদ্য তালিকা ছাড়াও তাদের যত্নটা কেমন হওয়া উচিত?
2: যত্নটা আমি মনে করি যে আসলে একজন মানুষের কিছুটা শারীরিক পরিশ্রম প্রয়োজন রয়েছে, তাকে একটু বাহিরে হাঁটানো বা ঘরের মধ্যে একটু এক্সারসাইজ করানো, তাকে একটু প্রতিদিন দেখা যাবে যে খাবারের পাশাপাশি যে নারিশমেন্টের ব্যাপারটা আসলে আমরা কিন্তু মেন্টাল রিফ্রেশমেন্ট দিয়েও বুঝি, সো তাকে একটু মেন্টালি যদি রিফ্রেশ রাখা যায় তাহলে কিন্তু তার ইমিউনিটি বুস্টিংটা ভালো হবে। ভালো ঘুমটা তার জন্য দরকার আছে, হাসি খুশি রাখা এবং অবশ্যই পুষ্টিকর খাবারটা তাকে মেইন কাজ হিসেবে তার ভালো থাকার একটি সোর্স আর কি। সো সেই হিসেবে তাকে এই কাজগুলো করে এবং খাবারগুলো দিলে সে সুস্থ থাকতে পারবে।
3: বয়স্কদের ক্ষেত্রে আরো যে সমস্যা দেখা যায় সেটি হচ্ছে যে কখনো কখনো দেখা যায় চোখে ছানি পড়ে, চোখে কম দেখতে শুরু করে বা দাঁত ক্ষয় হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে?
2: চোখের অনেকগুলো প্রবলেম হতে পারে, যেমন ভিটামিন এ বা বিটা ক্যারোটিনে যদি ডেফিসিয়েন্সি তার আগে থেকেই থেকে থাকে এবং এই সময় যদি তার জিনিসগুলো কম হয় সেক্ষেত্রে আমরা দেখি যে তাদের চোখের দৃষ্টিশক্তি একটু সমস্যা হতে পারে। এবং আপনি জানেন যে বয়স বাড়ার সাথে সাথে কিন্তু এই রোগগুলো কিন্তু গ্রো করে। সো যখন এই প্রবলেমগুলো হয় প্রথমত অবশ্যই তাকে একজন আই স্পেশালিস্ট বা ডক্টরের কাছে যেতে হবে এবং তাকে তার পর্যাপ্ত ব্যবস্থা নিতে হবে। আর পাশাপাশি পুষ্টিকর খাবার হিসেবে কিন্তু ছোট মাছ, হলুদ ধরনের যে ফলগুলো আছে যেমন আমরা পেঁপে, কলা, আম বা হলুদ যে সবজিগুলো আছে মিষ্টি কুমড়া, গাজর, এবং প্রতিদিন তাকে একটু সবজি রাখা যেমন আমাদের পালং শাক, কচু শাক, এই ধরনের খাবারগুলো কিন্তু তার খাদ্য তালিকায় রাখতে হবে। পাশাপাশি প্রোটিনটাও খুব ইম্পর্টেন্ট, তবে ছোট মাছটা চোখের জন্য খুবই ভালো, দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে থাকে। আর ইমিউনিটি বুস্টিংটা এই জন্যই বলছে যে আসলে এই বয়সটাতে তাদের যে বারবার রোগগুলোতে তাদের প্রবলেম করা বা সে অল্পতে উইক হয়ে যায় সেটার জন্য কিন্তু তার পুষ্টিকর খাবার বা অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারগুলো কিন্তু হেল্প করে। সো ছানি পড়ার জন্য কিন্তু আমরা বলবো যে এই ধরনের পুষ্টিকর খাবারগুলো তাকে প্রতিদিন রাখা।
3: ধন্যবাদ আপনাকে প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন সুখের ঠিকানা, আর আজকে শুনছিলেন পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যদের জন্য প্রয়োজনীয় পুষ্টি। আর এ বিষয়ে কথা বলার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন পুষ্টিবিদ সামিয়া তাসনিম, শুনলেন তার কাছ থেকে কিছু প্রয়োজনীয় কথা, আশা করি আপনারা উপকৃত হতে পেরেছেন। প্রিয় শ্রোতা, বিদায়ের সময় হয়ে এল, তবে যাবার আগে বলতে চাই আপনার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, নিজে সচেতন থাকুন, পরিবারের অন্যান্য সদস্যদেরকে সচেতন রাখুন, মশারি অবশ্যই ঘুমানোর সময় ব্যবহার করবেন, এবং সেই সাথে বলতে চাই আপনি আপনার বাড়ির আঙিনায় যেখানে সেখানে ময়লা আবর্জনা বা পানি জমতে দিবেন না, এই পানি জমা থেকেই কিন্তু ডেঙ্গু মশার লার্ভার সৃষ্টি হয়, আর ডেঙ্গুর প্রকোপ তো দেশে বেড়েই চলেছে, তাই নিজেদেরকেই সচেতন হতে হবে। নিজে সচেতন থাকুন, পরিবারকে সুস্থ রাখুন, এমনই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আজকের অনুষ্ঠানটি গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম ফারজানা ইয়াসমিন, আজকের সুখের ঠিকানা অনুষ্ঠান সম্পাদনা করেছেন মোহাম্মদ আকবর হোসেন, আর সুখের ঠিকানা অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহিদা মঞ্জুরি।
0: সুখের ঠিকানা অনুষ্ঠানটি শেষ হল, পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য।

অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আয়োজনে এখন শুনবেন দেশের গান। প্রথমে শোনাব রুমানা ইসলামের কণ্ঠে এই গানটি। গানের রচয়িতা আহমেদ ফরিদ, সুর দিয়েছেন ফিরোজ খান।

দেশের গান শুনছেন। এবারে শিল্পী রুমানা ইসলাম, গানে কথা সেজেছেন আহমেদ ফরিদ, সুর দিয়েছেন দুঃখিত। এবারে শিল্পী মনির খান, সুর দিয়েছেন শেখ সাদী খান, আর গানে কথা সাজিয়েছেন মুন্সী বাদুদ।

দেশের গান শুনছেন, সবশেষ আয়োজনে শুনবেন রুনা লায়লার কণ্ঠে আমাকে একটি দোয়েল বলেছে, এমনই কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান, সুর দিয়েছেন খন্দকার নুরুল আলম।

0: এতক্ষণ শুনলেন দেশের গান।
1: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি।
2: বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের কিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন।
1: নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন।
2: ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির, সঞ্চালনায় সালাউদ্দিন আহমেদ।

0: শুভ সকাল সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বাংলাদেশ বেতার ঢাকা আয়োজিত নজরুল বর্ষ উপলক্ষে নজরুলের জীবন কর্ম সাহিত্য ও সঙ্গীত নিয়ে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির থেকে আমি সালাউদ্দিন আহমেদ আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভালো আছেন সবাই। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমাদের আমন্ত্রিত শিল্পী এদেশের তরুণ প্রজন্মের অত্যন্ত গুণী শিল্পী, আমাদের প্রিয় শিল্পী মনিকা দেবনাথ কথা। মনিকা, তুমি কেমন আছো?
1: নমস্কার স্যার, ভালো আছি, আপনি কেমন আছেন?
0: আমি খুব ভালো আছি। নিশ্চয়ই আমার কথা থেকে বুঝতে পেরেছো যে আমাদের নজরুল বর্ষকে ধারণ করে এবং এই উপলক্ষে কিন্তু চির উন্নত মমশির এই অনুষ্ঠানটি প্রতিদিন আমাদের প্রচারিত হবে, সেখানে তোমার গান এখন আমরা শুনব। তো আজকের এই অনুষ্ঠানে তুমি প্রথম গান কোনটি গাইবে?
1: যেহেতু এখন সকাল, সকালের একটি গান দিয়ে আজকের অনুষ্ঠান শুরু করতে চাই, মেঘলা নিশি ভোরে মন যে কেমন করে।
0: আহা, অসাধারণ এই গানটি। শুধু সকালের আবহাওয়া না, একটা পাহাড়ি এলাকার একটা মজার লোক সুন্দরতা, তাই না? তো এই গানটি গিয়েছেন কিন্তু আমাদের প্রিয় শিল্পী সচিন দেব বর্মন। শুনি গানটি।

0: ভারী সুন্দর, চমৎকার গেয়েছ তুমি এই গানের সঙ্গে এবং এই সুরের সঙ্গে একেবারে মিশে গিয়েছো, আমার খুব ভালো লাগছে। এবার একটু ছোট্ট করে যদি তুমি বলো, আমাদের বাংলাদেশে 2026-27 সালকে নজরুল বর্ষ ঘোষণা করা হয়েছে, এই নজরুল বর্ষ আমাদের নজরুল চর্চার ক্ষেত্রে কতটুকু সহায়ক হবে বলে তুমি মনে করছো?
1: আমি খুবই খুশি এমন একটি উদ্যোগে, অবশ্যই নজরুলকে উদযাপন করার জন্য এমন একটা উদ্যোগ সত্যি প্রশংসনীয়। নজরুলের গান আরো সবার মধ্যে ছড়িয়ে যাক, বিশেষ করে তরুণ প্রজন্ম নজরুলকে মানসিকতায় ধারণ করুক, এটাই আমার কামনা।
0: অনেক ধন্যবাদ তোমাকে, তোমার সেই আহ্বান যেন মানুষের কাছে পৌঁছয়। আমরা এরপরের গান কোনটি শুনবো?
1: এবারে আমি চেষ্টা করছি মুখে কেন নাহি বলো।
0: আহা, অসাধারণ। নজরুলের গান আমরা বারবার বলি সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক গান, নজরুলের গান, নজরুল আধুনিক গানের জনক, এই বিষয়গুলি আমরা মুখে বলি কিন্তু সবসময় বাস্তবে তার প্রকাশ করতে পারি না, সবসময় একটু ক্লাসিক বা একটু গজলাঙ্গের গানগুলো বেশি করি, ফলে ওই যে কথাটা কিন্তু তখন আমাদের মুখে আর মানায় না। সার্বিকভাবে যদি সব কিছু আমি উপস্থাপন করতে না পারি তাহলে নজরুল সম্পর্কে যত কথাই বলি না কেন সাধারণ মানুষের কাছে তা গ্রহণযোগ্য হবে না, তাই না? তো শ্রোতা মণ্ডলী, সর্বকালের শ্রেষ্ঠ আধুনিক গান এই গানটি একটি, মুখে কেন নাহি বলো। এই গানটি আমরা শুনবো আমাদের প্রিয় শিল্পী মনিকা দেবনাথ কথার কণ্ঠে।

0: এতক্ষণ শুনলেন নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, কর্ম, সাহিত্য ও গান নিয়ে বিশেষ অনুষ্ঠান চিরন্তন মনসীর। গ্রন্থন উপস্থাপনায় সালাউদ্দিন আহমেদ, সঙ্গীত পরিবেশনায় মনিকা দেবনাথ কথা। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন তানভীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ হাবিবুর রহমান এবং চির উন্নত মানুষের অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল 5ই সেপ্টেম্বর শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা কো 693 কিলোহার্জ, FM 90 মেগাহার্জ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতার ওয়েবসাইট www.betar.gov.bd ও মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার। একটু পরে শুনতে পাবেন ইংরেজি খবর।

এতক্ষণ শুনলেন এ সপ্তাহের গান নওশিন তাবাসসু স্মরণের কণ্ঠে। অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। প্রিয় শ্রোতা, আজন্মালায় এখন শোনাব পল্লী গীতি। প্রথম গানে কণ্ঠ দিয়েছেন আবু বকর সিদ্দিক, কথা ও সুর সাজিয়েছেন শিল্পী নিজেই।

আবু বকর সিদ্দিকের কণ্ঠে শুনছেন পল্লীগীতি। এবার গানের রচয়িতা ডাক্তার হাবিবুর রহমান, সুরকার শিল্পী নিজেই।

শুনছেন পল্লীগীতি। এবার গানটিতে কণ্ঠ দিয়েছেন ফণীল চন্দ্র দাস, গানের গীতিকার ও সুরকার শাহ আব্দুল করিম।

0: সুপ্রভাত প্রিয় শ্রোতা বন্ধুরা, সকাল হলো একটি সাদা ক্যানভাসের মতো। সেই ক্যানভাসে আমরা কি আঁকব, কেমন রং সেখানে শোভা পাবে, তা সম্পূর্ণ আমাদের চিন্তার তুলির উপর নির্ভর করে। সকালের শান্ত মন যদি সারা দিনের কর্মব্যস্ততায় বজায় থাকে, তবে কোনো পরিস্থিতিই আমাদেরকে বিচলিত করতে পারে না।
1: যদিও আজকের দিনটি অন্য সব ব্যস্ততায় ভরা দিন থেকে একটু ভিন্ন। সকাল সকাল নেই কোনো ছুটে চলার তাড়া, নেই হাজার কাজ ও চিন্তার ভিড়। মোট কথা, ছকে বাঁধা জীবন থেকে একটু সময়ের বিরতি। যে সকালে ঘুম ভাঙে শরতের নীল আকাশ দেখে, যে সকালে চা কিংবা কফির মগ হাতে ঘণ্টার পর ঘণ্টা খবরের কাগজ বা পরিবারের সাথে আড্ডায় মেতে ওঠা যায়, তেমনি এক আনন্দময় দিন আজ শুক্রবার। তবে বিরতি যে একটু সময়ের জন্য, পরের দিনের কথা ভেবে লাগাম তো টানতেই হয়, অর্থাৎ একেবারে শুরুর কথা। দিন যেমনভাবেই শুরু হোক না কেন, তাও থাকবে পরিকল্পনা মতোই, এক কথায় শৃঙ্খলা, যার উপর আমাদের ভালো থাকা অনেকাংশেই নির্ভরশীল।
0: অফিস আদালত, টার্মিনাল, যানবাহন থেকে শুরু করে প্রায় সর্বত্রই চলতে ফিরতে বিভিন্ন স্থানে কত শতবার যে বাক্যটির দেখা মেলে, তা হল শৃঙ্খলা বজায় রাখুন। এটাই বাস্তবতা। এত শতবার দেখার পর বোঝাই যায় আমাদের জীবনে এই বাক্যের আবশ্যকতা, আর যে কারণেই এই বাক্যটি সবার জন্য প্রযোজ্য। প্রচলিত একটি কথা আছে, শৃঙ্খলায় জীবন। সেই হিসেবে জীবনের আর এক নাম শৃঙ্খলা। শৃঙ্খলা জীবনের এক অতুলনীয় সৌন্দর্যের নাম, তার পাশাপাশি জীবন সৌন্দর্যের আর এক নাম পরিচ্ছন্নতা। শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা জীবন সৌন্দর্যের নান্দনিক প্রতিচ্ছবি।
1: এই মহাবিশ্ব এবং মানব জীবন এক নিয়মের সুতোয় গাঁথা এবং বাঁধা। তাই মানুষ মুক্তভাবে এই পৃথিবীতে জন্মগ্রহণ করলেও প্রতি পদেই সে শৃঙ্খলিত। এই পৃথিবীর সবকিছু প্রকৃতির নিয়মে বাঁধা। প্রকৃতির নিয়মের সামান্যতম ব্যত্যয় ঘটলেই মানব জীবনে বিপর্যয় নেমে আসে। নিয়ম মেনেই প্রতিদিন সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, আসে দিন, আসে রাত। প্রকৃতির এই নিয়মের কারণেই পৃথিবীতে জীবনের ভারসাম্য বজায় থাকে। আমাদের বন্দি করার জন্য নয়, বরং আমাদের জীবনকে সুরক্ষিত ও সুন্দর রাখার জন্যই তৈরি হয়েছে প্রকৃতির এই নিয়ম বা শৃঙ্খল।
0: জলবায়ু পরিবর্তন বা প্রকৃতির নিয়মে মানুষের অতিরিক্ত হস্তক্ষেপের ফলে যখনই এই শৃঙ্খলে সামান্য বিচ্যুতি ঘটে, তখনই বন্যা, খরা বা মহামারীর মতো বড় বড় বিপর্যয় নেমে আসে। সম্প্রতি আমাদের প্রতিবেশী বন্ধুরাষ্ট্র নেপালের ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে অগণিত প্রাণহানি আমাদেরকে প্রকৃতি ও পরিবেশের শৃঙ্খলা বজায় রাখার অপরিহার্যতার কথা মনে করিয়ে দেয়।
1: প্রতিনিয়ত আমাদের বিশৃঙ্খল জীবনযাপনের জন্য শুধু যে আমরা শারীরিক ক্ষতিগ্রস্ত হচ্ছি তা নয়, বরং এর বিরূপ প্রভাব পড়ছে প্রকৃতির ওপর। আমাদের বিশৃঙ্খল জীবনযাপন এবং অনিয়ন্ত্রিত আধুনিক অভ্যাসগুলো আমাদের শরীর ও মনকেই ধ্বংস করার পাশাপাশি প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিপন্ন করে তুলছে। আমরা নিজেদের অজান্তেই প্রতিনিয়ত প্রকৃতির ওপর এক বিশাল বোঝা চাপিয়ে দিচ্ছি।
0: সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদের জীবনযাত্রার শৃঙ্খলা আনা এবং পরিবেশ বান্ধব অভ্যাস গড়ে তোলার এখন আর কেবল নৈতিক দায়িত্ব নয়, বরং আমাদের অস্তিত্ব রক্ষার লড়াই। এই চ্যালেঞ্জকে মোকাবেলার জন্য সচেতন বোধ জাগ্রত করা এবং ভালো অভ্যাসসমূহ প্রতিনিয়ত অনুশীলনের মধ্য দিয়ে গড়ে তোলাটাই একমাত্র পাথেয়। আমাদের জীবনের প্রতিটি কাজে প্রতিফলিত হোক শৃঙ্খলা, সবার মাঝে বিস্তৃত হোক শৃঙ্খলা বোধ, সেই প্রত্যাশায় কাছের ও দূরের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ শোনার জন্য। আর অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে থাকছি ময়নুল ইসলাম
1: এবং ফরহানা খান পুরবী।

0: বন্ধুরা, শুরুতেই চোখ বুলিয়ে নেওয়া যাক আজ শুক্রবারের দর্পণ সূচির পাতায়। শুরুতেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন নিয়ে আমাদের আয়োজন। এই দিনের পর আরও থাকছে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
1: আরও থাকছে যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা। বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক। এবং সবশেষে থাকছে আমাদের গান। বন্ধুরা, জানিয়ে দিলাম পুরো অনুষ্ঠান সূচি, তো থাকুন আমাদের সাথে।

0: বন্ধুরা, সময় হলো এক অন্তহীন যাত্রা, আর মানুষের তৈরি নিত্যদিনের ঘটনাগুলো সেই যাত্রাপথের অনুষঙ্গ, যা প্রতিনিয়ত ইতিহাসের পরিধিকে বিস্তৃত করে তোলে, নতুন রূপে সাজিয়ে তোলে। সময়ের পরিক্রমায় ঘটমান নানা ঘটনার সমষ্টি ও ধারাবাহিক বিবর্তনই ইতিহাসকে সমৃদ্ধ এবং পূর্ণাঙ্গ করে তোলে। সময়ের সাথে সাথে এক একটি ঘটনা অন্য একটি ঘটনার সূত্রপাত ঘটায়। অতীত, বর্তমান ও ভবিষ্যতের এই অবিচ্ছিন্ন সংযোগই ইতিহাসের মূল ভিত্তি, আর তাই প্রতিটি ঐতিহাসিক ঘটনা পরবর্তী প্রজন্মের জন্য পথ প্রদর্শক হিসেবে কাজ করে। অতীতের ভুল এবং সাফল্য থেকে শিক্ষা নিয়েই প্রতিটি সমাজ, দেশ ও জাতি এগিয়ে চলে।
1: শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের শুরুতেই অতীতে ঘটে যাওয়া ইতিহাসের জানা অজানা বিষয়ে আপনাদেরকে জানাতে এই পর্বে আমরা শুনব আজকের দিনে ঘটে যাওয়া ঐতিহাসিক ঘটনার তথ্য সংকলন। এই দিনে উপস্থাপন করছেন শামিউল বাশার শান।

শ্রোতা বন্ধুরা, আজ 4 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ শুক্রবার, গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের 247তম দিন। চলুন জেনে নেই আজকের দিনে ঘটে যাওয়া ইতিহাস থেকে কিছু স্মরণীয় ঘটনা ও কিংবদন্তি তুল্য ব্যক্তিবর্গের জন্ম মৃত্যু সংকলন। এই দিনে 1781 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর স্প্যানিশ বসতি স্থাপনকারীদের একটি দল যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহর প্রতিষ্ঠা করে। মার্কিন বিজ্ঞানী টমাস আলফা এডিসন 1882 খ্রিস্টাব্দের এই দিনে নিউ ইয়র্কে তার পার্ল স্ট্রিট স্টেশন এর মাধ্যমে বিশ্বের প্রথম বাণিজ্যিক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা চালু করেন। 1888 খ্রিস্টাব্দের আজকের দিনে জর্জ ইস্টম্যান রোল ফিল্ম ক্যামেরার প্যাটেন্ট গ্রহণ করেন এবং কোডাক ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করেন। ভিয়েনায় বিশ্ব শান্তি সম্মেলন শুরু হয় 1932 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 1998 খ্রিস্টাব্দের এই দিনে ল্যারি পেজ ও স্যার্গেই ব্রিনের যৌথ প্রচেষ্টায় বিশ্বখ্যাত প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল প্রতিষ্ঠিত হয়। যুগে যুগে অনেক গুণী ব্যক্তির আগমনের মধ্যে দিয়ে এই ধরনে আলোকিত হয়েছে। এসব গুণী ব্যক্তিবর্গ তাদের কাজের মধ্যে দিয়ে এই ধরনের বুকে অমরত্ব লাভ করছেন। এবার জানব তেমনি কয়েকজন ব্যক্তির জন্মকথা। 1890 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর বাংলা সাহিত্যের অন্যতম প্রখ্যাত সাহিত্যিক ও প্রাবন্ধিক এস ওয়াজেদ আলী জন্মগ্রহণ করেন। বাংলা সাহিত্যের খ্যাতনামা সাহিত্যিক ও কবি প্রেমেন্দ্র মিত্র 1904 খ্রিস্টাব্দের এই দিনে জন্মগ্রহণ করেন। 1825 খ্রিস্টাব্দের আজকের দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত রাজনীতিবিদ ও গ্র্যান্ড ওল্ড ম্যান অব ইন্ডিয়া হিসেবে পরিচিত দাদা ভাই নরজি। কৃত্রিম বুদ্ধিমত্তা বা সংক্ষেপে এআই ধারণার প্রবক্তা কম্পিউটার বিজ্ঞানী জন ম্যাকার্থি 1927 খ্রিস্টাব্দের আজকে এই দিনে জন্মগ্রহণ করেন। 1981 খ্রিস্টাব্দে এই দিনে জন্মগ্রহণ করেন বিশ্বখ্যাত মার্কিন সঙ্গীত শিল্পী ও অভিনেত্রী বিয়ন্সে। বন্ধুরা, আজ আপনাদের অনেকের জন্মদিন। দর্পণ পরিবারের পক্ষ থেকে আপনাদের জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন। আবিষ্কার উদ্ভাবন, প্রাপ্তি অপ্রাপ্তি, জন্মের পাশাপাশি প্রখ্যাত ব্যক্তিদের মৃত্যু ঘটনাও একটি দিনকে গুরুত্বপূর্ণ করে তোলে। অন্যভাবে বলা যায়, জন্ম যখন হয়েছে মৃত্যু অপধারিত। যদিও মৃত্যু আমাদের জন্য ব্যথাতুর এক বিষয়। আজ 4 সেপ্টেম্বর, আজকে এই দিনে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এমন কয়েকজন ব্যক্তির কথা জানব এবার। 2011 খ্রিস্টাব্দের 4 সেপ্টেম্বর প্রখ্যাত সঙ্গীত শিল্পী, সুরকার এবং স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক অজিত রায় মৃত্যুবরণ করেন। নোবেল জয় পুরস্কার বিজয়ী জার্মান ফরাসি দার্শনিক, চিকিৎসক ও মানবতাবাদী আলবার্ট সুইৎসার মৃত্যুবরণ করেন 1965 খ্রিস্টাব্দের আজকের এই দিনে। 2006 খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রেলীয় প্রকৃতিবাদী, সংরক্ষণবাদী এবং জনপ্রিয় টেলিভিশন ব্যক্তিত্ব স্টিভ আরউইন মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই দিনে পর্ব আজ এই পর্যন্তই।

0: সামিনুর বাসার শানের উপস্থাপনায় শুনছিলেন আজকের এই দিনে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ, প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
1: বাংলাদেশ ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি বৈচিত্র্যময় দেশ। হাজার বছরের পুরনো ইতিহাস, অনন্য সাংস্কৃতিক ঐতিহ্য এবং অসংখ্য প্রাচীন নিদর্শন এই ভূখণ্ডকে বিশ্ব দরবারে এক বিশেষ মর্যাদায় ভূষিত করেছে। বাংলার ইতিহাস প্রাচীন এবং গৌরবময়। বিভিন্ন যুগে বিভিন্ন নিয়ম নীতির অনুশাসনে বিভিন্ন শাসক গোষ্ঠী এই অঞ্চল শাসন করেছেন, তাদের রেখে যাওয়া স্থাপত্য আজও অতীতের সাক্ষী।
0: হ্যাঁ শ্রোতা বন্ধুরা, এখন আমরা শুনব কামাল মিনার গ্রন্থনা ও উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী নিদর্শন ও উপস্থাপন স্থাপনা নিয়ে প্রামাণ্য প্রতিবেদন ঐতিহ্যের সন্ধানে।
2: সুপ্রিয় শ্রোতা, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি ঐতিহ্যের সন্ধানে পর্বে। আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজধানীর উত্তরা এলাকায়। এখানে আমরা মোগল আমলের স্থাপত্য রীতি অনুসরণ করে আধুনিক কালে তৈরি করা একটি মসজিদের সাথে পরিচয় করিয়ে দেব। বাইতুর রফ জামে মসজিদ বাংলাদেশের ঢাকার উত্তরা এলাকায় অবস্থিত উল্লেখযোগ্য একটি মসজিদ। 2012 সালে নির্মাণ হওয়া এই মসজিদের ডিজাইন করেছেন স্থপতি মেরিনা তাবাসসুম। অনবদ্য ডিজাইন শৈলী এবং দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যের ধারক হিসাবে এটি আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার পুরস্কারে ভূষিত হয় 2016 সালে। সুপ্রিয় শ্রোতা, আমরা এখন বাইতুর রফ জামে মসজিদের ইমাম সাহেবের সাথে কথা বলছি, কেমন আছেন?
3: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: জি ভালো। আপনার কি নাম?
3: আমার নাম মাওলানা মোহাম্মদ দিন ইসলাম।
2: আপনি কত বছর যাবত এই মসজিদে ইমামতি করছেন?
3: আমি মসজিদের শুরু থেকে নিয়ে পর্যন্ত প্রায় 20 বছর যাবত আমি মসজিদে ইমামতি করি এবং খতিবের দায়িত্ব পালন করে আসছি।
2: অনেক দূর থেকে এখানে লোকজন এই মসজিদ দেখতে আসেন?
3: হ্যাঁ, প্রত্যেক দিনে বিভিন্ন ভিজিটর, দেশি বিদেশি মেহমান আসছে। স্কুল কলেজ, বুয়েট, সোয়েট, কুয়েট, রুয়েট, বিশেষ করে যারা আর্কিটেক্ট লাইনের, ওরা এদের ভিড় বেশি। আর জুমার দিন মাশাল্লাহ 70% মুসল্লি থাকে, ইয়ং জেনারেশন, ইউনিভার্সিটি এবং মাদ্রাসা ছাত্ররা উপস্থিত থাকে।
2: অন্য এলাকা থেকে আসেন?
3: ও বহু দূর থেকে লোকজন হুন্ডার করে, রিক্সা করে, গাড়ি করে, প্রাইভেট গাড়ি করে মানুষ এখানে নামাজ পড়তে আসে। কারণ এই মসজিদের মধ্যে এখানে মুসলমান ঐতিহ্যে 200-300-400-500 বছরের মুসলিম বাদশারা, রাজা বাদশারা, মুঘল আমল যাকে বলা হয়, সুলতানি আমল যাকে বলা হয়, ওই আমলের মসজিদগুলো, স্থাপনাগুলো যেরকম ছিলেন ঠিক ওইটার অনুকরণে মসজিদ করা হয়েছে, যাতে করে আগামী প্রজন্ম যেন মুঘল আমলের কথা, সুলতানি আমলের কথা স্মরণ করতে পারে। আগেকার সুখীন মানুষ যারা ছিলেন তাদের স্মৃতি যেন মনে করে এই অনুকরণে মসজিদ করা হয়েছে।
2: বাইতুর রফ মসজিদের অবস্থান রাজধানী ঢাকার উত্তরা এলাকার দক্ষিণ খান থানার ফায়দাবাদে। জমির মালিক সুফিয়া খাতুন স্থানীয় মুসল্লিদের নামাজের জন্য এই জায়গাটি ওয়াকফ করেন। মসজিদটি 754 বর্গমিটার জায়গার উপর নির্মিত। এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যার ভেতরে বসেই যেমন ঝকঝকে রোদের দেখা মিলবে, তেমনি ঝমঝম বৃষ্টিতে এখানে বসেই বর্ষার দারুণ আবহ উপভোগ করা যাবে। ভবনটিতে এমনভাবে বাতাস চলাচলের ব্যবস্থা রাখা হয়েছে যার ফলে যে কোনো ঋতুতেই মসজিদটির ভেতরের তাপমাত্রা থাকবে অপরিবর্তিত। 4টি আলো প্রবেশের পথ এবং ভবনের ছাদে গোল ছিদ্র করে আলো প্রবেশের ব্যবস্থা করা হয়েছে এবং একই সাথে নান্দনিক আলো ছায়ার খেলার ব্যবস্থা করা হয়েছে, যার ফলে দিনের বেলা এখানে কখনোই কৃত্রিম আলোর প্রয়োজন পড়বে না। প্রিয় শ্রোতা, আমরা এখন কথা বলছি যিনি এই মসজিদের প্রতিষ্ঠাকালীন সময় থেকে মুয়াজ্জিন ছিলেন, মসজিদে আজান দিতেন। কয়েকদিন আগে তিনি ইন্তেকাল করেছেন, তার নাতি তার সাথে কথা বলছি, কেমন আছেন?
4: আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন?
2: জি ভালো। আপনার কি নাম?
4: আমার নাম আব্দুল্লাহ আল ফয়সাল।
2: আপনি কি মসজিদ নির্মাণ হওয়ার পর থেকে এখানে নিয়মিত নামাজ পড়েন?
4: আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত নামাজ পড়ার চেষ্টা করি এবং পাশাপাশি আজান দেওয়ার চেষ্টা করি।
2: যে আপনার দাদা এই মসজিদের প্রথম মুয়াজ্জিন ছিলেন?
4: জি আলহামদুলিল্লাহ, আমার দাদা প্রায় 16-17 বছর টানা এই মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বই পালন করছেন।
2: আপনি কি জানেন যে এই মসজিদ আধুনিককালের সময় নির্মাণ করা হলেও এই মসজিদ বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তালিকাভুক্ত একটি মসজিদ, একটি স্থাপনা।
4: জি জি, এই মসজিদের বৈশিষ্ট্য যদি আমি বলি তাহলে প্রথমে বলা হবে মসজিদে যে আমরা নামাজ পড়তে আসি,
2: জি,
4: তো আসার পর একজন মুসল্লির অনুভূতি কেমন হয়, তো আমি একজন মুসল্লি হিসেবে আমি বলবো যখন আমি এই মসজিদে প্রবেশ করি তখন আলাদা এক ধরনের মনে শান্তি কাজ করে, অনুভূতি ভালো হয় আমাদের। যেমন গরমের সময় যখন নাকি অনেক প্রচন্ড রোদ হয়, রোদ পড়ে, তখন যখন আমরা মসজিদে প্রবেশ করি সে সময় আমাদের তেমন গরম অনুভূত হয় না, একটা ঠান্ডা একটা আবহাওয়া এরকম মনে হয় আমাদের কাছে, আলহামদুলিল্লাহ। এবং অন্যান্য যারা আসে যেমন বাহিরের দেশ থেকে, যেমন চায়না, কানাডা, আমেরিকা, সেসব দেশ থেকে যারা নাকি আসে মসজিদটা ভিজিট করতে, তখন তারাও একই কথা বলে, তাদের অনুভূতিও সেম একই হয়। তো এটি হচ্ছে আমাদের মসজিদের একটা সুন্দর একটা বৈশিষ্ট্য।
2: মসজিদের পাশাপাশি এখানে একটি মক্তব চালু করা হয়েছে, চতুর্দিকে আটটি থামের উপর তৈরি, কিবলার দিকে ১৩ ডিগ্রি কোণাকুণি করা একটি থাম। মসজিদ বলতে যে পরিচিত অবয়ব কল্পনা করা হয় সেটা এখানে অনুপস্থিত। গম্বুজ বা মিনার বলতে যে বিষয়গুলো থাকে মসজিদে, এই মসজিদে সেটার দেখা মিলবে না। মসজিদটির নির্মাণ শৈলী সুলতানি স্থাপত্য রীতি দ্বারা অনুপ্রাণিত, সনাতন পদ্ধতির ইটের ব্যবহারের সাথে সমকালীন স্থাপত্য রীতি মিশ্রিত রয়েছে। মসজিদটি সম্পূর্ণ ইটের তৈরি, কোনো রং বা প্লাস্টারের কাজ এখানে করা হয়নি। লাল ইটের নিয়মিত ছিদ্রযুক্ত দেয়াল তৈরি করা হয়েছে যা প্রাচীন মসজিদের জালির প্রতিনিধিত্ব করছে। বিভিন্ন দরজা ও জানালার অনুপাত এবং বিন্যাস নেওয়া হয়েছে ঐতিহ্যবাহী স্থাপনার অনুকরণে। এর স্থাপত্যের বিশেষ দিক হল এর বায়ু চলাচলের ব্যবস্থা ও আলোর চমৎকার বিচ্ছুরণ মসজিদের পরিবেশকে দেয় ভিন্ন মাত্রা। সরাসরি আলো প্রবেশ নিয়ন্ত্রণ করা হয়েছে, কিন্তু পুরো নামাজ কক্ষই থাকবে আলোকিত।

0: প্রিয় শ্রোতা শুনছিলেন ঐতিহ্যের সন্ধানে। বাংলার ইতিহাস, সংস্কৃতি ও জীবনধারার বিবর্তন হল বহু বছরের এক গতিশীল ও বর্ণাঢ্য প্রবাহ, যা প্রাচীন জনপদ থেকে শুরু করে আধুনিক কাল পর্যন্ত এক দীর্ঘ পথ পরিক্রমা। বাঙালির সংস্কৃতির মূল শক্তি হল এর গতিশীলতা এবং অভিযোজন ক্ষমতা। জীবিকা, শিক্ষা এবং বিশ্বায়নের প্রয়োজনে বাঙালির জীবনযাত্রায় বড় পরিবর্তন এসেছে। বাঙালি তার হাজার বছরের পুরনো ঐতিহ্য যেমন বুকে ধরে রেখেছে, ঠিক তেমনি সমসাময়িক বিশ্বায়ন এবং প্রযুক্তির ছোঁয়াকেও আপন করে নিয়েছে।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আলী আহসান খানের গ্রন্থনা ও উপস্থাপনায় যুগে যুগে বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং জীবনধারার বিবর্তন নিয়ে নিবন্ধ কালের যাত্রাপথে বাংলা।
2: প্রিয় শ্রোতাবৃন্দ, আজকে আমরা মূলত শশাঙ্ককে নিয়ে আলোচনা করব। শশাঙ্ক হচ্ছে প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ নরপতি। লিপিমালা এবং সাহিত্যিক সূত্রে শশাঙ্কের গৌরশাসক হিসেবে উল্লেখ করা হয়েছে। সংকীর্ণ অর্থে পদ্মা ও ভাগীরথীর নদীর মধ্যবর্তী অঞ্চলেই গৌর, কিন্তু সময়ের বিবর্তনে এক বিস্তৃত এলাকার এর অন্তর্ভুক্ত হয়। শশাঙ্কের ভারতের বিভিন্ন অংশে তার রাজনৈতিক প্রভাব সম্প্রসারণের উদ্যোগ নিয়েছিলেন। তার প্রথম কাজ ছিল মুঘলদের দৃঢ় নিয়ন্ত্রণ থেকে মগধ মুক্ত করা। শশাঙ্ক তার মিত্র মালবের রাজা দেবগুপ্তকে সঙ্গে নিয়ে পুষ্যভূতি রাজ প্রভাকর বর্ধনের জামাতা মৌখরিরাজ গ্রহবর্মার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হন। গ্রহবর্মা দেবগুপ্তের হাতে নিহত হন। এরপর প্রভাকর বর্ধনের জ্যেষ্ঠ পুত্র বৌদ্ধ ধর্ম মতাবলম্বী থানেশ্বর রাজ রাজ্যবর্ধন দেবগুপ্তের বিরুদ্ধে অগ্রসর হন এবং দেবগুপ্তকে পরাজিত ও নিহত করেন। কিন্তু দেবগুপ্তের মিত্র শশাঙ্কের সঙ্গে এক সংঘর্ষে রাজ্যবর্ধন নিহত হয়। অধিকাংশ পণ্ডিত গৌড়ের রাজা শশাঙ্কের সঙ্গে রাজবর্ধনের সাক্ষাতের বিষয়টি সত্য বলে ধরে নিলেও শশাঙ্কের হাতে রাজ্যবর্ধনের মৃত্যুর অভিযোগ এড়িয়ে যান। বাণভট্টের মতে রাজ্যবর্ধন খুব সহজেই মালবের সৈন্যবাহিনীকে সম্পূর্ণ পরাজিত করেন এবং তিনি গৌড়ের রাজার মিথ্যা উপচারে আশ্বস্ত হয়ে নিরস্ত্র ও একাকী অবস্থায় শত্রু শিবিরে নিহত হন। চৈনিক তীর্থযাত্রী হিউয়েন সাং এক ধরনের বর্ণনা দেন শশাঙ্কের একাকী অবস্থায় শত্রু শিবিরে নিহত হন বলে মনে করা হয়। কোন পণ্ডিত মনে করেন রাজ্যবর্ধন খুব সম্ভবত শশাঙ্কের সঙ্গে শান্তি আলোচনায় প্রস্তুত ছিলেন এবং এ কারণেই তিনি শত্রু শিবিরে আগমন করেন। হর্ষচরিতের 1400 শতকের ব্যাখ্যাকার শঙ্কর উল্লেখ করেন যে গৌড়ের রাজা শশাঙ্ক রাজ্যবর্ধনকে আমন্ত্রণ জানান রাজ্যবর্ধনের সঙ্গে নিজ কন্যার বিবাহ সংক্রান্ত আলোচনার জন্য। বিষয়টি কতটুকু সত্য তা নিশ্চিত করে বলা বেশ কঠিন, কেননা শঙ্করের প্রদত্ত তথ্যের উৎস সম্পর্কে কিছু বলা হয়নি। শশাঙ্ক শৌর্য বীর্যের সঙ্গেই তার রাজ্য শাসন অব্যাহত রাখেন। শশাঙ্ক উত্তর উড়িষ্যা এবং বাংলা ব দ্বীপাঞ্চলের দক্ষিণাংশ তার সাম্রাজ্যভুক্ত করেন। হর্ষবর্ধন তার শাসনের শেষ দিকে 640-43 খ্রিস্টাব্দে দক্ষিণ পূর্ব বিহার ও উড়িষ্যার প্রাধান্য প্রতিষ্ঠা করেন এবং একই সময়ে ভাস্কর বর্মণ রাজধানীর নগর কর্ণসুবর্ণ অধিকার করেন বলেও মনে করা হয়। এ সকল ঘটনা সম্ভবত শশাঙ্কের মৃত্যুর পরেই ঘটেছিল, কেননা ততদিনে গৌড়ের শক্তির পতন হয়েছে এবং শশাঙ্ক সম্পর্কে তেমন কিছু শোনা যাচ্ছিল না।
0: শ্রোতা, আপনারা শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ।
1: একটি জাতির পোশাক এবং অলংকার কেবল বাহ্যিক সৌন্দর্য নয়, বরং তার ইতিহাস, সংস্কৃতি এবং বিবর্তনের জীবন্ত দলিল। পোশাক ও অলংকারের এই বিবর্তনটি মূলত স্থবির নয়, বরং এটি একটি গতিশীল

0: প্রক্রিয়া যা আমাদের ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেই নতুনত্বকে গ্রহণ করতে শেখায়। এগুলো শুধু সাজসজ্জার মাধ্যম নয়, বরং এর সাথে জড়িয়ে আছে আমাদের ইতিহাস, শিল্পবোধ এবং আত্মপরিচয়। আমাদের এই পোশাক ও অলংকার উৎসবের রঙে নতুন মাত্রা যোগ করে এবং দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও আমাদের আভিজাত্যকে তুলে ধরে।
1: বন্ধুরা, এই পর্বে আমরা শুনব আমিনা রহমানের গবেষণা গ্রন্থনা উপস্থাপনায় বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার নিয়ে নিবন্ধ যুগের সাজ, যুগের পোশাক।
2: শ্রোতা, আমি আজকে আপনাদের শোনাব বাংলাদেশের সবাই পরিচিত, সবার কাছে গ্রহণযোগ্য বাঙালির ঐতিহ্য লুঙ্গি নিয়ে। লুঙ্গি মানুষের দেহের নিচের অংশে পরার এক ধরনের পোশাক। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা এবং মায়ানমারে এর প্রচলন দেখা যায়। বাঙালি পুরুষদের সবচেয়ে প্রচলিত বস্ত্র হচ্ছে লুঙ্গি। যদিও এক রঙের লুঙ্গি বেশি জনপ্রিয়, কিন্তু সাধারণত এটি বিভিন্ন নকশা এবং রঙের সুতায় বোনা হয়। নকশা ও রং ছাড়াও লুঙ্গির উপরে এবং নিচে সাদা বা কালো রঙের ডোরা কাটা দাগ থাকে। ধুতি চাদরের মতো হলেও লুঙ্গি স্কার্টের মতন করে গোল করে সেলানো থাকে। বিভিন্ন সম্প্রদায় ভেদে লুঙ্গি পুরুষ ও মহিলা উভয়ই বিভিন্নভাবে কোমরে বেঁধে পরে থাকে, যা বিয়ের অনুষ্ঠান সহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডে পরা হয়। দৈনন্দিন পরার ক্ষেত্রে লুঙ্গি সাধারণত দুই গেরো বাঁধন স্বস্তিপূর্ণভাবে পরা হয়, যাতে এর দৈর্ঘ্য সহজে ঠিক করে নেওয়া যায়। যে সকল অঞ্চলে গরম এবং আর্দ্রতার কারণে ট্রাউজার পরিধান কষ্টসাধ্য হয়ে ওঠে, সেই সব অঞ্চলেই এটি পরা হয়। গবেষণায় দেখা গেছে এর সূচনা হয়েছে দক্ষিণ এশিয়ায়। ইতিহাসে উল্লেখিত আছে মুসলিম কাপড়ের ভেস্তি পোশাক তামিল থেকে ব্যাবিলনে রপ্তানি হতো। সময়ের সাথে সাদা কাপড়ে ফুল এবং অন্যান্য নকশা চিত্রিত হয়ে পরবর্তীতে লুঙ্গিতে পরিণত হয়েছে। বর্তমানে লুঙ্গি বাংলাদেশ, বার্মা, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া এবং পশ্চিম আফ্রিকার দেশগুলোর বেশ জনপ্রিয়। লুঙ্গি সাধারণত বাংলাদেশি সকল সম্প্রদায়ের পুরুষদের পরতে দেখা যায়, যদিও এটি বাংলাদেশের পুরুষই দৈনন্দিন নিত্য ব্যবহার্য পোশাক হিসেবে ব্যবহার করে থাকেন। সুতার নকশা করা, বাটিক করা অথবা সিল্কের লুঙ্গি কখনো কখনো বিয়ের উপহার হিসেবে বরকে দেওয়া হয়। কোনো বিশেষ দিন উপলক্ষে শিক্ষক এবং মসজিদের ইমামকে লুঙ্গি উপহারের রীতি এখনও চালু আছে আমাদের গ্রামগঞ্জে। যদিও বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের উপজাতীয় মহিলারা লুঙ্গির মতো দেখতে একই রকম একটি পোশাক পরিধান করেন, থামি নামে পরিচিত। ইয়েমেন এ ধরনের পোশাক মাউস ও সারুন বলে ডাকা হয় এবং সকল বয়সের পুরুষই এই পোশাক পরিধান করেন। এছাড়াও আরব অঞ্চলে এর যে সকল নাম প্রচলিত আছে তা হল ইজাব বা ইজার, মা আওয়াজ, উইজারাহ ও মাকতার। এর সঙ্গে তারা সাউব নামক জুব্বা পরিধান করেন, যা অধিকাংশ সময় সাদা রঙের হয়ে থাকে।
1: বন্ধুরা, আমাদের গান পর্বে এবারে আমরা শুনব একটি ইসলামী নজরুল সঙ্গীত খালিদ হোসেনের কণ্ঠে।

0: শিল্পী খালিদ হাসানের গাওয়া ভক্তিমূলক নজরুল সঙ্গীতটি শুনতে শুনতেই আমরা বিদায় নেব।
1: তবে বিদায়ের আগে জানিয়ে দিচ্ছি, আমাদের আজকের দর্পণ ম্যাগাজিন অনুষ্ঠান গ্রন্থনায় ছিলেন মালিক ফারিবা তাবাসসুম, প্রযোজনা সহযোগিতায় মোহাম্মদ ওয়াকিবুর রহমান, তত্ত্বাবধানে কানিজ কুলসুম এবং প্রযোজনায় মাহফুজুল ইসলাম। বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার খবর পড়ছি আমিনা বেগম লাবণী। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িতদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মেলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। যথাযথ ধর্মীয় আচারবিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যা ও ভূমিধসে চলমান ত্রাণ পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমের সহায়তার জন্য বাংলাদেশ $10,00,000 দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যার পর উদ্ধার তৎপরতা এখনও চলছে। বন্যায় প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায় নেপাল ও চীন সীমান্তের দুই পাশে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় সরকার প্রস্তাবিত একটি আইন প্রত্যাহারের দাবিতে দেশটির বিরোধী দলের কয়েক শত পার্লামেন্ট সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, এই আইন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে। প্রায় দুই সপ্তাহ আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের সরকার দেশটির বিচার বিভাগের সংস্কার এনে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব করে। এর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনের ফলে দেশটির শীর্ষ বিচারকদের অবসরের বয়স 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কা সরকার বলছে, বিচার প্রক্রিয়ার সময় কমিয়ে আনতে সংস্কার করা হচ্ছে, এতে বিচার বিভাগের স্বাধীনতায় প্রভাব ফেলবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যতটা বড় করে দেখানো হচ্ছে বাস্তবে তেমন বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তিনি জানান, গত মঙ্গলবার ইরানের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা যুক্তরাষ্ট্র তদন্ত করছে। ওই হামলায় অন্তত 5 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে কোন নির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হননি ভ্যান্স। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি।

0: হচ্ছে আমি। আমি হয়তো অনেক কিছু জানি, আবার অনেক কিছুই জানি না। আরো বড় হলে হয়তো আরো অনেক কিছুই জানতে পারবো।
1: এবার আমিও বলবো, এই যে আমি, আমি অনেক কিছুই যেমন পারি তেমনই অনেক কিছুই হয়তো পারি না, বড় হলে ঠিকই পারবো।
0: আমার মন বলছে আমি, তুমি বা আমরা যা জানি অথবা যা পারি তা এখানেই শেষ নয়, আরও জানতে হবে, আরও পারতে হবে। আর এর একটাই উপায়, এবং তা হলো চেষ্টা বা আগ্রহ, ইচ্ছে বা উৎসাহ।
1: খুবই ঠিক কথা বলেছো তুমি। চেষ্টার আরেক নামই হলো পরিশ্রম। পাঠ্য বইতেই আমরা পড়েছি পরিশ্রমই সাফল্যের চাবিকাঠি, তাই এই পরিশ্রম আমাদেরকে করতেই হবে, পরিশ্রমকে সাধনার মতো ভাবতে হবে।
0: বাকি কথা বলার আগে আজকের কলকাকলি অনুষ্ঠান থেকে সবাইকে জানাই অনেক প্রীতি আর অনেক শুভেচ্ছা।

0: সেদিন আমার স্যার বলেছিলেন, সব কিছুর সঙ্গে তোমার বিনয় থাকতে হবে। আমি জিজ্ঞেস করলাম, কেন স্যার? উত্তরে স্যার বললেন, বিনয় থাকলেই আমরা নাকি সহজেই জ্ঞান লাভ করতে পারব, বিনয় থাকলেই মানুষ সহজেই তার অজ্ঞতাকে স্বীকার করে।
1: সত্যিই তাই, আমি যখন স্বীকার করব আমি জানি না, তখনই তো কেউ আমাকে জানতে সাহায্য করবেন। বিনয় না থাকলে আমাদের ভেতর অহংকার আসবে, আর আমরা তো সবাই জানি অহংকারই পতনের মূল। অহংকার মানুষকে একা করে দেয়।
0: তাহলে আমরা দুজন এতক্ষণ যা বললাম তার মূল কথাই হলো, আমাদেরকে বিনয়ী হতে হবে, হতে হবে নিরহংকারী। ভালো কিছু জানতে হবে এবং অন্যকে তা জানাতে হবে, তাহলে সবারই ভালো হবে।
1: বেশ, অনেকক্ষণ কথা হলো, এবার কলকাকলি অনুষ্ঠানের মূল আয়োজনে একে একে আমরা প্রবেশ করতে চাই। প্রথমে শোনাতে চাই ঠিক এমনই একটি গান, যে গান শুনলে দেশকে মনে হবে বিশেষ,
0: মনে পড়বে ভাষা শহীদদের কথা। গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু, সুরকার আলাউদ্দিন আলী, আর এই গানটি গেয়ে শোনাবে আদ্রিতা আলাউদ্দিন।

0: পাঠ্য বই হলো আমাদের ক্লাসের বই, এর বাইরেও আছে আরো অনেক রকম বই। আমাদের জ্ঞানের পরিমাণকে বাড়াবার জন্যে সেসব বইও পড়া দরকার। অবশ্য এ কথাও ঠিক যে এমন বইয়েরও যেন শেষ নেই কোনো। তাই আমরা যারা ছোট অথবা আমরা যারা শিশু কিশোর, আমাদের তো একটা উপায় জানা দরকার,
1: জানা দরকার কোন বইগুলো এ বয়সে আমরা পড়তে পারি। আর এই সমস্যার সমাধানে কলকাকলি অনুষ্ঠানের এখনকার আয়োজনে আমরা শোনাতে চাই তোমাদের জন্য লেখা পর্বটি। এখানেই আমরা জানতে পারব আমাদের এই বয়সে কোন বই আমরা পড়তে পারব। এ পর্বটি গ্রন্থনা করেছেন আপা নাসরিন রহমান আর তার পরিবেশনায় আফরা রাইদা, প্রিথিয়া।

ডেনমার্কের কোপেনহেগেন শহরে 1805 সালের 2 এপ্রিল শিশু সাহিত্যিক হ্যান্স অ্যান্ডারসনের জন্ম। তিনি উপন্যাস, গল্প, কবিতা আর ভ্রমণ কাহিনী লিখতেন। ফাঁকে ফাঁকে তিনি খ্যাতি লিখতেন রূপকথা। তার লেখা রূপকথাগুলো বিভিন্ন ভাষায় অনুবাদ হয় এবং তিনি বিশ্বময় খ্যাতি লাভ করেন। তার লেখা অনিন্দ্য সুন্দর রূপকথাগুলো ছোট বড় সবাইকে মুগ্ধ করে রেখেছে। তার লেখা 6টি রূপকথা নিয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র তোমাদের জন্য প্রকাশ করেছে হ্যান্স অ্যান্ডারসনের সেরা রূপকথা নামে সংকলন। গল্পগুলো বাংলায় অনুবাদ করেছেন বুদ্ধদেব বসু, হায়াত মাহমুদ এবং আব্দুল নূর। বইটির প্রচ্ছদ দেখেছেন রফিকুন্নবী এবং অলঙ্করণ করেছেন শিল্পী ধ্রুব এস। বন্ধুরা, হ্যান্স অ্যান্ডারসনের সেরা রূপকথা বইয়ের একটি গল্প হল রাজার নতুন পোশাক। এক দেশে ছিল এক রাজা, তার ছিল নিত্য নতুন জামাকাপড় আর সাজগোজ করার শখ। একদিন হঠাৎ দুজন লোক রাজার কাছে এসে বলল তারা দুজন তাঁতি, এমন মিহি সুতায় তারা কাপড় বুনতে পারে যা কেউ ভাবতেও পারবে না। আশ্চর্য তার রং, আশ্চর্য তার বুনন। আরও আশ্চর্য একটি গুণ আছে সে কাপড়ের, তা হল কেউ যদি হয় নিরেট পোকা তবে সে ওই কাপড় চোখেই দেখতে পাবে না। এ কথা শুনে রাজা তো বেজায় খুশি হলেন। তিনি ভাবলেন, আমি যদি ওই কাপড় পরি তাহলে বোঝা যাবে আমার রাজ্যে কে কে আছে নিরেট বোকা। যেমন ভাবা তেমনই কাজ, রাজার জন্য কাপড় তৈরি শুরু হল। রাজা নতুন পোশাক পরে মিছিল নিয়ে শহর ঘুরতে বেরিয়ে পড়লেন। রাজার পরনে কাপড় নেই এ কথা যে বলবে সেই বোকা প্রমাণিত হবে। তাই সকলে লজ্জায় ভয়ে রাজার নতুন পোশাকের অনেক অনেক প্রশংসা করতে লাগল। হঠাৎ একটি ছোট্ট ছেলে বলে উঠল, এ কি রাজা, দেখি কিছুই পরেননি। শুনে রাজা তাড়াতাড়ি বলে উঠলেন, শোনো বোকা ছেলের কথা। তারপর রাজার মনে হল কথাটা ঠিক, কিন্তু মিছিল নিয়ে যেহেতু বেরিয়েছেন তাকে যেতে হবে মিছিলের সাথে। আসলে লোক দুজন ছিল মিথ্যাবাদী প্রতারক। রাজ্যের সকল মানুষ বোকা প্রমাণ হওয়ায় ভয়ে সত্য কথা গোপন রাখলেও একটি শিশু কিন্তু অকপটে সত্য কথা বলেছে, আর শিশুটির কথা রাজা ঠিক বলে অনুভবও করেছেন। বন্ধুরা, রাজার ভয়ে আর বোকা প্রমাণ হওয়ার লজ্জায় শিশুটি কিন্তু সত্য বলা থেকে বিরত থাকেনি। শিশুটি ছোট হলেও তার কথা সত্য ছিল, তাই সত্যের আলো আর শক্তি রাজার মনকে স্পর্শ করেছে। বন্ধুরা, বইয়ের আরেকটি গল্প হল কুচ্ছিত প্যাকারু, একটি ছোট্ট হাঁসের ছানাটিকে নিয়ে এই গল্প। সকলে তাকে কুচ্ছিত বলে অবজ্ঞ অবহেলা করত। সকলের মুখে নিন্দা শুনে তার মনে অনেক কষ্ট জমা হয়েছিল। তার কাছে জীবনটা সব সময় বৃথা মনে হতে লাগল। একদিন কিছু শিশু বাগানে খেলা করছিল। পানিতে ভাসমান হাঁসের ছানাটিকে দেখে তারা সকলে তার সৌন্দর্যের প্রশংসা করতে লাগল। শিশুদের কথা শুনে হাঁসের ছানাটির মন সুখে ভরে উঠল, অথচ একটু অহংকার হল না তার, কারণ যার মন ভালো সে কখনো অহংকারী হয় না। বন্ধুরা, হ্যান্স অ্যান্ডারসনের সেরা রূপকথা বইটির অন্য গল্পগুলো হল নববর্ষে মৃত কিশোরী, তুষার রানী, ছোট্ট জলকন্যা এবং মায়া তরুণ। প্রতিটি গল্প তোমাদের নতুন নতুন ভাবনার রাজ্যে নিয়ে যাবে। বুঝতে পারবে হ্যান্স অ্যান্ডারসন শিশুদের ভালোবেসে পরম মমতায় তোমাদের জন্য অপূর্ব সব রূপকথা রচনা করে গেছেন।

0: আমরা বাউল সম্রাট লালন শাহের কথা জানি, এছাড়াও আমাদের আছেন আরও একজন বাউল গানের বিখ্যাত শিল্পী,
1: আর তিনি হলেন শাহ আব্দুল করিম, যার গান আমাদের গ্রাম ও শহরে এখন সমানভাবেই জনপ্রিয়। শাহ আব্দুল করিম, তার গান যেমন নিজে গিয়েছেন তেমনই এখন ছোট বড় সবাই গেয়ে থাকেন।
0: তার গানের ভেতর আমরা তার নামটিও শুনতে পাই। এবার শাহ আব্দুল করিমের একটি গান পরিবেশন করবে আনিশা ইসলাম ঈশা।

শোনা হলো গান, গানের পর এবার শুনব কবিতার আবৃত্তি। শুনব পরপর তিনটি কবিতার আবৃত্তি। প্রথম কবিতায় আমরা জানব ফলের কথা। কবিতার নাম বাংলার ফল। কবি সৈয়দা হালিমা রহমান আবৃত্তি করে শোনাচ্ছে নবনীতা সরকার, নিতু।

0: বলি পটাপট, বৈশাখে আম থাকে কাঁচা কাঁচা টক, জ্যৈষ্ঠ মাসেতে আছে পাকা পাকা আম, আছে লিচু জামুর আর কালো জাম, আষাঢ়ের প্রথমেতে পাকে গো কাঁঠাল, শ্রাবণেতে জাম্বুরা ভাদ্রতে তাল, আশ্বিন কার্তিক অঘ্রাণে আর নারিকেল থাকে কিছু পাকা কলা সার, পৌষ মাঘ ফাল্গুনে বেল আর কুল, চৈত্র মাসেতে পাবে মিষ্টি তেঁতুল।
1: কথায় বলে ফলই বল, তাই ফল খাওয়া সবারই দরকার। এবার শুনবো অন্যরকম একটি কবিতা, স্বনামধন্য শিশু সাহিত্যিক সুকুমার রায়ের কিছু চাই নামের কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছে সাদিকা রহমান।
2: কারোর কিছু চাই গো চাই, এই যে খোকা কি নেবে ভাই, জল ছবি আর লাট্টু লাটাই, কেক বিস্কুট লাল দেশলাই, খেলনা বাসি কিংবা ঘুড়ি, লেড পেন্সিল রবার ছুরি, এসব আমার বাক্সে নাই। কারোর কিছু চাই গো চাই, কারোর কিছু চাই গো চাই, বৌমা কি চাও শুনতে পাই, ছিটের কাপড় চিকনলেস, ফ্যান্সি জিনিস ছুচের কেস, আলতা সিঁদুর কুন্তলিন, কাচের চুড়ি বোতাম পিন, আমার কাছে ওসব নাই। কারোর কিছু চাই গো চাই।
1: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতাটির আবৃত্তি শুনব এবার, আবৃত্তিতে সাজফা আহমেদ।
3: তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উকি মারি আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একই বাড়ি উড়ে যায়, কোথা পাবে পাখাসে, তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে, ইচ্ছাটি মেলে তার মনে মনে ভাবে বুঝি ডানা এই, উড়ে যেতে মানা নেই, বাসাখানি ফেলি তার, সারাদিন ঝড় ঝড় থর থর কাঁপে পাতা পত্তর, উড়ে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারা দিয়ে এড়িয়ে যেন কোথা যাবেও, তারপরে হাওয়া যেই নেমে যায় পাতা কাঁপা থেমে যায়, ফেরে তার মনটি যেইভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি।

0: আজও আমরা বিশেষভাবে স্মরণ করব আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে, কারণ সারা দেশে এখন নানা রকম অনুষ্ঠান আয়োজনের ভেতর দিয়ে উদযাপিত হচ্ছে নজরুল বর্ষ। সত্যি বলতে কি, এই নজরুল বর্ষ বাড়িয়ে দিয়েছে আমাদের হর্ষ, কারণ আমরা এখন কবি নজরুলে হয়েছি মশগুল।
1: আর মশগুল হবই বা না কেন, কবি নজরুল আমাদের এই ছোটদের জন্য এমন অনেক কিছুই সৃষ্টি করে গেছেন যার কারণে সত্যি আমরা তাঁর কাছে ঋণী হয়ে আছি। কবির বড় মনের ভেতর বাস করত এক শিশু মন, ছোট মন, যে মন স্বপ্ন দেখত, শব্দ দিয়ে গান কবিতার ছবি আঁকত।
0: নজরুল বর্ষ উপলক্ষে এবার পরিবেশিত হবে কিশলয় নামের এক বিশেষ আয়োজন। এখানে কাজী নজরুল ইসলামের সৃষ্টির ছোঁয়া পাব আমরা, বুঝব কবি কেমন করে আমাদের ছোটদের মনকে তার হৃদয়ে ধারণ করতেন, লালন করতেন।
1: অনুষ্ঠানের এই পর্যায়ে প্রথমেই শুনব কবি কাজী নজরুল ইসলামের লেখা নবার নামতা পাঠ ছড়াটি। নবা নামের এক ছোট্ট ছেলে কিভাবে নামতা পড়ছে শুনলেই হাসি পাবে। আর এই দুষ্টু মিষ্টি ছড়াটি এখন আমরা শুনব জাইমা মুস্তারিন ও সাজফা আহমেদের কাছ থেকে।
2: একো দায়েক হাড়ের গলায় বাঘ ফুটিয়া ছিল গো, হাড়ের গলায় বাঘ ফুটিয়া ছিল। হাড়ে নবা, এই বছি তোর নামতা পড়া হচ্ছে, খেয়ে উঠে যদি তোর নামতা পড়া না পায় তাহলে তোর হাড় এক জায়গায় আর মাংস এক জায়গায় করব, বুঝলি?
3: না বাবা, আমি তো পড়ছি।

ওহো, কিছু আলপিন, চারে কে চার, ওই ঘরে আচার, পাঁচে কে পাঁচ, ওইটা ফুলের গাছ, ছয়ে কে ছয়, বাবা গুড বয়, সাতে কে সাত, পণ্ডিত মশাই কথা।

0: মজাটাই হতো যে আমার, কে বল ছুটি, থাকতো না কো নামতা লেখা ঝোঁকা, থাকতো না কো যুক্ত অক্ষর অঙ্কে ধরতো পোকা।
1: কবি কাজী নজরুল ইসলাম ছোটদের ছড়া কবিতা লিখে যেমন বিখ্যাত হয়ে আছেন, তেমনি বিখ্যাত হয়ে আছেন আমাদের ছোটদের উপযোগী বেশ কিছু গান লিখে, যে গান শুনলেই দুলে ওঠে প্রাণ, যে গানের মাঝে আমরা পাই আনন্দের আহ্বান, আর তখনই মনে হয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম যেন সার্থক।
2: কারণ তাঁর জন্ম না হলে এত সব গান কবিতার জন্ম হতো না, সৃষ্টি হতো না শিল্প সাহিত্যের অমূল্য সম্পদ। তাই তো কবি কাজী নজরুল ইসলামের জন্য আমাদের গর্বের শেষ নেই। এবার শুনব খুবই জনপ্রিয় একটি নজরুল সঙ্গীত, পরিবেশনায় হৃদিতা কল্যাণ হৃদি।

এভাবেই কতভাবেই কাজী নজরুল ইসলাম তাঁর সৃষ্টির কিশলয় মিলে ধরেছেন আমাদের মনের গাছে, যা আমাদের কাছে অমূল্য ধন হয়ে আছে এবং থাকবেও চিরদিন। নজরুল বর্ষের বিশেষ আয়োজন কিশলয় শেষের আগে বলি, জয় আমাদের কাজী নজরুল ইসলামের জয়, জয় আমাদের গান কবিতার জয়।

0: কলকাকলি অনুষ্ঠানের এখনকার পরিবেশনা ছোটমণিদের খবর। এখানে আমরা শিশুদের সম্পর্কে অনেক কথাই জানতে পারি শিশুদের সফলতার গল্প, এছাড়াও অনেক রকম তথ্য জানতে পারি।
1: যে তথ্য সত্যের কথা বলে, বলে শিশুদের উন্নয়নের কথা। শিল্প সংস্কৃতির পথে আমাদের শিশুদের বিচরণ কেমন তাও আমরা জানতে পারি ছোটমণিদের খবর শুনে।
0: খবরগুলো সংগ্রহ করে আমাদের জন্য গ্রন্থনা করে দিয়েছেন শর্মিলা ফাইরুজ চন্দ্রিমা।
2: হাতে লুকিয়ে থাকে বড় স্বপ্নের বীজ, সেই স্বপ্ন যখন মেধা, সৃজনশীলতা আর সাহসে টানা মেলে, তখন জন্ম নেয় নতুন সাফল্যের গল্প। সেই সব খুদে প্রতিভার গল্প ও শিশুদের জন্য নানা উদ্যোগ নিয়ে আজকের আয়োজনে হাজির হয়েছি আমি, ঐশ্বর্য রহমান। প্রথমেই বলবো এক খুদে বন্ধুর সাফল্যের খবর। অল্প বয়সেই গণিতে অসাধারণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী এমডি ফাইয়াজ আরহাম হাসান। বিআইএসসি স্টেম ফেস্ট 2026-এ গণিত বিভাগে অংশ নিয়ে সে অর্জন করেছে মর্যাদাপূর্ণ গোল্ড অ্যাওয়ার্ড। তিন দিনব্যাপী বিআইএসসি স্টেম ফেস্ট 2026 অনুষ্ঠিত হয় 1-3 আগস্ট 2026। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, গণিত, স্টেম শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে শিশু কিশোরদের আগ্রহ ও সৃজনশীলতা বাড়ানোর লক্ষ্যে আয়োজন করা হয় এই উৎসব। সেখানে বিভিন্ন কার্যক্রম ও প্রতিযোগিতায় অংশ নেয় শিক্ষার্থীরা। গণিত বিভাগে নিজের মেধা ও দক্ষতার পরিচয় দিয়ে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করে দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী ফাইয়াজ আরহাম হাসান। এত অল্প বয়সে গণিতের মতো একটি বিষয় এমন স্বীকৃতি আর প্রতিভা গণিতের প্রতি আগ্রহেরই প্রতিফলন বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। শিশুদের জন্য নেয়া এক অসাধারণ উদ্যোগের খবর দিয়ে আজকের মতো শেষ করব। দেশের শিশুদের জন্য নেওয়া হয়েছে নতুন একটি উদ্যোগ। প্রতিটি জেলায় শিশু স্বর্গ প্রতিষ্ঠার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় সেবা আরও সহজলভ্য করতেই এই উদ্যোগ। 13-ই আগস্ট 2026 প্রকাশিত এক প্রতিবেদনে এ পরিকল্পনার কথা জানানো হয়। পরিকল্পনা অনুযায়ী শিশু স্বর্গ হবে একটি ওয়ান স্টপ সেবা কেন্দ্র, যেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা একই জায়গা থেকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সহায়তা ও সেবা পাওয়ার সুযোগ পাবে। এ ধরনের কেন্দ্র প্রতিষ্ঠার মূল লক্ষ্য হল প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা, বিকাশ, সুরক্ষা ও কল্যাণে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা, পাশাপাশি তাদের পরিবারকে প্রয়োজনীয় সহযোগিতা ও দিক নির্দেশনা দেওয়ার সুযোগও তৈরি হবে। বর্তমানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিভিন্ন সেবা পেতে একাধিক জায়গা যেতে হয়। জেলা পর্যায়ে শিশু স্বর্গ প্রতিষ্ঠিত হলে এক ছাদের নিচেই প্রয়োজনীয় সেবা পাওয়ার সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে। ছোট্টমণিদের খবর শেষ হল।
1: আজকের কলকাকুলি অনুষ্ঠানের সর্বশেষ পরিবেশনায় এবার সবাইকে একাত্ম করতে চাই, শোনাতে চাই ফুল পাখিদের আসর।
0: এই আসরে কেবল আমাদের ছোট্ট বন্ধুরাই অংশ নিয়ে থাকে। আজও এই ফুল পাখিদের আসর পরিচালনা করছেন আপা কাজী শাকেরা বানু।

0: ওয়ালাইকুম আসসালাম। ছোট বন্ধুরা কেমন আছো তোমরা?
1: ভালো আছি, আপনারা কেমন আছেন?
0: খুব ভালো আছি। কত দূর দূরান্ত থেকে আমাদের আজকের আসরে কিছু ছোট্ট বন্ধু এসেছে, না বললেই নয়। জামালপুর থেকে এসছে, সিরাজগঞ্জ থেকে এসছে, ঢাকা শহরের তো এ প্রান্ত ও প্রান্ত আছেই। খুব ভালো লাগছে। দেখি আমরা শুরু করি। ছোট্ট বন্ধু, কোথা থেকে এসছো তুমি বলো?
1: আমি এসেছি সিরাজগঞ্জ থেকে।
0: কি আমাদেরকে কি শোনাবে আজকে?
1: আমি আজকে একটি কবিতা আবৃত্তি করে শোনাবো।
0: আচ্ছা।
1: আমি সাগর পাড়ি দেব, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম
0: লিখেছেন।
1: আমি সাগর পাড়ি দেব, আমি সওদাগর, সাত সাগরে ভাসবে আমার সপ্ত মধুকর। আমার ঘাটের সওদা নিয়ে যাব সবার ঘাটে, চলবে আমার বেচা কেনা বিশ্বজোড়া হাটে। ময়ূর পঙ্খী বজরা আমার লাল বাউটা তুলে, ঢেউয়ের দোলায় মরাল সম চলবে দুলে দুলে। সিন্ধু আমার বন্ধু হয়ে রতন মানিক তার, আমার তরি বোঝাই করে দেবে উপহার। দ্বীপে দ্বীপে আমার আশায় রাখবে পেতে থানা, শক্তি দেবে মুক্তামালা আমার নজরানা। চারপাশে মোর গাঙচিলেরা করবে এসে ভিড়, হাতছানিতে ডাকবে আমায় নতুন দেশের তীর। আসবে হাঙর কুমির তিনি কে করে তাই ভয়, বলবো ওরে ভয় পায় যে এসে ছেলেই নয়। সপ্ত সাগর রাজ্য আমার, আমি বণিক বীর, খাজনা জোগায় রাজ্যে আমার হাজার নদীর নীর। ভয় করি না তোদের দুটো দন্ত নখর দেখে, জলদস্যু তোদের তরে পাহারা গেলাম রেখে। সিন্ধু গাজী মাল্লা মাঝি নৌসেনা ওই জেলে, বর্ষা দিয়ে বিঁধবে তারা রাজ্যে আমার এলে।
0: চমৎকার, খুব সুন্দর হয়েছে। দেখি এবারের বন্ধু নাম বলো।
2: আমার নাম মুন সাহানা।
0: কি শোনাবে আমাদের?
2: নবাব নামতা, কবি কাজী নজরুল ইসলাম। এক একে এক বাবা কোথায় দেখ, দুই একে দুই নেই কো তুসুই, তিন একে তিন উফু গেছি আলপিন, চার একে চার উই করি আচার, পাঁচ একে পাঁচ ওই দেখ কুলের গাছ, ছয় একে ছয় বাবা হুট বয়, সাত একে সাত পণ্ডিত মশাই কাঠ, আট একে আট আমি বড় লাট, নয় একে নয় আজি দুগয়, দশ একে দশ বাবা আপিস বয়।
0: যাক, দশ পর্যন্ত নামটা তবু মুখস্থ হয়েছে। এবারে বন্ধু নাম বলো।
3: আমার নাম ইফাত ফাউজিয়া ইয়াশা।
0: কি শোনাবে তুমি আমাদেরকে?
3: আগমন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তখন রাত্রি আধার হলো, সাঙ্গ হলো কাজ, আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদির গ্রামে দোয়ার যত রুদ্ধ হলো রাতের মতো, দু একজনে বলেছিল আসবে মহারাজ, আমরা হেসে বলেছিলে আসবে না কেউ আজ। দ্বারে যেন আঘাত হলো শুনেছিলেম সবে, আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলেম আলোস ভরে, দু একজনে বলেছিল দূত এলো বা তবে, আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীথ রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি, ঘুমের ঘরে ভেবেছিলেম মেঘের গর্জনী। ঘরে ঘরে চেতন করি কাঁপলো ধরা থর হরি। দু একজনে বলেছিল চাকার ঝনঝনে, ঘুমের ঘরে কহি মোরা মেঘের গরজনে।
0: জামালপুরের বন্ধু শোনালে এতক্ষণ ধরে আমাদেরকে আবৃত্তি। এবারের বন্ধু নিয়মিত বন্ধু, আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু
4: শাহরিয়ার। বড় হলো বিদ্রোহী কাছে ছিলাম।

0: শাহরিয়ারের কবিতা কিছু বোঝা যায় কিছু বোঝা যায় না, কিন্তু ওর অদম্য আগ্রহই আমাদেরকে এই অনুষ্ঠানে ওকে টেনে নিয়ে আসে। আমরা প্রতি সপ্তাহে ওকে এই সুযোগটা দিই, হয়তো সবার বুঝতে অসুবিধা হয়, কেউ বোঝে কেউ বোঝে না, কিন্তু এই রকম চাহিদা সম্পন্ন শিশু আমাদের অনেকের ঘরেই আছে। আমরা চাই তাদেরকে আমরা সবসময় উৎসাহিত করব, সমাজের সকল বাচ্চাদের সঙ্গে ওরা যেন মিশতে পারে। এবারের বন্ধু হলুদ বন্ধু, নাম বলো।
1: আমার নাম জাইরা।
0: কি শোনাবে?
1: আই দেখে জানাচ, লিখেছে সুফিয়া কামাল। গাঙ্গের পানি ছল ছল, খোকন সোনা কল করে, ইলিশ মাছ বলে একে খোকন মনি, দেখে জানাচ।
0: বাহ, এত ছোট্ট ছোট্ট মানুষ একদম ছোট্ট কবিতা শোনালো। এবারে বন্ধু সাদা পড়ি, নাম বলো।
2: আমার নাম বর্ণিল।
0: কি শোনাবে?
2: কবিতা।
0: আচ্ছা।
2: তাল গাছ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ

0: বাহ, একটা নতুন বন্ধুর নাম বলো।
1: আমার নাম রূপকথা বিশ্বাস।
0: রূপকথা, কিন্তু আমরা কি শুনবো আজকে? রূপকথা তো শুনতে পারবো না, কি শোনাবে?
1: আবৃত্তি।
0: আবৃত্তি, আচ্ছা।
1: আবৃত্তি করছি ভূতরে খেলা, লিখেছেন সুকুমার রায়। পরশুরাতে স্পষ্ট চোখে দেখলু বিনা চশমাতে পান্তভূতের জ্যান্ত ছানা, পান্তভূতের জ্যান্ত ছানা করছে খেলায় জোছনাতে, করছে খেলা মায়ের কোলে হাত পা মেরে উল্লাসে, আল্লাদিতে থুপু পিয়ে করছে কেমন উল্লাসে। শুনতে পেলাম ভূতের মায়ের কুচকি হাসি কটকটি, দেখছি মেরে ঝুলটি ধরে বাচ্চা কেমন চটপটে, উঠছে তাদের হাসির কানা কাষ্ঠ চোরের দাঁত ছেড়ে, খেস খেসানো শব্দে যেন কড়া রুটি কাচ্ছে রে।
0: এবারের বন্ধু লাল, বন্ধু নাম বলো।
2: আমার নাম শায়নার ফাজ।
0: কি শোনাবে?
2: আবৃত্তি। আবৃত্তি করছি জাপানি ছড়া কবি অবিভাব চৌধুরী।
0: জাপানি ছড়া, বলো, বুঝলে হলো আমরা।
2: নাগাসাকি বাড়ি তার এক ছিল জাপানি।

0: তো জাপানি কিছু বুঝিনি আমরা, কিন্তু জাপানি ভাষা এটুকুনি শুনলাম। এবারের বন্ধু গোলাপি বন্ধু নাম বলো।
1: আমার নাম রাধে মেলা তাসনিয়া।
0: কি শোনাবে?
1: গান।
0: আচ্ছা।

0: এই যে আমরা এখানে আছি। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম মনেন্দ্রতা রহমান। সংস্কৃতি।
0: সংস্কৃতি, সংস্কৃতির গলা আজকে কি হচ্ছে বলতে পারবে তো? কি শোনাবে? কবিতা?
1: জি
0: বলো।
1: কবিতার নাম হাটে যাব। কবি আহসান হাবিব। হাটে যাব।

0: হাসি খুশি নিয়েই আমাদের চলবে। খুব ভালো হচ্ছে। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম মাহরিন সাফিয়া।
0: কি শোনাবে?
1: কবিতা আবৃত্তি।
0: আচ্ছা,
1: আবৃত্তি করছি আগুনের ফুল কিছুটে, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আগুনের ফুল কিছুটে ফুল।

0: চমৎকার, খুব মজা লেগেছে আমাদের। এবারের বন্ধু নাম বলো।
1: আমার নাম সায়মাতা বাসম।
0: কি শোনাবে?
1: আবৃত্তি করব।
0: বলো।
1: আবৃত্তি করছি রুবায়েল মোর্শেদের লেখা কবিতা ফুপির পোলাও।
0: ফুপির পোলাও
1: খেতে হলে ফুরা।

0: তুলে ধন্যবাদ
1: ফুপি রাখবে ফুপি যখন রান্না করেছে আমাদের জন্য আমরা সবাই ফুপির পোলাও খেতে যাব এবারের বন্ধু নাম বলো
2: আমার নাম তাসমিম আক্তার রুহি
1: কি শোনাবে
2: আবৃত্তি আচ্ছা আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের লেখা খোকার গপ্প বলা মা ডেকে কন খোকন মুনি গপ্প তুমি জানো কও তো দেখি বাপ কাঁথার বাহির হয়ে তখন জোর দিয়ে একলাফ বললে খোকন গপ্প জানি জানি আমি গানো বলেই খুদ তান সেন সে তান জুড়ে জোর দিল একুদায় খাড়ের গলায় বাঘ ফুটিয়াছিল মা যে হেসে তখন বলে উহু গান না গপ্প বলো খোকন ন্যাংটা সিজন খোকন তখন জোর গম্ভীর চালে শটান কেদা রাতে শুয়ে বলেন সত্যিকারে এক যে ছিল রাজা আর মা এক যে ছিল রানী হ্যাঁ মা আমি জানি মায়ে পয়ে থাকতো তারা ঠিক যেন ওই গোদর পাড়ার জুজু বাড়ির পাড়া একদিন না রাজা ফড়িং শিকার করতে গিয়ে খেলেন পাঁপড় ভাজা রানী গেলেন তুলতে কলমি শাক বাজিয়ে বগল টাক ধুমাধুমটা
1: চটপট করে আসতে হবে সময় দ্রুত চলে যাচ্ছে হলুদ বন্ধুর নাম বলো
3: আমার নাম নবনীতা সরকার নিতু
1: কি শোনাবে
3: লোকসঙ্গীত
1: আচ্ছা

0: জনপ্রিয় গান এবং খুব সুন্দর লাগছিল, সবাই গলা মেলাচ্ছিল। এবারের বন্ধু নাম বলো ঝটপট।
1: চাইমা।
0: কি শোনাবে?
1: সত্য ফেরারি, লিখেছেন আশা চৌধুরী। কোথায় পালালো সত্য, দুধের বোতলে ভাতের হাড়িতে, নেই তো রেস্টুরেন্টে, হোটেলে, সেলুনে, গ্রন্থাগারের গভীর গন্ধে, টেলিভিশনে বা সিনেমা বেতারে, নৌকার খোলে, সাপের ঝাপিতে, নেই তো গুড়ের কলসি, বিষের কৌটা, চিনির বয়াম, বাজারের ব্যাগ, সিগারেট কেস, পানির ডিব্বা, চর্দার শিশি, লক্ষ্মীর সরা, নকশি পাতিল, চৌকির তলা, সবই খুঁজলাম, খুঁজে দেখলাম, নেই তো, নেই তো।
0: পালালো সত্য, মিথ্যেকে পাওয়া যাচ্ছে না, সত্য পালিয়েই গেল না, ধরে আনবো আমরা। এবারের বন্ধুর নাম বলো।
2: আমার নাম সাজফা।
0: কি শোনাবে?
2: আমি একটি নজরুল সঙ্গীত শোনাবো।

0: শেষের পরিবেশনাগুলো এত সুন্দর হচ্ছে দেখি এবারে বন্ধু ঝটপট নাম বলো।
1: আমি আরিশা।
0: কি শোনাবে?
1: আমি একটি দেশাত্মবোধক গান পরিবেশন করছি।

0: আমাদের অনেক বন্ধু, চটপট নাম বলো।
1: আমি ঐশ্বর্য।
0: কি শোনাবে?
1: একটি কবিতা। আবৃত্তি করছি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা প্রাণ। মরিতে চাহি না আমি সুন্দরী ভুবনে, মানবের মাঝে আমি মাছি বাড়ে চাই। এই সূর্য করে এই পুষ্পিত কাননে, জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পায়। ধরায় প্রাণের খেলা চিরতরঙ্গিত, বিরহ মিলন কত হাসি অশ্রুময়। মানবের সুখে দুঃখে গাঁথিয়া সঙ্গীত, যদি কো রচিতে পারি অমর আলয়ে। তা যদি না পারি তবে বাঁচি যতকাল, তোমাদের মাঝখানে লোভী যেন ঠাঁই। তোমরা তুলিবে বলে সকাল বিকাল, নব নব সঙ্গীতের কুসুম ফুটাই। হাসি মুখে নিও ফুল তার পরে হায়, ফেলে দিও ফুল যদি সে ফুল শুকায়।
0: গান কবিতায় ভরপুর ছিল আমাদের আজকের অনুষ্ঠান ছোট্ট বন্ধুরা। আজকের ফুল পাখিদের আসর তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থেকো।

0: শেষ হলো ফুল পাখিদের আসর, আর সময় বলছে বিদায় নিতে হবে এখন। আজকের এই অনুষ্ঠানটির গ্রন্থনায় ছিলেন তাপসী মনির, উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি ইনায়া বিনতে কায়েস
1: এবং আমি সমৃদ্ধি সূচনা। যন্ত্রসঙ্গীত সহযোগিতায় ছিলেন আব্দুল মতিন খান ও মোহাম্মদ মাসুদুর রহমান। অনুষ্ঠানটি সম্পাদনা করেছেন মোহাম্মদ শামসুল হক, প্রকৌশল সহযোগিতায় নাসরিন আক্তার, তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আব্দুল হক এবং কলকাকলি অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ইশরাত শারমিন।
0: ভালো মতো লেখাপড়া খেলাধুলা করে
1: জীবনকে ঠিক মতো তুলবই গড়ে
0: বন্ধুরা, শুভ।

0: শিশু কিশোরদের অংশগ্রহণে ম্যাগাজিন অনুষ্ঠান কলকাকলি শেষ হল।
1: বাংলাদেশ বেতার, একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সকাল ১০টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ গোলাম রসুল। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়তদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা উদযাপন কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। নেপালের উত্তর অঞ্চলে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যা ও ভূমিধসে চলমান ত্রাণ পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ ১০ লাখ ডলার দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথিভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভাণ্ডারীকে এ বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এ সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভাণ্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় ও প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে নেপাল চীন সীমান্তে ভয়াবহ বন্যার পর উদ্ধার তৎপরতা এখনও চলছে। বন্যায় প্রাণহানি বেড়ে ১,২৮০ জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায় নেপাল ও চীন সীমান্তে দুই পাশে এখনও ৫,৬০০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে অন্তত ৫৫০ জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও ৫৪১ জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কায় সরকার প্রস্তাবিত একটি আইন প্রত্যাহারের দাবিতে দেশটির বিরোধী দলের কয়েকশত পার্লামেন্ট সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, এই আইন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে। প্রায় দুই সপ্তাহ আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের সরকার দেশটির বিচার বিভাগের সংস্কার এনে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব করে। এর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনের ফলে দেশটির শীর্ষ বিচারকদের অবসরের বয়স ২ বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কা সরকার বলছে বিচার প্রক্রিয়ার সময় কমিয়ে আনতে সংস্কার করা হচ্ছে, এতে বিচার বিভাগের স্বাধীনতায় প্রভাব ফেলবে না। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাতকে যতটা বড় করে দেখানো হচ্ছে বাস্তবে তেমন বড় ধরনের সামরিক অভিযান চলছে না। তিনি জানান গত মঙ্গলবার ইরানের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা যুক্তরাষ্ট্র তদন্ত করছে। ওই হামলায় অন্তত ৫ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কবে শেষ হবে সে বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা দিতে রাজি হননি ভ্যান্স। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে রাজশাহী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতার সঙ্গে দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা ১১টায়।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ।

0: রূপালী পর্দার গল্পগুলো আমাদের হাসায়, কাঁদায় আর উপহার দেয় যাপিত জীবনের হাজার অনুভূতি। তবে চলচ্চিত্রের আসল আত্মা লুকিয়ে থাকে তার সুর ও গানের মাঝে। স্মৃতির পাতায় জমে থাকা সেই কালজয়ী সুরগুলো নিয়েই আমাদের আজকের বিশেষ আয়োজন সিনেমার প্রাণ। কিছু সময় জুড়ে হৃদয় দোলা দেওয়া সুরের ভেলায় ভেসে থাকব আমরা। আর পুরো আয়োজনে আপনাদের সাথে স্টুডিওতে আছি আমি ইয়র্মা শায়রজাহান,
1: আমি শাহিনুজ্জামান শিশির। তাহলে আর দেরি কেন শ্রোতা বন্ধুরা, চলুন ডুব দেয়া যাক সুরের সেই চিরচেনা জগতে। শুনিনি আজকের প্রথম গান, আবার দুজনে দেখা হলো, কথা হলো গানটি।

0: মানুষের জীবনের এমন এক অসহায় অবস্থা হয় যেখানে সবকিছু দেখার সামর্থ্য থাকা সত্ত্বেও মানুষ পরিস্থিতির শিকার হয়ে অন্ধের মতো পথ চলে, নিজের ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে না পারার এক চরম আক্ষেপ ফুটে ওঠে। সমাজের অবহেলা, দারিদ্র এবং মানুষের নিষ্ঠুর আচরণ কিভাবে একটি সুন্দর জীবনকে পঙ্গু ও দিশেহারা করে তোলে, গানের প্রতিটি চরণে সেই কষ্টের কথা বলা হয়েছে।
1: মূলত গ্রামীণ সমাজের নারীদের দুঃখ দুর্দশা, সামাজিক অবিচার এবং পুরুষতান্ত্রিক সমাজের জাতাকলে পিষ্ট হওয়ার করুণ চিত্র। চেষ্টা করেও যখন নিয়তি বা ভাগ্যকে বদলানো যায় না, তখন সৃষ্টিকর্তা বা ভাগ্যের ওপর এক ধরনের ক্ষোভ এবং একই সাথে অসহায় আত্মসমর্পণ প্রকাশ পায় গানের সুরে ও কথায়। সহজ কথায় এটি গান নয়, এটি সমাজে পিছিয়ে পড়া ও শোষিত মানুষের জীবনের কান্না এবং ভাগ্যের কাছে হেরে যাওয়ার এক চিরন্তন করুণ গল্প। চলুন শ্রোতা বন্ধুরা শুনে আসি বিখ্যাত চলচ্চিত্র গোলাপী এখন ট্রেনে সিনেমার গান।
2: হায় রে

0: আকাশ বাতাস এবং পৃথিবী যতদিন টিকে থাকবে প্রেমিক প্রেমিকাও ততদিন একে অপরকে ভালোবেসে যাবে। এ যেন চিরন্তন প্রতিজ্ঞা। আকাশ বাতাস ও চাঁদের মতো প্রকৃতির চিরস্থায়ী উপাদানগুলোকে ভালোবাসার সাক্ষী হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রকৃতির মতোই প্রেম কখনো শেষ হবে না প্রেমিক মন বিশ্বাস করে। ভালোবাসার মানুষের প্রতি এক ধরনের গভীর আস্থা ও চূড়ান্ত আত্মবিশ্বাস প্রকাশ পায় গানের প্রতিটি চরণে।
1: একে অপরকে ছেড়ে কখনো যাবে না, এই সুন্দর সুরটি পুরো গানে ছড়িয়ে রয়েছে। গানটি দুটি হৃদয়ের কখনো শেষ না হওয়া এক স্বর্গীয় অনুভূতির গল্প বলে, যা সময় সীমানা ছাড়িয়ে যুগ যুগ ধরে বেঁচে থাকে। সহজ কথায়, এটি ভালোবাসার চিরন্তন স্থায়িত্ব এবং দুটি মনের গভীর বিশ্বাসের এক অসম্ভব সুন্দর ও আবেগময় মেলোডি। শ্রোতা বন্ধুরা, শুনে আসা যাক ভালোবাসার সুরে সাজানো বিখ্যাত চলচ্চিত্র অনন্ত প্রেম সিনেমার একটি কালজয়ী রোমান্টিক গান।

রাত যেমন চাঁদ ছাড়া এবং নদী যেমন ঢেউ ছাড়া অসম্পূর্ণ, তেমনি প্রেমিক প্রেমিকাও একে অপরকে ছাড়া অসম্পূর্ণ। পৃথিবী হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে, কিন্তু তাদের খাঁটি ভালোবাসা বা প্রেম কখনো ক্ষয় হবে না। এবার শুনব দরদি সন্তান সিনেমার একটি গান।

0: যখন জীবনে আসে তখন তা মনকে এলোমেলো ও ব্যাকুল করে তোলে, যাকে গ্রামীণ ও চলিত ভাষায় আওলা প্রেম এবং বাউলা বাতাস হিসেবে রূপক অর্থে ব্যবহার করা হয়েছে। তরুণ তরুণীর মনের ভেতরের চঞ্চলতা, লজ্জা এবং প্রথম প্রেমের যে উন্মাদনা বা আবেগ কাজ করে তা অত্যন্ত সহজ ও সাবলীল ভাষায় তুলে ধরা হয়েছে।
1: ভালোবাসার এক চঞ্চল ও রঙিন রূপের প্রকাশ, যা মানুষকে প্রেমের মিষ্টি হাওয়ায় ভাসিয়ে নিয়ে যায় এবং মনকে উদাস করে তোলে। শ্রোতা বন্ধুরা, শুনে আসি বাংলাদেশী চলচ্চিত্র এক টাকার বইয়ের একটি অত্যন্ত জনপ্রিয়, প্রাণবন্ত এবং চিরসবুজ রোমান্টিক ফোক মেলোডি গান।

সব মানবিমান দূরত্ব এবং ভুল বুঝাবুঝি ভুলে গিয়ে প্রিয় মানুষকে নিজের করে পাওয়ার আকুতি। প্রেমিক তার প্রেমিকাকে সমস্ত দ্বিধা ছেড়ে ফেলে কাছে আসার আহ্বান জানায়। দুজনেই একে অপরকে আশ্বস্ত করে যে তারা একে অপরের জন্য জীবনে কতটা গুরুত্বপূর্ণ, তুই ছাড়া একা এই জীবন বা তোর মাঝে হারাবো সারাক্ষণ, এই ধরনের কথাগুলোর মাধ্যমে পরস্পরের প্রতি গভীর নির্ভরতা ও ভালোবাসার এক সুন্দর অঙ্গীকার ফুটে উঠেছে চলচ্চিত্র লাভ ম্যারেজের এই তুমুল জনপ্রিয় এবং রোমান্টিক গানে।

ভালোবাসার মানুষের সামনে নিজের গভীর অনুভূতি বা মনের কথা প্রকাশ করতে না পারার মিষ্টি এক দ্বিধা। বুকের ভেতর গভীর ভালোবাসা লুকিয়ে রেখেও লজ্জায় বা সংকোচে বলি বলি করেও মুখে বলতে না পারার যে মিষ্টি ব্যাকুলতা, অবিরত মন শুধু প্রিয় মানুষের একটু ছোঁয়া বা সান্নিধ্য খুঁজে বেড়ায়। সারাক্ষণ চোখের পলকে শুধু তাকেই দেখার এবং তার ভাবনায় ডুবে থাকার চঞ্চল এক বেপরোয়া অনুভূতির গল্প বলে। চেনা আশা বা স্বপ্নগুলো ডানা মেলে ছুটে চলে প্রিয় মানুষের দিকেই, জীবনে নিজের প্রেমের গল্প পূর্ণতা পাওয়ার জন্য, এবং তাকে ছাড়া জীবনের যেন কোনো মানে নেই। শ্রোতা বন্ধুরা, শুনে আসি জনপ্রিয় বাংলাদেশি বাণিজ্যিক চলচ্চিত্র শুটারের একটি তুমুল জনপ্রিয় রোমান্টিক গান।

0: সময় যেন পাখির ডানায় ভর করে উড়ে গেল। সুর আর স্মৃতির ভেলায় ভাসতে ভাসতে আমরা চলে এসেছি আজকের আয়োজনের একদম শেষ প্রান্তে। আশা করি আজকের গান ও গল্পের এই মিষ্টি মেলবন্ধন আপনাদের মনকে এক চিলতে শান্তি দিয়ে গেছে।
1: খুব শীঘ্রই আমরা আবারও হাজির হব আপনাদের পছন্দের সেই চিরসবুজ পুরনো আর সুরের মূর্ছনায় ভরা নতুন সব গানের ডালা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই নিজের যত্ন নিন, দারুণ কাটুক প্রতিটি মুহূর্ত, আর সুরের সাথে বাঁধনে জড়িয়ে থাকতে সবসময় সঙ্গেই থাকুন বাংলাদেশ বেতারে।

0: এতক্ষণ শুনলেন ছায়াছবির গানের গ্রন্থিত অনুষ্ঠান সিনেমার প্রাণ। গবেষণা ও গ্রন্থনা ফাতেমা সুলতানা, উপস্থাপনা এবিএম শাহিনুজ্জামান শিশির ও ইয়র্মা শায়ের জাহান, সম্পাদনা তনবীর সিদ্দিকী সৈকত, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ মনিরুজ্জামান।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, আয়োজনমালায় এবারে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী নাসরিন আক্তার। শিল্পী কণ্ঠে প্রথম গান আমার হিয়ার মাঝে লুকিয়েছিলেন।

0: দোকানে রবীন্দ্রসঙ্গীত শুনলেন নাসরিন আক্তারের কণ্ঠে।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: আপনি কি আপনার পরিবারকে ভালোবাসেন? আপনি কি আপনার সন্তানকে একটি সুন্দর পৃথিবী উপহার দিতে চান? প্রাকৃতিক দুর্যোগ হতে নিরাপদ থাকতে চান? প্রাণ ভরে অক্সিজেন নিতে চান? সকল প্রশ্নের উত্তর একটাই, বৃক্ষরোপণ। সবুজ হোক দেশ, নির্মল হোক পরিবেশ। সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আমরা এই মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
0: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত। শিল্পী মোহাম্মদ কামাল জহির শামীম, তবলায় আমজাদ হোসেন, তানপুরায় গোবিন্দমণি দাস।

0: উচ্চাঙ্গ সমিতির অনুষ্ঠানে ভীম পরশ্রীর আগে এতক্ষণ শুনলেন সরোদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা 11টা বাংলাদেশ বেতার খবর পড়ছি মিজানুর রহমান সজল। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজবিরোধী অপশক্তি যেন মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেপাইদের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এই আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বী আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থানে থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যা ও ভূমিধসে চলমান ত্রাণ পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমে সহায়তার জন্য বাংলাদেশ $10,00,000 দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে নেপাল চীন সীমান্ত ভয়াবহ বন্যার পর উদ্ধার তৎপরতা এখনও চলছে। বন্যায় প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায় নেপাল ও চীন সীমান্তের দুই পাশে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পার্শ্ববর্তী তিব্বত বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছেন। শ্রীলঙ্কার সরকার প্রস্তাবিত একটি আইন প্রত্যাহারের দাবিতে দেশটির বিরোধী দলের কয়েকশত পার্লামেন্ট সদস্য, আইনজীবী, মানবাধিকার কর্মী ও শ্রমিক নেতারা বিক্ষোভ দেখিয়েছে। তাদের দাবি, এ আইন বিচার বিভাগের স্বাধীনতাকে খর্ব করবে। প্রায় দুই সপ্তাহ আগে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়কের সরকার দেশটির বিচার বিভাগের সংস্কার এনে সংসদে সংবিধান সংশোধনের প্রস্তাব করে। এর প্রতিবাদে এই বিক্ষোভ শুরু হয়েছে। প্রস্তাবিত এই সংশোধনের ফলে দেশটির শীর্ষ বিচারকদের অবসরের বয়স 2 বছর পর্যন্ত বৃদ্ধি করা হতে পারে ও উচ্চ আদালতে বিচারকদের সংখ্যাও বৃদ্ধি পাবে। শ্রীলঙ্কা সরকার বলছে, বিচার প্রক্রিয়ার সময় কমিয়ে আনতে সংস্কার করা হচ্ছে, এতে বিচার বিভাগের স্বাধীনতায় প্রভাব ফেলবে না। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল আরোপিত এই নিষেধাজ্ঞার আওতায় দেশটির বিদ্যুৎ গ্রিডকে সচল রাখার জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান ওয়াইল ইন্ডাস্ট্রি সাপ্লাই ইম্পোর্ট কোম্পানি রয়েছে। এটি কিউবার সাবেক রাষ্ট্রপতি রাহুল কাস্ত্রো নাতি পরিচালনা করেন। এই নিষেধাজ্ঞার ফলে দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য 1 বছর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার সীমিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টায়।
1: সাপ্তাহিক পরিক্রমা। সপ্তাহের বিশেষ বিশেষ জাতীয় ও আন্তর্জাতিক সংবাদের উপর ভিত্তি করে বাংলাদেশ বেতার কেন্দ্রীয় বার্তা সংস্থার এই নিবেদন।
2: এ সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলির মধ্যে রয়েছে, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্ম পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণের প্রত্যয় ব্যক্ত করলেন তারেক রহমান। রাষ্ট্রপতির সাথে মার্কিন রাষ্ট্রদূত সাক্ষাৎ, যুক্তরাষ্ট্র ভ্রমণে বর্তমান ভিসা ব্যবস্থা সহজ করার আহ্বান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। রাজনৈতিক আনুগত্য ও মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে জনগণকে দেশের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান তথ্য সম্প্রচার মন্ত্রীর। দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করতে লাউদিয়া কন্টেইনার টার্মিনাল হবে মাইলফলক, মন্তব্য অর্থ পরিকল্পনা মন্ত্রীর। আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশ থেকে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। দেশ জুড়ে নানা কর্মসূচিতে বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত। নেপাল ও চীনের তিব্বতে ভয়াবহ আকস্মিক বন্যায় 1200 বেশি মৃত্যু এবং 4000 নিখোঁজ। এবং ভারতের একতরফাভাবে সিন্ধুপানি বন্টন চুক্তি স্থগিতের বিষয়ে পাকিস্তানের পক্ষে রায় দিল হেগের আদালত, রায় প্রত্যাখ্যান ভারতের।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার। তিনি বুধবার জাতীয় সংসদে তার জন্য নির্ধারিত প্রস্তুতি পর্বে একথা জানান। এর আগে স্পিকার হাফিজুদ্দিন আহমদ বে বিক্রমের সভাপতিত্বে সংসদের বৈঠক পুনরায় শুরু হয়। প্রধানমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারের সময় সরকারের প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড বাপেক্সকে রীতিমতো পঙ্গু করে রাখা হয়েছিল। প্রধানমন্ত্রী আরও বলেন, বর্তমানে চলমান 7টি কূপ খনন শেষ হলে আরও 85 MMCFD গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। অবশিষ্ট কূপসমূহ খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প গ্রহণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, দেশীয় গ্যাসের উৎস অনুসন্ধানের লক্ষ্যে 4500 মিলিমিটার 2D সিসমিক সার্ভে এবং 4200 বর্গ কিলোমিটার 3D সিসমিক সার্ভে পরিচালনার কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, বাপেক্সকে শক্তিশালীকরণের লক্ষ্যে আর 2টি নতুন রিক্রয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। অপরের প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, দেশে জ্বালানি সংকট মোকাবেলায় নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে ছাদে সৌর বিদ্যুৎ উৎপাদনে আর্থিক প্রণোদনা সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, সৌর প্যানেল, ইনভার্টার ও ব্যাটারি সহ প্রয়োজনীয় সৌর বিদ্যুৎ সরঞ্জামকে শর্ত সাপেক্ষে কাস্টমস ডিউটি, রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, অগ্রিম কর এবং অতিরিক্ত 2% অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
2: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার পুরোপুরি অঙ্গীকারবদ্ধ। তিনি শনিবার রাজধানীর তেজগাঁওয়ে তাঁর কার্যালয়ে গুম খুনের শিকার পরিবার এবং জুলাই গণ অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত শহীদ পরিবারের 74 জন সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র প্রদান উপলক্ষে এক অনুষ্ঠানে একথা বলেন।
3: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্র এই দলের হাত ধরে এসেছে। মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে ইন্টার পার্লামেন্টারি ইউনিয়ন IPU সেক্রেটারি জেনারেল আম্বা ফিলিপ সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী একথা বলেন। তারেক রহমান বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক অধিকার রক্ষা ও জনগণের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করতে কাজ করছে। তিনি বলেন, তার সরকার বিশ্বাস করে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমেই দেশের টেকসই অগ্রগতি ও উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ভূয়সী প্রশংসা করেন আন্না ফিলিপ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নিয়মিত জাতীয় সংসদ অধিবেশনে অংশগ্রহণ সংসদীয় গণতন্ত্রের প্রতি তার দৃঢ় অঙ্গীকারের শক্তিশালী বার্তা বহন করে।
2: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ব্যবসায়ী প্রকৃত পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্রে ভ্রমণের ক্ষেত্রে বর্তমান ভিসা বন্ড ব্যবস্থা পর্যালোচনা ও সহজ করার আহ্বান জানিয়েছেন। বুধবার বঙ্গভবনে তার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্টি ক্রিস্টেনসেন, সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি আহ্বান জানান। সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে অতীতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও সহযোগিতার কথা স্মরণ করেন এবং এ খাতে অধিকতর মার্কিন বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান। তিনি বাংলাদেশের জ্বালানি, তথ্য প্রযুক্তি, অবকাঠামো, স্বাস্থ্য, উচ্চ প্রযুক্তি নির্ভর শিল্প সহ অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বৃদ্ধিরও অনুরোধ জানান। একই সঙ্গে রাষ্ট্রপতি রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চান। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং আসিয়ান দেশসমূহের সহযোগিতা জোরদারের গুরুত্ব আরোপ করেন।
3: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চোরা চালান, পাদক পাচার, পশ্চিম ও সীমান্ত হত্যা বন্ধে আরও কার্যকর ব্যবস্থা নিতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি সীমান্ত রক্ষার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে বিজিবির কাজের প্রশংসাও করেন। সোমবার বঙ্গভবনে তাঁর সঙ্গে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপতি সীমান্ত রক্ষায় বাহিনীতে অত্যাধুনিক প্রযুক্তি সংযোজনে বিজিবির উদ্যোগের প্রশংসা করেন। রাষ্ট্রপতি এ বিষয়ে সার্বিক সহযোগিতারও আশ্বাস দেন।
2: তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান দেশের উন্নয়নে দলমতের ঊর্ধ্বে উঠে একত্রে কাজ করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন। দায়িত্ব গ্রহণের পর বুধবার নিজ নির্বাচনী এলাকা ভোলায় এক সফরকালে তিনি এ আহ্বান জানান। তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, পূর্ববর্তী আওয়ামী লীগ সরকার তাদের ১৭ বছরের শাসনামলে দেশের অর্থনীতি দুর্বল করে দেয় এবং প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের ইতিহাসের এক সংকটময় মুহূর্তে দায়িত্ব গ্রহণ করেন।
3: অর্থ পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের অর্থনীতিকে ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনাল একটি মাইলফলক হবে। তিনি রোববার চট্টগ্রাম বন্দরের লালদিয়া কন্টেইনার টার্মিনালের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, লালদিয়া টার্মিনাল শুধু চট্টগ্রাম কিংবা বাংলাদেশই নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক হাব হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, এই টার্মিনালের ফলে চট্টগ্রামে অনেক বিদেশি বিনিয়োগ আসবে।
2: স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যেকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী। তিনি রোববার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে এ আগ্রহের কথা ব্যক্ত করেন। পরে এক প্রেস ব্রিফিংয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, আগামী ছয় মাসের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় 2,00,000 শ্রমিক নেবে মালয়েশিয়া। এর মধ্যে 10,000 শ্রমিককে বিনামূল্যে নেবে দেশটি। প্রতিমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরের শেষ থেকে পর্যায়ক্রমে জনশক্তি রপ্তানি শুরু হবে।
3: সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। 1978 সালে 1 সেপ্টেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। তিনি ছিলেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 5 দিন ব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে দলটি। কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানী শেরেবাংলা নগরে স্বাধীনতা মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার বিএনপি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন।
2: নেপাল তিব্বত সীমান্তে গত বুধবারের প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যায় প্রাণহানি হয়েছে 1,200 বেশি এবং নিখোঁজ রয়েছেন প্রায় 4,000। পাহাড়ের হিমবাহ ধসের কারণে এই দুর্যোগ নেমে আসে। হিমবাহ ধসের ফলে পাহাড় থেকে ব্যাপক পরিমাণে পাথর, বরফ, কাদা ও আবর্জনা নেমে এসে নদীর গতিপথ আটকে দেয়। এর ফলে ভবন, সেতু, বিদ্যুৎ কেন্দ্র ভেসে যায় বন্যার পানিতে। উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে রেডক্রস নেপাল তিব্বত সীমান্তে আঘাত হানা বিধ্বস্তী আকস্মিক বন্যা ও ভূমিধস মোকাবেলায় $3,10,00,000 জরুরি সহায়তার আবেদন জানিয়েছে। নেপাল আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিশেষজ্ঞ সহায়তাকারী প্রেরণের আহ্বান জানিয়েছেন। দেশটির অর্থমন্ত্রী বলেছেন, নেপালের পুনর্গঠনের জন্য $4-5 বিলিয়ন প্রয়োজন হতে পারে।
3: হেগের একটি সালিসি আদালত রায় দিয়েছে, ভারত একতরফাভাবে সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করতে পারে না। ছয় দশক পুরনো পানিবণ্টন চুক্তিটি গত বছরের এপ্রিল থেকে স্থগিত রাখার ব্যাপারে নয়াদিল্লির দেওয়া প্রতিটি যুক্তি আদালত প্রত্যাখ্যান করেছে। পাঁচ সদস্যের আদালত সোমবার জারি করা সর্বসম্মত সিদ্ধান্তে রায় দেয়, চুক্তিটি সম্পূর্ণ কার্যকর রয়েছে এবং ভারতকে এই শর্তগুলো অবশ্যই মেনে চলতে হবে। চুক্তির আওতায় পাকিস্তানে প্রবাহিত নদীগুলোর উপর নির্মিত জলবিদ্যুৎ প্রকল্পের নকশা ও পরিচালনাও অন্তর্ভুক্ত রয়েছে। ভারত এই রায়টি প্রত্যাখ্যান করেছে।
2: সাপ্তাহিক পরিক্রমা এখানেই শেষ হল। গ্রন্থনায় নাহিদ নাজ, উপস্থাপনায় নীলুফার জাহান এবং আমি মিন্নাসির আহমেদ।

0: বাংলাদেশ বেতার ঢাকা।
1: বৌমা,
2: জি আব্বা,
1: বাবুর জ্বরটা কি কমছে?
2: জি আব্বা, ওহন তো কম কমই লাগে।
1: চিন্তা করো না মা, বিকাল পর্যন্ত দেহ, তারপর না হয়।
2: চিন্তা তো করি অন্য কারণে আব্বা।
1: কি কারণে?
2: হুনতাছি সাইড থেকে নাকি বাসাগো খালি হাম হইতাছে, হাম আর হাম।
1: যত হুনতাছ তত হয়তো নাও হইতে পারে, তবে হামের প্রকোপ হঠাৎ করে কিছুটা বাড়ছে সত্য।
2: সাইড দিক থেকে খালি খারাপ খারাপ সংবাদ পাই, হামে নাকি।
1: মা গো, আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি, চিন্তা করো না মা।
2: ডাক্তারে কি বলছে আব্বা?
1: বিকালবেলায় বাবুরে নিয়ে যাইতে।
3: আব্বা, এই জ্বরের মধ্যে তুমি বাবুরে নিয়ে কই যাইবা?
1: ডাক্তারের কাছে।
3: কেওর কাছে যাওন লাগবো না, সব ব্যবস্থা আমি করতেছি।
2: আফা
3: আফা আফা করো না, ঠিক মতন বাচ্চারে যত্ন নিলে আর।
2: আমার বাচ্চার যত্ন আমি নেই না।
1: নাদিরা, তুই বাচ্চার মার থেকে বেশি বুঝস।
3: আমারে খোটা দিও না আব্বা, এমন বাটপার জামাইয়ের কাছে আমার বিয়া দিছিলা যে ছয় মাসের মাথায় আমারে ছাইড়া দিয়ে গেছে গা, নাইলে আমার বাচ্চাও আইস তোমার গর্দান ছাড়াইতো।
1: তোর এই খাসলতার কারণে তোর জামাই পলাইছে।
2: আব্বা আব্বা, এসব কথা কইন না, থাক।
3: যে যাই কোক, আমি আমার দায়িত্ব পালন করে যাবো ইনশাল্লাহ। এই যে খনকারের কাছ থেকে হামের দাওয়াই নিয়ে আইছি, নিম পাতা সেচ্চার।
1: নিম পাতা সেচ্চা কিছু করণ লাগবো না তোমার। কইলাম না, আমি ডাক্তারের লগে আলাপ করে আইছি, ডাক্তারে কইছে ভয়ের কিছু নাই।
3: ভয়ের কিছু না থাকলে হামে এত বাচ্চা মরিয়া দিতেছে কেন?
1: যেসব বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা কম আর যেসব বাচ্চার মা বাবা কম সচেতন, তাদের সমস্যা হইতেছে। হামের পরে যাগো নিউমোনিয়া হয়েছিল অথবা অন্য কোনো জটিলতা হয়েছিল, সেই সব বাচ্চাগুলোর মধ্যে অনেকে হয়তো মারা গেছে, কিন্তু হামের লক্ষণ দেখেই সেই সব বাচ্চারে ডাক্তারের কাছে নিলে এমনটা হয়তো হইতো না।
2: আব্বা, আপনি তো দেখছেন বাবুরে কোনো লক্ষণ কি?
1: ডাক্তারে কইল হাম সাধারণ সর্দি কাশির মতোই একটা ভাইরাস জনিত রোগ, শুরুতে সর্দি কাশি জ্বর, তারপরে খেয়াল করতে হয় কানের আশেপাশে পিঠে লাল ঘামাচির মতন দানা দানা দেখা যায় কিনা, চোখ উঠার মতো চোখ লাল হয় কিনা, তারপর মুখের ভিতর গালে সাদা সাদা দাগ দেখা যায় কিনা।
2: আল্লাহ মেহেরবান, বাবুর তো এইসব লক্ষণ দেখলাম না আব্বা, কিন্তু জ্বরে কাহিল হয়ে পড়ছে।
3: আব্বা, আপনি আর আপনার আদরের বৌমা যা খুশি করেন, আমি এই যে ওষুধ পুষ্কুনিতে ফালাম, আমিও কইলাম বাপের বেটি।
1: আমার বেটি এমন হইলো কেমনে বুঝি না।
2: থাক আব্বা, ঘর সংসার না থাকলে মাইয়া মানুষের মাথায় এমনও ঠিক থাকে না।
1: শোনো মা, হামের রোগীর কাছ থেকে সুস্থ বাচ্চা করে দূরে রাখতে হইব, অসুস্থ বাচ্চার হাঁচি কাশি থেকে এই রোগ ছড়ায়। হাম একটা ছোঁয়াচে রোগ, সাধারণত 9 মাস বয়সে প্রথম ডোজ আর 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ হামের টিকা দিতে হয়।
2: আব্বা, বাবুরে তো 9 মাস বয়সে হামের টিকা দেওয়ানো হয়েছিল, তারপরেও হাম।
1: হাম নাও তো হইতে পারে, তবে সামান্য সর্দি জ্বর অবহেলা করা ঠিক না, ডাক্তারের পরামর্শ লওয়াটা কর্তব্য। বিকালে তুমি রেডি হয়ে ডাক্তারের কাছে যামুনে, তারপর দ্বিতীয় টিকার সময় হলে টিকাটাও দেওয়ানোর ব্যবস্থা করুন।
2: জি আব্বা।
1: আরেকটা কথা, বর্তমানে সরকারের বিশেষ ব্যবস্থায় টিকাদান কর্মসূচির আওতায় সকল টিকাদান কেন্দ্রে হামের টিকা দেওয়া হইতেছে। এখন থেকে 9 মাসের পরিবর্তে 6 মাস বয়সের শিশুদের প্রথম ডোজ টিকা দেওয়া হবে, মানে 6 মাস থেকে 10 বছর বয়সের শিশুদের হামের টিকা দেওয়া হইব।
2: তাইলে তো দেরি না করে এই খবরটা সবারই পৌঁছাই দিতে হইব বাবা।
1: হ্যাঁ।
0: বাংলাদেশ বেতার ঢাকা, অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামীকাল 5ই সেপ্টেম্বর শনিবার কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপির প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স FM ডবল মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্সে এবং FM 106 মেগাহার্সে প্রচারিত হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন। এই অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। শুরু হচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সঞ্চালনায় সাদিয়া ইসলাম লিজা।

0: তারুণ্যই শক্তি, অর্থাৎ তরুণরাই পৃথিবীর প্রাণ। পৃথিবীকে পরিবর্তন করতে তরুণদের ভূমিকা অতুলনীয়। শ্রোতা বন্ধুরা, আজ তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা এসেছি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে। শিক্ষা প্রতিষ্ঠানটি রাজধানী ঢাকার শেরে বাংলা নগরে অবস্থিত। 1938 সালে দি বেঙ্গল এগ্রিকালচারাল ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠিত কৃষি শিক্ষা প্রতিষ্ঠানটি 2001 সালে সরকারি বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয়। গবেষণা, শিক্ষা, সম্প্রসারণ এই নীতিবাক্যের উপর ভর করে চলছে এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। বর্তমানে বিশ্ববিদ্যালয়টির 4টি অনুষদের অধীনে 31টি বিভাগ রয়েছে। শ্রোতা বন্ধুরা, আমরা এখন কথা বলবো অধ্যাপক ডক্টর মোহাম্মদ বেলাল হোসেন, যিনি প্রো ভাইস চ্যান্সেলর শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের। স্যারের কাছ থেকে আমরা একটু এই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে জানব, যা আমাদের তরুণদের উন্নয়নে ভূমিকা রাখছে, নতুন বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখছে, এবং স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আমরা আমাদের বাকি প্রোগ্রামটি চালিয়ে নিব।
1: শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় একটি অতি প্রাচীন কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল 1938 সালে, যেটার প্রতিষ্ঠাতা হলো শের বাংলা একে ফজলুল হক। তার এই নাম ধরে 2001 সালে এটা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। তো এখানে এই বিশ্ববিদ্যালয়টি আধুনিক গবেষণা এবং আধুনিক শিক্ষায় এগিয়ে যাচ্ছে। আমাদের ইউনিভার্সিটিতে প্রতিপাদ্য বিষয় হচ্ছে শিক্ষা, গবেষণা এবং সম্প্রসারণ। তো আমরা যদি শিক্ষার কথা বলি, তাহলে আমাদের এখানে শিক্ষা আছে, আন্ডার গ্রাজুয়েট আছে, পোস্ট গ্রাজুয়েট আছে, পিএইচডি আছে। আর যদি আমরা গবেষণা বলি, তাহলে মাস্টার্স এবং পিএইচডি লেভেলে আমাদের গবেষণা আছে। আর সম্প্রসারণ হচ্ছে আমাদের আউটরিচ একটা প্রোগ্রাম আছে, যেটার মাধ্যমে আমরা গবেষণা লব্ধ যে ফলাফল সেটাকে আমরা কৃষকের দ্বারগড়ায় নিয়ে যাই। তো আমাদের স্বপ্ন হচ্ছে আমাদের যে গ্রাজুয়েটরা আধুনিক কৃষি শিক্ষায় শিক্ষিত হবে। এই জন্য যা করার, সেই জন্য আমরা নতুন করে আমাদের যে কোর্স কারিকুলাম সেটাকে মডার্নাইজ করতেছি। সেই সাথে আগামী দিনের যে গবেষণা, বিশেষ করে ক্লাইমেট স্মার্ট যে এগ্রিকালচার, প্রিসিশন এগ্রিকালচার, সেই এগ্রিকালচারটাকে আমরা ফোকাস করার জন্য সেই অনুযায়ী আমরা ল্যাব গড়ে তুলতেছি। এবং সম্প্রসারণ করার জন্য, আমাদের কৃষকদের সাথে যোগাযোগ করার জন্য, আমাদের যে গবেষণালব্ধ ফল সেটাকে আমরা কৃষকের দ্বারগড়ায় পৌঁছানোর জন্য আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সিস্টেমের মাধ্যমে সেটাকে আমরা কৃষকের দ্বারগড়ায় পৌঁছানোর জন্য নতুন নতুন আবিষ্কার, নতুন যে জাত, নতুন যে ভ্যারাইটি বিভিন্ন ওয়ে ব্যবহার করার জন্য সেটা আমরা করতেছি। সামনের দিনে আমাদের খুব ইচ্ছা যে আমরা এগ্রিকালচারে আর্টিফিশিয়াল যে ইন্টেলিজেন্স, সেটাকে আমরা এগ্রিকালচারে ইন্ট্রোডিউস করব। ড্রোন টেকনোলজি আমরা ইন্ট্রোডিউস করার আমাদের ইচ্ছা আছে। জিআইএস, এটাকে আমরা হলো যে এগ্রিকালচার টেকনোলজিতে আমরা ব্যবহার করব, যেন আমাদের গ্রাজুয়েটরা শুধুমাত্র বাংলাদেশে না, সারা বিশ্বে গ্লোবাল যে গ্রাজুয়েট তৈরি করার আমাদের এটাই প্রত্যাশা শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

0: শ্রোতা বন্ধুরা, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হাঁটতে হাঁটতে আর কিছু তরুণ শিক্ষার্থীর সাথে দেখা হয়ে গেল। তাদের কাছ থেকে একটু শুনব তরুণরা আসলে কেমন বাংলাদেশ চায়, এটা নিয়ে তারা কে কেমন সমাধান চিন্তা করছে তাদের মুখ থেকে একটু ছোট্ট করে শুনবো। ভাই আপনার নাম?
1: আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম। ট্রাফিক জ্যাম বাংলাদেশে খুবই বাজে একটা সমস্যা, এটা সমাধানের জন্য আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যানবাহন অতিরিক্ত হয়ে গেছে, যানবাহন কমাতে হবে। এবং ঢাকার ভেতরে বিশেষ করে যে বেশি ট্রাফিক জ্যাম হয়, এটার মূল কারণ হচ্ছে কিছু লোকাল বাস রয়েছে, এরা রাস্তার মাঝখানে দাঁড়ায় অনেক সময় যাত্রী ওঠাতে যায়। এই কারণে অনেক ছোট ছোট যে যানবাহনগুলো রয়েছে এগুলো চলাচলের সময় ভালো পরিমাণের জ্যাম হয়। এই বাসগুলো যদি আমরা ঠিকভাবে কন্ট্রোল করতে পারি তাহলে ট্রাফিক জ্যাম কমানো যাবে।
2: আমার নাম মুসামা সুমাইয়া আক্তার। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, যেখানে সবাই সুন্দরভাবে নিজের মতামত প্রকাশ করতে পারবে, স্বাধীনভাবে চলাচল করতে পারবে।
3: আমার নাম মোহাম্মদ মিলন আলী, ফ্যাকাল্টি এগ্রিকালচার। বাংলাদেশে একটা অন্যতম প্রবলেম হলো ট্রাফিক জ্যাম, যার প্রধান কারণ হলো অতিরিক্ত যানবাহন। আমরা চাই ব্যক্তিগত যানবাহন বাদ দিয়ে গণপরিবহনে আমরা যেন সবাই চলাচল করে আর কি। আমি এমন একটা বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই।
4: আমি সুমাইয়া হোসেন মৌরি, শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের শিক্ষার্থী। বাংলাদেশ হোক যেখানে শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন হবে, তারা তাদের মেধা অনুযায়ী জায়গায় পৌঁছাতে পারবে, এতে তারা যেমন নিশ্চিন্ত থাকবে তেমনি আমাদের বাংলাদেশটাকে সুস্থ এবং সুন্দর মানসিকতার মানুষ আমরা উপহার দিতে পারব।
5: আমি মোহাম্মদ আলমন্তাকিম মাহদিন ওমান। ঢাকাকে বিকেন্দ্রীকরণ করতে হবে, যদি আমরা বিকেন্দ্রীকরণ করতে পারি তাহলে আমরা ট্রাফিক জ্যাম থেকে অনেকাংশে মুক্ত হব। যে সব অকেজো গাড়ি রয়েছে এগুলা যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তবে আমরা এই জায়গা থেকে উত্তরণ হইতে পারবো।
6: আমি অবন্তী সরকার বিনতি। বাংলাদেশে কোনো দুর্নীতি থাকবে না, স্বাস্থ্যসেবা সবার জন্য সহজলভ্য হবে, নারী পুরুষ সমান অধিকার পাবে। বাংলাদেশের রাস্তাঘাটের একটা সমস্যা আছে যার কারণে অনেক যানজট হয়ে থাকে, তো রাস্তাঘাট যদি প্রশস্ত করা যায়, ফুটপাথগুলোর উন্নয়ন করা যায়, আর যে ট্রাফিক আইন তার প্রতি যদি আমরা একটু বেশি নজর দিই তাহলে এই যানজট অনেকাংশে সমাধান করা সম্ভব হবে।
7: আমি রওনক শাকিল আল সানিয়ান, বর্তমানে অধ্যয়নরত আছি শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে। আমরা সবাই চাই একটা সুন্দর বাংলাদেশের যেখানে কোনো বিবাদ থাকবে না, সবকিছু আমাদের প্রপার সিস্টেমে চলবে, কারো অধিকারে কি হস্তক্ষেপ করবে না, সবাই স্বাধীনভাবে চলবে এবং সবাই সবার অধিকার পাবে।
8: আমার নাম সাদিয়া জাহান রিয়া, SBM ফ্যাকাল্টি 14। বলতে চাই যে তরুণরা এরকমই দেশ দেখতে চাই যেখানে হচ্ছে কোনো ধরনের দুর্নীতি থাকবে না, তারপর হচ্ছে যেখানে আমাদের সবার সমান অধিকার থাকবে।
0: প্রতাপ বন্ধুরা, আপনারা শুনলেন তরুণদের মুখ থেকে কিভাবে আমরা বাংলাদেশের বিভিন্ন সমস্যা আসলে দূর করতে পারি। তরুণরাই আসলে সমস্যার সমাধান দিতে পারে সর্বক্ষেত্রে। তরুণরা যদি এগিয়ে আসে আমরা আসলে নতুন একটি বাংলাদেশ পাব আশা করি। দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে একটি বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্লাবের যে কার্যক্রম এগুলোর কোনো বিকল্প নেই, কারণ বিশ্ববিদ্যালয় থেকেই তারা একটি চর্চার মধ্য দিয়ে বড় হয়, নিজেদের মানসিক বিকাশ, বিভিন্ন দক্ষতার যে উন্নয়ন কার্যক্রমগুলো এগুলো তারা পরিচালনা করতে থাকেন। তো শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমি এখন পেয়ে গিয়েছি রোভার স্কাউট গ্রুপের কিছু সদস্যবৃন্দকে, এখন আমরা তাদের সাথে এক এক করে কথা বলবো।
9: সপ্তর্ষী রায়, কৃষি বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের সদস্য। আমি ওখানে RM হিসেবে আছি, মানে রোভার মেট। আমরা আসলে পরিবেশের উন্নয়ন আর নেতৃত্ব দানের গুণাবলী, তারপরে আমাদের ক্যাম্পাসের যে বিভিন্ন কার্যক্রম থাকে, ভর্তি পরীক্ষা, এগুলোতেও আমরা সেবাদান করে থাকি। এছাড়া যদি বলি যে নেতৃত্ব দানের যে গুণাবলী সেটা রোভার স্কাউটই তৈরি করে দেয়। আমাদের যে কার্যক্রম থাকে সেখানে উপদল পদ্ধতি বা বিভিন্নভাবে মানে একটা দল হিসেবে সমস্ত কিছু কাউন্ট করা হয়, তো সেই দলের আপনাকে নেতৃত্ব দেওয়ার একটা সুযোগ করে দেওয়া হয়। প্রত্যেকটা মানুষকেই সেই সুযোগ দেওয়া হয় যে সে পারে না কিন্তু সে শিখে যাবে এখান থেকে, এই জায়গাটাই তৈরি করে দেয় রোভার স্কাউট গ্রুপ।
0: আরেকজন শিক্ষার্থীর কাছ থেকে একটু শুনতে চাচ্ছি, আপনার নাম?
10: আমার নাম মোহাম্মদ সজীব আলী, আমি রোভার্সের শের-ই বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের বর্তমানে রোভার মেট হিসেবে আছি।
0: আপনারা তো বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন, আবার অনেক ক্যাম্পেইনও হয় শুনেছি, তো এগুলো সম্পর্কে যদি একটু বিস্তারিত বলেন।
10: রোভার্স বা স্কাউটিং এটা আসলে অনেক বড় একটা এরিয়া, এটাতে যেমন ক্যাম্পেইনগুলো হয়ে থাকে এবং পাশাপাশি আমরা বিভিন্ন ধরনের স্কিল ডেভেলপমেন্ট কোর্সগুলো করে থাকি। যেমন আমরা কিছুদিন আগেও আয়োজন করেছিলাম কক্সবাজারে একটা অ্যাডভেঞ্চার ক্যাম্প, যেখানে বিভিন্ন বিরূপ প্রকৃতিতে আমরা নিজেদের চ্যালেঞ্জগুলো নিয়েছিলাম এবং ওই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা বিভিন্ন ধরনের কাজ শিখেছি। তাছাড়া কিছু দক্ষতা অর্জন কোর্স হয়, যেমন কোনো জায়গায় হঠাৎ করে আগুন লেগে গেছে সেটা আমরা কীভাবে করে নিভাইতে পারি সেই সব বিষয়ে কোর্স হয়। ছাড়া হচ্ছে পশুপালনের উপরে কোর্স আছে, নার্সারির উপরে কোর্স আছে, অর্থাৎ প্রত্যেকটা ধাপে ধাপে বিভিন্ন কোর্সের মাধ্যমে একজন রোভার স্কাউটকে একজন আত্মমর্যাদাবান এবং হচ্ছে বলা যায় যে স্বনির্ভর একজন ব্যক্তি হিসেবে গড়ে তোলা হয়।
0: এই যে আপনাদের ক্যাম্পাসের পরিবেশটা এত সুন্দর, এই ক্যাম্পাসের পরিবেশকে সুন্দর রাখতে আসলে আপনাদের এই ক্লাব কিভাবে ভূমিকা রাখছে একটু যদি বলতেন।
11: আমি রাবেয়া ভোশ্রী, বর্তমানে আরোভার্সের আমি সহকারী রোভারমেট হিসেবে আছি। পরিষ্কার পরিচ্ছন্নতা যে কার্যক্রমটি হয় সেটা আমাদের সেন্ট্রাল এখান থেকে পরিচালিত হয়। আমরা যত রোভার সদস্যরা আছি সবাই আমরা নিট অ্যান্ড ক্লিন এবং গ্লোভস ইউজ করে যতটুকু পারি আমাদের ক্যাম্পাসটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং আমরা আমাদের ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেও বিষয়টা ফলো করি। আপনি খেয়াল করবেন যে আমাদের ক্যাম্পাসে ডাস্টবিন দেওয়া আছে, এবং আমরা যখন নিজেরা ওই নিয়মটা মেনে চলি, আমরা একটা চকলেটের খোসা আমরা ইউজ করছি সেটা আমরা ফেলে দিই না, আমরা ব্যাগে রাখি আনটিল আমরা কোনো একটা ডাস্টবিন পাচ্ছি কিনা। তো এটা আমাদের ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে, এবং আমরা আমাদের আশেপাশে যে মানুষজন আছে তাদেরকে আমরা ইন্সপায়ার করি যে হ্যাঁ, তোমরা ময়লা আবর্জনা আশেপাশে ফেলবে না। আমরা আমাদের পুকুর পার যেটা অনেক সময় নানা রকম ময়লা আবর্জনা থাকে সেটা আমরা ক্লিন করেছি, এবং আমাদের যে হলের ময়লা আবর্জনা সাথে ক্যাম্পাসের আশেপাশে যে এরিয়াগুলো সেই এরিয়াগুলো আমরা অনেক সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, এবং এগুলো সবগুলোই আমাদের এসআরএম ভাইয়া আপু এবং ক্যাম্পাসের সবাই সব সদস্যরা একত্রিত মিলিত হয়ে কাজগুলো করি।
0: জি অনেক ধন্যবাদ। আসলে আপনাদের ক্লাবের কার্যক্রম শুনে আমি আসলে যা বুঝলাম সেটা হচ্ছে যে মানুষ হিসেবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার জন্য যত ধরনের গুণাবলী দরকার আপনারা সেগুলো এখান থেকে শিখে যেতে পারছেন, এবং অন্যদেরকেও আপনারা আসলে এই বিষয়ে উৎসাহিত করছেন। আচ্ছা, এই ক্লাবের অর্জন সম্পর্কে একটু আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, প্রথমে একটু আপনার সাথে কথা বলি।
5: তাকে মাহদিন ওমান, সিনিয়র রোভারমেট, শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, রোভার স্কাউট গ্রুপ। আমাদের সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে প্রেসিডেন্ট রোভার স্কাউট। রিসেন্টলি আমাদের একটা প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন হয়েছে, প্লাবনী হক মিলা নামের একজন, সে বাংলাদেশের সর্বোচ্চ খেতাব রোভার স্কাউটের প্রেসিডেন্ট রোভার স্কাউট। অর্থাৎ এটা একটা রাষ্ট্রপতি সম্মাননা, যেটা রাষ্ট্রপতি স্যালুট দিয়ে তাকে পড়ায় দিবে তার রোভার স্কাউটিং এর কার্যক্রম সম্পর্কে জানানোর জন্য। এবং দ্বিতীয় সর্বোচ্চ অ্যাওয়ার্ড হচ্ছে সিডি অ্যাওয়ার্ড। আমাদের ক্যাম্পাস থেকে এর আগেও তানজির রাজু ভাই নামে একজন ছিল সিনিয়র আমাদের, সে সিডি অ্যাওয়ার্ডটা গ্রহণ করেছে। এছাড়াও সার্ভিস অ্যাওয়ার্ড পেয়েছে আমাদের অসংখ্য রোভার্স। এছাড়াও বিভিন্ন কার্যক্রমের মধ্যে ট্রাফিকের মধ্যে যারা সার্টিফিকেট অর্জন করছে, যে ওই সার্টিফিকেটগুলো দেশ এবং দেশের বাইরে শিক্ষার জন্য উপযুক্ত, এই সার্টিফিকেটগুলো খুবই দক্ষতার সাথে কার্যক্রম করে থাকে।
0: শ্রোতা বন্ধুরা, আমরা এই বিশ্ববিদ্যালয়ের একটি অনন্য একটা ক্লাব সম্পর্কে জানতে পেরেছি। আমি এই গ্রুপের সদস্যদের সাথে একটু কথা বলে তাদের কার্যক্রম সম্পর্কে জানবো। খুব সম্ভবত এটি ইয়েস গ্রুপ নামে পরিচিত, তো আমরা এই গ্রুপেরই কিছু সদস্যের সাথে কথা বলবো।
12: আমার নাম মুসামাত ফারজানা ফাতেমা, গ্রুপের বর্তমানে ডেপুটি লিডার হিসাবে আছি। ভার্সিটিতে এই গ্রুপটার কাজই হচ্ছে বিভিন্ন সচেতনতামূলক ক্যাম্পেইনিং করা, সেই সাথে একটা নাগরিক কিভাবে বিভিন্ন পর্যায়ে তথ্য নিতে পারে সে তথ্য অধিকার সম্পর্কে জানানো, এবং সেই সাথে আমরা ক্যাম্পাসে অনেক ধরনের দুর্নীতি প্রতিরোধমূলক কাজ করে থাকি, এবং বিভিন্ন রোগ বা অন্য যে কোনো ধরনের টপিক, মানে সমসাময়িক বৈশ্বিক রিলেটেড সম্পর্কিত সেই টপিকগুলো আমরা ক্যাম্পাসে তুলে ধরার জন্য চেষ্টা করি, এবং কাজটার মাধ্যমে যেন আমাদের সচেতনতা একদম সামাজিক পর্যায়ে পৌঁছায় যায়।
0: অনেক ধন্যবাদ আপু। এখন এই গ্রুপেরই আরেকজন সদস্যের সাথে কথা বলবো। আপনাদের যে এই গ্রুপের যে কার্যক্রমটা, এটা আসলে নতুন বাংলাদেশ বিনির্মাণে এবং তরুণদের মানবিক বা দক্ষতা উন্নয়নে কিভাবে সাহায্য করছে একটু যদি আমাদেরকে বলেন।
13: আমি মোহাম্মদ তৌফিক রহমান তিতাস। তো আমাদের এই ইয়েস গ্রুপটা কাজ করে তরুণদের নিয়ে। তো তরুণদের মাঝে আমরা দুর্নীতি বিরোধী সচেতনতা তৈরি করি, তাদের ভিতরে হচ্ছে সততা যাতে বিল্ড আপ করে এই রকম মানসিকতা তৈরি করি, যার মাধ্যমে যখন আমরা লিডিং পজিশন যাব একটা পর্যায়ে, তো সেই পর্যায়ে আমরা প্রত্যেকটা সেক্টরে যাতে উন্নত এবং সততার সাথে কাজ করে যে আমাদের দেশকে আগিয়ে নিতে পারি, এইভাবে আমরা কাজ করে যাচ্ছি।
0: জি অনেক ধন্যবাদ। বিশ্ববিদ্যালয় থেকে আপনারা আসলে একটি খুব ভালো কাজের চর্চার মধ্যে আছেন, আপনাদের জন্য শুভকামনা রইল। শ্রোতা বন্ধুরা, এখন এই ক্লাবেরই আরেকজন সদস্য, তার সাথে কথা বলবো। আপু আপনার নাম?
14: আমার নাম তারান্ন মাঝমেরি স্বর্ণা, এগ্রিকালচার ফ্যাকাল্টি।
0: আচ্ছা, আপনি আমাদেরকে কি শোনাবেন আজকে?
14: আমি আবৃত্তি শোনাতে চাচ্ছি। বাংলার মুখ আমি দেখিয়াছি, জীবনানন্দ দাস। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে যে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি, চারিদিকে যে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অসুথির করে আছে চুপ, উনি মনুষ্যার ঝোপে ছোটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। মধুকার ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট
15: তমালির নীল ছায়া বাংলার অপরূপ রূপ।
0: শ্রোতা বন্ধুরা, এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে থাকেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সপ্তক ক্লাব, তো আমরা এখন এই ক্লাবেরই একজন অ্যাক্টিভ মেম্বারের সাথে কথা বলবো। আপু, আপনার পরিচয় দিয়ে আমাদের যদি একটু বলেন যে আপনাদের যে এই ক্লাবের কার্যক্রম, এটা কিভাবে তরুণদের মানসিকতা বা সৃজনশীলতা বিকাশে সাহায্য করছে, আর নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদের ক্লাবের ভূমিকা কি, একটু যদি আমাদেরকে বলেন।
16: আমি সুমাইয়া হোসেন মৌরি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন সপ্তকের ডিরেক্টরেট অফ কোরিওগ্রাফি অ্যান্ড পোয়েট্রি ডিপার্টমেন্টের হেড। আমাদের মূল লক্ষ্য হচ্ছে নাচ, গান, আবৃত্তি, লেখালেখি, কোরিওগ্রাফি, এই সকল কাজের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিকতা এবং মননশীলতার বিকাশ ঘটানো। আমরা বিশ্বাস করি একটা সাংস্কৃতিক সংগঠন বা সংস্কৃতি শুধু বিনোদনেরই মাধ্যম নয়, এটি শিক্ষার্থীদের মানসিকতার বিকাশ এবং নেতৃত্বের গুণাবলী দেওয়ার জন্য একটি অন্যতম হাতিয়ার। তো আমরা এইসব যারা সংস্কৃতি মোনা মানুষ তাদেরকে নিয়ে কাজ করি, এবং আমরা শুধুমাত্র ক্যাম্পাসে সীমাবদ্ধ নয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়েও আমরা কাজ করে চলেছি। সম্প্রতি আমরা বিভিন্ন ন্যাশনাল প্রোগ্রামে পার্টিসিপেট করে অনেক পুরস্কার অর্জন করেছি। তো আমাদের এটাই লক্ষ্য যে সুস্থ সংস্কৃতি চর্চার মাধ্যমে যাতে শিক্ষার্থীরা দেশের উন্নয়ন কিংবা তাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে, একটি সুন্দর এবং সুস্থ বাংলাদেশ উপহার দিতে পারে।
0: অনেক ধন্যবাদ। আমি এখন আপনাদের কারো কাছ থেকে যে গান শুনতে চাই, কে শোনাতে পারবেন আমাকে?
17: আমি হচ্ছে মোহাম্মদ আরিয়ান হক, ফ্যাকাল্টি অফ এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা এই ক্লাবের মেম্বারদের থেকে অনেক অনেক পরিবেশনা শুনলেন, এমনকি তাদের ক্লাবের যে অর্জন সম্পর্কে আমরা জেনেছি, এতে করে বেশ ভালোই বোঝা যাচ্ছে যে তারা আসলেই দক্ষ, সৃজনশীল, সুস্থ তরুণ হিসেবে বেড়ে উঠছে এবং বিশ্ববিদ্যালয় থেকেই তারা সেটির চর্চা চালিয়ে যাচ্ছে। শ্রোতা বন্ধুরা, শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শুধু যে পড়াশোনাতেই এগিয়ে আছে তা কিন্তু নয়, একই সাথে প্রত্যেকটি শিক্ষার্থী বিভিন্ন কার্যক্রমের সাথে যুক্ত আছে। তো আমরা পেয়ে গিয়েছি এমনই একজন শিক্ষার্থীকে, তার কাছ থেকে শুনবো তিনি কি কি কার্যক্রমের সাথে জড়িত।
1: জি, আমি মোহাম্মদ নূর ইসলাম নাইম, আমি পড়াশোনা করছি শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যানিমাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদে সপ্তক, আমি এর সাধারণ সম্পাদক হিসেবে আছি। সাংস্কৃতিক কার্যক্রমের পাশাপাশি আর কিছু এক্সট্রা কারিকুলার করা হয়, আমার নিজের একটা টিম রয়েছে, টিম ম্যাভরিক নামের, আমরা বিজনেস কেস কম্পিটিশন বা হচ্ছে স্টার্ট আপ কম্পিটিশনগুলোতে রান করি, যেখানে বিভিন্ন ধরনের কেস থাকে, বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন বা প্রতিষ্ঠান বিজনেস কোম্পানিগুলোর কিছু ওরিয়েন্টেড প্রবলেম থাকে, যে প্রবলেমগুলোর সলিউশন নিয়ে আমরা কাজ করি। এই সলিউশনগুলো যাতে সাস্টেইন করে এবং হচ্ছে কোম্পানি যাতে প্রফিট মার্জিনটাকে টাচ করতে পারে, এই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করি। তো আমার টিমে চারজন মেম্বার আছেন, যার বেশিরভাগই হচ্ছে ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড থেকে, আমি একজনই আছি যিনি হচ্ছে ভেটেরিনারি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আমি যদি একটু বলতে চাই যে আমাদের লাস্ট যে একটা ন্যাশনাল কম্পিটিশন ছিল SDG 360, দেশের বিভিন্ন কোম্পানি এবং ইউনিভার্সিটির সমন্বয়ে, তার ফাইনাল রাউন্ডের প্রেজেন্টেশনের টাইমে আমাকে একজন বিজ্ঞ বিচারক, উনি প্রশ্ন করেছিলেন যে আপনার টিমের সবাই তো হচ্ছে ইকোনমিক্স ফ্যাকাল্টি বা ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন, তাদের সাথে বিজনেস জিনিসটা মানানসই, কিন্তু আপনি ভেটেরিনারি সায়েন্স ফ্যাকাল্টি থেকে বিজনেসের সাথে কিভাবে যুক্ত হচ্ছেন? তো আমি তখন তাকে স্যার এটাই বলেছিলাম যে স্যার আসলে বিজনেসটা হচ্ছে থিঙ্কিং এর বিষয়, প্রবলেম সলভিং এর ব্যাপার এবং হচ্ছে মার্কেট পলিসিটাকে ধরার ব্যাপার, এটা আসলে আমার মতে ব্যাকগ্রাউন্ডটাকে ম্যাটার করে না, ম্যাটার করে তার চিন্তা ভাবনা এবং প্রবলেম সলভিং এর যে স্কিল এবং মার্কেট ওরিয়েন্টেড পলিসি ধরার যে স্কিল, এটার উপরে ডিপেন্ড করে। তো আমরা আমাদের এই টিম নিয়ে মোটামুটি অনেকগুলো কম্পিটিশন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ছিলাম, দুইটা কম্পিটিশনে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, SDG 360 যৌথভাবে চ্যাম্পিয়ন ছিলাম, আর বিগত বছরেই MIST কর্তৃক আয়োজিত ইনভেনশনস 4.1 আমরা স্টার্ট আপ কম্পিটিশনে সেকেন্ড রানার আপ ছিলাম, এবং যেটা একটা ইন্টারন্যাশনাল হাল্ট প্রাইজ যেটাকে বলা হয়, সাধারণত এটা হচ্ছে বিজনেস স্টার্ট আপদের জন্য একটা ব্যালন ডিয়রের মতো, সেই হাল্ট প্রাইজে সারা বিশ্ব থেকে 10,000 ইউনিভার্সিটি অংশগ্রহণ করে, যার ফাইনাল রাউন্ডে থাকে top 250 ইউনিভার্সিটি, তা আমরা সেখানে অংশগ্রহণ করে ফাইনাল রাউন্ডে ছিলাম, যেটা ফাইনাল রাউন্ড ছিল এশিয়া অঞ্চলের জন্য ভারতের মুম্বাইতে, আমরা মুম্বাই সামিটে পার্টিসিপেট করেছিলাম। তো আমাদের দেশ থেকে ওইবার মাত্র 3টা ইউনিভার্সিটি সিলেক্টেড ছিল, যার মধ্যে আমরা একটা ইউনিভার্সিটি, এবং এই বিষয়গুলোতে আমরা শিক্ষকদের কাছ থেকে অনেক ধরনের সহযোগিতা পেয়ে থাকি এবং তাদের সাহস মনোবলের কারণেই আমরা এই জিনিসগুলোতে ভালো ইফেক্টিভ ওয়েতে আমরা পরিশ্রম করতে পারছি, এবং আমাদের চিন্তা ভাবনা আছে ভবিষ্যতে একটা স্টার্ট আপ দেওয়ার বা স্টার্ট আপের পরিকল্পনা আমাদের রয়েছে, আমরা যদি কোনো বিজনেস দাঁড় করাতে পারি সেটা আমাদের জন্য খুবই ইফেক্টিভ হবে, আমাদের এই পরিকল্পনাগুলোকে বাস্তবায়নে রূপদান করবে।
0: জি, অনেক ধন্যবাদ। আর আপনি সাংস্কৃতিক ক্লাব যে সপ্তক সেটার আপনি সেক্রেটারি, আপনার কাছ থেকে কি ছোট্ট করে কিছু শুনতে পারি কোনো গান টান?

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনতে পেলেন, আসলে শুধু পড়াশোনায় ভালো হলেই যে একজন ভালো মানুষ হওয়া যায় আমরা কিন্তু সেটা বলি না। পড়াশোনা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, সামাজিক কর্মকাণ্ড সব কিছুর সাথে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমান তালে তাল মেলাচ্ছে। তো এটা দেখে আসলে খুবই ভালো লাগছে আমাদের যে আমাদের তরুণরা এভাবে এগিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শ্রোতা বন্ধুরা, আজকে এই শের বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের কার্যক্রম এখানেই শেষ। আমরা বিশ্বাস করি তরুণদের মাধ্যমে এগিয়ে যাবে বাংলাদেশ। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে এই তরুণদেরকে পাশে নিয়ে একসাথে কাজ করব, এই আশাবাদ ব্যক্ত করছি। আপনাদের সাথে আগামী পর্বে কথা হবে নতুন কোনো ক্যাম্পাসে নতুন কোনো শিক্ষার্থীদের সাথে নিয়ে, নতুন কোনো স্বপ্নে আমরা এগিয়ে যাবো।

0: এতক্ষণ শুনবেন
1: ক্যাম্পাস ভিত্তিক অনুষ্ঠান তারুণ্যের স্বপ্নে বাংলাদেশ, সম্পাদনায় মোহাম্মদ রেজা, তত্ত্বাবধানে ইয়াসমিন আক্তার, অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ রবিউল আওয়াল মারুফ।
2: এই অনুষ্ঠান আপনারা শুনতে পাচ্ছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এই পালার অনুষ্ঠান উপস্থাপনে রয়েছেন শামীম আহমেদ, আফরোজা ডলি, নুরি ফেরদৌস ও লিয়াকত আলী খান। প্রকৌশল দায়িত্বে আছেন ইফতিয়াজ আহমেদ, মোহাম্মদ সাজ্জাদ হোসেন খান, মোহাম্মদ রুহুল আমিন, নাসরিন আক্তার ও মোসাম্মদ নূরজাহান। অধিবেশন তত্ত্বাবধানে আছেন মাহবুব সুবহান।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শ্রোতা বন্ধুরা এখন শুনবেন নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন দেবপ্রসাদ রায়।

0: শ্রোতা বন্ধুরা এতক্ষণ নজরুল সঙ্গীত শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কমধ্যম তরঙ্গ 693 কিলো হার্স, FM 90 মেগা হার্স, FM 106 মেগা হার্স ও FM 102 মেগা হার্সে এবং বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট ও কক্সবাজার কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন খবর।

আসসালামু আলাইকুম। দুপুর 12টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জেসমিন আক্তার। প্রধানমন্ত্রী তারেক রহমান সমাজ বিরোধী অপশক্তি যেন আর মাথাচাড়া দিয়ে উঠতে না পারে এবং বিরাজমান সাম্প্রদায়িক সম্প্রীতি কেউ যাতে বিনষ্ট করতে না পারে সেজন্য দেশবাসীকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িত্বের মধ্যে সম্মানী প্রদান অনুষ্ঠানে এ আহ্বান জানান। একটি রাষ্ট্র এবং সমাজে বিভিন্ন ধর্ম ও মতের মানুষের সম্মিলন থাকে উল্লেখ করে প্রধানমন্ত্রী সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয় বরং নিজেকে বাংলাদেশী হিসেবে ভাবতে সকলের প্রতি আহ্বান জানান। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেলসমূহ এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। নেপালের উত্তরাঞ্চলে প্রলয়ঙ্কারী আকস্মিক বন্যা ও ভূমিধসে চলমান ত্রাণ পুনরুদ্ধার ও মানবিক কার্যক্রমের সহায়তার জন্য বাংলাদেশ $10,00,000 দিয়েছে। গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন পন্থায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীকে এই বার্তা দেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী এই সময় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে উদ্দেশ্য করে লেখা বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি চিঠি ঘনশ্যাম ভান্ডারীর হাতে হস্তান্তর করেন। ওই চিঠিতে তারেক রহমান নেপালের ভয়াবহ বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেন। এদিকে নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায় নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছে। তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট

0: যথাযথ ঘোষণা করে বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট রায় বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের ওপর উৎসে 15% ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত কর্তৃক প্রদত্ত আদেশটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এছাড়া স্থাবর সম্পত্তির ক্রেতাকে পণ্যের নিলাম ক্রেতা অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা অংশটুকু আইনগত কার্যকারিতাহীন। মার্কিন যুক্তরাষ্ট্র কিউবার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। গতকাল আরোপিত নিষেধাজ্ঞার আওতায় দেশটির বিদ্যুৎ গ্রিডকে সচল রাখার জন্য প্রয়োজনীয় বিশেষ সরঞ্জাম ও যন্ত্রাংশ আমদানিকারক প্রতিষ্ঠান অয়েল ইন্ডাস্ট্রিজ সাপ্লাই ইম্পোর্ট কোম্পানি রয়েছে। এটি কিউবার সাবেক রাষ্ট্রপতি রাহুল কাস্ট্রোর নাতি পরিচালনা করেন। এই নিষেধাজ্ঞার ফলে দ্বীপরাষ্ট্রটির অর্থনৈতিক সংকট আরও তীব্র হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্র নিউইয়র্কে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য এক বছর কৃত্রিম বুদ্ধিমত্তা এআই এর ব্যবহার নিষিদ্ধ হতে যাচ্ছে। শ্রেণীকক্ষে প্রযুক্তির ব্যবহার সীমিত করার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বুধবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 1:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল। বাংলাদেশ বেতার ঢাকা।

এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমা থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়। তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দেবেন না। প্রতিদিন সব

সকালে ও বিকেলে ঘরের দরজা জানালা পর্দার আড়ালে পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন।

তার ঢাকা। এখন থেকে বেলা দুটো পনেরো মিনিট পর্যন্ত ঢাকা কমধ্যম তরঙ্গ ছশো তিরানব্বই কিলো হার্স, FM নব্বই মেগা হার্স, FM একশো ছয় মেগা হার্স এবং FM একশো দুই মেগা হার্সে অনুষ্ঠান প্রচার বিরতি। এরপরে পুনরায় বেলা দুটো পনেরো মিনিট থেকে বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ রইল।

also said, and

0: بسم الله الرحمن الرحيم. السلام عليكم. বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকাকে মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 90 মেগাহার্টজ ও এফএম 102 মেগাহার্টজ।
1: বাংলাদেশ বেতার ঢাকা আজ সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। ঢাকা ও আশপাশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আকাশ মেঘলা থাকতে পারে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার ঢাকা। পরবর্তী সময়ে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। পবিত্র কোরআনে ইসলামের বিধিবিধান সংক্রান্ত আয়াতসমূহে বিশ্লেষণমূলক অনুষ্ঠান তাফসীরুল কোরআন শুনবেন বেলা 2:20। এই সপ্তাহের নাটক নয়ন চলে গেল শুনবেন বেলা 3:05। রচনা মোস্তফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা আব্দুর রউফ। আলোর পথে যাত্রা মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা বিকেল 4:05। ধর্মীয় অনুষ্ঠান আলোকিত জীবন বিকেল 4:35। গারদের জন্য অনুষ্ঠান সালগিত্তাল বিকেল 5:10। কৃষি বিষয়ক কার্যক্রমের অনুষ্ঠান সবুজ প্রান্তর বিকেল 5:50 এবং কৃষাণ বধূ সন্ধে 6:05। সন্ধে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধে 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্য শুনবেন রাত 10:00। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাত সুরে বাঁধা শুনবেন রাত 10:30।
0: সবশেষে এফএমের অনুষ্ঠান এফএম 92 মেগাহার্জ দিয়ে সন্ধ্যে 7:00 থেকে রাত 11:00 পর্যন্ত শুনবে বিনোদনমূলক অনুষ্ঠান। এই ছিল পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি।

0: এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এই বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যেই পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এই ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। প্রতিদিন সকালে ও বিকালে ঘরের দরজা, জানালার পর্দার আড়াল পরিষ্কার করে এডিস মশা নিধন করুন এবং ঝুলন্ত কাপড় চোপড়, ছাতা ইত্যাদি সবসময় পরিষ্কার রাখুন।
1: একটু পরে শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসীরুল কোরআন। আজ তাফসীর পেশ করছেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদির তাওহিদ।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসির অনুষ্ঠান তাফসীরুল কোরআন। সম্মানিত শ্রোতা, আজকে আমরা সূরা বাকারা এর 179 নম্বর আয়াত থেকে 184 নম্বর আয়াত পর্যন্ত তাফসির শুনব। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 179 নম্বর আয়াতে ঘোষণা করেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাবি লাআল্লাকুম তাত্তাকুন। হে বুদ্ধিমানগণ, তোমাদের জন্য কিসাসের মধ্যে জীবন রয়েছে, যাতে তোমরা সাবধান হতে পারো। আগের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিসাসকে ফরজ করেছেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়েছেন যে কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য জীবন। কিসাস অর্থ হল সমান বা অনুরূপ, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে ওইরূপ ব্যবহার করা যেরূপ সে নিজেও ইতিপূর্বে করেছে। যদি হত্যা করে থাকে তবে হত্যা করা, যদি হাত কেটে থাকে তবে হাত কাটা, যদি কারো পা কেটে থাকে তবে তারও পা কাটা। কেসাস ওই সকল নিহত ব্যক্তিদের ব্যাপারে ফরজ করা হয়েছে যাদেরকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। আজাদ ব্যক্তি নিহত হয়ে থাকলে তার বদলে আজাদ ব্যক্তিকেই হত্যা করা হবে, দাসের পরিবর্তে দাস এবং স্ত্রী লোকের পরিবর্তে স্ত্রী লোককে হত্যা করা হবে। তবে যদি কেসাসের দাবিদার ব্যক্তি হত্যাকারীকে কিছুটা মাফ করে দেয় এবং নিহত ব্যক্তির অভিভাবকদের মধ্য থেকে কেউ যদি হত্যাকারীকে মাফ করে দেয়, তবে উভয় পক্ষের এই বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে যে ক্ষতিপূরণ দাবিকারী যুক্তিসঙ্গত পরিমাণে দাবি করে কিনা এবং হত্যাকারী খুশি মনে সন্তুষ্ট আচরণের সাথে ক্ষতিপূরণ পৌঁছে দেয় কিনা। আলোচ্য আয়াত সম্পর্কে আল্লামা ইবনে রাজি রহমতুল্লাহ আলাই তার তাফসীরের মধ্যে লিখেছেন, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের পূর্বে হত্যাকাণ্ড সম্পর্কে যে সমস্ত নিয়মকানুন প্রচলিত ছিল তা দূর করাই ছিল এই আলোচ্য আয়াতের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। তখন ইহুদিরা হত্যার বদলে হত্যা করাকে অবশ্য কর্তব্য মনে করত, পক্ষান্তরে খ্রিস্টানরা হত্যাকারীকে ক্ষমা করা অবশ্য কর্তব্য মনে করত, আর যারা পৌত্তলিক ছিল তারা কখনো হত্যাকারীকে হত্যা করা আবশ্যক মনে করত, আবার কখনো ক্ষতিপূরণ গ্রহণ করাকে তারা আবশ্যকীয় মনে করত। এরা সর্বদা সীমা লঙ্ঘন করতে সিদ্ধ হস্ত ছিল। যে দুই গোত্রের মধ্যে হত্যাকাণ্ড হতো তাদের একদল যদি মর্যাদা সম্পন্ন বা শক্তিশালী হতো, তবে দুর্বল লোকদের প্রতি জুলুম করা হতো অনেক কঠিনভাবে, চরমভাবে। তাদেরকে বলা হতো, আমাদের গোলামদের বদলে তোমাদের আজাদকে হত্যা করো, আমাদের স্ত্রী লোকের হত্যার বদলে তোমাদের পুরুষকে হত্যা করব, আর আমাদের একজন পুরুষ হত্যা করলে তোমাদের দুজন পুরুষ হত্যা করব। এমনিভাবে তাদের কোনো লোককে জখম করলে তারা তার দ্বিগুণ জখম করত। এমন পরিস্থিতিতে আলোচ্য আয়াত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেন এবং মানুষের সত্যিকার মর্যাদা সুনিশ্চিত করেন। পবিত্র কোরআনে সুস্পষ্ট ভাষায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, হত্যার বদলে হত্যা হত্যা অবশ্যই হবে, তবে তা ইনসাফ ভিত্তিক হতে হবে। কোন প্রকার জুলুম অত্যাচারের পন্থা গ্রহণের অনুমতি দেয়া যাবে না। যা ন্যায় বা সুবিচার তাই কায়েম হতে হবে। যদি হত্যাকারীকে মাফ করা হয় অথবা হত্যার জন্য ক্ষতিপূরণ গ্রহণ করে ছেড়ে দেয়া সমচিন মনে করা হয় তবে তাও করা যাবে। হত্যাকাণ্ডের ব্যাপারে যে মানবিক ঘোষণা করা হল তারপরও যদি কেউ এই পর্যায়ে সীমালঙ্ঘন করে তবে তার জন্য সুস্পষ্ট ঘোষণা এটাই, ফালাহু আযাবুন আলীম, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লামা ইবনে কাসির আদ-দামিশকি রহমাতুল্লাহি আলাই আলোচ্য আয়াতের তাফসিরে লিখেছেন, জাহিলি যুগে বনু কুরাইজা এবং বনু নজির দুই গোত্রের মধ্যে যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে বনু নজির জয়লাভ করেন। এরপর থেকে এই প্রচলন হয়ে পড়ে যে বনু নজির গোত্রের কেউ বনু কুরাইজার গোত্রের কাউকে হত্যা করলে তার বদলে কোনো হত্যা করা হতো না, বরং 100 ওয়াসেক খেজুর ক্ষতিপূরণ স্বরূপ প্রদান করা হতো। আর যখন বনু কোরাইজার কেউ বনু নজিরের কোনো ব্যক্তিকে হত্যা করত তখন কেসাস স্বরূপ বনু কোরাইজার লোককে হত্যা করা হতো, আর ক্ষতিপূরণ দেয়া হলে দ্বিগুণ অর্থাৎ 200 ওয়াসেক খেজুর দেয়া হতো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করে জাহিল যুগের নিয়মকে দূর করে ইনসাফের নির্দেশ প্রদান করেন। আবু হাতেমের বর্ণনা অনুযায়ী এই আয়াতের শানে নুজুল হল আরবের দুই গোত্রের মধ্যে একটি যুদ্ধ সংঘটিত হয়েছিল। ইসলামের আবির্ভাবের পর তারা পরস্পর কেসাস নেয়ার সুযোগ খুঁজতে লাগল। প্রত্যেক গোত্র দাবি করতে লাগল যে তাদের দাস নিহত হওয়ার দরুন অপর গোত্রের আজাদ ব্যক্তিকে হত্যা করা হবে। এরপর সবকিছুর প্রতিবাদ করে এ আয়াত নাজিল হয়। জাহিলি যুগের দাবি বাতিল ঘোষণা করা হয়। পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আন নাফসু বিন নাফস, প্রত্যেক হত্যাকারীকেই হত্যা করো। আন নাফসা বিন নাফসি ওয়াল আইন বিল আইন, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার মাধ্যমে ঘোষণা করেন, আজাদ ব্যক্তি এবং স্বাধীন ব্যক্তি এবং গোলাম সবাই সমান, প্রাণের বদলে প্রাণ সংহার করা হবে, সে হত্যাকারী পুরুষ হোক বা স্ত্রী লোক হোক। অনুরূপভাবে নিহত ব্যক্তি পুরুষ হোক বা স্ত্রী লোক, যখন একজন আজাদ ব্যক্তি অপর একজন আজাদ ব্যক্তিকে হত্যা করেছে তখন হত্যাকারীকেই হত্যা করে ফেলতে হবে। অনুরূপ নির্দেশ দাস এবং দাসীদের ক্ষেত্রেও বহাল থাকবে। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত প্রিয়নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর এক হওয়া এবং আমার রাসূল হওয়াকে স্বীকার করে সাক্ষ্য দিয়েছে তাকে তিনটি কারণ ব্যতীত হত্যা করা বৈধ নয়। প্রথমত, যদি সে কাউকে হত্যা করে থাকে তবে কেসাস স্বরূপ তাকে প্রাণদণ্ড দেয়া হবে। দ্বিতীয়ত, সে যদি বিবাহিত হওয়া সত্ত্বেও জিনা করে। তৃতীয়ত, যদি সে ইসলাম থেকে ধর্মান্তরিত হয়। এই তিনটি কাজ ব্যতীত কোনো মানুষকে হত্যা করা ইসলামে বৈধ নয়। তবে সকল ওলামায়ে কেরাম একমত পোষণ করেছেন, অনিচ্ছাকৃত হত্যার শাস্তি কেসাস নয়। কেসাস শুধুমাত্র ইচ্ছাকৃত যদি হত্যা করে, কোনো অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলেই কেবলমাত্র কেসাস নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল প্রকার ইচ্ছাকৃত অন্যায়ভাবে হত্যা করাকে নিষিদ্ধ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, যে কিসাসের মধ্যেই রয়েছে তোমাদের জন্য হায়াত। অর্থাৎ যে ব্যক্তি হত্যাকারী হতে চায় সে যখন এ সত্য উপলব্ধি করবে যে আমাকেও হত্যা করা হবে, তখন সে হত্যাকাণ্ড থেকে বিরত থাকবে। আর এ অর্থেই ঘোষণা করা হয়েছে যে তোমাদের জন্য কেসাসের বিধানে রয়েছে জীবন। এমনিভাবে যাকে হত্যা করার ইচ্ছা তার পক্ষেও কেসাসের বিধানে রয়েছে জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, কেসাসের বিধানে প্রবর্তনের মধ্যে হে বুদ্ধিমানগণ তোমাদের জন্য রয়েছে জীবন। অর্থাৎ যে ব্যক্তি হত্যাকারী হতে চায় সে যখন এ সত্য উপলব্ধি করবে যে আমাকেও হত্যা করা হবে, তখন সে হত্যাকাণ্ড থেকে বিরত থাকবে। আর এ অর্থেই আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন যে তোমাদের জন্য কেসাসের বিধানে রয়েছে জীবন। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা অপর আয়াতে বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালা আন-নাসা জামিআ। সূরা মায়েদায় আল্লাহ তাআলা ঘোষণা করেন, যে কেউ অন্য কারো জীবনের বিনিময়ে অথবা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করা ব্যতীত কাউকে হত্যা করে সে যেন সমগ্র মানব মণ্ডলীকে হত্যা করল, আর এজন্যই হত্যা খুন জখমের পথ বন্ধ করার লক্ষ্যে কিসাসের বিধান প্রবর্তন করা হয়েছে, যেন মানুষ হত্যার শোচনীয় পরিণামের কথা মনে করে নিজেকে এমন অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 180 নম্বর আয়াতে ঘোষণা করেন, কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত ইন তারাকা খায়রুন আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আলাল মুত্তাকিন, যে তোমাদের মধ্যে যখন তোমাদের কারো মৃত্যুর সময় উপস্থিত হয় সে যদি কিছু ধন সম্পত্তি রেখে যায় তবে তার জন্য ইনসাফের সাথে পিতা মাতা ও নিকট আত্মীয়দের জন্য ওসিয়ত করা বিধিবদ্ধ করা হল, মুত্তাকিদের জন্য এটি একটি কর্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওসিয়তের কথা বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াত নাজিল করেছিলেন, মুফাসসিরিন কিরাম লিখেছেন, আরবে পূর্ব প্রচলিত নিয়ম অনুসারে মৃত ব্যক্তির স্ত্রী এবং তার সন্তান সন্ততি এমনকি ক্ষেত্র বিশেষ তার পুত্র সন্তানগণই শুধু উত্তরাধিকারী বিবেচিত হতো, তার অন্যান্য আত্মীয় স্বজন এমনকি পিতা মাতা পর্যন্ত পরিত্যক্ত সম্পদের কোনো কিছুরই মালিক হতো না, এত নিকট আত্মীয় হওয়া সত্ত্বেও তারা হতো মৃত ব্যক্তির অর্থ সম্পদ থেকে বঞ্চিত। তাই আলোচ্য আয়াতে পিতামাতা ও অন্যান্য আত্মীয় স্বজনকে অর্থ সম্পদ প্রদানের নির্দেশ প্রদান করা হয়েছে। সম্মানিত শ্রোতা, আল্লাপাক রব্বুল আলামিন সূরা নিসায় মিরাজ সম্পর্কে যে আয়াত নাজিল করেছেন এ আয়াত মোতাবেক ওসিয়ত করা মৃত পথের যাত্রী ব্যক্তির অবশ্য কর্তব্য ছিল। সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসায় ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন এই আয়াতের থেকে মিরাসের সম্পদ বর্ণনার যে বিবরণ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তার আগে এই ওসিয়ত বর্ণনার আয়াতটি ছিল আবশ্যকীয়। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসায় সেই মিরাজ বর্ণনা সম্পর্কে অর্থাৎ উত্তরাধিকারী সম্পদ কিভাবে বণ্টন হবে সে আয়াত যখন নাজিল করলেন তখন এই ওসিয়তটি তখন আর ফরজ থাকেনি, এই ওসিয়তটি তখন নফল হিসাবে পরিগণিত হয়েছে। ওসিয়ত কোনো কোনো ক্ষেত্রে ওয়াজিব হতে পারে, কোনো কোনো ক্ষেত্রে মুস্তাহাব, কোনো কোনো ক্ষেত্রে বৈধ। মৃত ব্যক্তির কাছে যদি কারো আমানত থাকে অথবা মৃত ব্যক্তি যদি ঋণগ্রস্ত থাকে তা আদায়ের ওসিয়ত করা মৃত পথের যাত্রী যে ব্যক্তি তার জন্য ওয়াজিব বা আবশ্যকীয়। এমনিভাবে হক্কুল্লাহ তথা জাকাত মানত কাফফারা ফিদিয়া প্রভৃতি বিষয়ে ওসিয়ত করা তার জন্য ওয়াজিব। কোন আত্মীয় স্বজন যদি উত্তরাধিকার লাভ না করে তার জন্য ওসিয়ত করা যা এক তৃতীয়াংশের অধিক কোনো অবস্থাতেই হতে পারবে না, কোনো কল্যাণকর কাজের জন্য ওসিয়ত করা এটা মৃত ব্যক্তির জন্য মুস্তাহাব। কোনো অন্যায় বা গুনার কাজের জন্য ওসিয়ত করা এটা অবৈধ। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এই ওসিয়তটাকে মানুষের কল্যাণের জন্যই নাজিল করেছেন, তবে এই মিরাজ বর্ণনার আয়াত নাজিলের পূর্বে এই ওসিয়ত করাটা প্রত্যেক মুমিনের জন্য ফরজ ছিল, পরবর্তীতে মিরাজের আয়াত নাজিল হওয়ার কারণে এটা নফল হয়েছে বা মুস্তাহাব হয়েছে, ক্ষেত্র বিশেষ ওয়াজিব রয়েছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 181 নম্বর আয়াতে ঘোষণা করেন, ফামান বাদদালাহু বাদা মা সামিআহু فإنما اسمه على الذين يبدلونه إن الله سميع عليم فمن خاف من موس جنفا أو إثما فأصلح بينه فلا إثم عليه إن الله غفور رحيم। 181 এবং 182 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, যদি তা শোনার পর কেউ তাতে কোনো রকম পরিবর্তন করে তবে যারা পরিবর্তন করবে তাদের উপর এর পাপ বর্তাবে, নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। হ্যাঁ, কেউ যদি ওসিয়তকারীর পক্ষ থেকে কোনো রকমের পক্ষপাতিত্বের কিংবা কোনো অপরাধমূলক সিদ্ধান্তের আশঙ্কা করে এবং তাদের মধ্যে মীমাংসা করে দেয় তবে তার উপর কোনো পাপ বর্তাবে না, নিশ্চয়ই আল্লাহ পরম ক্ষমাশীল পরম দয়ালু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 81 এবং 82 নম্বর আয়াতে ওসিয়ত করার ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিষয়গুলো উল্লেখ করেছেন যে যাতে কেউ সাক্ষী থাকে, যখন কোনো ব্যক্তি সাক্ষী থাকবে কারো সামনে যখন এই ওসিয়ত করবে সে যাতে যথাযথভাবে তার এই ওসিয়তের কথাগুলো তাদের ওয়ারিসদের কাছে যাতে বর্ণনা করে দেয়। আরেকটি বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলেছেন, ইন তারাকা খায়র আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যদি তাদের কোনো ওয়ারিসান সম্পত্তি থাকে, এখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন খায়র বলতে প্রচুর ধন সম্পদকে বোঝানো হয়েছে, অর্থাৎ যার সামান্য সম্পদ রয়েছে। একজন সাহাবী বললেন যে আমি কি ওসিয়ত করব না, তখন তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি কি পরিমাণ সম্পদের মালিক, তিনি বললেন আমি 600 কি 700 দিরহামের মালিক। তখন তাকে বলা হলো যে মাত্র 600 বা 700 দিরহামের মালিক তুমি যদি ওসিয়ত করো তাহলে তোমার ওয়ারিসরা পাবে কি, কাজেই তোমার জন্য এই ওসিয়ত করাটা সঠিক হবে না। অর্থাৎ ইন তারকা খয়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যাদের পর্যাপ্ত ধন সম্পদ আছে তারা এক তৃতীয়াংশ সম্পদের ওসিয়ত করতে পারবেন। আর এই ওসিয়তের ক্ষেত্রে অবশ্যই সাক্ষী থাকবে, বৈধ ওসিয়ত যিনি সাক্ষী থাকবেন তিনি সুন্দর করে তার পক্ষ থেকে প্রচার করবেন, বলে দিবেন। আর যদি কেউ এই ব্যাপারে গোপন করে, তথ্য গোপন করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন যিনি গোপন করবেন তিনি এর গুনাহগারের ভাগীদার হবেন, তার উপরেই এর পাপ বর্তাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ওসিয়তের দায়িত্ব সবাইকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারা এর 183 নম্বর আয়াতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, যারা ঈমান এনেছো তোমাদের উপর রোজা ফরজ করা হলো যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা মুত্তাকী হতে পারো। সম্মানিত শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা এর 183 নম্বর আয়াতে সওম বা রোজাকে ফরজ করার ঘোষণা দিয়েছেন। সওম শব্দের আবিধানিক অর্থ হল বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার পাপাচার পরিহার করার নামই হল সওম বা রোজা। পবিত্রতা অর্জনের তথা আত্মিক ও আধ্যাত্মিক উন্নতি লাভের এক দুর্লভ সুযোগ এনে দেয় মাহে রমজানের সিয়াম সাধনা। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজান সম্পর্কে বিশেষ তাগিদ করেছেন। নবীজি বলেছেন, মান সামা রমাদানা ইমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। যে ব্যক্তি ইমানের সাথে সওয়াবের আশায় মাহে রমজানের রোজা পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। অপর হাদিসে কুৎসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, আসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজা আমার জন্য আর আমি এর প্রতিদান দেব। অন্য বর্ণনায় আছে যে আমি নিজেই হলাম তার প্রতিদান। নবীজি বলেছেন, আসসাউমু জুন্নাহ, রোজা হলো ঢাল স্বরূপ। মানুষ যেমন বিপদ মুসিবত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে, রোজা মানুষকে নানান ধরনের গুনাহ অন্যায় থেকে হেফাজত করে। সূরা বাকারা এর 184 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করেন, আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইতিকুনহু ফিদিয়াতুন তাআমু মিসকিন ফামান তাতাওয়া খাইরান ফাহুয়া খাইরুল্লাহ ওয়া আন তাসুমু খাইরুল্লাকুম ইন কুনতুম তা'লামুন। নির্দিষ্ট কয়েক দিনের জন্য, তবে তোমাদের মধ্যে কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময়ে রোজার সংখ্যা পূরণ করে নেবে। আর রোজা যাদের জন্য অতিশয় কষ্টদায়ক তারা এর পরিবর্তে ফিদিয়া দেবে একজন মিসকিনকে খাদ্য দান করে। কেউ স্বতঃস্ফূর্তভাবে সৎ কাজ করলে তা তার জন্য কল্যাণকর হয়। যদি তোমরা রোজা রাখো তবে তা হবে তোমাদের জন্য অধিকতর কল্যাণকর যদি তোমরা বুঝতে। আলোচ্য আয়াত সম্পর্কে আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাই তার বিখ্যাত তাফসীরে কিতাবে লিখেছেন, আইয়ামাম মা'দুদাত, এর ব্যাখ্যা হলো হযরত আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে আল্লাহ পাক প্রথমে রমজানের রোজা ফরজ হওয়ার কথা ঘোষণা করেছেন, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ামাম মা'দুদাত, রমজানের দিনগুলো যে সামান্য কয়েকটা দিন, এ কথারই ঘোষণা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মনের আশঙ্কা ও সন্দেহ দূর করেছেন। এরপর তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াত শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াত বলে রমজানের রোজার ব্যাপারটিকে আরো স্পষ্ট ও সুনির্দিষ্ট করে দিয়েছেন। তৃতীয় পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন পরবর্তী আয়াতে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই আয়াতগুলো ঘোষণা করে মানুষকে রোজা রাখার গুরুত্ব সম্পর্কে উপলব্ধি করিয়েছেন। আল্লামা সানাউল্লাহ পানিপুত্র রহমতুল্লাহ আলাই তিনি আরো উল্লেখ করেন যে আইয়ামুন মা'দুদাত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন রবিউল আউয়াল মাস থেকে রমজান মাস পর্যন্ত প্রতি মাসে 3 দিন করে রোজা রাখা ওয়াজিব ঘোষণা করেছিলেন। এরপর যখন রমজানের রোজার হুকুম হল তখন থেকে এই 3 দিন রোজা রাখা নফল হিসেবে গণ্য হয়েছে। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাই তিনি আগিয়াম মাদুদাত এর ব্যাখ্যায় বলেছেন, আগিয়াম মাদুদাত নির্দিষ্ট দিন বলতে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে তিন দিন আইয়ামে বীজের রোজা এবং আশুরার দিনের রোজাকে ফরজ করেছেন। আবার তিনি বর্ণনা করেছেন যে রবিউল আউয়াল মাস থেকে নিয়ে রমজান মাস পর্যন্ত প্রতি মাসে তিন দিন রোজা রাখাকে ওয়াজিব করেছেন। পরবর্তীতে যখন আল্লাহ তাআলা পবিত্র মাহে রমাদানের রোজার ফরজ করেছেন, এরপর থেকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনগুলোর রোজাকে আল্লাহ ঐচ্ছিক বা নফল করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের বিধানগুলোকে তিনটি পরিবর্তন করেছেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে আগমন করেন, তখন প্রতি মাসে তিনটি রোজা রাখতেন আর আশুরার দিনের রোজাও রাখতেন। এরপর কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াত নাজিল হওয়ার পর থেকেই ফরজ রোজা বা পবিত্র মাহে রমাদানের এক মাসের রোজা আল্লাহ তাআলা ফরজ করেন। দ্বিতীয় পরিবর্তনটি ছিল, রমজানের রোজা ফরজ হওয়ার পর কেউ রোজা পালন করত আর কেউ তার বিনিময়ে মিসকিনদেরকে খাবার দিয়ে দিত। এরপর ফামান শাহিদা মিনকুম শাহর ফালিয়াসুম এই আয়াত যখন নাজিল হয়, নাজিল হওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মিসকিনদেরকে ফিদিয়ে দেওয়াটাকে রহিত করলেন। কেবলমাত্র এই ফিদিয়ে দেওয়ার বিধান তাদের জন্যই আল্লাহ তাআলা বহাল রেখেছেন, একান্ত যারা রুগ্ন সফররত ব্যক্তি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফিদিয়ার বিধান রেখেছেন। তৃতীয় পরিবর্তন ছিল, প্রাথমিক যুগে রমজানের রাত্রে পানাহার প্রভৃতি কাজ নিদ্রার পূর্বেই বৈধ ছিল। একবার নিদ্রিত হয়ে পড়লে আর পানাহার প্রভৃতি কাজের অনুমতি ছিল না। এমন সময় এমন একটি ঘটনা ঘটে, হযরত কায়েস বিন সারমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন আনসারী সাহাবী সারাদিন কঠোর পরিশ্রমের পর কর্মক্লান্ত অবস্থায় বাড়ি ফিরলেন, এশার নামাজ আদায় করলেন, এরপর তিনি নিদ্রিত হলেন। দ্বিতীয় দিন কোনো প্রকার পানাহার ব্যতীত রোজা রাখলেন, এ কারণে তার অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়ল। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন কি হয়েছে, তখন তাকে বিস্তারিত ঘটনা জানানো হলো। অন্যদিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রমজানের রাত্রে নিদ্রিত হওয়ার পর স্ত্রীর সাথে মিলিত হলেন। এই সময় উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামের রাফাসু ইলা নিসাইকুম সুম্মা আতিমুস সিয়ামা ইলা লাইল এই আয়াতগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত নাজিল করার পর থেকেই মাগরিবের পর থেকে সুবহ সাদিক পর্যন্ত রমজানের রাত্রে পানাহার, স্ত্রীর সাথে মিলিত হওয়া প্রভৃতি কাজের অনুমতি দিয়ে দিলেন। আগিয়াম মাদুদাত এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, পবিত্র মাহে রমাদানের দিনগুলোই হল এর মূল গণনার মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে ঘোষণা করেছেন যে তোমরা যদি কষ্ট হয় তাহলে তোমরা মিসকিনদেরকে খাদ্য দিবে। ইসলামের প্রথম যুগে আল্লাহ পাকের পক্ষ থেকে এ অনুমতি ছিল। অভ্যাস না থাকার কারণে রোজা রাখা কঠিন হয়, তখন একটি রোজার বদলে একজন মিসকিনকে দুবেলা পেট ভরে খাবার খাওয়ানোর বিধান ছিল। একজন মিসকিনকে একদিনের পেট ভরে খাবার দিলে একটি রোজার ফিদিয়া আদায় হয়ে যেত। এ নির্দেশ ইসলামের প্রথম যুগে ছিল, পরবর্তীতে এই অনুমতি রহিত হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা অবশ্য কর্তব্য বলে ঘোষণা করেন। ফামান তাতাওয়া খায়রান, যদি কেউ একটি রোজার বদলে একজন মিসকিনকে একদিনের পরিমাণের চেয়ে বেশি খাবার দেয় অথবা একাধিক মিসকিনকে পেট ভর্তি খাবার দেয়, তবে তা তার জন্য উত্তম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুম এই আয়াতগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন যে একান্ত রুগ্ন ব্যক্তি ছাড়া কেউ ফিদিয়া দিলে তা আদায় হবে না। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির কারাম লেখেন, যে ব্যক্তি রোজা রাখতে সক্ষম তার জন্য ফিদিয়া আদায় করলে সেটা আদায় হবে না। সক্ষম ব্যক্তিকে অবশ্যই রোজা রাখতে হবে। সম্মানিত শ্রোতা, আজকের সূরা বাকারা এর 179 থেকে 184 নম্বর আয়াতে আমরা যে বিষয়গুলো আমরা জানলাম তা হলো কেসাসের বিধান। ইচ্ছাকৃতভাবে যদি কেউ কাউকে হত্যা করে তাহলে অবশ্যই তাকে কেসাস, অথবা যাকে হত্যা করেছে তার আত্মীয় স্বজন ওলি যদি ক্ষমা করে দেয় অথবা ক্ষতিপূরণ নেয় তার মাধ্যমে এটা সমাধান হবে। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন কিসাসের মধ্যে তোমাদের জন্য জীবন রয়েছে এবং ওসিয়তের কথা বলা হয়েছে। মিরাসের আয়াত বা উত্তরাধিকারী সম্পদ বন্টনের নীতিমালা নাজিলের আগে ওসিয়তটি মানুষের জন্য ফরজ ছিল, যখন মিরাজের আয়াত নাজিল হয়েছে এরপর থেকে এটি মুস্তাহাব হয়েছে। এবং আজকের আলোচ্য আয়াতসমূহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন এবং কোন কোন ক্ষেত্রে ফিদিয়া দিতে পারবে এবং কারা ফিদিয়া দিতে পারবে সেই বিষয়গুলো এই আলোচ্য আয়াতের মাধ্যমে স্পষ্ট হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে কোরআনের এই হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত শ্রোতা, আমাদের এই তাফসিরুল কোরআন অনুষ্ঠানটি প্রচারিত হয় প্রতি শুক্রবার দুপুর 2:20। আগামী অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
2: এতক্ষণ পবিত্র কোরআনের ধারাবাহিক অনুষ্ঠান তাফসিরুল কোরআন প্রচারিত হল। আজ তাফসির পেশ করলেন মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের তাওহীদ। অনুষ্ঠান সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।
1: দেশকে ভালোবাসুন, দেশের সেবা নিজেকে নিয়োজিত করুন, এই দেশ আপনার সেবা চায়। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশের সেবা করি। বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আয়োজন ডালিতে রয়েছে ভক্তিমূলক গান। প্রথম গানটিতে কণ্ঠ দিয়েছেন নওশিন লায়লা, গানের কথা লিখেছেন আব্দুল হাই আল হাদি, সুর গেয়েছেন শওকত হোসেন।

0: নওশীন রানার কণ্ঠে ভক্তিমূলক গান শুনলেন। বাংলাদেশ বেতার ঢাকা।
1: নারীর জন্য গাড়ি, উন্নত সমৃদ্ধ ও নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে নারীদের চলাচলে স্বকীয়তা, স্বাচ্ছন্দ্যবোধ ও নিরাপত্তা প্রদানের লক্ষ্যে বিআরটিসির মাধ্যমে মহিলা বাস সার্ভিস চালু করার কর্মসূচি গ্রহণ করেছে বর্তমান সরকার। এ কর্মসূচির আওতায় ঢাকায় পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাস এবং নারীদের জন্য নিরাপদ বিশেষায়িত বাস সার্ভিস চালু করা হবে, যা রাজধানীর গণপরিবহন ব্যবস্থায় দৃশ্যমান বৈপ্লবিক পরিবর্তন আনবে, যেখানে চালক সহ সকল কিছু নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করবে নারীরাই। সরকারের এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। নারীর জন্য
2: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন কৃষক কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথা এবং সুর করেছেন শিল্পী নিজেই।

0: আপনারা কৃষক কার্ডের গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন সমবেত কণ্ঠে ডেঙ্গু জ্বর সচেতনতামূলক গান। গানটির কথা লিখেছেন মোহাম্মদ মামুন আল ফরিদ আর সুর করেছেন বিশ্বজিৎ সরকার। শোনেন শোনেন দেশ।

0: ডেঙ্গু জ্বর নিয়ে গানটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা কো মধ্যম তরঙ্গ 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে। একটু পরেই শুনবেন বাংলা খবর।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। মৎস্য প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই, সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাস ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন তাদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত এক মাদক বিরোধী সুথি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই সরকারের মূল লক্ষ্য নয়, একে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাই চূড়ান্ত উদ্দেশ্য। তরুণদের সুরক্ষায় দিক নির্দেশনা দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলার সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের উপর 15% মূল্য সংযোজন কর বা ভ্যাট দিতে হবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এই বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি জিয়াউল হকের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ রায় দেন। হাইকোর্ট রায় বলেন, নিলাম ক্রেতা হিসেবে আবেদনকারীদের নিলাম মূল্যের উপর উৎসে 15% ভ্যাট পরিশোধের নির্দেশ দিয়ে অর্থঋণ আদালত কর্তৃক প্রদত্ত আদেশটি আইনগত কর্তৃত্ব বহির্ভূত। এছাড়া স্থাবর সম্পত্তির ক্রেতাকে পণ্যের নিলাম ক্রেতা অভিব্যক্তির অন্তর্ভুক্ত করা অংশটুকু আইনগত কার্যকারিতাহীন। নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধ্বস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায়, নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছে, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের উপর তেহরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের শপথ খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে ইরানের জবাব হবে অসম ও বহুমাত্রিক। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ ও বিকল্প পর্যালোচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6:00 পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 4:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আজকের নাট্য অনুষ্ঠানে।
2: আজকের নাটক নয়ন চলে গেল। রচনা মুস্তাফা মোহাম্মদ আব্দুর রব, প্রযোজনা আব্দুর রউফ। নাট্যানুষ্ঠান নয়ন চলে গেল।
3: কে?
4: আমি।
3: হাতেম, আয়, দরজা খোলা আছে। ইয়ে 12টার গাড়িতে চলে গেল পোর্টার হরিপদ। ওই শরীরটা ওর ভালো না, তাই বাসায় পাঠিয়ে দিয়েছি। ছোটবাবুর বড় মেয়ে অসুস্থ।
4: বড়বাবু, এসব নিয়ে আমি আসিনি।
3: তবে বল।
4: বড়বাবু, একটা মেয়ে।
3: মেয়ে?
4: হ্যাঁ, মেয়ে।
3: দেখাতে মালি, তোকে আগেও বলেছি আজও বলছি, যা বলার সোজা করে বলবি। সবাই তোর মতো সিগন্যালের ভাষা বোঝে না। খুলে বলতে হতেন, আমার খিদে পেয়েছে, ভাত খাবো।
4: একটা মেয়ে ওই নিমতলার বেঞ্চে বসে আছে, একা, বয়স বেশি নয়, 20-25 হতে পারে। সুন্দর, ভদ্র ঘরের মেয়ে বলেই মনে হয় আমার।
3: কথা বলিস নি তুই?
4: বলেছি, কথা বলে না, মুখের দিকে তাকিয়ে থাকে।
3: মুখের দিকে তাকিয়ে থাকে? বোবা নাকি না পাগল?
4: না, তা মনে হয় না।
3: তুই তো আবার মাঝে মধ্যে বিশেষজ্ঞ হয়ে পড়িস। চল দেখি, মানে ওই তালাটা আটকে দে। এই মেয়ে, আমি স্টেশন মাস্টার। এত রাতে এখানে কেন তুমি? তোমার সঙ্গে তো কাউকে দেখছি না। কোথেকে এসেছ? যাবে কোথায়? এই মেয়ে, আমি স্টেশন মাস্টার।
5: খিদে পেয়েছে আমার।
3: খিদে পেয়েছে? এসো আমার সঙ্গে।
5: হ্যাঁ,
3: এসো আমার সঙ্গে। কি, ভাত খাওয়া হলো?
5: হ্যাঁ।
3: এবার বলো তো, তুমি কোত্থেকে এই মোহনা স্টেশনে এলে?
5: মোহনা খুব ভালো নাম।
3: হ্যাঁ, ভালো নাম। এবার বলো তো, কোত্থেকে এলে তুমি?
5: কোত্থেকে এলাম?
3: হ্যাঁ,
5: কোত্থেকে এলাম। আচ্ছা,
3: কি?
5: আমার না ঘুম পাচ্ছে, ঘুমোবো কোথায়?
3: ঘুমোবে?
5: হ্যাঁ তো,
3: বারবার ভুল করি আমি। মেয়েটি যে ঘুমোতে চাইতে পারে ভাবিনি আমি। আবার এত রাতে বাইরে কোথায় ছেড়ে দেব? ভাগ্যিস হাতে মালি দেখে ফেলেছিল, নইলে এতক্ষণ অন্য হাতে পড়ে যেত। এরকম ঘটনা এই মোহনা স্টেশনে বেশ কটা ঘটেছে, একটা তো খুনও হয়েছে।
5: আমার ঘুম পাচ্ছে তো।
3: ঘুম? হ্যাঁ হ্যাঁ, ঘুম পাবি তো।
5: তবে বলছেন না কেন?
3: তাই তো। হ্যাঁ ঠিক আছে, এসো। হ্যাঁ, এই তুমি আজ রাতের মতো এই ঘরটাতেই শুয়ে পড়ো। হ্যাঁ,
5: আজ রাতের মতো কেন?
3: কেন, আজ রাতে শুতে হবে তো, তারপর কাল দেখা যাবে।
5: তাই বলুন, আমি তো ভয় পেয়ে গেছিলাম।
3: ও, ইয়ে ভালো কথা, তোমার নাম জানা হয়নি।
5: নাম?
3: হ্যাঁ, তোমার নাম।
5: নাম কি? নাম কি নাম যেন আমার?
3: তারপরে?
5: আচ্ছা, কি যেন নাম আমার, কি যেন নাম, মাঝে মধ্যে কিরকম যেন ভুলে যাই আমি, কি যেন নাম আমার
3: মনে হচ্ছে।
5: মনে পড়েছে, আমার নাম নয়ন।
3: নয়ন?
5: হ্যাঁ, নয়ন, খুব ভালো নাম না?
3: হ্যাঁ,
5: আমিও তো তাই বলি, নামটা খুব ভালো নাম।
3: হ্যাঁ, ঘরের ছিটকানি লাগিয়ে ঘুমিয়ে পড়ো, আমি স্টেশনে যাব এবার।
5: স্টেশনে কেন?
3: ডিউটি, ভয় নেই, আমি বাইরের দরজায় তালা দিয়ে যাচ্ছি। তাছাড়া ওই বাইরে বাজারের গার্ড আছে, ওদেরও বলে যাচ্ছি। তাহলে নয়ন?
5: নয়ন? নয়ন কে?
3: কেন, তুমি?
5: নয়ন? আমি? ও তাই তো, আমার নামই তো নয়ন।
3: তাহলে ওই ছিটকানি লাগিয়ে ঘুমো তুমি, দুটো মাত্র ট্রেন, আমি রাত দুটোর দিকেই ফিরে আসছি।
5: আচ্ছা,
3: আবার কি হলো?
5: আপনার নাম কিন্তু জানা হয়নি আমার।
3: আমার নাম?
5: হ্যাঁ।
3: কেন
5: কেন, তা তো ভাবিনি।
3: তবে এরকমটা হঠাৎ মনে হলো কেন?
5: এমনটা হয় মাঝে মধ্যে, আপনার হয় না?
3: হয়।
5: দেখুন তো, আপনার সঙ্গে আমার কত মিল। আচ্ছা, আপনার কি মনে হয় আমি আপনার অনেক দিনের চেনা?
3: তোমার কি মনে হয় নয়ন?
5: মনে হয় মাঝে মধ্যে আপনাকে স্বপ্নে দেখেছি আমি।
3: তাই?
5: হ্যাঁ, মনে হচ্ছে তাই।
3: নয়ন, আমার নামটা কি বলবো আমি?
5: হ্যাঁ,
3: আমার নাম শাহেদ আব্দুল্লাহ।
5: ভাবনায় ফেলে দিলেন
3: কেন?
5: মনে হচ্ছে আমার
3: শোনো, ওই ছিটকানি লাগিয়ে শুয়ে পড়ো তুমি, সকালে চা রুটি খেতে খেতে কথা বলা যাবে, ঠিক আছে?

0: শাস্তিমালি
1: বড়বাবু,
0: আবার কি ভুল করলাম আমি?
1: ভুল?
0: মেয়েটাকে না জেনে না চিনে ঘরে তুলে নিলাম। তবে এ কথা ঠিক, এই বয়সের একটা মেয়ে এই রাতে স্টেশনের বেঞ্চে শুয়ে থাকলে আমি মেয়েটার নিরাপত্তার কথা ভেবেছি।
1: আমি সেরকমটাই ভেবে আপনাকে জানিয়েছি।
0: তবে কি জানিস, আমার মনে হচ্ছে মেয়েটার মাথায় কেমন একটা গন্ডগোল আছে।
1: মাথায় গন্ডগোল? তার মানে পাগল?
0: আরে না না।
1: তবে
0: মানসিক সমস্যা। কি হলো, হাসছিস যে?
1: মানে আপনি পড়াশোনা বেশি করেছেন তাই।
0: যা চায়ের কথা বলে আয়, বিস্কুটও দিতে বলিস।
1: আচ্ছা।
0: মাঝে মধ্যে কেন যেন ভুল করে বসি। একবার তো চাকরি যেতেই বসেছিল, সেবার এক পাগলি কিশোরীকে আশ্রয় দিয়েছিলাম, আজও মেয়েটার কথা ভাবি। প্রায় দেড় বছর আমার কাছে ছিল, এক পুলিশ অফিসারের একমাত্র মেয়ে, সৎ মায়ের অত্যাচারে মানসিক ভারসাম্য হারিয়ে বাড়ি ছেড়েছিল, তারপর পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। আমার বিরুদ্ধে এক সাংবাদিক অভিযোগ তুলেছিল, মস্তিষ্ক বিকৃত এক কিশোরীকে মাসের পর মাস আটকে রেখে আমি অনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছি। আমি সেই সাংবাদিককে ডেকে এনেছিলাম, মেয়েটার ছবি দিয়ে কাগজে একটা স্টোরি করতে বলেছিলাম, যাতে ওর অভিভাবকদের চোখে পড়ে। আমার সেই বিপদের দিনে আর এক সাংবাদিক পাশে এসে দাঁড়ান।
1: বড়বাবু, চা বিস্কিট খেয়ে নিন, আমি লাইনটা ক্লিয়ার করে আসি।
0: হ্যাঁ।
1: বড়বাবু
0: বল।
1: খুব ভাবছেন আপনি?
0: সেই মেয়েটার কথা ভাবছিলাম হাতেম, সেই পাগলি মেয়েটা। তোর নিশ্চয় মনে আছে, এই স্টেশনের নামে মেয়েটার নাম রেখেছিলাম মোহনা।
1: আপনি কি মনে করছেন সেরকমই ভুল হয়ে যাচ্ছে?
0: মনে হতেও তো পারে।
1: তাহলে এক কাজ করি।
0: কি?
1: সকালের ট্রেনে তুলে দিই।
0: কাকে?
1: মেয়েটাকে।
0: ঠিক আছে, মেয়েটাকে মানে নয়নকে সকালের ট্রেনে তুলে দিলাম, তারপর পথে বা অন্য কোথাও কিছু খারাপ মানুষের হাতে পড়ে গেল, তারপর কি হবে?
1: যেতে পারে।
0: হ্যাঁ রে, ফরিদ কি?
1: না বর বাবু, সকাল পর্যন্ত আমি চালিয়ে নেব।
0: শোন, বাসায় যাচ্ছি, ছটার দিকে ডেকে দিস। হাতেম।
1: বড় বাবু,
0: ভুলে যাস না যেন।
1: আচ্ছা।
0: হাতেম আলী।
1: বড় বাবু,
0: হরিপদ এসে গেছে, এবার তুই একটু বাজার ঘুরে আয়। এই যে টাকা, আর এই যে তালিকা।
1: বড় বাবু,
0: আমি না, ওই যে নয়ন,
1: এক রাতেই বাসার দখল নিয়ে নিয়েছে। বড় বাবু, আপনিও কাত হয়ে পড়লেন।
0: এগুলো নিয়ে বাসায় গিয়ে দেখে আয়, বাসাটা চেহারায় বদলে দিয়েছে। বুঝলি হাতেন, আমি নিশ্চিত মেয়েটা মানসিক সমস্যায় ভুগছে।

0: আচ্ছা নয়ন, এভাবে তুমি ভাবছো কেন? দুদিন হলো তুমি আমার বাসায় এসেছো, আমি তোমাকে জানি নে চিনি নে, তুমিও আমাকে চেনো না জানো না। বলো হাসছো যে?
1: ইচ্ছে করলেও যে আমি কাঁদতে পারি না তাই। তবে এ কথা ঠিক, মানে আমি তাই মনে করি, মাঝে মধ্যে প্রতিটি মানুষেরই কাঁদা উচিত। এবার আপনি হাসছেন যে।
0: আচ্ছা নয়ন, নয়ন আমিও তোমার মতো করেই বলছি, ইচ্ছে করেও আমি কাঁদতে পারি না, কাঁদতে পারলে বুকের ভেতরটা হালকা হয়ে যেত।
1: আচ্ছা এমনটা হয় কেন বলুন তো?
0: আমি জানি না।
1: আমিও জানি না।
0: নয়ন
1: বলুন,
0: আসলে তুমি কে?
1: আমারও তো একই প্রশ্ন, আপনি কে?
0: নয়ন আমি তো বলেছি আমি এই স্টেশনে বড়বাবু স্টেশন মাস্টার।
1: এখানেই তো আমার হিসেবটা মিলছে না।
0: আমার পরিচয় দিয়ে তোমার হিসেব মেলাতে চাচ্ছ কেন?
1: সেটাই তো আমি ভেবে নিতে পারছি না, ভাবতে গেলেই সব ওলট পালট হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে এই বাড়িটা আমি ছিলাম, কিন্তু কত বছর আগে, কত বছর আসলে আপনি বিশ্বাস করুন, আমার মনে হচ্ছে এই বাড়িটাই আমি ছিলাম।
0: নয়ন
1: বলুন,
0: আমি বিশ্বাস করে নিচ্ছি বাড়িটাই তুমি ছিলে।
1: বিশ্বাস করে নিচ্ছেন?
0: হ্যাঁ,
1: আপনার মতো আমিও বিশ্বাস করে নিতে চাইছি, কিন্তু কিন্তু শুধু মনে হচ্ছে কেন।
0: নয়ন আমি উঠছি, বাইরের দরজাটা ছিটকানি তুলে দাও। হরিপদ।
2: জি বড় বাবু।
0: ওই আমার হেলান চেয়ারটা বাইরে নিয়ে এসো।
2: আনছি,
0: এখানটায় রাখো। এবার এক কাপ চা এনে দাও।
2: দিচ্ছি।
0: প্রায় আমি নিজেকে নিয়ে ভাবি, কেমন মানুষ আমি, যে মানুষটার একটা সংসার নেই, বাড়ি নেই, আত্মীয় স্বজন বলতে তেমন কেউ নেই, থাকার মধ্যে আছে এই চাকরিটা। মাঝে মধ্যে এদিক ওদিক বদলি হয়ে গেলেও ঘুরে ফিরে এই মোহনাতেই ফিরে আসি। তাই বোধ হয় স্টেশনের সঙ্গে অন্যরকম এক আত্মীয়তায় জড়িয়ে পড়েছি আমি। সিগন্যালম্যান হাতেমালি আমারই মতো এক নিঃসঙ্গ মানুষ, পোর্টার হরিপদ পাল, ছোটবাবু আলিমুদ্দিন, বুকিং বাবু মহন্ত, আজ এরাই আমার আপন। তবে আরো একটা বিষয় নিয়ে ভাবি, কেন যে মাঝে মধ্যে এরকম বাইরের ঝামেলা ঘাড়ে তুলে নি। ওই যে মোহনা নামের এক কিশোরীকে নিয়ে বিপদে পড়লাম, আবার আশ্রয় দিলাম নয়নকে।
3: বড়বাবু কি ঘুমোচ্ছেন?
0: না না রে হাতেম, চোখ বুঝে ভাবছিলাম।
3: ভাবছিলেন?
0: হ্যাঁ রে বাবা হ্যাঁ। কিরে হাতেম, আবার যাচ্ছিস যে?
3: আপনার চা ঠান্ডা হয়ে গেছে, আর এক কাপ চা নিয়ে আসি।
0: ও হাতেম, এই মালগাড়ির?
3: হ্যাঁ বড় বাবু, লাইন কেটে দিয়েছি।
0: তাহলে যা। হাতেম মনে হচ্ছে কিছু একটা বলবি তুই, কি মুখের দিকে তাকিয়ে কি দেখছিস হাতেম?
3: বড় বাবু মাঝে মধ্যে আপনাকে চিনে উঠতে পারি না।
0: হাতেম, হাতেম রে হাতেম, তোর মতো আমিও মাঝে মধ্যে আমাকে চিনে উঠতে পারি নে, কখনো কখনো এমন করে যে বদলে যায়, অনেক সময় কিছু না ভেবেই এমন ঝামেলায় জড়িয়ে পড়ি। হাতেম আলি, এই মেয়েটাকে আমি আশ্রয় না দিলেও পারতাম।
3: আপনি কখনোই তা করতে পারতেন না বড়বাবু, আর কেউ না জানুক আমি তো জানি। বড়বাবু আপনার বাইরেরটা মাঝে মধ্যে আমার কাছে অচেনা হয়ে যায়, কিন্তু আপনার ভেতরটা তো আমি জানি।
0: হাতেম, হাতেম রে হাতেম,
3: আমি কি আর আমার কথা ভুলতে পারি বড়বাবু? বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে পথে পথে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন বয়স কতই বা হবে, আমার 22-23, স্ত্রীর 16-17। এই মোহনাতে এসে আটকা পড়েছিলাম, রাতে আপনার বাসাতে আশ্রয় পেয়েছিলাম, তারপর আপনারই তদবিরে এই চাকরি, তারপর স্ত্রীর অকাল মৃত্যু।
0: ওসব পুরনো দিনের কথা তুলছিস কেন বলতো?
3: আমি তুলছি না বড়বাবু, আপনি তুলছেন। নইলে একটা মেয়ে দিন দিন যেটা স্পষ্ট হচ্ছে, মেয়েটা মানসিক দিক থেকে অসুস্থ, মোটামুটি সুন্দরী তরুণী, মানুষ নামের শেয়াল কুকুরের হাতে পড়লে তো ছিঁড়ে ছিঁড়ে খেত।
0: হাতেম হাতেম, তোর কথায় যুক্তি আছে আমি মানছি,
3: তবে এ কথা ঠিক বড়বাবু, খুঁজতে তো হবে। পুলিশকে বলেছেন আপনি, নিশ্চয়ই তারা কাজ করছেন। টেলিভিশন চ্যানেলে দেখানোর জন্য তার ছবিও নিয়ে গেছে গতকাল, দেখবেন, জানতে পারলে মেয়েটার বাপ মা ছুটে আসবেন। বাবা মা না থাকলে শ্বশুরবাড়ির লোকজন তো, তারা আসতেও পারে নাও আসতে পারে। বড়বাবু লাইনটা কেটে দিয়ে আসি।
1: বড়বাবু, তুমি
0: তুমি
1: হ্যাঁ বড়বাবু, তুমি তুমি অনেক কিছু আমার কাছে গোপন করে যাচ্ছ।
0: আমি তোমার কাছে?
1: হ্যাঁ, আমার কাছে অনেক কিছু গোপন করে যাচ্ছ। তোমাকে বলেছি তো আমি এই বাড়িটায়, হ্যাঁ বড়বাবু এই বাড়িতে আমি ছিলাম, আমার একজন মা ছিলেন, আজ নেই, তুমি আমার বাবা।
0: বাবা?
1: হ্যাঁ গো, তুমি আমার বাবা, তোমাকে আমি বড়বাবু বলেই ডাকতাম।
0: এসব কথা কে বলল তোমাকে?
1: নিজের কথা অন্য কারো মুখ থেকে শুনতে হয় নাকি? কেন যেন আমার অতীতগুলো আমি ভুলে গিয়েছিলাম, কিছুই মনে করতে পারিনি। পথে পথে ঘুরেছি আর চেষ্টা করেছি মনে করতে পারিনি, কেমন যেন একটা ভারী অন্ধকার আমার অতীতগুলো ঢেকে রেখেছিল। দেখো বড়বাবু কি অবাক কাণ্ড, আমার ভাগ্য আমাকে আবার আমার ঠিকানায় ফিরিয়ে নিয়ে এলো। বড়বাবু আজ আমি বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি, বুকের ভেতর থেকে চেপে বসা অন্ধকার সরে গেছে। বড়বাবু বলতো, কতদিন তুমি আমি বিচ্ছিন্ন হয়েছিলাম, কতদিন, কত বছর জানো বড়বাবু? যখন আমি অন্ধকারে পথ ভুলে এলোমেলো হাঁটতাম, তখন দূরে অনেক দূরে ওই আকাশের কাছে একটা অস্পষ্ট মুখ দেখতাম, বারবার অন্ধকার ঠেলে সেই অস্পষ্ট মুখটাকে চেনার চেষ্টা করেছি, পারিনি, আমি পারিনি বড়বাবু, চিনে উঠতে পারিনি। আজ সেই মুখ আমি চিনে নিতে পেরেছি, সেই মুখ এই তোমার মুখ, আমার বাবার মুখ। কত যে কষ্ট পেয়েছো তুমি, একা একা আমি কাছে নেই, মা তো আমার জন্মের 10 বছর পর থেকেই নেই, আমি বুঝতে পারছি বাবা, সন্তানকে হারিয়ে কত যে কষ্টে ছিলে তুমি, আমি অনুভব করতে পারছি, অনেক খুঁজেছ আমাকে তুমি, অনেক খুঁজেছ। বড়বাবু কিছু বলছো না যে তুমি? ও বাবা, আমি বুঝতে পারছি বড়বাবু, তোমার বুকের ভেতর অবরুদ্ধ কান্না আছড়ে পড়ছে, কথা বলার শক্তি পাচ্ছ না তুমি। খেতে খেতে বলছিলে না রাতে তোমার ডিউটি আছে, যাও আমি দরজা বন্ধ করে দিচ্ছি।
3: আমি ঠিক বুঝে উঠতে পারছি না বড়বাবু, ঘটনাটা কোন দিকে মোড় নিতে যাচ্ছে।
0: তোর মতো আমিও বুঝে উঠতে পারছি না। আমি দুপুরেও পুলিশের সঙ্গে কথা বলেছি, তারাও এ পর্যন্ত কোনো তথ্য পায়নি মেয়েটার হাতে। আমি ঠিক বুঝে উঠতে পারছি না, এমন একটা মেয়ে নয়ন, একটা বিপজ্জনক বয়স ও শরীরে কোনোভাবেই তাকে অসুন্দর বলা যায় না। আমি কি ভেবে নেব ওর কোনো অভিভাবক নেই, তেমন কোনো আত্মীয় স্বজনও নেই?
3: বড়বাবু একটা কথা আমরা ভেবে নিতে পারি।
0: বল।
3: বড়বাবু এদেশে এমন অনেক পরিবার আছে, সেরকম দুটো পরিবারকে আমি জানি। মালঞ্চি স্টেশনের পাশেই দেখেছি শেয়ানা মেয়ে পাগলি হয়ে পথে পথে ঘুরে বেড়ায়, অথচ পরিবার একেবারে নির্বিকার। এরকম এরকম কোনো পরিবারের মেয়ে হতে পারে নয়ন?
0: কিন্তু নয়ন তো পাগলি নয়, লেখাপড়া জানে। হাতে আমি চিকিৎসক নই, তবে মোহনাকে নিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে তাতে করে বলতে পারি নয়ন স্মৃতিভ্রষ্টতায় ভুগছে, সঙ্গে আরো কিছু সমস্যা আছে। আমার বিশ্বাস সাধারণ চিকিৎসাতেই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে নয়ন। হাতে চায়ের কথা বলে আয়
3: বড়বাবু, তার আগে 14 আপের লাইনটা কেটে দিয়ে আসি।
0: যা
3: একটা কথা বলি বড়বাবু।
0: বল
3: বড়বাবু।
0: বল না রে বাবা।
3: বড়বাবু, এমনও তো হতে পারে, মানে মানে ভাগ্যই নয়নকে আপনার কাছে নিয়ে এসেছে।
0: কথাগুলো একটু গুছিয়ে বলতো বাবা।
3: অনেকে জানে আপনার সম্পর্কে, তবে আমার চেয়ে বেশি কেউ জানে না।
0: হাতে তোকে বেশ কবার বলেছি আমি, তোকে আমি কতটা ভালোবাসি, হয়তো তেমন করে জানিস না তুই। অন্য কেউ হলে থাপ্পড় দিয়ে কথাটা বুঝিয়ে দিতাম। হাতেম, আমার অন্ধকার অতীতকে কোনো ভাবেই সামনে টেনে আনিস নে।
3: আমি আমি অন্য কথা বলতে চেয়েছি বড়বাবু।
0: কি?
3: নয়ন আপনাকে বাবা হিসাবে।
0: হাতেম, সেখানেই আমার সমস্যা।
3: নয়নের অতীত সম্পর্কে নয়ন যেমন জানে না, তেমনি আপনিও জানেন না। নয়ন নতুনভাবে এক বিশ্বাসকে আবিষ্কার করেছে বড়বাবু। যে কটা দিন নয়ন এখানে আছে, সে বিশ্বাস নিয়ে তাকে থাকতে দিন। মনে নেই আপনার মোহনা? পাগলি হয়েও এক সময় একটা বিশ্বাস আবিষ্কার করেছিল নিজের মতো করে।
0: হাতে
3: বড়বাবু,
0: এত বড় জ্ঞানের কথা তুই জানলি কি করে? এটা তো অস্বাভাবিক মনোবিজ্ঞানের কথা রে।
3: মালঞ্চি স্টেশনে থাকাকালে এক শিক্ষকের কাছে এসব জেনেছি আমি। প্রায় প্রতিদিনই স্টেশনের বকুলতলায় এসে বসতেন। দিলখোলা মানুষ, দুদর্জন ছাত্র এসেও বসে যেত স্যারের পাশে। আমাদের ছোটবাবু স্যারের খুব ভক্ত ছিলেন। বছর তিনেক তো ওখানে ছিলাম, তার কাছে জেনেছি এসব। বড়বাবু, চায়ের কথা বলে আসি। বড়বাবু।
0: হাতে
3: বড়বাবু, দেখেন কে এসেছেন।
0: কে? একি শৈলা, তুমি দাঁড়িয়ে কেন, বসো।
4: কেমন আছো শাহিদ? কেমন ছিলে?
0: তুমি যেমন ছিলে, তুমি যেমন আছো, তেমনি আছি আমি, তেমনি ছিলাম। হাতেম, ব্যাগগুলো বাসায় দিয়ে আয়। কি চা খাবে নাকি?
4: হ্যাঁ, কটা বিস্কিটও আনতে বলো, সারা রাত ঘুমোইনি তো, খিদে পেয়েছে।
0: হরিপদ, ওই বিস্কিটের কথা বলে আয় তো।
2: যাচ্ছি।
4: অনেকদিন থেকে ভাবছিলাম আসবো, সময় পাচ্ছিলাম না, হঠাৎ সুযোগ পেলাম।
0: কদিন থাকবে তো?
4: এর
0: আগে তো এসেই চলে গেলে।
4: না শাহিদ, এবার থাকবো, ধরে নাও মাস দেড়েক থাকবো আমি।
0: নাও

0: এসো।
1: কে মেয়েটি?
0: নয়ন।
1: নয়ন?
0: পরে বলবো। এই যে নয়ন।
1: বুঝতে পেরেছি বড়বাবু, আমি গোসলের পানি গরম করে দিচ্ছি।
0: আর শোন,
1: বলো।
0: ওই তোর রুমের পাশে যে রুমটা আছে না, ওটা
1: ওটা তো গতকালই পরিষ্কার করেছি আমি, শুধু বিছানার চাদর আর বালিশের ওয়ার দুটো বদলে দেব। বড়বাবু বললে না তো উনি
0: ফুফু?
1: ও ফুফু, এসে ফুফু। ও বড়বাবু, বাজার করতে হবে তো, ফুপু এসেছেন, ডাল ভাতে তো হবে না, আমি ব্যাগ এনে দিচ্ছি। ফুপু এসো। না না, তুমি নেবে না, ব্যাগগুলো আমি নিচ্ছি।
0: শৈলা, দশটার গাড়ি পার করেই আমি আসছি, নাকি গোসল সেরে ঘুমোবে তুমি?
1: ঘুমাবো। কই বললে না তো শাহিদ, আমি মেয়েটার কথা বলছি।
0: আমি জানি না শৈলা, নয়ন কে, কোত্থেকে এসেছে, কেন এসেছে, বাবা মার বাড়ি কোথায়, সে বিবাহিত না অবিবাহিত, আমি কিছুই জানি না। ওই যে নিম গাছের নিচে যে বেঞ্চটা দেখছো, ওখানে বসেছিল নয়ন একা। তখন অনেক রাত, রাত ১২টার গাড়ি চলে গেছে। হাতেম বাসায় যেয়ে খবরটা দিলে আমি বাসায় নিয়ে যাই নয়নকে।
1: কোনো কিছু না ভেবে?
0: ভেবেছি, রাত ১২টা পার হয়ে গেছে, এই বয়সের একটা মেয়ে মানুষ নামের হায়নাদের হাতে পড়লে কি অবস্থা হবে ওর। এর আগে একটা অজ্ঞাত পরিচয় মেয়ে খুন হয়েছে ওই সিগন্যাল পোস্টের পাশেই ডোবার ধারে। খুন হবার ২ দিন আগে মেয়েটা এখানে এসেছিল।
1: বেশ কদিন হয়ে গেছে তো?
0: হ্যাঁ, ৭ দিন পার হয়ে গেছে। পুলিশকে জানিয়েছি, একটা টিভি চ্যানেল ছবি নিয়ে গেছে, এ পর্যন্ত কেউ খোঁজ নিতে আসেনি।
1: অদ্ভুত ব্যাপার তো।
0: আর ৩ দিন হলো নয়ন বিশ্বাস করছে আমি ওর বাবা, এ বাসাতেই ও ছিল, ওর জন্মের ১০ বছর পর মাকে হারায়। আসলে কি জানো শৈলা, আমি যতটুকু বুঝেছি নয়ন একজন মানসিক রোগী।
1: আমার তাই মনে হয়েছে,
0: কিন্তু ওকে দেখে তো সহজে বোঝা যাবে না।
1: তা ঠিক, আসলে বর্তমান বিশ্বাসটাই নয়নের কাছে ওর বড় বিশ্বাস।
0: হ্যাঁ,
1: কি করবে এখন ভেবেছ?
0: ভাবছি অনেক কিছুই, ঠিক করতে পারিনি কিছুই।
1: এই অবস্থায় সিদ্ধান্ত নেওয়াটা বেশ শক্ত। আচ্ছা, এই চিকিৎসার কথা ভেবেছ কিছু?
0: ভেবেছি, তবে আরো কটা দিন দেখতে চাই, যদি কেউ আসে।
1: একটা গল্প বলি তোমাকে। গত বছরের পুরোটা সময় জুড়ে এইসব হোমলেস মেয়েদের নিয়ে কাজ করেছি আমি। এর মধ্যে ৭০টা মেয়ে পেয়েছি মানসিক সমস্যা যুক্ত, অথচ প্রচলিত অর্থে সবাই এদের পাগল বলে চিহ্নিত করেছে। এদের মধ্যে মাত্র ৯ জনকে তাদের পরিবার ফিরিয়ে নিয়েছে, বাকিরা শেল্টারে রয়েছে, চিকিৎসা চলছে। প্রথম দিকে ভেবেছি কেন এমনটা হয়, আমরা কি মানবিক বোধ থেকে অনেক দূরে সরে গেছি, না পারিবারিক দায়বোধের বিশ্বাস মিথ্যে হয়ে যাচ্ছে।
0: কি পেলে তারপর?
1: কি পেলাম? আসলে শাহেদ, এসব মানসিক রোগীদের পরিবার যারা নিম্ন মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, তারা এদেরকে বোঝা মনে করে, তেমন কোনো চিকিৎসাও এদের ভাগ্যে জোটে না। বেশ কটা উচ্চবিত্তের পরিবারকেও পেয়েছি আমি, কি নির্মম, অথচ এদের চিকিৎসা ব্যয়বহুল নয়। নয়ন কি এমনি কোনো পরিবারের মেয়ে?
0: আমি জানি না। শৈলা
1: শুনছি,
0: এবার তোমার কথা বলো।
1: আমার কথা? কি বলবো আমার কথা, সময় তো অনেকটা পার হয়ে গেল, যখন গল্পের সময় ছিল তখন তো শুনিনি কেউ, কেউ শুনিনি আমার কথা, একাই শুধু বলে গেছি আমি, একাই। তোমাকে যে কতবার বলতে চেয়েছি
0: শৈলা, তখন তো আমি দুঃসময়ের সিঁড়ি ভাঙছিলাম।
1: আমি আমি তখন কত যে একা হয়ে পড়েছিলাম।
0: তারপরও আমরা কত ভালো বন্ধু রয়ে গেছি।
1: এখানেই নিজেকে হিংসে করি আমি, অনেক দূরে আমাদের সরে যাবার কথা,
0: কিন্তু আরো বেশি কাছাকাছি হয়েছি আমরা। ভাঙনের কোনো প্লাবন আমাদের স্পর্শ করতে পারেনি।
1: কবিতা কি লিখছ না আর?
0: ভাবি কবিতা নিয়ে, কেন যেন লেখা হয়ে ওঠে না। কি আশ্চর্য!
1: আসছি না, দেখছি তোমাকে। এতগুলো বছর পরেও তোমাকে নিজের মতো করে চিনে নিতে পারলাম না। একটা কথা জিজ্ঞেস করব।
0: কি?
1: রাগ করবে না তো?
0: আমি রাগ করলে কি ভয় পাও তুমি?
1: তা পাই না। তোমার সেই স্ত্রীর কথা কি ভুলে যেতে পেরেছ?
0: মৃত্যুর কথা কি মানুষ ভুলে যেতে পারে?
1: না।
0: তবে
1: অনেকদিন ধরে ভাবছিলাম কথাটা জিজ্ঞেস করব। কৌতূহল বলতে পারো।
0: শুধুই কি কৌতূহল?
1: না।
0: তবে
1: আমি নির্ভয় হতে চেয়েছি।
0: সে আমি বুঝতে পেরেছি শৈলা। আমি ভাবতেও পেরেছিলাম না ইলা নামের মহিলা এতটাই নিচে নামতে পারে। নাটক সাজিয়ে যে আমার গলায় ঝুলে পড়বে বুঝে উঠতে পারিনি। অন্য কোনো পুরুষ হলে আত্মহত্যার পথ বেছে নিতে হয়তো, কিন্তু আমি তোমারই জন্য তা পারিনি। তারপরে দেখো, বিয়ের মাত্র 1.5 বছর পর আরেকজনকে আটকে নিয়ে পালালো। পরে শুনেছি সেই ছেলেটার কাছে মাস ছয়েক ছিল। হাতে ইয়ে ম্যাডামকে বাসায় দেখায়। টর্চ নিয়ে যাস, যাও। রাত 10টার গাড়ি পার করে দিয়েই আসছি আমি।
1: কি যেন বলছিলে তুমি নয়ন?
2: ফুপুমা, আমি কিন্তু কিছুতেই মনে করতে পারছি না আমার মার কি হয়েছিল। তোমার তো সবই জানা।
1: আচ্ছা, সত্যি কি তুমি কিছুই মনে করতে পারছো না?
2: না, একেবারেই না।
1: নয়ন, একটা কথা বলি তোমাকে।
2: বলো ফুপু।
1: নয়ন, মানুষের জীবনে এমন কিছু ঘটনা কখনো কখনো ঘটে, সেগুলো ভুলে যাওয়াই ভালো। এতে অনেক কষ্ট থেকে নিজেকে সরিয়ে রাখা যায়। মা
2: ঠিক বলেছ, এরকম একটা ভাবনাই আমি ভাবছিলাম কিছুদিন থেকে।
1: তোমার লেখাপড়ার কি হলো নয়ন? আমি তো ভেবেছিলাম তোমার লেখাপড়া শেষ হয়ে গেছে। কি চুপ করে আছো যে?
2: তোমার মতো আমিও ভাবছি ফুপু।
1: আমি তোমার কাছে লেখাপড়ার কথা জানতে চাইছি।
2: আমিও তো সেটা নিয়ে ভাবছি। আচ্ছা ফুপু, তুমি তো জানো
1: কি
2: আমার লেখাপড়াটা। ফুপু, হ্যাঁ মনে পড়েছে, পড়াটা আমি এগিয়ে নিতে পারিনি। এই সংসারটা তো আমাকে আগলে রাখতে হয়, বলো।
1: হো নয়ন, তোমার বাবা কি বলে আমার সঙ্গে নিয়ে যাব তোমাকে, আবার তুমি লেখাপড়া করবে?
2: না না ফুপু, বাবাকে একা রেখে কোথাও যাব না আমি। মানুষটাকে জানো তো তুমি, একেবারে আপন ভোলা, সব কিছু মনে করিয়ে দিতে হয়, সারাক্ষণ তো স্টেশনেই পড়ে থাকে। আমি চলে গেলে মানুষটা একেবারে বাউন্ডেলে হয়ে যাবে। না ফুপু, তোমার সঙ্গে আমি যাব না। ফুপু, তুমি কি রাগ করলে?
1: না তো, ওই যে তোমার বাবা এসে গেছেন।
2: এসে তোমরা, খাবার দিচ্ছি আমি। ফুপু, ঘুমালে?
1: না, এসো বসো। কি কিছু বলবে নয়ন?
2: কি যে বলবো ফুপু,
1: সে কি
2: মানে কি যেন বলার জন্য ভাবতে ভাবতে আসছিলাম। ও মনে পড়েছে ফুপু, চা দেবো তোমাকে?
1: এই কথা?
2: হ্যাঁ, বাবা তো ভাত খাওয়ার পর বড় মগের 1 কাপ চা খান। কাল থেকে ভাবছিলাম তোমাকেও বলবো।
1: না নয়ন, রাতে ভাত খেয়ে চা খাই না আমি, একটা পান খাই।
2: তাহলে ঘুমাও তুমি।
1: কি তোমার ঘুম আসছে না?
2: এমনিতে আমার দেরিতে ঘুম আসে, মানে দেরিতে ঘুমাতে যাই। মনে হচ্ছে তুমি ভুলে গেছো।
1: বয়স হয়েছে না, আজকাল অনেক কিছুই ভুলে যাই। আচ্ছা নয়ন
2: বলো,
1: এখন কি করবে তুমি?
2: বাবার জন্য চা করে ফ্লাক্সে ভরে দেব। আমি বলে দিয়েছি তপন পালের দোকানে রাত বিরেতে চা খাওয়া যাবে না। কি
1: না এমনি ঠিক আছে।
2: আচ্ছা তুমি ঘুমাও ফুপু।
1: আমার মনে হচ্ছে কি জানো শাহেদ,
0: কি
1: কদিন ধরেই তো কথা বলছি আমি, অতীতকে একেবারেই ভুলে গেছে নয়ন। যতটুকু বুঝেছি আমি, তোমাকে ঘিরেই আজ নয়নের বর্তমান, নয়নের ভবিষ্যৎ। কোনো ধরনের প্রচণ্ড শখে অতীতকে হারিয়ে ফেলেছে নয়ন, তবে তার প্র্যাকটিসগুলোই শুধু অতীতকে ধরে রেখেছে। মানে নয়ন দেখো রাঁধতে পারে, পড়তে পারে, ঘরদোর পরিষ্কার করতে পারে। স্মৃতির একটা পৃষ্ঠা ওর জীবন থেকে হারিয়ে গেছে। আমি কাজ করতে যে যতটুকু জেনেছি, এ ধরনের মনোরোগীকে সারিয়ে তোলা খুবই কষ্টসাধ্য ব্যাপার। যদি তার এই মেমোরি সেলের কিছুটা ড্যামেজ হয়ে থাকে, মানে যে অংশগুলোয় তার অতীত সংরক্ষিত ছিল, তাহলে কোনোভাবেই তার অতীতকে ফিরিয়ে আনা সম্ভব নয়। বাংলা সিনেমা নাটক হলে সম্ভব।
0: আমিও তোমার মতো ভাবছি। কাল সারা রাত এই হেলান চেয়ারে শুয়ে শুয়ে নয়নের কথাই ভেবেছি।
1: যদি নয়ন সুস্থ না হয়, তাহলে তাকে খণ্ডিত জীবন নির্ভর হয়েই বেঁচে থাকতে হবে। এর চেয়ে করুণ আর কি হতে পারে? কি মুখের দিকে তাকিয়ে কি দেখছ?
0: তোমাকে।
1: আমাকে দেখার কি হলো শাহেদ? আমরা তো নয়নকে নিয়ে কথা বলছিলাম।
0: শৈলা, মানব জীবনের এত বড় একটা ট্র্যাজেডিকে কত সহজ ভাষায় বলে দিতে পারলে তুমি।
1: শাহেদ, আমরা বন্ধু, অনেক ঝড় ঝাপটা পেরিয়ে এসেছি, কোনো সংকটই আমাদের বন্ধুত্বে ফাটল ধরাতে পারেনি। আমাদের বিয়ে করারও ইচ্ছে ছিল, হয়নি, তারপরও আমরা বন্ধুই আছি। তাই বলে এমনটা কেন ভাবছো? জীবনের অভিজ্ঞতা, ভাষার অভিজ্ঞতা একই হবে আমাদের। শাহেদ, তুমি ভয়ঙ্কর এক দুঃস্বপ্নে প্রচণ্ড কষ্ট পেয়েছো, কিন্তু অজস্র দুঃখের অভিজ্ঞতায় মানব জন্ম আর জীবনকে ভেবে নিতে শিখেছি আমি। সেই অভিজ্ঞতার আলোকে নয়নকে আমি দেখছি, তাকে নিয়ে ভাবছি, তার কথা বলতে পারছি। আমি আবার বলছি, নয়ন যদি সুস্থ না হয়ে ওঠে, তাহলে তাকে খণ্ডিত জীবন নিয়েই বেঁচে থাকতে হবে। নয়ন আমারও কেউ নয়, তোমারও কেউ নয়।
0: তারপরও ওকে নিয়ে ভাবছি আমরা, ওকে নিয়ে কথা বলছি।
1: আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, একজন সাধারণ মানুষ, তাই একটা সাধারণ কথা বলছি। কেন আমি, এই তুমি, নয়ন, এই মোহনা এসে অনেকগুলো বছর পরে মিলিত হলাম, কেন?
0: তাহলে কে নয়ন?
1: আমি তো বলছি আমি জানি না, তবে এইটুকু জানি এই অল্প কটা দিনে নয়ন, নয়ন তোমার অনেক কাছের হয়ে উঠেছে। মাতৃত্বের অভিজ্ঞতা আমার নেই, তোমারও নেই পিতৃত্বের অভিজ্ঞতা। আজ কেন যেন মনে হচ্ছে নয়ন আমাদের সেই অজ্ঞাত অনুভূতিতে আশ্চর্য আনন্দের ঢেউ তুলেছে। কি হাসছ যে?
0: না, তোমাকে দেখছি।
1: উঠছি আমি, নইলে নয়ন ধরে নিয়ে যেতে আসবে। আজ ওকে নাস্তার নতুন একটা আইটেম শেখানোর কথা আছে। দেরি করো না, সকালে ট্রেন পার করেই চলে এসো।
0: আচ্ছা।
3: বড় বাবু,
0: কি রে
3: এই ভদ্রলোক আপনার কাছে?
0: ও বসুন, হাতেম।
3: বড় বাবু,
0: আমাদের জন্য চা নিয়ে আয়। হ্যাঁ, এবার বলুন।
4: আমি আশিক।
0: আমি শাহেদ আব্দুল্লাহ, এই স্টেশনের বড় বাবু।
4: আমি সিলেট থেকে এসেছি।
0: সিলেট থেকে আমার কাছে?
4: বড়বাবু, আমি আমি এক ভাগ্য বিড়ম্বিত মানুষ। আমি নয়নের বাবা।
0: নয়নের বাবা?
4: হ্যাঁ, আপনার নয়নের বাবা। ওর নাম মিঠু। টেলিভিশন চ্যানেলে পরপর তিন দিন আমি দেখিনি। আমার এক বন্ধুর কাছে খবর পেয়ে সেই টেলিভিশন অফিসে যে বারবার ওদের নিউজ রিপোর্টটা আমি দেখেছি।
0: আপনি নয়নের বাবা?
4: হ্যাঁ।
0: ভাগ্য বিড়ম্বিত বাবা।
4: আপনি কি অবিশ্বাস করছেন?
0: আমি বিশ্বাস অবিশ্বাস করার কে?
4: না, যা কিছু ডকুমেন্ট প্রয়োজন আমি নিয়ে এসেছি। ট্রেন থেকে নেমেই আমি লোকাল থানার বড়বাবুকে ফোন করেছি, ঘন্টা খানেকের মধ্যেই এসে যাবেন।
0: আপনি নয়নের, দুঃখিত, মিতুর বাবা, ভাগ্য বিড়ম্বিত বাবা।
3: বড়বাবু,
0: হ্যাঁ,
3: আপনাদের চা, এই যে বিস্কিট।
0: আচ্ছা, ঠিক আছে। এই যে দেখছেন, হ্যাঁ, এই মানুষটা, নাম হাতেম আলী, সিগন্যালম্যান। এই আপনার মেয়েকে রাত ১২টায় পশ্চিম দিকের নিমগাছের তলার বেঞ্চে বসে থাকতে দেখে আমাকে খবর দেয়। আপনি বাবা শব্দ চাপিয়ে দিলেন ভাগ্যের উপর। মেয়েটার বয়স কত ভাই?
4: এখন ২৪ চলছে, অনার্স ফাইনাল দেওয়ার কথা। কিন্তু মাস ছয়েক আগে থেকে সমস্যাটা হঠাৎ করেই বেড়ে যায়। মা নেই ওর, সৎ মায়ের কাছে মানুষ হয়েছে। অসম্ভব সহ্য শক্তি মিটুর, কিন্তু শেষ পর্যন্ত সামাল দিতে পারেনি সৎ মা আর বোনের অত্যাচারে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে থাকে। আমি ব্যবসায়িক কারণে প্রায় দেশের বাইরেই থাকি।
0: আপনি তাকে হোস্টেলে রেখে লেখাপড়া করাতে পারতেন?
4: সেখানেও সমস্যার সৃষ্টি করা হতো। আসলে আপনাকে আমি বলতে পারছি না, অনেকটাই অসহায় আমি। আমার এই ব্যবসার পেছনে আমার দ্বিতীয় স্ত্রীর ৬০% অর্থ সম্পদ রয়েছে। আমার তিনটে বড় ধরনের ব্যাংক লোনের গ্যারান্টার আমার শ্বশুর। বড়বাবু,
3: বড়বাবু, ওসি সাহেব এসে গেছেন, আমি চা বিস্কিট নিয়ে আসি।
0: আচ্ছা, এই বসুন ওসি সাহেব, বসুন। ইনি আশিক সাহেব, নয়নের বাবা। হাতেম, তুই একটু বাসায় যা, ম্যাডামকে বলবি নয়নের বাবা এসেছেন, এখানে একটু আসতে হবে, আর নাস্তাগুলো এখানেই নিয়ে আয়। কথাবার্তা সেরে নিয়েই আমরা বাসায় যাব।
1: রাজীব, তুমি এখানে?
5: আপা, আপনি?
1: আমি তো বড়বাবুর বাসায় এসেছি, বন্ধু আমরা, একসঙ্গে লেখাপড়া করেছি, কিছু কাজ হাতে নিয়ে এসেছি, এই মাস দেরেক থাকবো।
5: নমাস হলো আমি থানা এসেছি।
1: তোমাদের থানার নামটা বেশ সুন্দর, আলোকনগর। শাহেদ, তোমাকে বলেছিলাম না ওই যে হোমলেস মেয়েদের কথা, তখন রাজীব এসআই আমাদের খুব সাহায্য করেছে।
5: ও আচ্ছা আচ্ছা।
1: তখন আমার মনে হয়েছিল,
5: আপা আপা অনেক বলেছেন, আমাকে আর লজ্জা দেবেন না, শুধু দোয়া করবেন যেন পারতে পারি।
1: হাতেম আলী, নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, এসবই নয়নের তৈরি। সবজির তরকারিটা মুখে দিলেই বোঝা যাবে ও কত ভালো রাঁধে। ও ভালো কথা রাজীব, এই যে বউ ছেলে মেয়ে নিয়ে এসেছে তো নাকি?
5: না, তবে আজকে ১০টার গাড়িতে ওরা এসে যাবে, বাচ্চাদের স্কুল ছুটি শুরু হয়েছে। চলুন, খেতে খেতেই কথা বলি। আশিক সাহেব, আপনাদের থানার সঙ্গে আমি কথা বলেই এসেছি। ওরা বলেছেন যা কিছু ডকুমেন্ট প্রয়োজন থানা দিয়ে দিয়েছে।
4: জি।
5: আচ্ছা, কেন এমনটা হলো আশিক সাহেব?
4: আশিক সাহেব, বড়বাবুকে যতটা বলা যায় বলেছি আমি।
5: আপনাদের থানা থেকেও বেশ কিছু জেনেছি আমি।
4: হ্যাঁ, আমি হতভাগ্য পিতা।
5: শুধু নয়নের ক্ষেত্রে, অর্থবিত্তের নেশায় আপনি জীবনকে বাজিতে লাগিয়েছেন। সে জীবন আপনার, এক সন্তানের। আচ্ছা, আপনার কি মনে হয় আশিক সাহেব নয়ন আপনাকে চিনতে পারবে?
4: তিন মাস পর নয়নকে, মানে মিতুকে দেখব তো আমি।
5: আচ্ছা আশিক সাহেব, আমি শুনেছি নয়ন বড়বাবুকে বাবা বলে জানে, কিছু টাকা নিয়ে মেয়েটাকে বিক্রি করে দেন না, কি দুঃখ পেলেন? কথাটা বলতে আমারও কষ্ট লেগেছে, কিছু মনে করবেন না।
1: আচ্ছা রাজীব, একটা সম্ভাবনার কথা তুমি ভেবে দেখতে পারো, মানে নয়ন ওর বাবাকে চিনতে পারবে না, এটা বাস্তব। আমার সন্দেহ হচ্ছে নয়নের মেমোরি রিকালেক্ট করার ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেকটাই জোর করে তাকে ট্রেনে তুলে দিলে নয়ন আবার যদি চলে আসে, নয়ন বিশ্বাস করে বড়বাবুই ওর বাবা, এই বাড়িতে সে থেকেছে, অতীত সে কোনোভাবেই রিকালেক্ট করতে পারে না। আমি চিকিৎসক নই, কিন্তু অভিজ্ঞতার আলোকে অনেক অনেক চেষ্টা করেছি। তুমি তো জানো রাজীব, হোমে ডাক্তারদের পাশাপাশি আমি মনোচিকিৎসার কাজ করেছি, পড়াশোনাও করেছি, এখনও করি। না না রাজীব, না, আমি সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছি। এখন ক্লিনিক্যাল থেরাপিতে কতটা কাজ হবে আমি জানি না,

0: বড় বাবু, কেমন করে তুমি বলতে পারছো এই মানুষটা আমার বাবা? ফুপু, তুমিও তো তাই বলছো। পুলিশ বাবু, আপনি বলছেন ওই মানুষটা আমার বাবা? আমি কেমন করে বোঝাবো ওই মানুষটাকে? আমি চিনি না, জানি না, কোনোদিন দেখিনি। আমি চিৎকার করে বলছি, এই বাড়িতে আমি মানুষ হয়েছি, এখানে আমার জন্ম, জন্মের 10 বছর পরে মাকে হারিয়েছি, এই আমার বাবা, আর ফুপু আমাকে মানুষ করেছে। আমি কেমন করে বোঝাবো?
1: আমাকে আমাকে ভুলে গেলি মিতু?
0: কে কে মিতু? আমি নয়ন, আমি নয়ন। বড় বাবু আমার বাবা, এটা আমার ফুপু। হাতেম চাচা, তুমি তো আমাকে ঘাড়ে করে স্টেশনে ঘুরে বেরিয়েছ, তুমি কিছু বলছো না কেন?
1: আমার কথা শোন
2: নয়ন, আমার কথা শোন। আমি খোঁজ খবর নিয়েছি, এনেই তোমার বাবা।
0: পুলিশ বাবু, আপনিও মিথ্যে কথা বলছেন। বড় বাবু, তুমি চোখে জল মুছছো কেন? আমি তো তোমার মেয়ে নই, তবে কাঁদছো কেন তুমি? তুমি মুখ নিচু করে আছো কেন? হাতিম চাচা, তুমিও তো কাঁদছো। বড় বাবু, বড় বাবু, আমার মুখের দিকে তাকিয়ে কথা বলো, বলো তো, আমি চলে গেলে তোমাকে কে দেখবে? কে তোমাকে ভাত রেঁধে দেবে? তোমরা কেন এভাবে বদলে গেলে? কেন কেন বাবু?

0: চলে যাই।
1: আমিও দেখছি শাহেদ,
2: আমি চলে যাই।

এতক্ষণ মুস্তাফা মোহাম্মদ আব্দুর রব রচিত নয়ন চলে গেল নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে ছিলেন বড়বাবু,

এবং নয়ন চরিত্রে রূপদান করেছেন প্রমা আজিজ, সম্পাদনায় ইমদাদুল হক, নাটকটি প্রযোজনা করেছেন আব্দুর রউফ।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন 2026 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। যথাযথ ধর্মীয় আচার বিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তাঁরা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি আজ। বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। তিনি আজ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। এ সময় বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্ন তার যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। তরুণ ও যুব সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। গতকাল বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটে জেলা পুলিশ আয়োজিত এক মাদক বিরোধী সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, মাদক কেবল নিয়ন্ত্রণ করাই সরকারের মূল লক্ষ্য নয়, একে সমাজ থেকে সম্পূর্ণরূপে নির্মূল করাই চূড়ান্ত উদ্দেশ্য। তরুণদের সুরক্ষায় দিক নির্দেশনা দিয়ে মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, তরুণদের হাতে মাদকের পরিবর্তে বই, খেলা সরঞ্জাম ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে দিতে হবে। নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধ্বস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায়, নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে। তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশী নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গের শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোনো ধরনের আলোচনা হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সব পথ খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে ইরানের জবাব হবে অসম ও বহুমাত্রিক। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ ও বিকল্প পর্যালোচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপও রয়েছে। খেলা খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যা 6:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল 5:00 ইংরেজিতে।
1: বাংলাদেশ বেতার ঢাকা, আলোর পথে যাত্রা, মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান। নীল আকাশের নিচে সবুজের সমারোহে বিশ্বজুড়ে স্বপ্নের বীজ বপন করে এগিয়ে যাওয়ার কথা আমাদের তরুণ প্রজন্মের, কিন্তু আজকের বাস্তবতা ভিন্ন। মাদক এক অদৃশ্য শিকারের মতো নীরবে গিলে ফেলছে তাদের, ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে পরিবার, চুরমার হচ্ছে সমাজের ভিত্তি।
2: তাই আমাদের স্বপ্নের বাস্তবায়ন এবং স্বস্তি ও নিরাপদ ভবিষ্যতের প্রয়োজনেই এ প্রজন্মকে রাখতে হবে মাদক থেকে দূরে, নিশ্চিত করতে হবে মাদকমুক্ত সমাজ।
1: প্রিয় শ্রোতা, মাদকমুক্ত সুন্দর জীবনের প্রত্যাশায় শুরু করছি মাদক বিরোধী ম্যাগাজিন অনুষ্ঠান আলোর পথে যাত্রা।
2: মাদকের প্রথম আঘাত পড়ে শরীরের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে। নিয়মিত সেবনের ফলে দেখা দেয় ক্যান্সার, লিভার, কিডনি, হৃদরোগের মতো জটিল রোগ। ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, শ্বাসকষ্ট দেখা দেয়। মাদকাসক্ত ব্যক্তিদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ফলে তারা বিভিন্ন সংক্রামক রোগে সহজে আক্রান্ত হতে পারে।
1: মস্তিষ্ক হল মানবদেহের নিয়ন্ত্রণ কেন্দ্র, কিন্তু মাদক সেবনের ফলে এই অমূল্য অঙ্গটিও ধীরে ধীরে ক্ষতিগ্রস্ত হয়। মস্তিষ্কের কোষগুলো মরে যায়, যার ফলে দেখা দেয় স্মৃতিশক্তি হ্রাস, একাগ্রতাহীনতা, চিন্তাভাবনার অস্পষ্টতা, এমনকি মৃত্যুর ঝুঁকিও বৃদ্ধি পায়।
2: মাদকাসক্তি শুধু শারীরিক ক্ষতি করে না, বরং মানসিকভাবেও একজন ব্যক্তিকে ভেঙে ফেলে। মাদকের নেশায় আচ্ছন্ন ব্যক্তিরা বিষণ্নতা, উদ্বেগ, আগ্রাসন, এই ত্রিশূলে বিদ্ধ হয়। আত্মবিশ্বাস, নৈতিকতা, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সবকিছুই হারিয়ে ফেলে তারা। হতাশা, আনন্দহীনতা, একাকিত্ব, এসব অনুভূতিতে ভরে ওঠে মন। তারা মাদক ছাড়লে শুরু হয় অস্থিরতা, কাঁপুনি, ঘাম। তখন মনে হয় যেন এই বুঝি বড় ধরনের বিপদ এসে পড়বে। এই অযৌক্তিক ভয় তাদের জীবনকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দেয়।
1: মাদকাসক্ত ব্যক্তিরা প্রায়শই তাদের পরিবারের সদস্যদের মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। স্ত্রী ও সন্তানরা চলে যায় ঘরের বাইরে, নয়তো নিরাপত্তাহীনতায় ভুগতে থাকে। মাদকাসক্ত ব্যক্তি সমাজের সম্মান হারায়, তাদের সন্তানরা স্কুলে বন্ধুদের কাছে অপমানের শিকার হয়, তাদের পরিবারও সামাজিকভাবে বর্জিত হয়।
2: তার মাদক প্রতিরোধে পরিবারকেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পরিবারের কোন সদস্যই যেন কোনোভাবেই মাদকে জড়িয়ে না পড়ে, এ ব্যাপারে সর্বক্ষণ সচেতন থাকতে হবে।
1: প্রিয় শ্রোতা, মাদকাসক্তি রোধে পরিবারই সবচেয়ে বড় হাতিয়ার। এ বিষয়ে এখন নানা শ্রেণী পেশার বেশ কয়েকজনের মতামত শুনব জসিমুদ্দিনের আলাপচারিতায়।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা কথা বলবো মাদকাসক্তি রোধে পরিবারই সবচেয়ে বড় হাতিয়ার, এই বিষয়কে সামনে রেখে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত, অভিজ্ঞতা আমরা জানার চেষ্টা করব এবং তাদের পরামর্শ আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, মাদকাসক্তি আমাদের সমাজের জন্য এক বিরাট অভিশাপ স্বরূপ হাজির হয়েছে। এই মাদকাসক্তির করাল গ্রাস থেকে এই সমাজকে, আমাদের সন্তানদেরকে মুক্ত করার জন্য প্রত্যেকটি পরিবারের অভিভাবক যারা আছেন তাদের সচেতন হওয়া অত্যন্ত জরুরি। কারণ পরিবারই হচ্ছে একটি সন্তানের জন্য সর্বপ্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষালয়। চলুন আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলি। আপনার নাম পরিচয় জানতে চাই শুরুতে।
4: জি, আমার নাম হচ্ছে রিয়াদুল ইসলাম রাহাত।
3: কি করেন আপনি?
4: আমি বর্তমানে স্টুডেন্ট,
3: মানে শিক্ষার্থী। শিক্ষার্থী হিসেবে আপনি কি মনে করেন মাদকাসক্তি রোধে পরিবার বা পিতামাতা কি ভূমিকা পালন করতে পারবে?
4: অবশ্যই পরিবারের গুরুত্ব অপরিসীম। আমার কাছে মনে হয় যে একটা মানুষ বা একটা যখন মাদকে আসক্ত হয় তখন তার হিতাহিত কিন্তু জ্ঞান থাকে না, তখন তার পরিবার অনেকেই অনেক রকমের কটু কথা বলে বা হেয় প্রতিপন্ন করে, যার জন্য একটা মানুষ আরও এই দিকে ধাবিত হয়। তবে আমি বলবো যে পরিবারের সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা হচ্ছে এই মানুষগুলোর পাশে থেকে প্রতিনিয়ত বোঝানো যে কিভাবে এখান থেকে ফিরে আসা যায়, বা যদি কেউ বেশি মাদকাসক্ত হয়ে পড়ে তাহলে তাকে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রগুলোতে নিয়ে যাওয়া, সেখানে খোঁজ খবর রাখা, সেখান থেকে সুস্থ হয়ে ফেরার পরে তার জন্য তার পাশে থেকে দিক নির্দেশনা দেওয়া, আমি মনে করি যে এটা গুরুত্বপূর্ণ পরিবারের পাশে থাকা।
3: আরো একজন আমাদের মাঝে আছে, আমরা ওনার কথা শুনে আসি।
5: আমি মোহাম্মদ আশফাকুল ইসলাম, সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজের অ্যাসিস্ট্যান্ট টিচার বাংলা।
3: তো আপনি কি মনে করেন সন্তানকে মাদকাসক্ত থেকে দূরে রাখার জন্য পরিবার কি ভূমিকা পালন করতে পারে?
5: সন্তানদের ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ওরা আসলে বয়স কতটুকু হয়েছে। তো শিশুকাল থেকেই যদি বাবা মা ওইভাবে বাচ্চাদের সাথে কমিউনিকেশন বিল্ড আপ করতে পারে, বাচ্চা কি করছে এটা, বাচ্চা ওইটা কোনো প্রবলেম হোক বা কোনো অভ্যাস হোক, এটা বাবা মা জানবে, বাবা মার সাথে শেয়ার করবে, এই অভ্যাসটা খুব ইম্পর্টেন্ট। তো ওই সময়টা পর্যন্ত যদি বন্ডিংটা থাকে সেক্ষেত্রে এই জিনিসটা অনেক কাজে দিবে। তাহলে ওই নির্দিষ্ট সময়টা যদি বাবা মা গাইডলাইন দিতে পারে পজিটিভ ওয়েতে, তাহলে ওই নির্দিষ্ট সময় পর আসলে ওই মানুষটাই তো পরিণত হবে, বাচ্চাটা তো আর বাচ্চা থাকবে না। তখন এই মানুষটা আসলে ভালো কোনটা কোনটা মন্দ এটা বিচার করার ওই অ্যাবিলিটিটা তার মধ্যে তৈরি হবে।
3: আরেকজন আছেন আমাদের মাঝে, আমরা ওনার সাথে একটু কথা বলি। আপনার নাম পরিচয়টি শুরুতে একটু জানতে চাই।
6: আমার নাম সজল আহমেদ, আমি একজন চলচ্চিত্র কর্মী।
3: সন্তান মাদকাসক্ত হবে না এই বিষয়ে পরিবার কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে?
6: খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, ইনফ্যাক্ট পরিবারই প্রধান ভূমিকা পালন করতে পারে। একটা সন্তানের শেখার আসলে প্রথম স্কুল একটা মানুষের নৈতিকতা, নীতিবোধ, বিচার করার ক্ষমতা, কোনো জিনিস পছন্দ করার ক্ষমতা বা আগ্রহ এবং রুচি, এগুলো তৈরি হয় আসলে পরিবার থেকে, পরিবারের সাথে তার সম্পর্ক এবং ওই পরিবার আসলে তাকে কিভাবে শেখাচ্ছে তার উপরে। সেটা আমাদের সাধারণত 13-14 বছর বয়স পর্যন্ত এই প্রক্রিয়াটা চলমান থাকে, এবং 13-14 বছর পর্যন্ত আমরা আসলে বাচ্চারা যারা তারা আসলে প্রধানত পরিবার থেকেই শেখে, কারণ ততদিন পর্যন্ত তারা পরিবার থেকে বাইরে খুব একটা বের হয় না। তো এই জন্যই বললাম যে পরিবারই প্রধানতম প্রতিষ্ঠান একটা বাচ্চার এই চারিত্রিক গঠন তৈরি করার জন্য।
3: প্রিয় বন্ধুরা, মাদকাসক্তির রোধে পরিবারের সবচেয়ে বড় হাতিয়ার, এ বিষয়ে আমরা কথা বলছি। এই মুহূর্তে আমাদের মাঝে একজন উপস্থিত আছেন, আমরা একটু ওনার সাথে কথা বলি এবং ওনার মতামত আমরা শুনে আসার চেষ্টা করি। আপনার নাম পরিচয়টি আপনার মুখ থেকে শুনতে চাই।
7: আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, আমি স্পেক্টার শ্যামলিঙ্গ ভবনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি।
3: আপনার জায়গা থেকে, আপনি তো একজন অভিভাবক, আপনার কি মনে হয় একটি পরিবার কি ভূমিকা পালন করতে পারে সন্তান মাদকাসক্ত কিনা বা মাদকাসক্ত হয়ে গেলে সেটা রোধে?
7: আমাদের সন্তানেরা মনের অজান্তে অসৎ সঙ্গে পড়ে তারা মাদক আসক্ত হয়ে পড়ছে। প্রবাদ আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কাজেই যারা মা বাবা আছি, আমাদের প্রত্যেকের প্রথম দায়িত্ব হচ্ছে আমাদের সন্তানরা কার সাথে মিশে কোথায় থাকে কি করে এই ব্যাপারে তাদের খেয়াল রাখা, এবং তারা মাদকাসক্ত হয়েছে কিনা এ ব্যাপারে তাদের দিকে সদাক দৃষ্টি রাখা।
3: প্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজনমালার এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত আছেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ডাক্তার মাহাদী ইসলাম। আপনাকে স্বাগত আমাদের আয়োজনে, আপনি কেমন আছেন?
8: জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন?
3: জি ভালো আছি। মাদকাসক্তি নিরাময়ের ক্ষেত্রে পরিবার কি ভূমিকা পালন করতে পারে বলে আপনি মনে করছেন?
8: এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অ্যাকচুয়ালি আমি যেটা বলবো যে এখানে পরিবারের ভূমিকা সব থেকে বেশি, এখানে আমাদের ভূমিকাটা যতটা না বেশি, কারণ আমরা তো সাধারণত দেখা যায় অ্যাজ এ মানসিক রোগ যে বিশেষজ্ঞ হিসেবে আমরা চিকিৎসাটা দিতে পারবো, কিন্তু এরপর সে তো বেশিরভাগ সময় বাসাতেই থাকবে। তো সেই ক্ষেত্রে পরিবারের ভূমিকাটা সবচেয়ে বেশি হবে। প্রথম কথা হচ্ছে আগের রোগটা বোঝা যে সে আসলে মাদকাসক্ত কিনা, এটার কিছু সাইন্স সিমটমস বা কিছু লক্ষণ উপসর্গ থাকে, সেগুলোকে বুঝতে হবে বা সেগুলোকে শনাক্ত করার চেষ্টা করতে হবে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় সে একা থাকতে পছন্দ করে, বাসায় একা রুমে বেশিক্ষণ থাকছে, কিংবা হচ্ছে গিয়ে প্রচুর টাকা চাচ্ছে, দাবি করছে, না পেলে ভাঙচুর করছে, হঠাৎ করে দেখবেন তার মেজাজটা খিটখিটে হয়ে যাচ্ছে, কিংবা যদি কেউ গাঁজা সেবন করে থাকে দেখবেন বাসায় আসলে একটা শরীর উৎকট দুর্গন্ধ, কিংবা চোখ লাল হয়ে যাচ্ছে। তো এরকম কিছু অস্বাভাবিক কিছু অভিজ্ঞতা বা যারা পরিবারে থাকে তারা অনেক সময় গুলো ফেস করে থাকে। তো এই ধরনের জিনিসগুলো যখন কেউ দেখে অবশ্যই তার উচিত আগে একজন মানসিক চিকিৎসকের পরামর্শ নেওয়া, এবং সেই অনুসারে হচ্ছে গিয়ে পথ চলা। এখন আপনাদের ফ্যামিলি হিসেবে যে দায়িত্বটা, প্রথম কথা হচ্ছে গিয়ে আগে তার রোগটা বোঝা যে এটা একটা মানসিক রোগ। বেশিরভাগ ক্ষেত্রে পরিবার যেটা করে তাকে ডিসমিস করে দেয়, তাকে রাগারাগি করতেছে, প্রচুর বকা দিচ্ছে, কিন্তু এটা বুঝতে হবে এটা করে আলটিমেটলি কোনো লাভ তো হবেই না, বরং সে প্যারেন্টস বা ফ্যামিলি তাদেরকে অগ্রাহ্য করে সে নিজের মতো করে চলবে। সো এই ক্ষেত্রে আমরা যেটা বলি যে বাবা মাদেরকে অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হতে হবে, সে কি চাচ্ছে, সে কেন করছে, কি দরকারে, এগুলো হচ্ছে তাকে সাপোর্ট দিতে হবে।
3: অনেক ভালো থাকবেন, আপনার মূল্যবান পরামর্শ আমাদেরকে সমৃদ্ধ করেছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশকে সমৃদ্ধশালী এবং উন্নত বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন তরুণ প্রজন্মের অংশগ্রহণ। আর এই তরুণ প্রজন্মকে যদি মাদকাসক্ত থেকে দূরে রাখতে না পারি, তাহলে সে স্বপ্ন কেবল কল্প কল্পনায় থেকে যাবে। সুতরাং তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণের জন্য তরুণ প্রজন্মকে মাদকাসক্ত থেকে দূরে রাখতে হবে, আর এজন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পরিবার।
2: তবে শুরুতেই যদি আমরা পারিবারিক অনুশাসন, নীতিনৈতিকতাবোধ, ধর্মীয় শিক্ষা এবং পারিবারিক সুস্থ সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারি, তাহলে মাদক গ্রহণের হার অনেকাংশে কমিয়ে আনতে পারি।
1: তারপরেও পরিবারের কেউ যদি মাদকে আসক্ত হয়ে পড়ে, তাহলে অধৈর্য না হয়ে তাকে ভালোভাবে বোঝাতে হবে, মাদক ছেড়ে দেবার জন্য তার মধ্যে আত্মশক্তি জাগিয়ে তুলতে হবে, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, মাদক কোনো চিরস্থায়ী ব্যবস্থা নয়, মাদক ছেড়ে দিতে ইচ্ছা শক্তি যথেষ্ট।
2: প্রিয় শ্রোতা, এবারে ফিরে আসার গল্প পর্বে শোনাব মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা একজনের কথা। আলাপচারিতায় সাজীব দত্ত।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে আজকের ফিরে আসার গল্পে স্বাগত জানাচ্ছি। আমি সজীব দত্ত। আমাদের সঙ্গে আজকে একজন নতুন বন্ধু রয়েছেন, যিনি মাদকাসক্ত জীবন থেকে সুস্থ জীবনে ফিরে এসেছেন। আপনার নাম পরিচয় বলবেন।
9: আমি কামরুজ্জামান, আমার বাসা মানিকগঞ্জ।
3: শ্রোতা বন্ধুরা, এটি ওনার ছদ্মনাম। আপনি এখন সুস্থ জীবনে ফিরে এসে কেমন আছেন?
9: আমি এখন অনেক ভালো আছি। আমার জীবন তো আকাশ আর পাতাল পার্থক্য হয়ে গেছে। আমি এখন অনেক ভালো আছি।
3: এই সুস্থ জীবনে ফিরে এসে জীবন নিয়ে আপনার উপলব্ধি কি? জীবনটাকে কিভাবে সাজাতে চান?
9: আমি আমার জীবন সুন্দরভাবে সাজাতে চাচ্ছি। আগে যে জীবনটা আমার ছিল সেটা যেহেতু ত্যাগ করে এই জীবনে ফিরে আসতে পারছি, আমি আশা করি আমার জীবন আমি সুন্দরভাবে চালাতে পারব।
3: কতদিন হলো এই সুস্থ জীবনে ফিরে এসেছেন?
9: 3 মাস।
3: এখন আপনার ব্যবসা বাণিজ্য, পরিবারের সবার সঙ্গে সময় কেমন কাটছে?
9: আসলে পরিবারের প্রচেষ্টায় আমি আমার এই জীবনে ফিরে আসতে পারছি। যে আমি আগে মাদক গ্রহণ করতাম, পরিবারের উপর অনেক নৃশংস আচরণ করছি, ওইখান থেকে আমি ফিরে আসতে পারছি। এই জন্য আমি আমাকে নিজেকে আমি গর্বিত মনে করি।
3: আপনার পরিবারে কে কে আছেন?
9: আমার পরিবারে আমার মা, বাবা, একটা ভাই আছে।
3: আপনার ফিরে আসাতে তারা কিভাবে দেখছে আপনাকে?
9: হ্যাঁ, খুব ভালো। তাদের অনুপ্রেরণাতেই আমি আমার এই জীবনে ফিরে আসতে পারছি।
3: আমাদেরকে একটু বলবেন পেছনের গল্প, যে কিভাবে মাদকাসক্ত জীবনে প্রবেশ করেছিলেন?
9: আসলে সময়টা ছিল বন্ধু বান্ধবের সাথে মেশার, তাদের সাথে মেলামেশা করতে করতে তাদের দেখা দেখি ওই একটা দুইটার থেকে শুরু হয়ে গেছে। এরপর আমি অ্যাডিক্টেড হয়ে গেলাম এতে।
3: আপনি তখন বুঝতেন না যে এটি আপনি ভুল করছেন বা এটি সঠিক নয়, এমন মনে হতো না?
9: না, তখন এমনটা কখনোই মনে হয় নাই।
3: কেন, আসলে কেন মনে হয় না? মানে ওটা একটা অন্যরকম জগৎ কি মনে হয়?
9: হ্যাঁ হ্যাঁ, সেটা একদমই অন্যরকম একটা জগৎ। সেখানে প্রবেশ করলে ফিরে আসা খুবই কঠিন।
3: আচ্ছা, এই মাদকের ফলে কি ধরনের শারীরিক সমস্যা দেখা দেয়?
9: একদম শরীর অলস হয়ে যায়, কাজে মন থাকে না, ডিপ্রেশন, আরো অনেক সমস্যা।
3: অনেক সময় কি ঘুম কম হওয়া বা ক্ষুধা মন্দা, এই ব্যাপারগুলো দেখা যায়?
9: হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। সেটা ঘুম হয় না, আবার দেখা যায় ঘুমাইলে দিন কেটে যাচ্ছে, ঘুম ভাঙে না, এমনও হয়।
3: আচ্ছা, এই মাদকাসক্তির ফলে পরিবারের সঙ্গে দূরত্ব তৈরি হতো কি?
9: অবশ্যই পরিবারের সাথে দূরত্ব তৈরি হতো। সেখান থেকে আমার ফিরে আসা, যে পরিবারের সাথে আমি থাকতে পারতেছি না, এর জন্য আমি পরিবারকে সময় দিতে পারতেছি না এই মাদকের জন্য, এর জন্য আমার ফিরে আসা এখান থেকে।
3: আপনার সঙ্গে আরো যারা মাদকাসক্ত ছিলেন সবাই কি সুস্থ হতে পেরেছেন?
9: না না, একদমই না। আমি আমার নিজের প্রচেষ্টায়, আমার পরিবারের প্রচেষ্টায় আমি আজকে এখানে।
3: আপনি তাদেরকে চান না তারাও সুস্থ জীবনে ফিরে আসুক?
9: হ্যাঁ, অবশ্যই চাই। তাদের বোঝাই যে এটা তোরা করিস না, কারণ ওদেরকে বললে ওরা বলে তুই তোর মতো থাক, আমি আমার মতো আছি। এই
3: তবে আমাদের উচিত তাদেরকে বোঝানো, তাদেরকে সঠিক পথে ফিরিয়ে আনা, তাই না?
9: হ্যাঁ হ্যাঁ, সেটা অবশ্যই। আমি এখনো বুঝাচ্ছি তাদের, এখন যার যার ব্যক্তিগত ব্যাপার, সে ফিরে আসবে কি আসবে না। আমি আমার নিজের প্রচেষ্টা আমি ফিরে আসতে পারছি, এখন তারা তাদের প্রচেষ্টা যদি থাকে মনে, সেক্ষেত্রে তারাও ফিরে আসতে পারবে।
3: এই মাদকাসক্তের ফলে তো আর্থিক সমস্যাও দেখা দেয়, তাই না?
9: হ্যাঁ, সেটা তো অবশ্যই। পরিবারের উপর চাপ, পকেটে টাকা না থাকলে পরিবারকে চাপ দিয়ে টাকা নেওয়া, এটা তো স্বাভাবিক বিষয় একদম।
3: এখন তো আর এই বিষয়গুলো নেই?
9: না না না, একদমই নেই। এখন আমি খুব ভালো, পরিবারের কাছেও ভালো, আমি নিজের কাছেও অনেক ভালো এখন।
3: এখন কিভাবে সময় কাটছে?
9: এখন পরিবার নিয়ে পড়াশোনা, দেন নিজের ব্যবসা বাণিজ্য, সবকিছু মিলে ভালো একটা সময় কাটতেছে।
3: আগামীর স্বপ্ন কি রয়েছে পরিবার নিয়ে?
9: আগামী সপ্তাহ সুন্দর একটা জীবন কাটাতে চাচ্ছি, এই জীবন থেকে ফিরে আসতে পারছি, যেহেতু আমি আমার জীবনকে সুন্দরভাবে কাটাতে পারবো এই আশা করি।
3: আপনাকে এই মুহূর্তে যারা শুনছে বাংলাদেশ বেতার ঢাকার মাধ্যমে, যারা এখনো ভুল পথে রয়েছেন, ভুল জীবনে রয়েছেন, তাদের সবার প্রতি আপনি কি আহ্বান রাখবেন?
9: তাদের একটাই মেসেজ দিতে চাবো, মাদক কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না, এটা নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, সমাজের ক্ষতি, দেশের ক্ষতি, এটা দেশের একটা বোঝা, মাদকাসক্ত ব্যক্তি দেশের একটা বোঝা, সমাজের বোঝা, পরিবারের বোঝা।
3: আপনাকে অনেক ধন্যবাদ, আপনার আগামী অনেক সুন্দর হোক এবং সাফল্য মণ্ডিত হোক।
9: ধন্যবাদ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমি আমার পরিবার নিয়ে, আমার নিজেকে নিয়ে যেন আমি সুন্দরভাবে সময় কাটাতে পারি।
3: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ফিরে আসার গল্পে আমরা এই বন্ধুর ফিরে আসার গল্প শুনছিলাম। আমরা আপনাদেরকে বলতে চাই, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়, আসুন আমরা মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। আগামী পর্বে অন্য কোন নতুন বন্ধুকে নিয়ে আসব এবং তার ফিরে আসার গল্প আপনাদেরকে শোনাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং আসুন যার যার জায়গা থেকে আমরা মাদককে না বলি, মাদক মুক্ত জীবন করি। সজীব দত্ত, ফিরে আসার গল্প, বাংলাদেশ বেতার ঢাকা।
1: মাদক সমাজের কালো দাগ, যা ধীরে ধীরে গ্রাস করে নেয় সকল সৌন্দর্য, সুস্থতা। মাদকাসক্তির কুপ্রভাব পড়ে ব্যক্তি থেকে শুরু করে পরিবার, সমাজ, রাষ্ট্র সকল স্তরেই।
2: প্রিয় শ্রোতা, এবার একটি মাদক বিরোধী গান শোনাব, শিল্পী বাবুল রেজা ও চম্পাবনি, গীতিকার আয়েদ হোসেন উজ্জ্বল, সুরকার কাজী দেলোয়ার হোসেন।

0: মাদকাসক্তির প্রভাব শুধু ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামগ্রিক বিপর্যয়। আজকের তরুণ প্রজন্ম, শিশু, দেশের উন্নয়ন সবকিছু হুমকির মুখে পড়ে মাদকের কারণে। তাই আসুন মাদকের বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধ হই।
1: এ কামনায় আজকের মতো বিদায়। আজকের অনুষ্ঠান গ্রন্থনা করেছেন শাহনাজ সুলতানা,
0: উপস্থাপনায় ছিলাম আমি শামীম আহমেদ
1: এবং আমি সুরাইয়া সুলতানা মনিরা,
0: সম্পাদনায় মোহাম্মদ নিজামুদ্দিন,
1: তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম,
0: এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন নাদিয়া ফেরদৌস।

বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, এখন আমাদের আজেন্ডালিতে রয়েছে নজরুল সঙ্গীত, কণ্ঠ দিয়েছেন সাদিয়া ফিল্ম মল্লিক।

0: পরপর দুখানি নজরুল সঙ্গীত শুনলেন, শিল্পী ছিলেন সাদিয়া আফরিন মল্লিক। বাংলাদেশ বেতার ঢাকা।
1: বাংলাদেশের সামাজিক নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হলো এক নতুন অধ্যায়।
2: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শুরু হয়েছে ফ্যামিলি কার্ড পাইলটিং কর্মসূচি। এর মূল দর্শন, ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।
1: পরিবারের মায়ের নামে কার্ড ইস্যুর মাধ্যমে নিশ্চিত হচ্ছে নারীর ক্ষমতায়ন ও মর্যাদা।
2: পিএমটি স্কোরিং এবং ডাইনামিক সোশ্যাল রেজিস্ট্রি ব্যবহারের মাধ্যমে প্রকৃত অভাবী পরিবারকে চিহ্নিত করে পৌঁছে যাবে রাষ্ট্রীয় সহায়তা।
1: প্রথম পর্যায়ে গত 10 মার্চ 2026 তারিখে 37,567 জনকে প্রদান করা হয়েছে ফ্যামিলি কার্ড। স্বচ্ছতা, প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে
2: ফ্যামিলি কার্ড কর্মসূচি গড়ে তুলছে সামাজিক নিরাপত্তার
1: নতুন বাংলাদেশ।
0: বৃক্ষ মানুষের বন্ধু, বৃক্ষ অক্সিজেন দিয়ে মানুষের জীবন রক্ষা করে। আসুন আমরাও গাছের জীবনকে রক্ষা করি। একটি বৃক্ষ একটি জীবন, একে বাঁচতে দিন, সবাই বাঁচুন। বৃক্ষ পৃথিবীর আবহাওয়াকে বারযোগ্য করে তোলে, বাড়ি ঘরের সৌন্দর্য বাড়ায়, তাই বেশি করে গাছ লাগান। গাছ আমাদের ফল দেয়, কাঠ দেয়, জীবন রক্ষাকারী ওষুধ দেয়, তাই গাছকে আমাদের পরম বন্ধু, একে বড় হবার সুযোগ দিন। যত্রতত্র গাছ কাটবেন না, রোপণকৃত গাছের চারার যত্ন নিন, পরিচর্যা দিয়ে একে বড় হবার সুযোগ দিন। গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজে অবহিত হন, অন্যকেও সচেতন করে তুলুন।
3: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন, যিনি মহিয়ান ও গরিয়ান। আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরাই নিজেদের ভাগ্য পরিবর্তনে ব্রতী হয়। তোমরা সৎ কাজে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যাও, সর্বদা আল্লাহকে ভয় করো এবং সত্য ও সঠিক কথা বলো। আল কোরআন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনতে পাবেন পবিত্র আসরের নামাজের আজান।

0: بهذه الدعوة التامة والصلاة القائمة آت محمد الوسيلة والفضيلة والدرجة الرفيعة وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো নিশ্চয় তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আন্নাহু মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কতালান নাস জামিআ যে ব্যক্তি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করল সে যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করল তার আমলনামায় পৃথিবীর সকল মানুষকে হত্যা করার গুণা লেখা হবে। সূরা আল মাইদা আয়াত 32
3: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন গ্রন্থনা ও উপস্থাপনা মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
4: বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত শ্রোতাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের জীবন ঘনিষ্ঠ ইসলামের মৌলিক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠান আলোকিত জীবন। সম্মানিত শ্রোতা, শুরুতেই আমরা শুনব আল কোরআনের আলো। এতে আজ রয়েছে মহাগ্রন্থ আল কোরআনের 30তম সূরা আর রুম এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা, দৈনন্দিন জীবনের সাথে সম্পর্কিত মাসআলা মাসাইল নিয়ে আলোচনা এবং সর্বশেষে হাদিসের শিক্ষা পর্বে শিরকের পরিণাম সম্পর্কিত বুখারী শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। সূরা আর রুম মক্কায় নাজিল হয়েছে। এ সূরাতে রোমান ও পারস্য তথা ইরানীদের যুদ্ধের কাহিনী আলোচনা করা হয়েছে। সর্বশেষ আয়াতে সকলকে ধৈর্য ধারণের আদেশ প্রদান করা হয়েছে। এ পর্যায়ে সূরা আর রুম এর শানে নজুল ও সংক্ষিপ্ত শিক্ষা সম্পর্কে আলোচনা করছেন মাওলানা মুফতি মুহাম্মদ মনজুর হুসাইন।
5: সম্মানিত শ্রোতাদেরকে আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিবাদন। আজ আমরা আলোচনা করব কোরআনুল কারিমের 30তম সূরা সূরা রোমের শানে নজুল এবং এ সম্পর্কিত ঘটনাবলী সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে মুসলমানদের বিজয়ের প্রতি ইঙ্গিত দিয়েছেন। রোম ও পারস্যের মধ্যে যখন যুদ্ধ হচ্ছিল, রোমবাসীরা আহলে কিতাব হওয়ায় মুমিনরা রোমের বিজয় কামনা করত আর মুশরিকরা কামনা করত পারস্যের বিজয় তথা ইরানের বিজয়। রোমরা যখন পরাজিত হল, তখন মুশরিকরা আনন্দ চিত্তে মুমিনদের সাথে ঠাট্টা করতে লাগলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে এই সূরায় রোমের বিজয়ের কথা উল্লেখ করলেন। আমরা পিছনের প্রেক্ষাপটে যদি দিকে ফিরে যাই, তাহলে 603 খ্রিস্টাব্দে অন্তকুন্দলে রোমের সম্রাটকে যখন 5 পুত্র এবং 3 কন্যা সাথে স্ত্রী সহ হত্যা করা হলো, তখন ইরানিরা সুযোগ পেয়ে রোম দখলের পরিকল্পনা করে সামনে অগ্রসর হচ্ছিল। এমত অবস্থায় 613 খ্রিস্টাব্দে তারা দামেস্কে দখল করল, 614 খ্রিস্টাব্দে বাইতুল মাকদাস, 617 কনস্টান্টিনোপল এবং 619 খ্রিস্টাব্দে মিশরের ত্রিপলি পর্যন্ত তারা চলে আসলো। এক এক করে তারা অর্থাৎ মূর্তি পূজকরা দখল করছিল রোমের বিভিন্ন অংশ, আরবের পাশাপাশি বিভিন্ন অংশ, বেশ করে সিরিয়া, জর্ডান, ফিলিস্তিন, মিশরের অংশগুলো যখন তারা দখল করছিল একের পর এক। যেহেতু আহলে কিতাবরা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, সেদিক থেকে মুসলমানরা আহলে কিতাবদের প্রতি দুর্বল ছিল, যুদ্ধে তাদের জয় কামনা করত আর মুশরিকরা জয় কামনা করত পৌত্তলিক অর্থাৎ ইরানিরা, তারা যেমন পূজা করে ইরানিরাও তেমন পূজা করে, এজন্য ইরানিদের জয় কামনা করত। এমন অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন সূরাটি নাজিল করলেন, মুসলমানদের প্রশান্তি বেড়ে গেল, মক্কার মুশরিকরা ঠাট্টা বিদ্রুপ হাসি আরো বাড়িয়ে দিল যে আমরা দেখছি ইরানিরা বিজয়ী হতে হতে একদম কনস্টান্টিনোপল পর্যন্ত পৌঁছে যাচ্ছে। কনস্টান্টিনোপলের আশেপাশের এরিয়াগুলো দখল করে নিচ্ছে। সেখানে মোহাম্মদ দাবি করছে বিজয়ী নাকি হবে রোমকগণ। রোমরা তাদের অস্তিত্ব রক্ষায়, তাদের রাজা, তাদের সভাসদ সবাই চিন্তিত তাদের অস্তিত্ব রক্ষায়। সেখানে মোহাম্মদ তিনি বলছেন নাকি রোমরা বিজয়ী হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ভবিষ্যৎবাণী খুব কম সময়ের মধ্যে প্রতিফলন হয়েছিল। দ্বিতীয় হিজরিতে রোমের বিজয় হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলেছেন। এরপর আস্তে আস্তে মুসলমানরা রোমদেরকে পরাজিত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই রোমকদের কাছ থেকে ফিলিস্তিন থেকে শুরু করে সামনে আরো অংশ, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সময়, সর্বশেষ ওসমান রাদিয়াল্লাহু তাআলার সময়, একেবারে স্পেনের কাছ পর্যন্ত মুসলমানরা পৌঁছে গেল এদিক দিয়ে। সিরিয়া, ফিলিস্তিন, জর্ডান, মিশর সহ এই অংশগুলো যখন মুসলমানরা এদিক দিয়ে আফগানিস্তান পর্যন্ত, এশিয়া মাইনর পর্যন্ত মুসলমানরা পৌঁছে গেল, তখন মক্কার মুশরিকরা বুঝতে পারলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রোমে যেটা বলেছেন সেটা মহাসত্য। এই সূরাতে আবার ইমানের সাথে নেক আমলের সংমিশ্রণের কারণে জান্নাতের বড় জায়গা দেওয়া হবে এটা উল্লেখ করেছেন। ঠিক তদ্রূপভাবে যারা কুফুরি করবে, আল্লাহর আয়াত অস্বীকার করবে, তাদেরকে শাস্তি দিয়ে জাহান্নামে পতিত করবেন সেটাও বলেছেন। সকাল সন্ধ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হামদ, তাসবিহ, তাহলিল করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ দিয়েছেন। বিশেষ করে ফজরের পর এবং আসরের নামাজের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি উদ্বুদ্ধ করতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের নামাজের পর সূর্যোদয় পর্যন্ত এতটুকু সময় যে ব্যক্তি জিকিরের মধ্যে আবদ্ধ থাকবে আল্লাহ তাকে একটি কবুল হজ এবং কবুল উমরা সওয়াব দিবেন। আসরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জিকিররত থাকো, এই সময় জিকির তোমাদের রিজিকে প্রশান্তি আনবে, তোমাদের দৌলতে সমৃদ্ধি আনবে, তোমাদের ইজ্জত আব্রুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। অতএব সম্মানিত শ্রোতা, এই সূরার আলোকে আমরা ইমানের পথে, নেক আমলের পথে, কুফর থেকে আমাদের দূরে থাকা এবং আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকা, আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে প্রশান্তি বাড়িয়ে নেওয়া, সর্বময় ইসলামকে ছড়িয়ে দেওয়ার মানসিকতা নিয়ে যাতে আমরা কাজ করতে পারি, এই হোক আমাদের ব্রত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সূরার আলোকে শিক্ষা নিয়ে ইমানকে আরো তাজা করার তৌফিক দান করুন।
4: সম্মানিত শ্রোতা, এই পর্যায়ে মাসআলা মাসাইল নিয়ে আলোচনা। আমাদের প্রাত্যহিক জীবনে ইসলাম সম্পর্কে যে সকল প্রশ্নের সম্মুখীন হই তার সমাধান কোরআন ও হাদিসের আলোকে জানব। আজ আপনাদের কাছ থেকে আসা বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমার সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন মৌলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
4: প্রথমে প্রশ্ন করেছেন, বগুড়া জেলার আদমদিঘি থেকে মোহাম্মদ কাউসার হোসেন জানতে চেয়েছেন, গোসল ফরজ হলে যদি গোসলের তিনটি ফরজের কোন ফরজ আদায় না হয় তাহলে সে গোসল কি পবিত্র গোসল হিসাবে গণ্য করা যাবে?
6: গোসলের যে ফরজ রয়েছে তিনটি, আগে তিনটি আপনাকে স্পষ্ট হতে হবে। একজন মানুষের গোসল যখন ফরজ হয়, শরীর যখন অপবিত্র হয়, তখন তাকে গড়গড়া পর্যন্ত অর্থাৎ গলা হলকুম পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, নাকের একেবারে নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছে দেওয়া, সমস্ত শরীর ধৌত করা, এই তিনটি ফরজ গোসল যে শর্ত, এটার যদি একটাও যদি আপনি ছুটে যায় বা একটা যদিও অসম্পূর্ণ হয় তাহলে ফরজ গোসলের হক আদায় হবে না, আপনার আবার পুনরায় গোসল করতে হবে। অসম্পূর্ণ গোসল দিয়ে আপনি নামাজ কালাম বা কোনো ইবাদত বন্দিগি করতে পারবেন না বা আপনি পবিত্র হইলেন না বলে গণ্য হবে। সেজন্য তিনটি শর্ত ফরজ গোসলের যে ফরজ এটি পরিপূর্ণ আদায় করতে হবে।
4: শরীয়তপুর জেলার নড়িয়া থানা থেকে মোহাম্মদ বদিউল আলম তিনি প্রশ্ন করেছেন, যদি নামাজে ওযু ছুটে যায় এমত অবস্থায় আমাদের করণীয় কি?
6: একাকি যদি আপনি সালাত আদায় করেন আর সেক্ষেত্রে যদি আপনার ওযু ছুটে যায় তাহলে অবশ্যই অবশ্যই আপনি সালাত সেই সময় ভঙ্গ করে উজু করে আপনি সালাত আদায় করবেন। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম, তোমরা যখন নামাজে দাঁড়াবে হে ইমানদারগণ তখন তোমরা উজু করে নেবে। এখন নামাজের মধ্যে যদি আপনার উজু ছুটে যায়, এটা যদি স্পষ্ট হয় আপনার কাছে, তাহলে আপনি উজু করে আবার পুনরায় নামাজ পড়বেন। এবং এক্ষেত্রে ইমামের হয় এক সুরত বা একটি তবিয়ত, একটি তরিকা, যদি ইমামের পিছনে মুসল্লিরা হয় সেক্ষেত্রেও কিছু তরিকা রয়েছে। তবে ওভারঅল হচ্ছে উজু ছুটে গেলে নিঃসন্দেহে আপনি নামাজ পড়তে হলে পুনরায় আবার উজু করতে হবে।
4: চট্টগ্রাম জেলার মিরর সরাই থেকে মোহাম্মদ শফিকুল আলম সেন্টু তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমি খেলার সময় হাফ প্যান্ট পরি, হাঁটুর উপরে কাপড় উঠার কারণে আমি কি গুনাহগার হব?
6: একজন পুরুষের নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা হচ্ছে একটি ফরজ, সতর ঢেকে রাখা হচ্ছে একটি ফরজ, অলওয়েজ, কোনো কারণ ছাড়া সেটা সে সতর্কে বেসতর হতে পারবে না। কিন্তু কন্টিনিউ একজন মানুষ হাঁটুর উপরে খেলাধুলার ক্ষেত্রে হতে পারে, বাসায় হতে পারে, বাইরে হতে পারে, অনেক আমরা ইয়াং ছেলেদেরকে দেখি হাঁটুর উপরে প্যান্ট পরে তারা ঘোরাফেরা করে, এটি হারাম, এটা কবিরা গুনাহ, এটা কোনোভাবে করা যাবে না।
4: নওগাঁ জেলার পৌরসভা থেকে মোসাম্মদ আয়েশা আক্তার মিম তিনি প্রশ্ন করে জানতে চেয়েছেন, আমার আব্বা মারা যাওয়ার পর আমার ভাইয়েরা আমাকে পৈতৃক সম্পত্তি দিতে চায় না, এ অবস্থায় আমি কি পদক্ষেপ নিতে পারি?
6: আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে পরিষ্কার করে বলেছেন, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিছল হাজ্জিল উনসাইন। এই আয়াত বা আয়াত সমূহের মধ্যে পরিষ্কার ভাবে রয়েছে কার কতটুকু বন্ঠন মিরাজ। এই বন্ঠন নীতিমালা বাইরে যদি কেউ যায়, সে বোন হতে পারে, ভাই হতে পারে, তাহলে সেটা হবে কবিরা গুনাহ, এটার জন্য কিয়ামতের দিন কঠিন শাস্তি এবং জাহান্নাম। একজন মানুষ যদি কোন বোনকে ঠকায়, বোন যদি এটার দাবি না ছাড়েন, তাহলে এজন্য তার নিশ্চিত জাহান্নামে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আরেকটা হচ্ছে উনি এখন কি করবেন, সেটা উনি গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা রয়েছেন সেটার দিকে যেতে পারেন, আত্মীয় স্বজনের মধ্যে বৈঠকে সালিসি ব্যবস্থা করতে পারেন, অথবা আইনগত ব্যবস্থা নিলে উনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ।
4: এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের কাছ থেকে যে সমস্ত প্রশ্ন এসেছিল উত্তর আমরা জানলাম, উত্তর দিলেন মৌলানা হাফেজ মোহাম্মদ লুৎফুর রহমান। এবারে হাদিসের শিক্ষা আমরা শুনব শেরেকের ভয়াবহ পরিণাম সম্পর্কিত বুখারি শরীফের হাদিস থেকে আলোচনা ও শিক্ষা। শেরেক অর্থ শরিক করা বা অংশীদারিত্ব স্থাপন করা। বস্তুত শেরেক দু প্রকার, শেরকে আকবর যা আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করা হয়, আর শেরেকে আসগর যা ইবাদতের মধ্যে কেবলমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য অংশীদারিত্ব স্থাপন করা হয়। শেরেক গুরুতর অপরাধ এবং এটা চরম জুলুম। এ পর্যায়ে বুখারী শরীফ থেকে শেরেকের পরিণাম সম্পর্কে বলছেন মাওলানা মোহাম্মদ নুরুদ্দিন।
7: বিসমিল্লাহ রহমান রহিম। আলোকিত জীবন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও স্বাগত। সম্মানিত শ্রোতা, আজ শিরক বিষয়ক হাদিস নিয়ে আলোচনা করব। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু কাল قال سألت النبي صلى الله عليه وسلم أي الذنب أعظم عند الله؟ قال أن تجعل الله ندا وهو خلقك. قلت إن ذلك العظيم. قلت ثم أي؟ قال أن تقتل ولدك خشية أن يطعم معك. قلت ثم أي؟ قال أن تزاني حليلة جارك. حديث إمام بخاري رحمه الله صحيح بخاري شريبير 4477 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। হাদিসটি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, আল্লাহর নিকট সবচেয়ে বড় গুনাহ কোনটি? তিনি বললেন, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করা, কাউকে সমকক্ষ স্থির করা, অথচ তিনিই তোমাকে সৃষ্টি করেছেন। আমি বললাম, এটা তো বড়ই অপরাধ। এরপর কোনটি? তিনি বললেন, তুমি তোমার সন্তানকে হত্যা করবে এই ভয়ে যে সে তোমার সাথে আহার করবে। আমি বললাম, এরপর কোনটি? তিনি বললেন, তুমি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে ব্যভিচার লিপ্ত হবে। এ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির সবচেয়ে বড় অপরাধের কথা বর্ণনা করেছেন। তিনি সর্বপ্রথম শিরকের কথা উল্লেখ করেছেন, কারণ শিরক এমন অপরাধ যা সরাসরি আল্লাহ তাআলার হক নষ্ট করে এবং তাওহীদের ভিত্তিকে ধ্বংস করে দেয়। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, রিজিক দিয়েছেন, জীবন দিয়েছেন, সব নিয়ামত দান করেছেন, অথচ সেই আল্লাহর ইবাদতে অন্য কাউকে শরীক করা চরম অকৃতজ্ঞতা ও মহা জুলুম। আল্লাহ তাআলা এ বিষয়ে পবিত্র কোরআনে বলেছেন যে, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক মস্ত বড় জুলুম। শিরক ক্ষমার অযোগ্য একটি গুনাহ, তওবা ছাড়া আল্লাহ তাআলা এই গুনাহ কখনো ক্ষমা করেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে বলেছেন যে, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ির, ক্বালু বালা ইয়া রাসূলাল্লাহ, ক্বালা আল ইশরাকু বিল্লাহ, আমি কি তোমাদের সবচেয়ে বড় কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না? তা হলো আল্লাহর সাথে শরীক করা। হাদিসটি সহিহ বুখারীর 2654 নম্বর আয়াতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন যে, ইন্নাহু মান ইউশরিকু বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার, সূরা মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দেবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম। আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার শিরক থেকে মুক্ত হয়ে আল্লাহ তাআলা একত্ববাদে একনিষ্ঠভাবে বিশ্বাস এবং নেক আমল করে দুনিয়া ও আখিরাতে মুক্তি পাওয়া তৌফিক দান করুন।
8: ধন্যবাদ মাওলানা মোহাম্মদ নুরউদ্দিন। আপনি ভয়াবহ পরিণাম সম্পর্কে আমাদের সম্মানিত শ্রোতাদের উদ্দেশ্যে তথ্য নির্ভর গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। সম্মানিত শ্রোতা, আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে। আমাদেরই আলোকিত জীবন প্রতি শুক্রবার বিকেল 4:35 প্রচারিত হয়। আগামী অনুষ্ঠান আপনাদের সকলকে শোনার জন্য সাদর আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করে আজকে এখানেই শেষ করছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
3: এতক্ষণ শুনলেন ধর্ম বিষয়ক অনুষ্ঠান আলোকিত জীবন। গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলেন মাওলানা কাজী মারুফ বিল্লাহ।
9: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনলেন ফ্যামিলি কার্ডের গান। কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ নাসিরুদ্দিন তালুকদার। গানের কথাও সুর করেছেন শিল্পী নিজেই।

কাঠের গানটি শুনলেন। মানব পাচার একটি গর্হিত কাজ এবং আইনত দণ্ডনীয় অপরাধ। আসুন আমরা সবাই মিলে মানব পাচার প্রতিরোধ করি। মানব পাচারকারীদের বিরুদ্ধে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আসুন আমরা সবাই মিলে সরকারকে সহযোগিতা করি। মানব পাচার নয়, মানব সম্পদ তৈরিতে সচেষ্ট হন, দেশ উন্নয়নে অংশ নিন। বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন ইংরেজি সংবাদ এবং পরে বাণিজ্যিক সংবাদ।

0: Assalamu alaikum. 5 p.m. This is Bangladesh Betar, the news read by Sanjida Kayum. Janmashtami, one of the major religious festivals of the Hindu community commemorating the birth of Lord Sri Krishna, is being celebrated across the country today with due religious fervor and gaiety. According to the Hindu myth, Lord Sri Krishna incarnates in every age to protect the virtuous from the wicked and to establish truth, justice and beauty in society. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages on the occasion. Greetings members of the Hindu community marking the festival. Prime Minister Tariq Rahman today exchanged greetings with prominent members of the Hindu community and distributed honorarium among priests and sabbats at Osmani Memorial Auditorium in the capital. Religious Affairs Ministry and the Hindu Religious Welfare Trust jointly organized a program attended by leading representatives of the Hindu community, religious leaders, eminent citizens and priests and sabbats from different parts of the country. The day of Janmashtami is a public holiday. Temples, religious organizations and various institutions have drawn up elaborate programs marking the occasion. National dailies publish special articles while Bangladesh Betar, Bangladesh Television and private TV and radio stations are airing special programs highlighting different aspects of the life and philosophy of Lord Sri Krishna. Fisheries and Livestock and Agriculture Minister Muhammad Aminur Rashid has said Bangladesh is a country of communal harmony, coexistence and mutual respect. Calling upon all to stay united against injustice, he made the remarks while speaking at an event arranged in Kumilla today on the occasion of Krishna's Janmashtami celebration 2026. The Agriculture Minister said no religion in the world tolerates injustice, unfair or evil forces. The main lessons of all religions are to stand for human welfare, justice, beauty, compassion and peace, he added. Muhammad Aminur Rashid said, if people of all communities show love and mutual respect to each other, the welfare of the nation is certain. Health and Family Welfare Minister Sardar Muhammad Shakawat Hussain has vowed to make every government hospital in the country free of brokers. He made the remarks while briefing journalists after inspecting Silet MAG Osmani Medical College Hospital, the 250-bed district hospital and Shahid Shamsuddin Ahmed Hospital in Silet today. Commerce Minister Khondokar Abdul Muqtadir was present at the briefing. The health minister also directed the authorities concerned to resolve all drainage and cleanliness problems at hospitals in Silet within 7 days. State Minister for Information and Broadcasting Yasir Khan Chowdhury has said the incumbent government believes in full freedom of the media. The government has ensured an environment where journalists can perform their professional duties freely without fear or intimidation. State Minister said he said this at the chief guest at an orientation class of the Rafiq Hilali English Excellence Program 2026 and a reception for students who achieved outstanding results in the SSC and Dakhil examinations held at Kendriya Upazila Public Hall in Netrakona today. State Minister said an initiative has been taken to increase the prescribed budget allocation for the Journalist Welfare Trust from Taka 6 crore to Taka 25 crore and a proposal is in this regard has been sent to the Ministry of Finance. Yasir further said that alongside ensuring freedom of the press affords the underway thought the Press Council to prevent yellow journalism, the unethical and journalism while maintaining professional standards. Two workers have been rescued alive from a hydropower tunnel in Nepal 9 days after devastating floods trapped them inside. The workers were rescued today from the Trishuli 3A hydropower project. Both are now under medical observation. Rescue efforts continue as Nepal-China flood death toll rises to 1,280. Authorities said over 5,600 are still missing on both sides. sites of the China-Nepal border, including at least 550 foreign nationals. Hundreds of the workers are believed to be trapped in tunnels near the China border. In neighboring Tibet, 21 people have died and 541 remain missing. Cricket and United Arab Emirates women team will face Indonesia women in the Women's Asia Cup T20 cricket at Dubai in the lone match of the tournament today. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and focus valley till 1 tonight says there is no England Liverpool warning and no signal is to be hoisted. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি এসএম খায়রুল আলম। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশের চামড়া শিল্পকে বৈশ্বিক প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে ট্যানারি খাতে সংস্কার, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং আন্তর্জাতিক মানের উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে সমন্বিত পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। গতকাল রাজধানীর মহাকালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত অ্যাডভান্সিং বাংলাদেশ লেদার সেক্টর চ্যালেঞ্জ অপরচুনিটিস অ্যান্ড রিফর্ম শীর্ষক এক সংলাপে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের হেমায়তপুরে ট্যানারি স্থানান্তরের সঠিক সিদ্ধান্ত ছিল, তবে স্থানান্তর প্রক্রিয়ায় বাস্তবায়ন ও পরবর্তী ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে চামড়া শিল্প ক্ষতির মুখে পড়েছে। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ভবিষ্যতে ট্যানারি ব্যবসায় শতভাগ কনফারেন্স নিশ্চিত করতে হবে এবং আন্তর্জাতিক বাজারে গ্রহণযোগ্যতা বাড়াতে লেদার ওয়ার্কিং গ্রুপ সনদ অর্জন বাধ্যতামূলক করা হবে। রাজধানী পূর্বাঞ্চলে বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে চারদিনব্যাপী আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী আজ তৃতীয় দিন। প্রদর্শনীর তৃতীয় দিন সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় বিপুল সংখ্যক দর্শনার্থীর ভিড়ে জমে উঠেছে প্রদর্শনীটি। প্রদর্শনীতে টেক্সটাইল ও অ্যাপারেল মেশিনারি, ইয়ান, ফেব্রিক, ড্রিমস, অ্যাক্সেসরিজ, ডাইস্টাফ, কেমিক্যালস এবং আধুনিক প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে। এতে 37টি দেশের প্রায় 1475টি কোম্পানি এবং 2245টির বেশি বুথ ও প্যাভিলিয়ন অংশ নিয়েছে। প্রদর্শনীটি সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত ব্যবসায়িক দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। এদিকে দেশের প্রসাধনী, স্কিন কেয়ার ও পার্সোনাল কেয়ার শিল্পকে আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করার লক্ষ্যে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরায় তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী কসমেটিকার আজ দ্বিতীয় দিন। সাপ্তাহিক ছুটির দিন থাকায় ক্রেতা দর্শনার্থীদের সমাগমে মেলা প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। এই প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, সিঙ্গাপুর, চীন, জাপান ও ভারতসহ 16 দেশের প্রখ্যাত সব প্রসাধনী ব্র্যান্ড, প্রস্তুতকারক, সরবরাহকারী, খুচরা বিক্রেতা ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা অংশ নিচ্ছে। এই প্রদর্শনীতে শতাধিক পণ্যের স্টল স্থান পেয়েছে। যুক্তরাজ্যের পণ্য ও সেবা সংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বাংলাদেশি ক্রেতাদের জন্য 200 কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 31,000 কোটি টাকা পর্যন্ত অর্থায়ন সহায়তার সুযোগ রয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স। সংস্থাটি জানায়, বাংলাদেশে পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর উন্নয়ন, উৎপাদন শিল্প, নবায়নযোগ্য জ্বালানি ও ভৌত অবকাঠামো সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতের প্রকল্পে এই অর্থায়ন সুবিধা পাওয়া যেতে পারে। ঢাকার মুদ্রাবাজারে কয়েকটি বৈদেশিক মুদ্রার বিনিময় হার। মার্কিন ডলার বিক্রয় 123.55 টাকা, ক্রয় 122.55 টাকা, ইউরো বিক্রয় 144.71 টাকা, ক্রয় 142.10 টাকা, পাউন্ড স্টার্লিং বিক্রয় 168.41 টাকা, ক্রয় 165.34 টাকা, সৌদি রিয়াল বিক্রয় 33.13 টাকা, ক্রয় 32.47 টাকা, দিরহাম বিক্রয় 33.80 টাকা, ক্রয় 33.20 টাকা, কুয়েতি দিনার বিক্রয় 404.32 টাকা, ক্রয় 396.93 টাকা, সিঙ্গাপুর ডলার বিক্রয় 97.80 টাকা, ক্রয় 96.02 টাকা, মালয়েশিয়ান রিঙ্গিত বিক্রয় 30.73 টাকা, ক্রয় 30.13 টাকা এবং থাইবাত বিক্রয় 3 টাকা 75 পয়সা, ক্রয় 3 টাকা 69 পয়সা। বাণিজ্যিক সংবাদ শেষ হল, আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 6টায়।
0: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে গানের জন্য অনুষ্ঠান সালগিত্তাল। গ্রন্থনী উপস্থাপনায় মিলিতা দীপা মিরিয়া।

বাংলাদেশ বেটার ঢাকা সালগতাল নিন এসিমা সাকাম তিকুন খুশি ওই কাচান বাক্সাদ আসল নিয়ে সালগতাল প্রোগ্রামের চাকসুয়া আঙা মিলিতা দীপামরি আঙা বেবের এসিমা সাকান্তিয়া নামথকেঙা আর বাংি নকটানী মন্দিরাম আর সংসল নকসলী মন্দিরাম নামি নামথকেঙা খাসারের পেংরং দাউরুদে নামি মন্দিরাম সাবিয়েঙা আর বাদিকে মখা বা জিজিকি দোঙেঙা সালবাদিক এঙা দাকেঙা উনিগমন নকটাঙুনি অংখাত চুকুদে নকুনি সারাছানা বা দংথাং বিয়াপ্রাংসানা রোরামনি এংজুকুদে সিমাং সাথীরঙ্ ইউজ খাটম্ব সাথীরং আংথাং বাকসার আই রোরাম্ব আর বাদিকে জমাশা দুঙ্গবারং আংথাঙি নকসং সংসল আর নকটাঙি মন্দিরাম উন্থিসা নিরকবো নাঙাগতা সাম্বল রং ডক্টরনি এদাগদম্ব খাসার রেপেরাঙে নম্বি গা সালু যে রেপেরাঙে নাচিও নিসাল সীমানা বা খাসান সালাম খেঙা আর সালগতাল থিম নিয়ে নম্বি গা উইস রং জানাবে টেঙা সীমাঙ্গি জাঙ্গি থাঙা স্রঙানি অংছিনা নাম্মানি অংছিনা সীমাঙ্গি নম্বি গা ছানি চুসগানি মানছিনা সীমা সাকাম থিনান আছিয়া নামসাল সাল সীমানা মংসা গীত খোয়াতেঙা আর গীত খোসিমাংনা দেদি গীত খাদেঙা হায় আংচিং দিদি সময়ও জুয়াস মারাকি মংসা গীত খো খাই বাফুনা

0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতারুনিয়ংই নাসিবাংয়ান সময়ও জয়াসমারাকনি গীত খো খনানা মানাহা টিসেস খান এসিমমুয়া গল্প এতাছেম ও আগানাতাছেম মখাওয়া বিয়েঙা আর মখাওয়া ওবা আদিত্যা বিয়াপ্রাঙোদে ছি দোয়েঙা উনিগমন নকশা মাসামরাং রকি বাকরকি দনরুম্বো আর বাদিকি স্ফুরাং নকরাং নাপি দংনাবা গান নামি নি নাকি দংরুম্বো আর বাদিকি মখাওয়ানি গমনো আনছিঙি ফুলনি থোপ্রাঙ ছিরাং সুমি দোঙা ওদে উরাং খোবা নাসিমাং রুই গালরুম্বোমো আর রামা নাম গিজারাং দোঙা ওদে আনছিং দরুদ নাকেঙা বাং বিয়া বিয়াপ্রাঙ হং থং থং রামারং খো ফান্থি নুমুলরং সাদম বিরং খু সুং ই থারি অন্তকেঙা ও মন্দিরং খোবন মুথিল বিয়া হানসিং ইয়া সাদম বিরং খু জে মংরাঙ্গন থাংখাগি পয়সাগ্রি আং থাঙ্গি সংথাং না আং থাঙ্গি এরিয়ারং খো জে মানাঙ্গন আমি থারিয়েঙা রামারং খো হু স্রাপি বাকস্রকে অনেঙা না সেমাং খো মুথেলা ওয়ান দাকি হাই আং ছিং বা জে মানাঙ্গন দাওনানিয়া খামরাং খো খাখুজা হাই আং থাংনি সংথাঙ্গি রামারং খো মান্না গতাং ছিং বা হু স্রাপ বাকস্রকে আরো রামা নাম গিজারং খো অন্তিসা খাই থারি দোংনা যতনাং খো খানা সংনাম থিসা খামরাঙ্কো নাংদগি হনা আরো জে মানাঙ্গন ইয়ান সময় বল বিফাঙ্কো গিনা ছানছিঙা না সেমাং গিনা মান্না দিবা ইয়ান সময় দে আমাদের দিকে নাগারাতনা বিয়া মাইনা ঢাকাও সিটি দঙ্গপারাং দে দেখি ফরমালিন গনাঙ্গবা বিথিরাং খোসা ব্রিজ আনাং থকায়া উনিগমন সংছি নকছি দঙ্গপারাং দে বিয়াপ দঙ্গপারাং দে বিথি গনাং বিফাঙ্কো গিনা মান্না মাইখাই দাকো দানছিঙি মুখাংছি বাগপা বিসা দিসারাং আথাঙ্গি নকনি খুন বি গিজা বিথিরাংখো নকথাংনিকো সারা মান্না দেখি হ্যাঁ ছিং বাই সোনা কি ইদো নাং না আর ওদিকে সামনাঙ্গপা বিফাং রাখবা কি না খাসের পেঙরা হ্যাঁ ছিং ইয়ান সময়ও আনছিং সংসারে কোনি মাই তাকে আনছিং ইয়া খ্রিস্টান ওনা ইবা ইখো অন্তি সাকনা ইবা ফুলনা রিছি রিছিল ছাকো
1: আবা ছেঙান আসিমাং প্লাক খুন গতল জিসুনি বিমঙ সালাম কো জানা পা ইয়া সময়ও আঙান আসিমাং প্লাক নান গেট নাসকা স্কাং আছু আম্বি মানিক বা সংসারিক থরমিও মাই দাকে হানছিং হাছিক জাদ্রাং খ্রিস্ট থরমিকো রাছাগা খ্রিস্ট অলাখিয়া আবাছেঙা হানছিং প্লাগিন হুইয়া 1863 আমেরিকান ব্যাপটিস্ট মিশনারি ইন্ডিয়া আসাম জলর এবাই খ্রিস্ট থরমিয়কো প্রচাল খাটনি সময় হানছিং হাছিক জাদ্রাং উইগপা অমেদ ডাব্লু মমিন আর রামকে ডাব্লু মমিন 1863 খ্রিস্টকো রাছাগা ওয়ামং সময় মাইলস ব্রেনসন বিমং আগানগাকো সাকরংকো বাপটিসমন খা হুনি জামানো অমেদ রামকে 1864 হানছিং হাছিক জাত্রাংকো খ্রিস্ট জিসুনি রংথল গপ্পা খাথা আগানি প্লাকনান আবাছেঙা 1867 রাজশিমলা মঙ্গবা বিয়াবো ইসলনি থরম নখরকা ওয়ামাং দাকে হাছিক জাত্রাং গুতল খ্রিস্টকো অলাখিনা হাবাছেঙা মেজরিটি হাছিক জাত্রাং খ্রিস্ট জিসুকো অলাখি জাঙ্গি থাঙানি আগানা মাই দাকি হাছিক জাত্রাং খ্রিস্ট জিসুকো মেজরিটি হাছিক জাত্রাং খ্রিস্ট জিসুকো অলাখি জাঙ্গি থাংনা মাই দাকি হাছিক হানছিং হাছিক জাত্রাং খ্রিস্ট জিসুকো অলাখিনা হাবাছেঙা ওয়া হিস্টোরিকো আঙা খান্তিগি আগানা গতা নাসিমাং গমখন মথেলা মেজরিটি হাছুক জাত্রাং খ্রিস্ট জিসুকো অলাখি জাঙ্গি থাঙা মাই দাকি হাছুক জাত্রাং খ্রিস্ট জিসুকো অলাখিয়া আবাছেঙা ওয়া হিস্টোরিকো আঙা খান্তিগি আগানা গতা আঙি আগান গবা খাতাকো গিসক নাঙে খানানি গমন নাসিমাং প্লাক খন মথেলা
0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতারু নংই নাসিমাং ইয়ান সময়ও রিছি রিছিলনি আগানাকো খানানা মানাহা খাসার পেংরাং ইয়ান সময় নাসি মানা মাংসা জুল জুল গীত খো আতাতনাস ইয়া গীত কুর গা ওরিত্রি গাঘ্রা আর দুনাল ধাওয়ে

0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাদারের নিন সিমাংয়ান সময়ও অরিত্রী গাগ্রা আর দুনাল হাউইনি গীত খুখ নানা মানাহা খাসার পিংরা আনসিং দা ওদে বাংলাদেশ নিগেদা নিয়ে তা ওদে দিকে নকথাং নিরিয়া গিসিয়া নকনি মান্দি নকনি মান্দি থাংখো সোতা তাকারাংখোসা নিকেঙা মুনি গমন আনসিং আনসিংনি কমিউনিটিও বা নাম্মা চানচিয়ারাংনিখো আর নাম্মা খুপাথিয়ারাংনিখো নাঙা নিয়া বেবের ওয়ান দা কি সিমাংখো রিকুয়েস্ট জানাবাতনাস কা ছাদাম বিরং জামাইনা আর দিকে গপি গচ্ছাম বুদিমা বুদিপা আর নক নি আমা আফা দাকাবার হংজামাইনা হায়াং ছিং হাংথাংনি নকতাংও নাম্মা খাসানি রাংখো রাবানা হাংথাংনি পিসারাংনা বা নাম্মা সিখিয়ারাংনিখো হন্না মাই দাকাং ওদে নকনি মান্দিখো হাংথাং জাসখা কো দিকে সোতি মারিয়া গাল্লাওনা সকচানাগ্রা দাকি আনছিং নাম্মা হুয়েতারাংনিখো সিখিয়ারাংনিখো হন্নাংনা খাসার পেগরাং ইয়ান সময় আংছিং জল জল মাংসা ফৈদখো খাই বা ফুলনা আর ইয়া ফৈদখো খাত কেন সতীর্থ চিরান
1: জনাংনি মানছুতানি রমেশ নিদীপান্তি ইয়া ছাঙ্গো ম্যাজিস্ট্রেট ওঙা না মাই দাকিং আগান আঙাগানিং আফা আংনি জুমাং দোঙা আগিল সাকু আঙা সাকসা দালগব মানদে অংগেন আঙা রিং না মান্না গীত গীত রিং ইন আংনি জাঙ্গি খুলিগেন মামুংখো হাইগি জানা দিশা গিসিক নাঙি পড়াইব রমেশ নিদীপান্তি ম্যাজিস্ট্রেট ওঙা না মাই দাকেন আগান আপা আঙা পড়ায় আঙা আঙা পাশ অংগেন ঢাকাছি অডিশন দোঙা আঙা ঢাকা আচার এং নাম স্কা না বাদাকা ডেঙ্গু দিশা ঢাকা রেং নামঙা স্কাং নাম্বাদে পড়াইব রমেশ নিদীপান্তি ম্যাজিস্ট্রেট রংযোগ নাম্মা দাকাঙা আগনা নাম্বাতে আগানবো আপা আঙাদে ম্যাজিস্ট্রেট রং যাওয়া আঙা রিং না স্কা গীত আইয়াও না বাদাকা দীপান্তি আপ্পানি কাত্তাকো খেনা যা সরকারি খামকো খাজাও দে মাই দাক্কেন আগান রমেশ নিদীপান্তি ম্যাজিস্ট্রেট রংযোগ না মাই দাকিং আগান আগান আপা অডিশন কো অন্যারন আংনি জুমং দাল্লা নাংনি বিমুং খোবা আঙা দালবাতে দালাত নাসকা আংনি বিমুং কো দালাত নাং যাওয়া গিপি নোনা রিয়াং যাওয়া আশুনি পড়াইব আইয়াও রমেশ নি ডিপান্তি দে মেসি রঙা যোগ আর নাম ম দাকিং আগান পড়াইয়া দে আংনি স্কুল নাপচা ছাংসা রিয়াং না অনবো রেবা ফেলে ওখন ডাকন না বাদেগে আমেঙা মা ডাকাচি রেং না আমেঙা পা সংযাও দে নাংনি গিটার কঙা ফিগেন রমেশ নিদীপান্তি দে ম্যাজিস্ট্রেট রংযোগ না মাই দাকিঙা আগান আপা অরিজিৎ বা রিঙা গীত থাংখা বা বাংন মানুঙা ওয়ামাংনি আপা গানসাত গবা ওঙা আঙা বা মিংসা না আশিকা আইয়াও ডেঙ্গু দিশা বিশংনি আপা দে নকমারারা নাংনি আপা দে অংজা রমেশ নিদীপান্তি ইয়া ছাঙ্গো ম্যাজিস্ট্রেট রংযোগ না মাই দাকিঙা আগান না গিসিক নাঙি পড়াইব রমেশ নিদীপান্তি ম্যাজিস্ট্রেট রংযোগ না মাই দাকিঙা আগানবো আপানি কথা খিনাই পড়াই মোনা আঙা গেসি অন্যাহা বেলসে চিকিং না পড়াই আহা আপানি কথা খিনাই পড়াইনো আঙা গেসি কন্যাহা বেলসে চিখাং এং আহা আঙা ম্যাজিস্ট্রেট দং না মানজাওয়া ছনগো বা খামনাকো খায়ঙা আপা দাউদে আগান জাঙা হিন্দি বা আঙাদে দাউদে আগানিঙা আংনি দেনা শোভনী দীপান্তি দে বিশেষ সংযোগ না মাই দাকিং আগান
0: বাংলাদেশ বেতার ঢাকা সালগাতালো নুই নাসিমাংয়ান সময়ও সতীর্থ চিরাননি পৈদক খনারা মানাহা খাসার পিঙ্গাং ইয়া সময় দিয়ে আনছি নক্তাঙ্গো দঙ্গ বা ছনছনগো বা বিচারাংনি গমনো দনসুগোপা সময় অঙা ইয়া সময়ও সঙ্গে আনছি নক্তাঙ্গি বিচারাংনা গোলফোরাংকো খনায় টেঙা আনছি সাকান্থিয়ান মাসিয়ামো দাওদে ঢাকা সিটিও দঙ্গবারাং দে আর ওদিকে আদিত্য সংরাঙ্গি মান্দেরাংদে আনছি বিশা দিশারাংনা বেঙ্গুলি চিসা গোলফোরাংকো খনায় তা আন্দিবা ছিঙা ইয়া সালগাতালো আনছি বিচারাংনা দে আচিকছি গোলফো আগানা কুন দনে টেঙা আর আচিকছি গোল খনাইতেঙা মাইনা ছন্মতঙ্গো আংথাংদে নিকাছম আংনি আম্বি আচ্ছুরাংদে আর আংনি আমা বাবাদে আংকুদা আচিকছিং গল্পরাংকো খনাতা গল্পকো খনাই থুসিয়াছম আন্দিবা দাও দেয়া দংথাংগপা জেনারেশন ইবানি জামানো আংছং বেঙ্গলি চি খোসা গল্পরাংকো আগানাত্তা বেঙ্গলি খোসা জাক্খাল বাত্তা উনি গমন আংছিং বিশে দিশারাংদে দাও দে আংছিং আচিকখু চি গল্পকো খনানান নেংগ্রকা উনি গমন ইয়া সালগতালু ছঙা ইসংনা ইয়া আচিকছি গল্প আগানাত্তা কো দন্না নাম নকা মনো ছিঙা খোজ্রং নানো ইসং না গল্পকো খনায় তেঙা হ্যাঁ ছিং দিদি ইয়ান সময়ও রাহুল রেমাছি কো হা ছিকছি গল্পকো খনাই বাফুনা
2: দাও যে বাঙা গল্পকো না শোনা আগানা সগাহা ইয়া গল্পনি বিমং সাকসান রাখজা ইয়া গল্পকো সিয়াহা ধরন সিং কে সাংমা বাদিয়া বা সং দামসাও সাকসা মান্দে দোঙাছিম ওয়া মান্দে নকসুল সংসুল বাক্সা দংরিং যাছিম আনথাংনি সাধু সাদে মশা বনিং আরো জং আদা বাক্সা বা নাংরিম যাছিম সুঙ্গ নকো শিও সাওবা আরো আজাক আগল রিমোবা রেপা চাজিম এন্দাকিন সুংনি চেলবি আউসা সাকসান নকরকে জিক দেখো দং দিলাছিম ওয়া জিকো দেখো বা 급빈차바 동파나 온자심 세구반인 다가 카메라고 늦게 지켜봐 두그만 비아침 오노 대급아 샥근이 동아침 샥사대 자 아리아하 아로 샥사대 대브라삭 업티침 지켜봐 세구바코 남마 닥베왈랑코 닥파친 아가노바 크나삭 빠자침 장사오 세구반 티시 랭아하 안티오니 노코나 쇼카니 안타문 마이바사코 만바웨 왈룬 세구바 시아하 다낭 জিকবাদে মাইকো দাকেন উই ফিল যায়ে খুরিছা গতা হা অংফলা সংনা নকনার এঙ্গে আগা নেনাবা ওয়ালজক উন বাক্সানাবে দেগবা সাকনি রামার এগবা বিসাগো দন্নি এঙ্গনাবা নামজা সুংনি মানদেরঙ্কু শ্রীগে ওকামাতনাবা চেলানি গমন খনাসক যাওয়া সাকবিন মানদে দং দংপাজা এন্দাকেন স্কিমারি মাআমারি দংহা জেবংবু দেগিবা সাকসাগো দং নকত্রিঙ্গো তুয়াতে সাকসাগো আ বাবিতে সেগপানি মাঙ্গিশিকো নকজংচিও পূজে দন্না ও আলবা দংজা ওয়ালমিন দীক্ষা সেগেবা সাগিনি স্কোফেঙ্গো আসং থিমে গ্রাপে দোঙে আছিম নকত্রিঙ্গো দে চুদাপে গামথং দৎসাও ওয়াল দংপাচিম আদিতা ওয়ালথিঙ্গুন সেগেবা সাগিনি জংথাং দাকে বচি আঙা দগা অপাকো এনে অকামাহা বচি তাং জংসারিনি কুরাংকো খনায়ে আদিতা খাদিমিনিকো মানপাহা দগাকো ওয়ে নাপাবো জং আঙাদে দালদে দালবি আসলংহা নাকনি আদা থাংদে আন্তি সিনি সকবারিন সাগে থেকে সিয়াংযোগ আঙাদে সাকসানসা আদুক অংস্থাপে নোংা ইংযোগ বচিসা মুতুমিত দাকে নাং আদাকো মাংথুয়ে ওয়াল সেঙাতনা এনে আগানাহা জংসারি দগা ওবাই নাপায়েন বা আদাতাং সাগিনি মাঙ্গিসিকো রিথিপ রিথিপ খ্রেম খ্রেম নে সায়কোসা বজিতাং খনাহা হেম আঙাই আংসে সাগিনি জঙ্গপা বেবেখন এনেসা সানসিয়ামং দাওয়া মেমাংসা স্কাল সকে আংসি সাগিনি মাঙ্গিসিগু চাগিনক এনে জাগ্রেং বিয়াহা জেবং বো মাইবা চলকো দাকনা নাংনক এনে চানসিয়াহা জং না সাকসান নাং আদাকো দিকদিক সানা দংথিম সবনে আঙা নাংদে দাকগিবাকো নকদ্রিংচি থুয়াতে দন্নে খনা এনে আগানে নকদ্রিংচি নাপাঙে ওয়ালগান্দত দৎসানি ওয়ালখো স্ফুফয়ে চলরাংকো চানসিয়াহা জংসারিবা বচি মাইসা দাকচা এঙা বাক বাক রেবা বোধা আঙাবান সাকসান এনে দিকদিক প্রাকনি জামানুন অকামাতায়াছিম দা আমো জং নাকদে দাক্কেপান থুসি সাংকো যা থুসিয়াতে দন্নাংনা আমছেং আছিম সিংসুবো জং এনে বচিতাং আগানাহা ইন্দেবা জংসারি বচিতাংকো অকামাকো দন্তং যাছিম আরো মাঙ্গিসিকো চাকোবা দন্তং যাছিম আঙা সিওবা ইয়া নকুনি খাতসাঙুন নাম্বাতগেন এনে ছানছেন বা নক্তচেলকো রাংসান ওয়ে দেগেবা সাকসাকো বা এ সাকসা করা জাক সালে চকনে কাতাহা দিগে বা সাকসাকো সালরু দেরু দাকে আগেতালে গচ্ছি তিলতাই গ্রাপ গ্রাপে সঙ্গে মান্দেক অকাম্র রয়ে সঙ্গিনা কাতাং আহা জংসার গে বাবা বচি আঙ্ক গালে বাচি কাতা সিংখুবো সিংখুবো এনে অকামে কিসাং কিসাং রেঙাহা সঙ্গে মান্দেরাং খনাসে চাবা থকাহা দানাং বিষা আরো মাগে বাদে শিব ফেলাহা সন্নি মান্দেরাংসা দে থমা আরো রেপে নকছিনার আঙা উন ওয়ালুন সঙ্গী মন্দিরাং বেলছাম না আতে রায় সেগপানি নকচি রং তোকে নিয়াহা মাঙ্গিসি আপসান বিয়াপন দঙ্গা উনি বেন বা চা দংজা আরো উনি জঙ্গপা মেমাং বা নিকচাছিম ওয়াল সেঙ্গন সঙ্গী মন্দিরাং গানছি রেকে সু ও আঙ্গালনি ক্রং পেল্লাহা আন্থাং থাংনি নামমেথিং চাপমেথিং সালরাঙো নকসুল সংসুল মং জং আদামং সাধু সাদে রেপেং মান্দে বাক্সা খুবমং নাংগ্রিম যাওদে জামানো জিক দেদ্রাংকু দুক অন্না গিপাসান অংয়া উনান মান্দেরাং আগানা আম্বল যা সামদে চিংজা মান্দেবা সাকসামদে রাখছা ইনু নাংনি গল্প আগানা মাচ্চর্য কুমকন মিথলা
0: বাংলাদেশ বেতার ঢাকা সালগেতালে নুই নাসিমাঙ্গিয়ান সময়ও রাহুল রেমাচিকো গল্পকো খুনানা মানাহা কাসার পিঙা হাইছিং দাসাং দনসুগমন বনখাম গবা গীতখো বাড়ি নকরেকছিখো খনাইবা ফুনা

বাংলাদেশ বেতার ঢাকা সালগতালে নিন সিমাংয়ান সময়ও আরি নকরেকনি গীত খুখ না মানাহা মা পা জং আদানুয়া বিরাং মামামানি আছুয়াম বিরাং বাজুর পিংরাং দাসালে সালগতালনা দনসুগমন সালরাং সময় রাং ইয়ানুন বন্নাহা আঙা সিমাকো রিকুয়েস্ট জানাবাত নাসকা মখাং চিপা গপা সালগতালা খুব না সিমা খনারম্ব আরং থাংনি বাজুর পিংরাং খোর আই নকটাঙি মন্দির রাং খোর আই সালগতাল খনাবো যে মারাঙ্গান সালগতালুনার ইবাই পৈডো রাংকো আগান্না গীত রাংকো রংনা গল্প রাংকো আগান নাসকা কাসাপাই আং বাক্সা কন্ট্রাক্ট খো খাবো না সিমাং খুরম চাকসুনা মানিয়া মিন খুশংগেন আসিমাং সাকান্তি নাংথাংকো খেয়ার খারম্ব আমা আফারাংকো বান খেয়ার খারম্ব নামি দমথক্রম্ব নাসিমা সাকান্তি খুন মুথেলা

0: এতক্ষণ প্রচারিত হল গারোদের জন্য অনুষ্ঠান সালগিত্তান। তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখনকার অনুষ্ঠান ঘোষণায় আপনাদের সবাইকে স্বাগত। অনুষ্ঠান উপস্থাপনায় আছি রাবেয়া সুলতানা শিউলি, নিশাত শাহরিয়ার, এস এম আসাদুজ্জামান, শিরিন বানু এবং আহসান হাবিব বাপ্পি। প্রকৌশল দায়িত্বে মোহাম্মদ তৌহিদুল ইসলাম, লুৎফুন্নাহার মেরি, হাফিজা আক্তার এবং শাকিল আহমেদ। অধিবেশন তত্ত্বাবধানে শারমিন রহমান।
2: সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার ঢাকা থেকে। এখন শুনবেন বৃক্ষরোপণের গান। গেয়েছেন সান শাহ, প্রিয়াঙ্কা গোপ ও সুকন্যা মজুমদার। গীতিকার সিরাজুল হক সিরাজ। সুর করেছে শান শাহ।

0: সহনশার সুরে সিরাজুল হক সিরাজের কথায় বৃক্ষরোপণ গানটি শুনলেন শিল্পী ছিলেন সহনশা, প্রিয়াঙ্কা গো ও সুকর্ণা মজুমদার।
1: বাংলাদেশ বেতার ঢাকা।
2: বাংলাদেশ বেতার এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
3: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালাম আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এইরকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ের চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারো কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা পরিচ্ছন্ন কর্মী তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা, সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
2: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর।
4: প্রকৃতি আমাদের জীবনের ভিত্তি, আর সেই ভিত্তিকে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের সবার। বন, নদী, মাটি, বাতাস সবকিছু মিলেই গড়ে ওঠে একটি সুস্থ পরিবেশ। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। প্রিয় শ্রোতা, পরিবেশের ভারসাম্য রক্ষায় বন এক অমূল্য সম্পদ। একটি সুস্থ বন মানে নিরাপদ জীবন, নিরাপদ ভবিষ্যৎ। বাড়ির আঙিনা, রাস্তার পাশ, খালি জমি, সব জায়গায় গাছ লাগানোর মাধ্যমে গড়ে তোলা যায় সবুজ আবরণ। প্রিয় শ্রোতা, আজ সবুজ বাংলা পর্বে রয়েছে সাক্ষাৎকার বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি।
5: প্রিয় শ্রোতা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি। এ বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন কাজী নাজমুল মাহমুদ, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর। প্রথমে আপনার কাছে জানতে চাইব, বর্জ্য ব্যবস্থাপনা আসলে কি সে সম্পর্কে।
6: আধুনিক সভ্যতা, দ্রুত নগরায়ন, শিল্পায়ন ও ভোগবাদী অর্থনৈতিক ব্যবস্থার ফলে বিশ্বব্যাপী বর্জ্যের উৎপাদনের পরিমাণ দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশেরও এর ব্যতিক্রম নয়। অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্যের ঝুঁকি এবং প্রাকৃতিক সম্পদের অপচয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে। এই প্রেক্ষাপটে বর্জ্য ব্যবস্থাপনাকে শুধু নিষ্পত্তির প্রক্রিয়া হিসেবে না দেখে সম্পদ পুনরুদ্ধারের একটি সুযোগ হিসেবে বিবেচনা করা একান্ত জরুরি। এখানেই চক্রাকার অর্থনীতির গুরুত্বপূর্ণ ধারণা হয়ে ওঠে। আসলে আমাদের যে বিভিন্ন যে বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলোকে পরিবেশসম্মতভাবে যথাযথ স্থানে প্রক্রিয়াজাত করাটাকেই আমরা বর্জ্য ব্যবস্থাপনা বলতে পারি।
5: এবারে আপনার কাছে জানতে চাইব, বর্জ্যের প্রকার ভেদ, অনেক ধরনের বর্জ্যই তো থাকে।
6: বর্জ্য ব্যবস্থাপনা হলো বর্জ্য সংগ্রহ, পরিবহন, প্রক্রিয়াজাতকরণ, পুনর্ব্যবহার এবং পরিবেশসম্মতভাবে চূড়ান্ত নিষ্পত্তির একটি সমন্বিত প্রক্রিয়া। এই বর্জ্য ব্যবস্থাপনার মূল উদ্দেশ্য হলো পরিবেশ দূষণ হ্রাস করা, জনস্বাস্থ্য সুরক্ষা করা এবং সম্পদের দক্ষ ব্যবহার নিশ্চিত করা।
5: আমরা জানলাম বর্জ্য ব্যবস্থাপনা কি আসলে সে সম্পর্কে, এবার একটু জানবো বর্জ্যের প্রকার ভেদ। অনেক রকমের বর্জ্য থাকে,
6: আপনি যেটা বলছেন আসলে অনেক ধরনের বর্জ্য থেকে থাকে, তার মধ্যে দুই একটি না বললেই না, যেমন কঠিন বর্জ্য, হ্যাঁ এটা মিউনিসিপাল সলিড ওয়েস্ট, তারপর গৃহস্থলী ও বাজারের যে বাণিজ্যিক বর্জ্য থাকে সেটি, জৈব বর্জ্য অর্থাৎ আমাদের খাদ্যের উচ্ছিষ্ট অংশ, কৃষিজ বর্জ্য, আবার চিকিৎসা বর্জ্যের কথা বললে হাসপাতাল ও ক্লিনিকের সংক্রামণযোগ্য বর্জ্য, শিল্প বর্জ্য তেমনই, যেটা কলকারখানা ও শিল্প প্রতিষ্ঠান থেকে নির্গত হয়ে থাকে। আর আধুনিক যুগে এই বর্জ্যটা খুবই প্রচলিত, যেমন আমাদের বৈদ্যুতিক ও ইলেকট্রনিক পণ্য থেকে যে এই বর্জ্যটা আসে সেটা সাধারণত এই বর্জ্য। তো বাংলাদেশের নগর বর্জ্যের একটি বড় অংশ জৈব, যা যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে জৈব সার বা বায়োগ্যাসে রূপান্তর করা সম্ভব।
5: বর্জ্য ব্যবস্থাপনার ধাপ সমূহ কি কি সে সম্পর্কে একটু জানতে।
6: জি, আমাদের যে বর্জ্যগুলো আছে সেটি ব্যবস্থাপনা করার জন্য কতগুলি আমরা ধাপ অনুসরণ করতে পারি বা করা হয়ে থাকে। যেমন প্রথমে হচ্ছে সোর্স সেগ্রিগেশন, অর্থাৎ উৎসতে এটা পৃথক করা, এটা কি ধরনের বর্জ্য। তারপর সংগ্রহ ও পরিবহন করা, পুনর্জাতকরণ যেটাকে আমরা রিসাইক্লিং বলে থাকি, কম্পোস্টিং এবং শক্তি উৎপাদন করা, এবং সর্বশেষ যেটি যে নিরাপদ ল্যান্ডফিলকে এটা নিশ্চিত করা। বাংলাদেশের নগর বর্জ্য ব্যবস্থাপনার দায়িত্ব পালন করে থাকে সাধারণত বিভিন্ন সিটি কর্পোরেশন, যেমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে উৎসে বর্জ্য পৃথকীকরণ ও আধুনিকীকরণ পরিমাণ বা যেটা সংখ্যা যেটাই বলি না কেন সেটা অবশ্যই বৃদ্ধি করা দরকার।
5: জানলাম ধাপ সমূহ, এবারে আমরা জানবো এই বর্জ্য ব্যবস্থাপনার অনেক ধরনের সমস্যা থাকে, সেই সমস্যা সম্পর্কে ও এর চ্যালেঞ্জ কি সে সম্পর্কে।
6: জি, বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বেশ কয়েকটি সমস্যা বা চ্যালেঞ্জ যেটাই বলেন না কেন আছে, তবে তার মধ্যে দুই একটি, যেমন পরিকল্পনার ঘাটতি বা প্রযুক্তির অভাব, একই সাথে আমাদের মানে এত মানুষ তাদের সচেতনতার অভাব আছে, অনিয়ন্ত্রিত ডাম্পিং, ডাম্পিং স্টেশন গুলো আনকন্ট্রোলড কমপ্লিটলি, এরপরে আমাদের বর্তমানে যে প্লাস্টিক দূষণ যেটি নিয়ে সবসময় এখন বেশি আলোচনা হয়ে থাকে, এগুলো আমাদের মূল চ্যালেঞ্জ। তবে ল্যান্ডফিলে জৈব বর্জ্য পচে মিথেন গ্যাস উৎপন্ন হয়, এখানে এটা বলে রাখা দরকার, যা জলবায়ু পরিবর্তনের একটি গুরুত্বপূর্ণ কারণ। ফলে বর্জ্য ব্যবস্থাপনা সরাসরি পরিবেশ ও জলবায়ুর সাথে সম্পর্কিত।
5: জানবো আপনার কাছে এবার চক্রাকার অর্থনীতির ধারণা একটু দিন আমাদের।
6: চক্রাকার অর্থনীতি অর্থাৎ আমরা যেটা ইংলিশে বলে থাকি সার্কুলার ইকোনমি, এই চক্রাকার অর্থনীতি হলো এমন একটি অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উৎপাদন ও ভোগ প্রক্রিয়াকে এমন ভাবে পরিচালিত করা হয় যাতে বর্জ্য সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে এবং ব্যবহৃত পণ্য পুনরায় অর্থনৈতিক চক্রে ফিরে আসে। এই ধারণাটি আন্তর্জাতিকভাবে অনেক গুরুত্ব পেয়েছে, বিশেষ করে ইউনাইটেড নেশন ঘোষিত যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, এর আওতায় এটি গুরুত্ব অনেক বৃদ্ধি পেয়েছে।
5: চক্রাকার অর্থনীতির মূল নীতি আসলে কি?
6: চক্রাকার অর্থনীতির চারটা আমাদের মূল নীতি আছে, সেগুলো হলো রিডিউস অর্থাৎ ব্যবহার কমানো, রিউজ মানে পুনর্ব্যবহার, রিসাইকেল অর্থাৎ পুনঃপ্রক্রিয়াজাতকরণ, এবং সর্বশেষটা হচ্ছে রিকা।

0: করা বা বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন করা, এইসব উদ্যোগ একই সাথে পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রেখে থাকে।
1: সবশেষে আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশের প্রেক্ষাপটে এর সম্ভাবনা কতটুকু।
0: বাংলাদেশের চক্রাকার অর্থনীতি বাস্তবায়নের মাধ্যমে আমাদের কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব, কৃষি ক্ষেত্রে জৈব সার ব্যবহারের সুযোগ বৃদ্ধি পাবে, প্লাস্টিক দূষণ কমানো যাবে আর কার্বন নিঃসরণ তো অবশ্যই হ্রাস করা যাবে। সরকারি নীতিমালা শক্তিশালীকরণ, জনসচেতনতা বৃদ্ধি এবং বেসরকারি খাতের অংশ নিশ্চিত করা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি বর্তমান সময়ে একটি অপরিহার্য উন্নয়ন কৌশল।
1: অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার করে বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতি সম্পর্কে আমাদের জানালেন, নিশ্চয়ই শ্রোতা বন্ধুরা উপকৃত হবেন। প্রিয় শ্রোতা, সময়ের সাথে বদলে গেছে আমাদের চারপাশ, প্রকৃতির সেই চেনা রূপ আজ অনেকটাই পরিবর্তিত। এই পরিবর্তনের গল্পই উঠে আসে পরিবেশ বিষয়ক কথা আর গানে। গান মানুষের অনুভূতিকে স্পর্শ করে, সচেতনতার বার্তাকে পৌঁছে দেয় সহজভাবে, অনেক সময় এমন কথা বলে যা শুনলে মনের মাঝে তৈরি হয় নতুন চিন্তা। প্রিয় শ্রোতা, সুন্দরবার পরিবেশ বিষয়ক গান বদলে গেছে পরিবেশ, শিল্পী শাহনাজ রহমান স্বীকৃতি, গীতিকার শফিকুল ইসলাম বাহার, সুর করেছেন দীপক কুমার।

0: বদলে যাওয়া ধারাবাহিকতার একটি অংশ। পরিবর্তনের প্রভাবে পরিবেশ ভারসাম্য হারাচ্ছে, এটিও সত্য। আর পরিবেশ রক্ষা মানেই হচ্ছে নিজের ভবিষ্যৎ রক্ষা। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানী হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: এতক্ষণ শুনলেন কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত পরিবেশ বিষয়ক অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার অল্প কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন বাংলা খবর।

0: মজুমদার। তিনি আজ কুমিল্লায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোনো ধর্মই অন্যায়, অবিচার এবং অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। এদিকে যথাযথ ধর্মীয় আচারবিধি ও আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও শিষ্টের পালনে যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বাণীতে তারা শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি আজ। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সিলেটে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতা যাবতীয় সমস্যা 7 দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উপস্থিত ছিলেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি আজ লালমনিরহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় একথা বলেন। মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। লালমনিরহাটের বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী সিন্ধুমতী দীঘিকে ঘিরে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সম্বর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। নেপাল চীন সীমান্তে পাহাড়ি ভূমিধস ও ভয়াবহ বন্যার 9 দিন পর দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের টানেল থেকে 2 কর্মীকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাকৃতিক এই দুর্যোগে প্রাণহানি বেড়ে 1,280 জনে দাঁড়িয়েছে। কর্তৃপক্ষ গতকাল জানায়, নেপাল ও চীন সীমান্তে এখনও 5,600 জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে, তাদের মধ্যে অন্তত 550 জন বিদেশি নাগরিক। চীন সীমান্তের কাছাকাছি বিভিন্ন সুড়ঙ্গে শত শত শ্রমিক আটকা পড়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এছাড়া পার্শ্ববর্তী তিব্বতেও বন্যায় 21 জনের মৃত্যু হয়েছে, সেখানে আরও 541 জন নিখোঁজ রয়েছে। হরমুজ প্রণালীকে বাণিজ্যিক জাহাজের উপর তেহরানের হামলা বন্ধ না হওয়া পর্যন্ত কোন ধরনের আলোচনা হবে না জানিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, ইরানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সব পথ খোলা রয়েছে। যুক্তরাষ্ট্রের হামলা তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে উল্লেখ করে ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট হুঁশিয়ারি দেন যে ইরানের জবাব হবে অসম ও বহুমাত্রিক। এদিকে দক্ষিণ কোরিয়া জানায়, হরমুজ প্রণালীতে অবৈধ নৌ চলাচলের জন্য তারা বাস্তবসম্মত পদক্ষেপ ও বিকল্প পর্যালোচনা করছে, যার মধ্যে সম্ভাব্য সামরিক পদক্ষেপ রয়েছে। খেলার খবর ক্রিকেট। দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে। খেলাটি বাংলাদেশ সময় আজ রাত 8:30 শুরু হবে। সবশেষে আবহাওয়া, আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:00।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত আঞ্চলিক অনুষ্ঠান সোনালী ফসল। শ্রোতা বন্ধুরা, আজ শুনবেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান কিষাণী। ছোট ছোট সুন্দর স্মৃতি আমাদের জীবনকে পরিপূর্ণ করে, জীবনে বেঁচে থাকার শক্তি যোগায়। যদি হতাশা আর দুঃখ কষ্টের মাঝে জীবন দিশাহারা হয়, তখন অতীতের সুন্দর স্মৃতি আমাদের বেঁচে থাকার প্রেরণা হয়। আমরা মানুষ, তাই তো জীবনকে আমরা ভালোবাসি। জীবন আমাদেরকে শেখায়, বোঝায় আর প্রতি মুহূর্তে নতুনভাবে তৈরি হবার সুযোগ করে দেয়। আধুনিক জীবনে আধুনিকতা ছোঁয়ায় আমরা পরিপূর্ণ, তাই তো হাতের টুকিটাকি কাজ থেকে বৃহৎ কাজের ক্ষেত্রেও আমাদের এই আধুনিকতা থাকতে হবে। শ্রোতা বন্ধুরা, কৃষি প্রধান এই বাংলাদেশে কৃষকের অনেক কষ্টের বিনিময়ে আমরা খাদ্য পাই, রপ্তানিযোগ্য ফসলে আমাদের আয় বৃদ্ধি হয়, এতে দেশ সমৃদ্ধ হয়। তাই তো কৃষকের জীবনমান উন্নয়নে আধুনিক চাষাবাদের কোনো বিকল্প নাই। বিজ্ঞান নির্ভর চাষাবাদ যেমন উৎপাদনে সহায়ক, পাশাপাশি কৃষকের আর্থিক অবস্থারও উন্নয়নে অপরিহার্য। একটি সবুজ বাসযোগ্য উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্ন আমাদের সকলের। সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করছি গ্রামীণ মহিলাদের জন্য অনুষ্ঠান কৃষাণীর পক্ষ থেকে। আশা করছি সবাই ভালো আছেন এবং নিরাপদ আছেন। আয়োজন ডালায় প্রথমে রয়েছে কৃষি কথা পর্ব। শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সূর্যমুখী তেলের গুণ অনেক বেশি। তাই তো শুধু দেশে নয়, দেশের বাইরেও এই তেলের প্রচুর চাহিদা রয়েছে। এবারে শ্রোতা বন্ধুরা, কৃষি কথা পর্বে আপনারা শুনবেন সূর্যমুখীর পুষ্টিগুণ এবং উৎপাদন এলাকা বৃদ্ধি করতে করণীয়, এই বিষয়টি নিয়ে একটি সাক্ষাৎকার। চলুন শোনা যাক। এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর সালমা লাইজু, পরিচালক ফসল উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা। তার কাছ থেকে আজ এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আমরা শুনব। তো প্রথমে যেটা জানতে চাইব সেটি হচ্ছে সূর্যমুখী তেলের পুষ্টিগুণ আমাদের সাধারণ মানুষের মাঝে ঠিক কতটা সাড়া ফেলেছে এই পুষ্টিগুণ সম্পর্কে জানার বিষয়টি।
2: আপনি হয়তো জানেন যে সূর্যমুখীর তেলটা আমাদের দেশে নতুন, কারণ এটা বাইরে থেকে আমদানি করা হতো। এর মেইন কারণ হচ্ছে এই তেল নিষ্কাশনের জন্য যে ধরনের মেশিন প্রয়োজন সেটা এখনো আমাদের দেশে ডেভেলপ করেনি। কিন্তু আশার কথা হলো যে বাংলাদেশের মাটিতে সূর্যমুখী খুব সাফল্যজনকভাবে চাষ করা যায় এবং এটার ফলনও অনেক ভালো হয়। গত কয়েক বছর হলো আমরা সেটা দেখতে পেয়েছি। আর পুষ্টিগুণের কথা যদি আমরা বলতে চাই, এটা একটা অসাধারণ তেল। পৃথিবীতে কয়েকটা তেল ভালো রয়েছে, তার মধ্যে সরিষার তেল, অলিভ অয়েল, এরপর পরে আপনাকে অবশ্যই সানফ্লাওয়ার অয়েলের কথাই বলতে হবে। কারণ এর সবচেয়ে চমৎকার হচ্ছে এখানে কোনো কোলেস্টেরল নেই, আর যেটা নিয়ে এখন সবাই আমরা চিন্তিত। এবং এই কোলেস্টেরলের ঝুঁকি শুধু যে আমরা বলবো যে শিক্ষিত উচ্চবিত্ত ফ্যামিলিতে প্রয়োজন, আমাদের কৃষক ভাইদের জন্য প্রয়োজন না, এটা মোটেও ঠিক না। এটা সবার জন্যই, শরীরের সুস্থতার জন্য। এটা হার্টকে ভালো রাখে, আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করে, আপনার হজমকে দ্রুততর করে, অর্থাৎ খুব লাইট একটা তেল। আর সে কারণেই সূর্যমুখী তেলের আসলে আমি বলবো যে একটা অতুলনীয় অসাধারণ তেল। আশা করি যে আপনি এটা বুঝতে পেরেছেন পুষ্টিগুণের বিষয়টা। সূর্যমুখী তেল অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মত, এবং এখানে মনো আনস্যাচুরেটেড ফ্যাট এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাট রয়েছে, যেগুলো কিনা মানুষের শরীরের জন্য, তার মাংসপেশির সুরক্ষার জন্য, অর্থাৎ আমাদের শরীরের প্রত্যেকদিন যে ক্ষয় হয় সে ক্ষয় পূরণের জন্য অত্যন্ত কার্যকরী একটা তেল। এটা যদি আপনি একটা শিশু থেকে শুরু করে সকল বয়সের মানুষ পরিমিত মাত্রায় গ্রহণ করে, তাহলে তার শরীরের ক্ষয় পূরণগুলো, বৃদ্ধি সাধনগুলো অত্যন্ত সুন্দরভাবে হয়। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা স্বাস্থ্য ঝুঁকির কথা জানি যে কোলেস্টেরল, অর্থাৎ সয়াবিনকে আমরা কেন অ্যাভয়েড করতে চাচ্ছি, তার কারণ এখানে কোলেস্টেরল রয়েছে। এবং সূর্যমুখীতে কোনো কোলেস্টেরল নাই, মানে জিরো একদম। কাজে আপনি বলেন এটা কতবারও আসার কথা, এবং এটা আমাদের সেজন্য হৃদরোগের অর্থাৎ হার্টের রোগের ঝুঁকি কমায়, হ্যাঁ উচ্চ রক্তচাপ যাদের রয়েছে কিংবা যাদের নাইও তাদের জন্য সুরক্ষা দেয়, আগাম সুরক্ষা দিচ্ছে। এবং আমাদের খাদ্যদ্রব্য অনেকেরই হজম হতে অনেক সমস্যা হয়, এই যে বাজারে যে সমস্ত নিম্নমানের তেলগুলো রয়েছে এগুলো খাওয়ার ফলে অনেকের কিন্তু অ্যাসিডিটি সমস্যা হয়, তারা খাবার হজম করতে পারে না, ডিসেন্ট্রি নানান রকম পেটের সমস্যায় তারা ভুগছে। সেখানে আপনি যদি সূর্যমুখী তেলটা ব্যবহার করেন তাহলে এই ধরনের সমস্যা থেকে আপনি অনেক সুস্থ থাকতে পারবেন। কাজে সদিক দিয়ে বিবেচনা করলে আমার মনে হয় সূর্যমুখী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পুষ্টিকর তেল, এবং আগামী দিনে আমরা যেন এটার ব্যবহার বৃদ্ধি করতে পারি সেজন্য আমাদেরকে কাজ করা প্রয়োজন।
3: তো আমরাও আশাবাদী যে এই সূর্যমুখী তেল আমরা ব্যবহার করতে পারব, এবং সঠিক ভাবে যদি চাষাবাদ হয় এবং চাষাবাদের এলাকাগুলো বাড়ানো যায় তাহলে অবশ্যই সুলভ মূল্যে সাধারণ মানুষ এটা পাবে। তো এবারে আপনার কাছে আমরা সূর্যমুখী চাষের ক্ষেত্রে আমরা এলাকা বাড়ানোর ক্ষেত্রে কি ধরনের করণীয় রয়েছে সে ব্যবস্থাপনা সম্পর্কে একটু জানতে চাই।
2: আসলে সূর্যমুখী একটা পজিটিভ দিক রয়েছে, সেটা হলো এটা কিন্তু মাঝারি মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে। আর আপনি জানেন যে লবণাক্ততা বাংলাদেশের জন্য একটা মানে ভীতিকর একটা অবস্থা, আগামী দিনে লবণাক্ততা আরো বেশি হচ্ছে এবং অনেক জমি আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্ত জমিগুলোতে কিন্তু আমরা সূর্যমুখী চাষ করতে পারি, এবং এই সময় আমরা দেখতে পেয়েছি পটুয়াখালী, বরগুনা, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ভোলা, নোয়াখালী, চরফ্যাশন এই মানে চরাঞ্চল এবং উপকূলীয় যে বিস্তৃত মাঠে চমৎকার সূর্যমুখী হয়েছে। এবং সেই সাথে সাথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, শেরপুর এবং মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, নড়াইল, যশোর, দিনাজপুর এবং পাহাড়েও সূর্যমুখীর কিন্তু অনেক সম্ভাবনা রয়ে গেছে এবং ফলন অত্যন্ত চমৎকার হয়েছে। সারা বাংলাদেশে দরকার নেই, আমাদের এই জেলাগুলোতেই যদি আমরা সুন্দরভাবে এটা সাকসেসফুলি করতে পারি, তাই না, তাহলে কিন্তু আমাদের অনেক চাহিদার কিন্তু একটা মেজর অংশ চলে আসবে। সেজন্য এখানে অবশ্যই সুন্দরভাবে চাষাবাদ হচ্ছে, সম্ভাবনা আছে। আমাদের দরকার হচ্ছে মানে তেল নিষ্কাশন এবং রিফাইন করার যে যন্ত্র, এটা দরকার। কারণ এটা হয়তো বাদেশটা হয়ে যেত কিন্তু সূর্যমুখীর ওই ধরনের ডিমান্ড এখনো আমাদের না জানার জন্যে মানে তৃণমূল পর্যায়ে তৈরি হয়নি, এটা এখনো শিক্ষিত মানুষদের মধ্যে রয়ে গেছে। অর্থাৎ আমাদের যারা প্রান্তিক ভাই বোনেরা রয়েছে তারা এখনো জানে না যে তেলটা এত ভালো, কিংবা এটা একটু দাম বেশি হওয়া ওনাদের একটু ক্রয় মূল্যের বাইরে চলে গেছে, তাই না, যেহেতু এটা এখনো বিদেশ থেকে আমদানি হচ্ছে এজন্য দাম অত্যন্ত বেশি। কিন্তু যখন আমাদের দেশীয় শিল্পটা গড়ে উঠবে, রিফাইনারি, নিষ্কাশন যন্ত্র, তখন কিন্তু দামটা অনেক কমে আসবে এবং তখন ওনারা এটা খেতে পারবে। কাজে বিষয়টা আসলে দুইটা একসাথে, এক হচ্ছে আপনাকে অ্যাভেলেবেল করতে হবে, দ্বিতীয় আপনাকে কিন্তু সচেতনতা বৃদ্ধিও করতে হবে যে এটা এরকম, দুটো একসাথে যখন চলবে আপনি একে সচেতন করলাম, আপনি বাজারে যা দেখলেন নাই তাহলে কি আপনার সচেতনতা তো থাকবে, তা আমি বললাম যে এটা পাওয়া যায় না ওটা জেনে আমি কি করবো। এই জন্য আপনাকে দুটা জিনিসই একসাথে করতে হবে। আমার মনে হয় দুটা জিনিস যখন আমরা একসঙ্গে করতে পারবো তখনই এটার একটা বিপ্লব ঘটে যাবে।
3: সবশেষে যেটা জানতে চাইবো সেটি হচ্ছে সূর্যমুখী চাষের ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে এবং সেই প্রতিবন্ধকতা নিরসনে আসলে আমাদের করণীয় কি, এই বিষয়টি নিয়ে যদি বলেন।
2: যে আমাদের চাষের জমিতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র উঁচু মাঝারি জমি বেছে নিলে হবে, তবে এখানে একটু সম্পূরক সেচ লাগে মাঝে সাঝে যখন খরা হয় ওই সময় একটু খেয়াল করতে হবে আপনি যাতে একটু সেচ দিতে পারেন। আর সেকেন্ড হচ্ছে যে বীজের সম্পর্কে সচেতন হতে হবে। আর তিন নাম্বার আমি বলেছি যে দ্রুত আমাদের হলো নিষ্কাশন যন্ত্র এবং রিফাইনারি স্থাপন করতে হবে। তো সর্বশেষে যে কথাটা বলতে চাই, সূর্যমুখী শুধু একটা তেল না, এটা কিন্তু ই কৃষি অর্থাৎ কৃষি পর্যটনের একটা অপার সম্ভাবনার দ্বার। মাইলের পর মাইল যখন বিস্তৃত সূর্যমুখী ফোটে তখন ওটা দেখলে কার মনে না আনন্দ লাগে, কাজে এটা আপনাকে অপার্থিব একটা আনন্দও দেবে। তো কাজে আপনি তেলের সাথে সাথে আপনি চমৎকার একটা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন, এটাও কি আপনার জন্য কম?
3: ঠিক,
2: তা আশা করি যে আগামী দিনে সূর্যমুখী আরো অনেক বিস্তৃত হবে এবং আমরা যেমন ফুল যেমন সুন্দর তেলটাও তেমন সুন্দর, এ দুটা থেকে আমাদের গ্রাম বাংলার কৃষক ভাই থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষ উপকৃত হবে।
3: আমাদের কৃষক ভাইরা যারা সূর্যমুখী চাষে আগ্রহী বা করছেন চাষ তারা নিশ্চয়ই আজকের এই বিষয়টি সম্পর্কে জেনে উপকৃত হয়েছে। শ্রোতা বন্ধুরা, এবারে আপনারা শুনবেন আইন আদালত পর্ব। আইনের প্রতি সম্মান এবং শ্রদ্ধা আমাদের অবশ্যই রাখতে হবে, আইন আমাদের অধিকার প্রতিষ্ঠার সহায়ক। আজ আইন আদালত পর্বে আমরা জানব আইনে নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের অধিকার প্রসঙ্গে। এবারে এই বিষয়টি নিয়ে শুনবেন একটি সাক্ষাৎকার।
4: নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের অধিকার, এই বিষয়টি আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে উপস্থিত আছেন আইনজীবী নাসরিন রহমান, আর সঞ্চালনায় আছি আমি ফয়সাল আহমেদ অনন্ত। শুরুতেই আপনার কাছে জানতে চাই, নাবালক সন্তানের অভিভাবকত্ব সংক্রান্ত আইনটি কি?
5: নাবালক সন্তানের অভিভাবকত্ব বিষয়ক আইনটি হল অভিভাবক ও প্রতিপাল্য আইন 1890।
4: নাবালক ও অভিভাবক বলতে আইনে কাদের বোঝানো হয়েছে এই বিষয়ে জানতে চাই।
5: 1875 সালে নাবালকত্ব আইনের বিধান মতে একজন ছেলে বা মেয়ে যার বয়স 18 বছর পূর্ণ হয়নি সে নাবালক। এই আইনে অভিভাবক বলতে এমন ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি কোনো নাবালকের শরীর বা সম্পত্তি অথবা শরীর ও সম্পত্তি উভয় তত্ত্বাবধানের জন্য নিযুক্ত হন। তাছাড়া শিশু আইন 2013 বিধান হল 18 বছর বয়সের নিচে সব ছেলে মেয়ে শিশু অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক।
4: এবারে আপনার কাছে জানতে চাই, পিতার বর্তমানে বা অবর্তমানে মাতা কি সন্তানের অভিভাবকত্বের দাবিদার?
5: অভিভাবক ও প্রতিপাল্য আইনে কোন পরিস্থিতিতে একজন ব্যক্তি বা ব্যক্তিবর্গ আদালতের সিদ্ধান্ত ক্রমে নাবালকের অভিভাবক হতে পারবেন সে সম্পর্কে বিধান বর্ণিত হয়েছে। তবে পিতা বা মাতা কখন কোন পরিস্থিতিতে নাবালক সন্তানের অভিভাবকত্ব লাভ করবেন তা নির্ধারিত হয়ে থাকে পিতামাতার ব্যক্তিগত আইন অনুসারে, অর্থাৎ পিতামাতার ধর্মীয় আইনের বিধান মোতাবেক অভিভাবকত্ব নির্ধারিত হয়। তাছাড়া উচ্চ আদালতের কিছু সিদ্ধান্ত অভিভাবকত্ব সম্পর্কিত নজির রূপে আইন হিসেবে কার্যকর হয়ে থাকে।
4: ব্যক্তিগত আইনে অভিভাবকত্ব নির্ধারণের ক্ষেত্রে কি ধরনের বিধান রয়েছে?
5: মুসলিম আইনে পিতাই স্বাভাবিক অভিভাবক, তার অবর্তমানে ওসিয়তগত অভিভাবকের ওপর নাবালকের দায়িত্ব অর্পিত হয়। পিতা অভিভাবক নিযুক্ত করে না গেলে সেক্ষেত্রে পিতামহ অর্থাৎ দাদার উপর নাবালকের দায়িত্ব বর্তায়। তাদের সকলের অবর্তমানে আইনগত অভিভাবকের উপর দায়িত্ব অর্পিত হয়। হিন্দু আইনে পিতা স্বাভাবিক অভিভাবক এবং পিতার পর মাতা, কিন্তু পিতা উইল দ্বারা অন্য কোনো ব্যক্তিকে যদি অভিভাবক নিযুক্ত করে থাকেন তাহলে মাতা বঞ্চিত হবেন।
4: উচ্চ আদালতের অভিভাবকত্ব সম্পর্কিত নজিরগুলোতে অভিভাবক হিসেবে মায়ের অধিকার কিভাবে সংরক্ষিত হয়েছে এই বিষয়টি বলবেন।
5: উচ্চ আদালতে বিভিন্ন নজির থেকে দেখা যায় মুসলিম আইনে সন্তানকে হেফাজতে রাখার ক্ষেত্রে মাতার সীমিত অধিকার রয়েছে। ছেলে সন্তান 7 বছর পর্যন্ত এবং মেয়ে সন্তান বয়স সন্ধি পর্যন্ত মায়ের হেফাজতে থাকতে পারেন। তবে সন্তানদের ভরণ পোষণ প্রদানের বাধ্যবাধকতা পিতার উপরই বর্তায়। মা পেশাজীবী, এ অজুহাতে সন্তানের জিম্মা থেকে মাকে বঞ্চিত করা যাবে না। মা যদি পরিস্থিতিগত কারণে স্বামী গৃহ ত্যাগ করতে বাধ্য হন সেক্ষেত্রেও তিনি সন্তানের জিম্মার হকদার। তাছাড়া মা মানসিক রোগী নয় এবং দীর্ঘদিন যাবৎ সন্তানের লালন পালন করছেন, পিতা সন্তানের ভরণ পোষণ বহন করেননি, সেক্ষেত্রে মাতাই সন্তানের ন্যায়সঙ্গত জিম্মাদার। কিন্তু হঠাৎ একদিন পিতা এসে সন্তানের অধিকার দাবি করলে সন্তানরা কার কাছে থাকতে আগ্রহী সে বিষয়ে তাদের মতামত গুরুত্বপূর্ণ।
4: সব শেষে আপনার কাছে জানতে চাই, নাবালকের অভিভাবকত্ব বিষয়ে সমস্যা সৃষ্টি হলে কোন আদালতে সমস্যা নিষ্পত্তির জন্য মোকদ্দমা করতে হয়?
5: সন্তানের অভিভাবকত্ব লাভ করা বা অভিভাবক নিযুক্ত করা একটি পারিবারিক বিষয়, এ কারণে পারিবারিক আদালতে এ ধরনের সমস্যা নিষ্পত্তির আবেদন দাখিল করতে হয়। সহকারী জজ আদালত পারিবারিক আদালত হিসেবে এ ধরনের সমস্যার নিষ্পত্তি করে থাকেন।
4: অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার গুরুত্বপূর্ণ সময় দেবার জন্য এবং নাবালক সন্তানের অভিভাবক হিসেবে মায়ের অধিকার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত বলবার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, শুনছিলেন আইন আদালত পর্বটি। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের শোনাব একটি ছায়াছবির গান, রঙিন নয়নমণি। এই ছবি থেকে এবারে শুনবেন সাবিনা ইয়াসমিনের কণ্ঠ।

আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাজনীন ওয়ারেস। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশ।

0: বন্ধুরা, গান তো শোনা হলো, আশা করছি ভালো লেগেছে।
1: প্রিয় কিষান কিষানী ভাই বোনেরা, সাফল্য অর্জনের ইচ্ছে আমাদের নারী পুরুষ সবার মাঝে রয়েছে। তাই তো সুখী সমৃদ্ধ জীবন পেতে আমাদের উভয়কে জীবনে স্বাবলম্বী হতে হবে। তাছাড়া একজন নারী জীবনে স্বাবলম্বী হওয়া প্রয়োজন, এতে তার সন্তান এবং পরিবার নিরাপদ ও সুখী জীবন পাবে আর নিজেদের জীবনের গ্রহণযোগ্যতাও বাড়বে।
0: পরিশ্রমের মাধ্যমে ইতিবাচকভাবে সফলতা অর্জন করতে আমরা সবাই চাই। মেধা, অধ্যবসায় আর ইচ্ছে থাকলে যে কোনো পেশায় সফলতা অর্জন সম্ভব। বন্ধুরা, এবারে সেই সফলতার কথাই আমরা শুনব। অর্গানিক সাবান তৈরি করে সফলতা অর্জন, এই বিষয়টি নিয়ে এবারে শুনবেন একটি সাক্ষাৎকারমূলক আলোচনা। প্রিয় কিষানী মা বোনেরা, আশা করছি সবাই ভালো আছেন। আপনারা সারা দিন নানা রকম কাজে ব্যস্ত থাকেন। কাজের ব্যস্ততার মাঝে আজ একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি, যার নাম আফরোজা খানম মুক্তা। অর্গানিক সাবান তৈরি করে আত্মনির্ভরশীল হয়েছেন তিনি, যে কাজটি কাজের ফাঁকে ফাঁকে আপনারাও করতে পারেন। ছোটবেলা থেকেই নতুন কাজ করতে এবং শিখতে খুব পছন্দ করতেন তিনি। মা, খালা, দাদি, নানি, তারা সব সময় সব ধরনের কাজ খুব নিখুঁতভাবে করতে পছন্দ করতেন। নানা রকম কাজের প্রতি আগ্রহ রয়েছে তার। ঢাকার গোলাপবাগে গড়ে তুলেছেন নিজের প্রতিষ্ঠান শৌখিন কারুশিল্প। আফরোজা কিভাবে অর্গানিক সাবান তৈরি শুরু করেছিলেন শুনবো তার মুখেই। অর্গানিক সাবান তৈরি করা বা কিভাবে এই কাজ শিখলেন?
2: পারিবারিক ভাবে শিখেছি, তাদের দেখে আমিও চেষ্টা করেছি তাদের মতো করার। আমার স্বামী, শ্বশুর বাড়ি সবাই আমাকে কোনোদিনও কাজ করতে নিষেধ করেনি, বরং আরো উৎসাহ দিয়েছেন আমার এই কাজের প্রতি।
0: এই যে অর্গানিক সাবান, এটা নিঃসন্দেহে নতুন একটা উপকরণ যা মেয়েরা ঘরে বসে করছে বা করার চেষ্টা করছে। এই কাজটা আপনি কোথায় শিখেছেন?
2: এই কাজটা আপা আমি দেশের বাইরে শিখেছি। আমি এখানে রান্না শিখাতে গিয়েছিলাম দেশের বাইরে, ওইখানে যে আমার এক স্টুডেন্ট আমাকে অর্গানিক সাবান উপহার দেন, ওই সাবানটা দেখে আমার রাত্রেবেলা ঠিক মতো ঘুম হচ্ছে না। আমি কখন এই সাবানের নিয়মটি শিখব? ছাত্রীর কাছ থেকে জেনে নিলাম সাবান কোথায় ভালো শেখায়, তার কথা মতো চলে গেলাম শিখতে এবং শিখলামও। আমি এখন অর্গানিক সাবান স্বল্প পরিসরে আত্মীয় স্বজন পরিচিতদের কাছে বিক্রিও করছি।
0: কেউ যদি বলে আমি আপনার কাছে সাবান তৈরি শিখতে চাই, পারবেন শেখাতে?
2: আমি এখন নিজেই শিখাতে পারছি।
0: কত ধরনের সাবান আপনি তৈরি করতে পারেন?
2: আপা আসলে সাবানের আইটেম গুনে শেষ করা যাবে না, তবে আমি প্রায় 15 ধরনের সাবান তৈরি করতে পারি। মজার ব্যাপার হলো সাবান সম্পূর্ণ ন্যাচারাল, এর গুণ অনেক। কমলার খোসা, মালটার খোসা, নিম পাতা, তারপর সজনে পাতা, অ্যালোভেরা, মুলতানি মাটি, কাঁচা হলুদ, এইগুলি শুকিয়ে গুঁড়া করে নানান রকম সাবান তৈরি করা সম্ভব।
0: এছাড়া অন্য কোনো বিশেষ পদ্ধতি বা প্রসেস অবলম্বন করেন কি সাবান তৈরি করার ক্ষেত্রে?
2: তিন ধরনের পদ্ধতি অবলম্বন করা যায়। একটা কোল্ড প্রসেস, হট প্রসেস, প্রিওর প্রসেস। সাবানের বেস বিভিন্ন উপকরণ মিশিয়ে তৈরি করা হয়, পিওর অ্যান্ড মেল্ট সব ধরনেরই সাবান তৈরি করা সম্ভব হয়।
0: সবগুলোই কি ভালো মানের হয়?
2: না, কোল প্রসেসটা বেশি ভালো মানের হয়।
0: সাবান তৈরির অন্যান্য যে কাঁচামালগুলো লাগে সেগুলো কোথায় পাওয়া যায় বা কি কি ধরনের কাঁচামাল আপনি ব্যবহার করে থাকেন?
2: সাবান তৈরির বেশিরভাগ অনলাইনে পাওয়া যায়। এছাড়া আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠান উদ্যোক্তা হিসাবে কাজ করতে চান, তাহলে ঢাকার চকবাজার থেকে এই ধরনের কাঁচামাল কিনতে পাওয়া যায়। আর খুব বেশি উপকরণ লাগে না। ক্লিয়ার সোপ বেস, সিনথেটিক কালার, বিভিন্ন ধরনের সাবানের মোল, রবিং অ্যালকোহল, বিভিন্ন ধরনের সুগন্ধি, সাবান তৈরির পাত্র, এগুলি হলেই যথেষ্ট।
0: কতটা সময় লাগে এক একটা সাবান তৈরি করতে?
2: এই সাবান তৈরি করা খুব বেশি সময়ের দরকার হয় না। মোল্ডে ঢেলে 30 সেকেন্ড গরম করে মোল্ডে ঢেলে প্রায় 4 ঘন্টা রেখে দিলেই এই সাবান তৈরি হয়ে যায়।
0: আর কোনো কাজ করেন আপনি?
2: আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মানে সব ধরনের কাজই করে থাকি। রান্নার আমার পেশা হিসাবে নিয়েছি, বিভিন্ন প্রিন্ট মিডিয়াতে আমি প্রতি সপ্তাহে আমার লেখা যাচ্ছে, গণমাধ্যমগুলিতে আমি রান্না হস্তশিল্পের টিচার হিসাবে কাজ করছি, এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের ট্রেনিংগুলি করে থাকি, মেয়েদের শেখাই।
0: আপনার কথা শুনে কিষাণী মা বোনেরা উপকৃত হবে এই আশা ব্যক্ত করে আজ শেষ করছি। একই সাথে আমরা আজকে যে শুনলাম প্রাকৃতিক ও স্বাস্থ্যকর উপাদান দিয়ে কিভাবে ঘরে বসে অর্গানিক সাবান তৈরি করা যায়, যে কাজটা আমরা অনেক কাজের মাঝেও করতে পারি, যা কিষাণী মা বোনেরা নানান কাজের ফাঁকে অনায়াসেই করতে পারবে, শুভকামনা থাকলো আপনার জন্য।
1: শুনছিলেন সাফল্য গাথা পর্বটি। নারী তার আপন মহিমায় উদ্ভাসিত হোক, জীবনযুদ্ধে জয়ী হোক, এমনই প্রত্যাশা সকল নারীর জন্য। বুদ্ধি দিয়ে জীবনে চললে অনেক সমস্যা থেকে সহজেই মুক্ত থাকা যায়। আর তাই তো সাংসারিক জীবনে ও গৃহস্থালির অনেক বিষয় আমাদের সঠিক জ্ঞানের বা বুদ্ধির প্রয়োগে সমাধা করতে হয়। এবারে গৃহস্থালির টুকিটাকি, এই পর্বে আমরা এমনই কিছু বিষয় নিয়ে শুনব সঞ্জিদা হোসেনের কাছ থেকে। চলুন শোনা যাক।
3: কেমন আছেন প্রিয় শ্রোতা বন্ধুরা? আশা করছি সকলে সুস্থ ও ভালো আছেন। চলছে শরৎকাল, মাঝে মাঝে নেমে পড়ছে বৃষ্টি, আর এই বৃষ্টিতে ঘরবাড়ি ও গৃহস্থালির কিছু বাড়তি যত্ন নিতে হয়, কারণ এই সময় স্যাঁতসেঁতে পরিবেশ, মশা মাছি ও নানা ধরনের সমস্যা দেখা দেয়। তাই এই সময়ে গৃহস্থালিকে টিপটপ রাখতে কিছু টিপস শেয়ার করছি। জানালাগুলোতে জালি লাগিয়ে রাখতে পারেন যেন মশা মাছি ঢুকতে না পারে। দেয়াল ও মেঝে স্যাঁতসেঁতে হলে ভিনেগার বা বেকিং সোডা ব্যবহার করুন। ঘরের কোণে জমে থাকা পানি দ্রুত পরিষ্কার করুন, নইলে মশা মাছি বংশ বিস্তার করতে পারে। চাল, ডাল, মশলা এসব এয়ারটাইট কৌটায় রাখুন, যাতে পোকা না ধরে। মাঝে মাঝে রোদে শুকাতে দিতে পারেন। কাপড় ধোয়ার পর ভালোভাবে রোদে শুকাতে না পারলে স্ত্রী করে নিয়ে বাতাসে শুকিয়ে নিলে স্যাঁতসেঁতে গন্ধ হবে না। আলমারিতে ন্যাপথালিন বল বা সিলিকা জেল রাখুন, এতে কাপড়ে ফাঙ্গাস পড়বে না। চামড়ার জুতো হলে ভিজে গেলে খবরের কাগজ দিয়ে শুকিয়ে নিন, আর বৃষ্টির পানিতে ভিজে গেলে ঘরে এসে গরম চা স্যুপ খেলে ঠান্ডা বা জ্বর হবে না। এই সময় খাবার সব সময় ঢেকে রাখুন, তা না হলে মশা মাছি ধরবে, খাবার দ্রুত নষ্ট হয়ে যায়। তাই রান্না করার পর 5-6 ঘন্টার বেশি খাবার বাইরে না রেখে ফ্রিজে রাখতে পারেন। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে আদা চা, লেবু পানি বা ভেষজ পানি পান করুন। বর্ষায় ডেঙ্গু, ম্যালেরিয়া, টাইফয়েড বেশি হয়, তাই প্রতিদিন দিনে ও রাতে বিশ্রাম নেবার সময় মশারি ব্যবহার করুন। শিশুদের খালি পায়ে পানিতে হাঁটতে দেবেন না, এতে সংক্রমণ হতে পারে। ইলেকট্রনিক জিনিস আর্দ্রতা থেকে বাঁচাতে হলে সবসময় ঢেকে রাখুন। ঘরে সবসময় মোমবাতি, ম্যাচ ও টর্চ লাইট রাখুন, কারণ বর্ষায় বিদ্যুৎ চলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। গাড়ি বা বাইক ব্যবহার করলে সপ্তাহে অন্তত একবার ধুয়ে শুকিয়ে নিন, নইলে মরিচা ধরতে পারে। ফ্যানের পাখা মোছার সময় পুরনো মোজা ব্যবহার করলে সহজে ময়লা পরিষ্কার হয়। প্রতিদিন একটু সময় নিয়ে অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেললে ঘর পরিপাটি থাকে। ঘরের দুর্গন্ধ এড়াতে মাঝে মাঝে পানির সাথে ডিটারজেন্ট মিশিয়ে ফ্লোর মুছলে ভালো হয়। আর বাইরে থেকে এলে সবসময় উচিত স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া। বাইরে গেলে সকলে মাস্ক ব্যবহার করবেন। আশা করছি এই টিপসগুলো গৃহিণী বা মা বোনদের সময় বাঁচাবে, পরিশ্রম কমাবে আর ঘরকে করবে পরিপাটি।
1: শ্রোতা বন্ধুরা, কথায় আর গানে আমাদের আজকের অনুষ্ঠান প্রায় শেষের দিকে। এবারে বিদায় নিতে হবে। একটি সুখী সুন্দর জীবনের স্বপ্ন আমাদের সবার, তাই আসুন জীবনকে নিরাপদ ও উন্নত করতে ইতিবাচকভাবে জীবনযুদ্ধে জয়ী হই, ভালোবাসি নিজেকে আর পাশে থাকা মানুষদের, যথার্থ দেশাত্মবোধে সমৃদ্ধ হোক আমাদের অন্তর। ভালো থাকবেন সবাই। আজকের কিষাণ বধু অনুষ্ঠানটির গ্রন্থনা ও উপস্থাপনায় ছিলাম শাহনাজ পারভীন, শব্দগ্রহণ ও সম্পাদনায় আলী আহমদ, তত্ত্বাবধানে খালেদা পারভীন, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রনিয়া সুলতানা।
4: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন গ্রামীণ মা বোনদের জন্য তথ্য ও বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান

বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন উচ্চাঙ্গ সঙ্গীত, এতে আহির ভৈরব রাগে খেয়াল শুনবেন। শিল্পী আমিন আখতার সাব্বানি, তবলায় অরুণচন্দ্র দাস।

Da ba da ba ba ba da ba da ba ba ga ma ga re da re ni da ni da.

0: এতক্ষণ আহির ভৈরব রাগে খেয়াল শুনলেন। শিল্পী ছিলেন আমিন আখতার সাদমানি, তবলায় অরুণ চন্দ্র দাস।
1: ডেঙ্গু ও চিকুনগুনিয়া ভাইরাস জনিত জ্বর, যার বাহক এডিস মশা। এডিস মশা বাসা বাড়ির ভেতরে যেখানে সেখানে পড়ে থাকা পরিষ্কার পানিতে ডিম পাড়ে। জ্বর হলে আতঙ্কিত কিংবা ভীত হবেন না, ডাক্তারের পরামর্শ নিন। জ্বর ও মাথা ব্যথা করলে কেবল প্যারাসিটামল খান। আর হ্যাঁ, জ্বর হলে কিন্তু অবশ্যই মশারি টানাতে ভুলবেন না।
2: বাংলাদেশ বেতার, আজ রাত একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যা 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশের দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 74%, সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:41, সূর্য অস্ত যাবে 6:13। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
3: বাংলাদেশ বেতার, ওয়েদার ফোরকাস্ট রেড বাই লালা আরিয়ানি হোসেন। Met Office forecast for the inland river port valley till 1 a.m. says that there is no warning and no signal to be wasted. Now, forecast for the entire country remain in effect till 6 p.m. tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind may expected at places over Rangpur, Rajshahi, Dhaka, Mawansing, Khulna, Borishal, Chattogram and Sylhet Division. Meanwhile, moderately heavy shower may expected at places over the country. Day and night temperature may remain nearly unchanged over the country. Highest temperature of the country today as recorded in Rajshahi 34.5 degrees Celsius, lowest at Sylhet 23.5 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 34 degrees Celsius, minimum 26.6 degrees. Humidity recorded in air at 9 a.m. 74%, at 6 p.m. 67%. The sun rises over Dhaka tomorrow at 5:41 a.m. sets at 6:13 p.m. That's the end of the weather report for this time.
0: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হচ্ছে। বাংলাদেশ বেতার, ঢাকা।

বাংলাদেশ বেতার ঢাকা, পরবর্তী সময়ের ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সন্ধ্যায় 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার। সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যায় 7:30। রাত 9:05 বেতার ম্যাগাজিন উত্তরণ। নির্বাচিত নজরুল সঙ্গীতের গবেষণামূলক গ্রন্থিত অনুষ্ঠান দোলন চাঁপা শুনবেন রাত 10:00। জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ গীতি আলেখ্যা শুনবেন রাত 10:30। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সাতসুরে বাঁধা শুনবেন রাত 10:00। এবার এফএম এর অনুষ্ঠান। এফএম 92.5 সন্ধ্যা 7:00-11:00 পর্যন্ত শুনবেন বিনোদনমূলক অনুষ্ঠান। পরবর্তী সময়ের অনুষ্ঠান পরিচিতি শুনলেন।

বাংলাদেশ বেতার ঢাকা। আমাদের অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল 5ই সেপ্টেম্বর শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলা।

0: ডিভিডি এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার করা হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
1: এবার শুনবেন আরো একটি অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আগামী 7 সেপ্টেম্বর সোমবার বেলা 2:20 থেকে বেলা 3টা পর্যন্ত ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, বাংলাদেশ বেতার ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার ঢাকা এবং একই সাথে বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে সরাসরি সম্প্রচার করা হবে স্বাস্থ্য বিষয়ক ফোন ইন অনুষ্ঠান রোগ জিজ্ঞাসা। এবারের বিষয় ডিপ্রেশন, মন খারাপ নাকি সত্যি রোগ? এ বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেবেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ গোলাম রব্বানী, সাবেক পরিচালক জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতাল। আপনারা 01553841500 নম্বরে ফোন করে সরাসরি কথোপকথনের মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সঞ্চালনায় থাকবেন ডাক্তার রেজাউল আলম খান এবং ইয়াসমিন আক্তারের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করবেন মোহাম্মদ হাসনাতুল আজম। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।

0: অসাবধানতাই অগ্নিকাণ্ডের প্রধান কারণ। আগুনের ব্যবহারে সতর্ক হন। অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে রক্ষা পেতে অগ্নি সচেতন হন এবং আগুন প্রতিরোধ ব্যবস্থা জোরদার করুন। রান্না শেষে চুলার আগুন নিভিয়ে ফেলুন। ছেলেমেয়েদের আগুন নিয়ে খেলতে দেবেন না। বিড়ি বা সিগারেটের জ্বলন্ত টুকরো যেখানে সেখানে ফেলবেন না। বিড়ি সিগারেটের নিক্ষিপ্ত জ্বলন্ত টুকরো অগ্নিকাণ্ডের অন্যতম কারণ। তাই ধূমপান পরিহার করুন, মশার কয়েল ব্যবহারে বিশেষ সতর্ক থাকুন।
1: বাংলাদেশ বেতার ঢাকায় একটি জনসচেতনতামূলক বার্তা। 22 আগস্ট থেকে শুরু হয়েছে মুখে খাওয়া কলেরা টিকা ক্যাম্পেইন। প্রথম রাউন্ড চলবে 21 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এক বছর ও ততোধ্য বয়সী সকল ব্যক্তিরা গর্ভবতী মা ব্যতীত মুখে খাওয়া এই কলেরা টিকা নিতে পারবেন। টিকা নিতে উপযুক্ত নাগরিকদের vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে নিবন্ধন করতে হবে। কিউআর কোড স্ক্যান করেও নিবন্ধন করা যায়। মনে রাখবেন, নিবন্ধনের মাধ্যমে জাতীয় স্বাস্থ্য আইডি NHID কার্ড তৈরি করা যাবে, যা ভবিষ্যতে ডিজিটাল স্বাস্থ্যসেবা গ্রহণে সহায়ক হবে। আজই নিজে ও প্রিয়জনকে কলেরা থেকে সুরক্ষিত রাখতে বিনামূল্যে টিকা দিন। জনসচেতনতামূলক বার্তাটি শুনলেন।

0: বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরেই শুনবেন স্থানীয় সংবাদ।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার ঢাকা, সংবাদ পড়ছি মৌসুমী ঘোষ। যথাযথ ধর্মীয় আচার বিধি আনন্দ উৎসবের মাধ্যমে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করেছেন ভগবান শ্রী শ্রী কৃষ্ণের জন্মতিথি ও শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন ও সৃষ্টের পালনের যুগে যুগে পৃথিবীতে অবতীর্ণ হন। জন্মাষ্টমী উপলক্ষে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণীতে বাংলাদেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এদিকে শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে গীতাযজ্ঞ, ঐতিহাসিক জন্মাষ্টমী মিছিল ও শ্রীকৃষ্ণ পূজার আয়োজন করা হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে আজ ছিল সরকারি ছুটি। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন সহ বেসরকারি রেডিও ও টিভি চ্যানেল সমূহ এ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে। এদিকে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরা

0: এবং মানিকগঞ্জ, নরসিংদী, নারায়ণগঞ্জ, গাজীপুর সহ দেশের বিভিন্ন জেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী পালিত হয়। এ উপলক্ষে সাভার, আশুলিয়া ও ধামরায় পৃথক বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে আলোচনা সভা ও পূজা অর্চনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। নরসিংদীর পলাশ উপজেলার সঙ্গে জেলা শহরের যোগাযোগ সহজ এবং আরও উন্নত করার লক্ষ্যে প্রায় 108 কোটি টাকা ব্যয়ে 8 কিলোমিটার সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। ঘোড়াশাল, জিনারদি, দগুড়িয়া, বাসাইল, তরোয়া হয়ে নরসিংদী রেল স্টেশন পর্যন্ত এই সড়ক নির্মাণ করা হবে। স্থানীয় সরকার, প্রকৌশল অধিদপ্তর অল্প কিছুদিনের মধ্যেই প্রকল্পটির নির্মাণ কাজ শুরু করবে বলে আশা করা হচ্ছে। সড়কটি নির্মিত হলে পলাশের সঙ্গে জেলা শহরের যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। পাশাপাশি ব্যবসা বাণিজ্য, শিক্ষা এবং চিকিৎসা সেবায় ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। রাজবাড়ী জেলা শাখার স্কাউটসের বিশেষ কাউন্সিল সভা আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় বাংলাদেশ স্কাউটসের কার্যক্রম, সাংগঠনিক বিষয় সহ জেলার স্কাউটিং কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক, স্কাউটসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। রাজবাড়ী সদর উপজেলায় চলতি অর্থ বছরের রাজস্ব খাতের আওতায় প্রাতিষ্ঠানিক ও উন্মুক্ত জলাশয়ে আজ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সদর উপজেলা পরিষদের পুকুরে উপজেলা মৎস্য কর্মকর্তা পোনা অবমুক্ত করে এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির আওতায় উন্মুক্ত জলাশয় ও মাছের পোনা অবমুক্ত করা হয়। এর মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের জীববৈচিত্র্য সংগঠন এবং স্থানীয় জনগণের মাছের চাহিদা পূরণে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজায়নের লক্ষ্যে গাজীপুরের শ্রীপুরে শিক্ষার্থীদের মাঝে আজ বিনামূল্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে উপজেলার মাওনা ইউনিয়নের স্থানীয় স্কুল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শিক্ষার্থীদের মধ্যে জাম গাছের চারা বিতরণ করা হয়। আয়োজকরা জানিয়েছেন, এ কর্মসূচির আওতায় ইতিমধ্যে ইউনিয়নের বিভিন্ন বিদ্যালয়ের প্রায় 3,000 শিক্ষার্থীর মধ্যে ফলদ গাছের চারা বিতরণ করা হয়েছে। নরসিংদীতে দিন দিন বাড়ছে বিলাতি ধনিয়া পাতার আবাদ। কম খরচে বেশি লাভ এবং বাজারের ক্রমবর্ধমান চাহিদা থাকায় জেলায় বেলাবুর, শিবপুর ও মনোহরদী উপজেলায় কৃষকরা এখন এই পাতা চাষে বেশ আগ্রহী। ধনিয়া পাতার আকার, স্বাদ ও গন্ধে অনন্য এই মশলা জাতীয় উদ্ভিদ এখন জেলার অন্যতম সম্ভাবনাময় কৃষিপণ্য হিসেবে পরিচিতি পেয়েছে। আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.6 ডিগ্রি সেলসিয়াস। সকাল 9টায় বাতাসের আর্দ্রতা ছিল 74% এবং সন্ধ্যে 6টায় 67%। আগামীকাল ঢাকার সূর্যোদয় 5:41 এবং সূর্যাস্ত সন্ধ্যে 6:13। স্থানীয় সংবাদ শেষ হলো, এরপর আমাদের খেলাধুলার খবর প্রচারিত হবে রাত 8:05।
1: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার, মাটি আমার।
2: আসসালামু আলাইকুম।
3: ওয়া আলাইকুম আসসালাম।
4: আসো আসো জুরিনাবু, কেমন আছো? কও।
2: আসি ভালোই আছি, তো মনটা বেশি ভালো না
4: কেন রে ভাই?
2: আর কি বলবো, চারিদিকে যে জর্জারি শুরু হয়েছে, আমাদের ফাতেমাবু তা দুই দিন ধরে জ্বরে বেহুশ, এখন চিন্তা করতেছে আর দেরি করা যাবে না, এখন টেস্ট করতেছে।
4: সুকিনাবু
5: এই তো আছি, ভালো আছি।
4: আর এদিকে হইলাম গো বাবি, দেখো আসুর এমন একটা জিনিস, এটা মনে হয় যে ও যে কি জানি করি নাই, কি জানি হয় নাই, একটা ভিতরে একটা ই থেকে যায়, তারপর যখন আসরে আসি শান্তি লাগে যে একটা আসরে আইলাম সবার সাথে কথা কইতেছি। কৃষিজীবী ভাই বোন শ্রোত বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাকে ওই আসরটা শুনতেছেন, আশা করি আপনারা পরিবারের সবাই নিয়ে ভালো আছেন, সুস্থ আছেন, এই আশাটাই আমরা করি যে আপনারা সবাই সুস্থ থাকেন। আর একটা জিনিস, এই যে ডেঙ্গু জ্বরের থেকে আপনারা যাতে মুক্ত থাকে সেই বিষয়ে আপনাদের সচেতন হইতে হইব, তাই না? আমরা প্রত্যেক দিন আসলে কিন্তু এই ডেঙ্গু জ্বরের বিষয় আলোচনা করি, কিভাবে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করতে হইব,
2: কিভাবে এডিস মশা দমন করব,
4: এই বিষয়টা কিন্তু আপনারা যদি আমাদের পরামর্শ অনুযায়ী যে আপনার কোনো আশা করা যায় যে আপনারা ডেঙ্গু জ্বর থেকে একটু রেহাই পাবেন আর কি। মশারি টানে ঘুমাইতে হইব, তারপরে ওই যে ট্রেনের ভিতরে
2: ফ্রিজের পেছনে যে পানি থাকে ওইটাও পরিষ্কার করতে হবে, বাড়ির আশপাশে ঝোপঝাড় থাকে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলতে হবে।
4: আর ওই যে পানি জমে থাকে অনেক সময়,
2: অনেক সময় পানি জমে থাকে,
4: মাঝে মাঝে বৃষ্টি হইতেছে, ওই এক জায়গা থেকে তুমি মাটি কাইটে নিয়ে কিছু কাজ করলা, ওই যে
2: গাছের কোটর বা ওই যে টায়ার যেখানে পানি জমার সম্ভাবনাটা থাকে সেইগুলো খেয়াল রাখতে হবে।
4: আবার মজা করে যখন ডাবটা খাও
2: ওইটাই
4: ফেলে ফেলানো যাবে না।
5: নগর শহরে তো বেশি সমস্যা, বাড়ির নিচে গ্যারেজের নিচে পানি থাকে,
4: বোতল টোতল পাওয়া যেতেছে গ্রামের ভিতরে, ফলে রাখতেছে বৃষ্টি পানি ওর ভিতরে ঢুকতেছে,
2: সব কান খোলা রাখতে হবে,
4: সাবধান থাকতে হইব। ডেঙ্গু জ্বর প্রতিরোধে আমাদের এডিস মশা দমন করতে হবে, এইটাই আমাগো একমাত্র প্রতিজ্ঞা, তাই না? তাহলে আসো আমরা আসরে কাজ শুরু করি। তো এই পানি কচুর উৎপাদন প্রযুক্তি,
5: পানি আবার কি ভাই, প্রযুক্তি তো জানি না,
2: হ্যাঁ পানি কচু তার আবার প্রযুক্তি,
6: কচু খাই মজা লাগে খাই,
4: আপনাদের চাষ করি লাগে থুই,
5: কোন সময় ভালো হয়
4: কচু হয় বড় হইলো খাইলাম, কিন্তু এই যে পানি কচুর উৎপাদন প্রযুক্তি এই সম্পর্কে তোমাদের খুব একটা আমাকে বিশেষ করে আমরা যারা ধারণাটা নাই, তাহলে আজকে আমরা এই পানি কচুর উৎপাদন প্রযুক্তির একটা ধারণা নিব আজকে। এই বিষয়ে আমাদের বলতেছেন ফারহানা হক, উপপরিচালক সরজমিন উইং, খামারবাড়ি ঢাকা। তাহলে আসো আমরা এই পানি কচুর উৎপাদন প্রযুক্তির বিষয়ে ওনার কাছ থেকে ভালো করে শুনি, তারপরে পরে কথা কই।
2: আচ্ছা শুনি।
7: পানিকচু এবং এর লতি শাক অত্যন্ত পুষ্টিকর একটি সবজি যা আমাদের স্বাস্থ্যের জন্য দারুণ উপকারী। এবং এই যে পানিকচু, এই পানিকচুতে প্রতি গ্রামে দেখা যাচ্ছে যে ক্যালসিয়াম, লৌহ, শর্করা, ভিটামিন এবং খাদ্যশক্তি প্রচুর পরিমাণে থাকে। সেই হিসেবে দেখা যায় যে ক্যালসিয়াম থাকে প্রতি 100 গ্রামে 227 মিলিগ্রাম, লৌহ থাকে 10 মিলিগ্রাম, শর্করা 6.8 গ্রাম, প্রোটিনও থাকে হচ্ছে 3.9 গ্রাম, আর ভিটামিন তো পর্যাপ্ত পরিমাণে থাকে, ভিটামিন এ, বি এবং সি, এবং খাদ্য শক্তিও প্রচুর পরিমাণে পাওয়া যায় কচু থেকে। আর তাছাড়া দেখা যাচ্ছে যে আমাদের রক্ত শূন্যতা প্রতিরোধে বা হাড় ও দাঁত শক্ত করতে এবং হজম শক্তি বৃদ্ধি ও কোষ্ঠকাঠিন্য দূর করতে এই পানি কচুটা অনেকটা মানে খুবই কার্যকর একটা সবজি আমাদের জন্য। তো এই পানি কচুটা আমাদের দৃষ্টিশক্তিও ভালো রাখে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেহেতু এখানে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই কার্যকর এবং ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখতেও কিন্তু প্রচুর পরিমাণে ভূমিকা রাখে এই পানি কুচু। সহজে এটা পানি ঘাটতি পূরণ করতে সাহায্য করে। আর আমাদের দেশে পানি কুচুর বেশ কতগুলি আধুনিক জাত রয়েছে, যেমন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে কিছু আধুনিক জাত উদ্ভাবিত হয়েছে, যেমন বাড়ি কচু পানি কুচু ১, বাড়ি পানি কুচু ২, বাড়ি পানি কুচু ৩, আরেকটা হচ্ছে যে বাড়ি পানি কুচু ৭। যেমন এটি কন্দ বা রাইজোম উৎপাদনের জন্য একটি বিখ্যাত এবং এটি গলা চুলকায় না। সাধারণত দেখা যায় যে আমরা যে পানি কুচুর জন্য যে জমি ও মাটি নির্বাচন করি সেটা হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ পলি দোয়াশ এবং এঁটেল দোয়াশ মাটি। দেখা যাচ্ছে যে পানি কচুর জন্য সবচেয়ে ভালো এই দুইটি মাটি। আর জমিটা হতে হবে মাঝারি উঁচু থেকে উঁচু জমি, যেখানে সহজে পানি ধরে রাখা যায় বা জমে থাকে, এমন জমি নির্বাচন করতে হবে। আর কখন আমরা এই পানি কুচুটা রোপণ করব, দেখা যাচ্ছে যে আগাম ফসলের জন্য কার্তিক মাস মধ্য অক্টোবর থেকে মধ্য নভেম্বর এবং নাবি ফসলের জন্য ফাল্গুন চৈত্র মাস উপযুক্ত। এই পানি কুচুর যখন আমরা এটা চারাগুলি লাগাবো তখন সারি থেকে সারি দূরত্ব ৬০ সেন্টিমিটার আর চারা থেকে চারা দূরত্ব ৪৫ সেন্টিমিটার রাখতে হবে। আর যখন পূর্ণাঙ্গ কচু গাছের এটা লাগানোর পদ্ধতিটা কেমন, যে চার থেকে ৬টি পাতা বিশিষ্ট ছোট এবং সতেজ আকারের চারা বীজ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। রোপণের সময় চারা নিচের দিকে যে পুরোনো শিকড় এবং উপরের দিকে দু একটি পাতা রেখে বাকি সব পাতা কেটে ফেলতে হবে। জমি ভালোভাবে কাদা করে ৫ থেকে ৬ সেন্টিমিটার গভীরে চারা রোপণ করতে হয়। যেহেতু পানি কুচু একটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ফসল, সেক্ষেত্রে এখানে ভালো ফলনের জন্য আমরা জমি তৈরির শেষ চাষের সময় এবং পরবর্তী নিম্নলিখিত যেমন জৈব সার, টিএসপি, এমওপি, জিপসাম, ইউরিয়া এগুলো সার ব্যবহার করতে হয়, এটা জমি তৈরির শেষ সময়ে। যেমন আমরা জৈব সার ৫০ কেজি, এটা হচ্ছে প্রতি শতকে, টিএসপি ৫০০ গ্রাম, এমওপি ৭৫০ গ্রাম, জিপসাম ৪০০ গ্রাম আর ইউরিয়া ৬০০ গ্রাম। ২ থেকে ৩ কিস্তিতে আমরা প্রথম কিস্তিটা হচ্ছে রোপণের ২০ থেকে ২৫ দিনের মধ্যে আমরা দিতে পারি। পরিচর্যা কিভাবে করবো, এটা পরিচর্যার ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন পানি ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ পানি কুচুর গোড়ায় সবসময় ছিপছিপে পানি ধরে রাখতে হয়। লতিরাজ যেটা আমাদের পানি কুচুর জাত সেটার জন্য হচ্ছে দাঁড়ানো পানের গভীরতা সাধারণত দেখা যায় ৮ থেকে ১০ সেন্টিমিটার হওয়া দরকার। আর কচুর ভালো বৃদ্ধির জন্য মাঝে মাঝে দাঁড়ানো পানি নাড়াচাড়া করে দিতে হবে এবং কয়েকবার পানি শুকিয়ে নিয়ে আবার নতুন করে পানি দিতে হয়। আর গাছের গোড়ায় যে চারা ছাটাই করতে হয়, মানে মূল কাণ্ড ছাড়া অন্য যে কোনো ছোট ছোট চারা বা সাকার গজাবে সেগুলো নিয়মিত কেটে ফেলতে হবে যাতে মূল গাছটি পুষ্টি পায়। আর হচ্ছে যে পানি কুচিতে সাধারণত রোগ বেলায় যা দেখা যায় সেটা হচ্ছে যে পাতা ঝলসানো রোগ হয়, এটি একটি কচুর প্রধান রোগ। দেখা যায় যে এই রোগটা হলে বেগুনি বা বাদামি দাগ পরে পাতা ঝলসে যায়। আর প্রতিকারের জন্য আমরা এটা ১৫ দিন পর পর ২ থেকে ৩ বার ম্যানকোজেব বা রিডোমিল গোল জাতীয় ছত্রাকনাশক স্প্রে করতে পারি। পোকার আক্রমণ দেখা দিলে তখন যেটা লেদা পোকা সেটা পাতা তুলে মানে এটা হাত দিয়ে মেরে ফেলতে হবে, অথবা সাইপার মেথ্রিন গ্রুপে কীটনাশক ব্যবহার করা যেতে পারে। আর ফসল সংগ্রহ আমরা করব সাধারণত চারা রোপণের ৪৫ থেকে ৭৫ দিনের মধ্যে লতি তোলা শুরু হয় এবং চারা রোপণের ১৪০ থেকে ১৮০ দিনের মধ্যে মূল পানি কচু বা কাণ্ড সংগ্রহের উপযোগী হয়।
4: হ্যাঁ, আমরা শুনলাম পানি কুচুর উৎপাদন প্রযুক্তি,
6: দেখলাম গলা চুলকায় না কত নতুন প্রযুক্তি।
5: ওই যে দেখো পানি জমে থাকলে পাও দিয়ে নারায় সারায় পানি টেনে সরাই দেওয়া লাগবো, কত কিছু
6: একটা গানের ব্যবস্থা করো, কত কিছু শুনলাম আমি তো এইটাই চিন্তা করতেছি কত কিছু করলো আমরা এগুলো জানতাম না, জানলাম এই যে চিন্তা করলাম এখনো কিন্তু আমি আর বসে থাকতে পারবো না গান শোনাতে।
4: আচ্ছা ঠিক আছে, গান শুনতে চাইতেছো সবাই, আমার তো শুনতে ইচ্ছে
6: করছে,
4: তোমাকে নিয়ে আসো একসাথে গান শুনি। আজকে এই গানটা হলো তোমার কৃষি বিষয়ক গান, শিল্পী বাবু সরকার, গীতিকার গোলাম সরোয়ার সলক, সুরকার রফি মোহাম্মদ খান। আসো আমরা গানটা শুনি।
6: আচ্ছা শুনি।

0: হ্যাঁ, আমরা কৃষি বিষয়ে গানটা শুনলাম, খুব
1: ভালো লাগলো।
0: তো আসো, আমাদের আসরে আরেকটা বিষয় আছে, আমরা তো মাছ চাষ করি পুকুরে, তাই না? তো এই মাছ চাষে পুকুরের ব্যবস্থাপনা করতে হবে, খালি মাছ চাষ করলেই না, এই পুকুরে কিভাবে কি ব্যবস্থা করতে হবে মাছ চাষের জন্য, এই বিষয়ে একটা আলোচনা আছে। এই আলোচনাটা করতেছেন মোহাম্মদ মাসুদ রানা, সহযোগী অধ্যাপক, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা। তো এই মাছ চাষে পুকুরের ব্যবস্থাপনা, এই বিষয়ে আসো আমরা শুনি।
1: আচ্ছা শুনি,
2: আচ্ছা শুনি।

আপনারা জেনে খুশি হবেন আপনাদেরকে আমরা আজকে আধুনিক মাছ চাষের যে পুকুর ব্যবস্থাপনা সেটি সম্পর্কে আলোচনা করব। কারণ একটি পুকুর যদি সুন্দরভাবে ব্যবস্থাপনা শুরুতেই না নেওয়া হয় তাহলে চাষকালীন সময়ে মাছ কিন্তু বিভিন্ন ধরনের রোগবালাইয়ের সম্মুখীন হয়, যেটি প্রতিরোধ করা বা প্রতিকার করা চাষির পক্ষে কিন্তু খুব কষ্টসাধ্য হয়ে পড়ে এবং চাষিকে ভাই কিন্তু লোকসানের সম্মুখীন হতে হয়। তো আসুন আমরা জেনে নিই আমাদের আধুনিক মাছ চাষের পুকুর ব্যবস্থাপনা কিভাবে করতে হয়। শুরুতেই আপনাকে চিন্তা করতে হবে মাছ হলো একটি প্রাণী, সেই প্রাণীর জন্য ঠিক যে যে প্যারামিটারগুলো প্রয়োজন, যেমন পিএইচ, অক্সিজেন, অ্যামোনিয়া, কোনটার লেভেল কত রাখা প্রয়োজন এটি আমরা জানতে হবে, না হলে কিন্তু আমরা তার পরিবেশ যথাযথ দিতে পারবো না। মাছ একটি প্রাণী, তার জন্য সেইভাবে চিন্তা যদি করি আমরা তাহলে আমরা চাষকালীন সময়ে বিভিন্ন ধরনের বিপদাপদ এড়িয়ে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, যেটি আমাদের কাঙ্ক্ষিত মুনাফা অর্জনে সহায়ক হবে। শুরুতে আপনাকে একটি পুকুর নির্বাচন করতে হবে, যে পুকুরটি সাধারণত চাষের পুকুর যদি আমরা 50% মধ্যে হয় এটি মোটামুটি একটি আদর্শ পুকুর, চাষের পুকুর ধরে নেওয়া হয়, এবং এই পুকুরটি বাসা বসত বাড়ির নিকটে এরকম হলে সেটি আমরা আদর্শ পুকুর বলছি না, কারণ এটি যদি বসত বাড়ির নিকটে হয় তাহলে বিভিন্ন ধরনের বসত বাড়ির বর্জ্য সেই পুকুরে পতিত হওয়ার সম্ভাবনা থাকে। সাধারণত একটু খোলামেলা জায়গায় যদি হয় সেটি ভালো হবে, এবং এখানে চিন্তা করতে হবে দিনের কমপক্ষে 1/3 সময় যেন সূর্যের আলো পায় এরকম একটি পুকুর নির্বাচন করতে হবে। পুকুরের তলদেশের কাদা সেটি যেন দোআঁশ বা বেলে দোআঁশ হয়, সেটি চাষের জন্য খুবই উপযোগী। তো এরকম একটি পুকুর নির্বাচন করার পরে আপনাকে কয়েকটি ধাপ অবলম্বন করতে হবে। প্রথম ধাপটি হচ্ছে পুকুরের আগাছা নির্মূল করা। পুকুরের পাড়ে বা পুকুরের অভ্যন্তরে যদি কোনো ধরনের আগাছা থাকে সে আগাছাগুলোকে তুলে ফেলা। দ্বিতীয়ত, পুকুরে যদি রাক্ষসে মাছ থাকে বা অবাঞ্ছিত মাছ থাকে, রাক্ষসে মাছ কোনগুলি, যে মাছগুলি আপনি চাষ করতে চাচ্ছেন না বা যে মাছগুলো আপনার মাছের পোনা খেয়ে ফেলতে পারে, যেমন রাক্ষসে স্বভাবের, যেমন শোল, বোয়াল, এই জাতীয় মাছগুলো যদি পুকুরে থাকে তাহলে সেটিকে আপনাকে জাল টেনে তুলে ফেলতে হবে, অন্যথায় আপনাকে রোটেনন, এটি এক ধরনের পাউডার যেটি প্রয়োগ করলে মাছের শ্বাসরোধ করে মাছ মারা যাবে, যে মাছটি খাওয়া যাবে এটি প্রয়োগ করতে হবে। প্রয়োগ করে আপনাকে পুকুর থেকে এই অবাঞ্ছিত এবং রাক্ষসে মাছ নিধন করতে হবে। পরবর্তীতে আপনাকে যেটি করতে হবে পুকুরে পর্যাপ্ত পানির ব্যবস্থা করতে হবে। সাধারণত মাছ চাষের জন্য আমরা 5-6 ফিট কমপক্ষে পানির একটা লেভেল যেন থাকে এটি আমরা পরামর্শ প্রদান করে থাকি। তো এটি আপনার করতে হবে। করার পরে আপনার পুকুরে চুন প্রয়োগ করতে হবে এবং সার প্রয়োগ করতে হবে। চুন প্রয়োগ করবেন সাধারণত 1/5% পুকুর প্রস্তুতির সময় 1 কেজি করে এবং পুকুরের চাষকালীন সময় 1/2 কেজি করে প্রতি মাসে একবার। তো যদি বেলে দোআঁশ মাটি হয় বা দোআঁশ মাটি হয় সেক্ষেত্রে আপনি পুকুর প্রস্তুতির সময় 1 কেজি চুন ব্যবহার করবেন 1% প্রতি, আর যদি এঁটেল মাটি বা যদি লাল মাটি হয় সেক্ষেত্রে আপনি 2 কেজি পর্যন্ত ব্যবহার করবেন। এরপরে আপনি দেখবেন পুকুরের প্রাকৃতিক খাদ্য তৈরির জন্য আপনাকে কিছু সার প্রয়োগ করতে হবে। সেই সার হিসেবে আমরা সাধারণত ইউরিয়া, যেটি নাইট্রোজেন সমৃদ্ধ সার, সেটি ব্যবহার করার পরামর্শ প্রদান করি। ইউরিয়া সাথে আমরা টিএসপি ব্যবহার করি। ইউরিয়া 350 গ্রাম প্রতি শতাংশে এবং টিএসপি 350 গ্রাম প্রতি শতাংশে আমরা ব্যবহার করব। তাহলে আমাদের প্রাকৃতিক খাদ্য উৎপাদন হবে। তো আমরা সার দেওয়ার সাধারণত 1 সপ্তাহের মধ্যে আমরা পুকুরে পানি পরীক্ষা করে থাকি। একটি গ্লাসের মধ্যে নিয়ে কাঁচের গ্লাসে সূর্যের আলোর দিকে বিপরীত দিকে ধরে আমরা দেখি এখানে সবুজ কোনো দানা বা কোনো প্রাণীকোনা দেখা যায় কিনা। যদি মনে হয় পুকুরে প্রাকৃতিক খাদ্য উৎপাদিত হয়েছে তখন আমরা মাছ ছাড়ার জন্য পুকুরটি বা মজুত করার জন্য উপযুক্ত বলে মনে করি। ঠিক তখনই আমরা একটা ভালো হ্যাচারি থেকে বা ভালো নার্সারের কাছ থেকে যে মাছটি আমি চাষ করতে চাচ্ছি সে মাছের গুণগত পোনা সংগ্রহ করে আমাকে পুকুরে মজুত করতে হবে। এভাবে যদি আমি পুকুর প্রস্তুত করে থাকি তাহলে কিন্তু আমি দেখা যাচ্ছে আমাদের চাষকালীন সময়ে আমার কিন্তু পুকুরে আগে থেকে প্রতিরোধ নেওয়ার কারণে আমার পুকুরে কিন্তু রোগবালায় মাছে কিন্তু রোগবালায় কম হবে, যেক্ষেত্রে আমি আমার যে কাঙ্ক্ষিত উৎপাদন সেটি পাবো এবং কাঙ্ক্ষিত লভ্যাংশ বা মুনাফা পাবো, এবং যেটি আমার জন্য আমার যে এই প্রজেক্ট সেটি সফল হতে অনেকাংশে ভূমিকা রাখবে।

0: ওই মানকা
1: যে
0: জালের ওই পাতলে কিনারের মাথা উঁচা করে ধর, নইলে বড় কাতলাটা ফালদা জালের বাইরে পানিতে যাইব গা যত সব।
1: আপনি চিন্তা করেন না, ওই বাঁশের খোঁটাটা আমার হাতে একটু আগে দেন দেখি।
0: দিতাছি, একটু সবুর কর। এই ল
1: দেন দেন।
0: ওই খোঁটার চোখা মাথা মাটির কেদায় গাইরা দে, আর পানির উপরের মাথায় বাঁশের গিট্টু বরাবর জালটা আটকাইয়া দুই হাত দিয়া বাইন্ধা দে।
2: বাজান বাজান, ও বাজান, মা তোমার একটা কথা শুনাইতে কয়, তাড়াতাড়ি বাড়িতে চলো।
0: কিসের মধ্যে কি, এই কাজের সময় আবার কি কথা? তোরে কিছু কয় নাই মা টুকটুকি?
2: কইছে, তয় আমারে নিষেধ করছে কইতে।
0: ঠিক আছে, তুই কইস না, তয় আমি বুঝছি।
2: কি বুঝছো বাজান?
0: তা তোর হই না কাম নাই, তুই খালি তোর মায়েরে ক গিয়া যে বাজান তোমারে বড় খাড়িটা দিতে কইছে, তুই এখন যা।
2: আইসা যাইতাছি।
0: ওই মাইঙ্গা
1: যে
0: জালের তোর দিকের মাথাটা উঁচা করে ধরে রাখ। আর ওই আইনাল মিয়া
1: যে কোন,
0: তুমি তোমার দিকের মাথা নিচে রাখো, তাইলে সব মাছ তোমার দিকে যাইবো।
1: আচ্ছা আইনাল ভাই, মাছের খাড়িটা তোমার কাছাকাছি আইনা পারে রাখো।
0: আর হ্যাঁ দেখো, মাছের দাবা দাবিতে খাড়ি যেন কাইতুয়া না পরে।
1: আচ্ছা
0: আর শোনো, সবচাইতে যে কাতলটা ধরা পড়বো, তুমি দুই হাত দিয়া শক্ত করে ধইরা সেটারে পারে নিয়ে আইসো। বুঝছো তো, বাড়িতে বড় মেয়ের জামাই আইছে।
1: ও তাইলে তো আজ বাড়িতে খাওয়া দাওয়া ভালোই হইব, কিন্তু আমরা কি?
0: তোরা ঠিক মতো মাছগুলো খাড়িতে বর, তোরাও বাদ যাবি না।
1: আলহামদুলিল্লাহ। আইনাল ভাই, মাতবরের কথার মর্ম কিছু বুঝছাও?
0: মাইঙ্কা কথা কম নাকি
1: কাজ বেশি? আইনাল ভাই তুমি এখন মাছগুলা বাছাই করো, বড়গুলা বড় খাড়িতে আর ছোটগুলা অন্য খাড়িতে।
0: মাইঙ্কা সবচেয়ে বড় কাতলাটা ওজন দে দেখি কয় কেজি হয়।
1: ওইটা মনে হয় আড়াই কেজি হইব।
0: আরে তুই দাড়ি পাল্লে ওজন দেশ না কেন?
1: মাতবর সাহ দেহেন, দুই কেজি সাড়ে পাঁচশো গ্রাম, আমার আন্দাজটা ঠিক হইল না?
0: ঠিক আছে, তুই দৌড় দিয়া এখন মাছটা বাড়িতে আমার গিন্নির কাছে দিয়া দেহেশ, মাছটা আবার লাভ দিয়া খারিদ থেকে যেন কইরা না যায়।
1: আচ্ছা আমি জামু আরামু। যা যা।
0: আইনাল মিয়া
1: কোন,
0: তুমি পুকুর থেকে কিছু ছোট কচুরি বানা আনো দেখি।
1: আনতাছি। মাদবর সাহ আমি এখন বড় পাল্লা দিয়া পাঁচটা খাড়ির সবগুলো মাছই ওজন দেই, দেহি মোট কত কেজি মাছ হইল।
0: আইনাল মিয়া
1: যে কম,
0: কচুরি গুলা অল্প অল্প করে সব খাড়ির মধ্যেই দাও।
1: আচ্ছা
0: পাইকার আসার সময় হয়ে উঠছে। কিরে মাইনকা কত কেজি হইল?
1: এই ছোট বড় মিলাইয়া মোট একশো পাঁচচল্লিশ কেজি হয়েছে।
0: তাহলে গড়ে একশো সত্তর টাকা হিসাবে একশো পাঁচচল্লিশ কেজির দাম মবলগে চব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ টাকা হয়।
1: মাতবর সাহ আপনাদের ডরেও কই না ভয়েও কই না, একটা কথা জিগাই, আচ্ছা এক পুকুরে এক খেপ দিয়াই চব্বিশ হাজার টাকার বেশি কামাইলেন, আর সবগুলো পুকুরে মিলে সারা বছরে প্রায় দুই লাখ টাকা তো পাইবেনি নাকি?
0: তা তো, তুই মনে হয় কিছু কইতে চাস?
1: হ এতদিনে বুঝলাম, করলে পরে মাছের চাষ পূরণ হয় মনে রাস।
0: বাহ সুন্দর কথা কইলি তো বাইনকা,
1: করলে পরে মাছের চাষ পূরণ।

0: দারুণ সুন্দর লাগে। দেখো মাছ আমরা কিন্তু মাছে ভাতে বাঙালি, আমরা তো এই যে কত আনন্দ করে ঘরে মেহমান আসবো বলে আমার পুকুরে বড় মাছটা ধরলো আবার ওজন করলো, শান্তি আলাদা। তুমি বাজার থেকে কিনে আনলো, ওর মধ্যে কি না কি আছে, তো এই যে আমরা দেখো যে জরুর আবু সকিন আবু আর এদিকে সাজু বাবি, তো আমরা তো আসরে আসি এইসব কথা শুনি, শুনে কিন্তু নিজের মাথার মধ্যে রাখি, এটা আমাকে আশপাশে যারা আত্মীয় স্বজন সবার কাছে কি শুনে গেলাম জানা আইলা, তাই না? তো আমরা তো আমাকে আসলে প্রায় শেষ প্রান্তে আমরা চলে আসছি। তো এই যে যারা আমাদের শ্রোতা বন্ধুরা যারা আজকে আসলে শুনলো, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে কিছু বলি যে শ্রোতা বন্ধু ভাই বোনেরা আপনারা যারা আজকে আসরটা শুনলেন, তো এই আসরের ভালো লাগা মন্দ লাগা আপনাদের কাছে কেমন লাগলো এই বিষয়ে আপনারা লিখে আমাদের জানাইলে আমরা খুব উপকৃত হব, সেই অনুযায়ী আমরা আরো ভালো করার চেষ্টা করবো। তো আজকে তো আসরের থেকে ওঠার সময় হয়ে গেল, তাহলে চলো যাই, যাওয়ার আগে জানিয়ে দেই আজকের আসরের তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তো চলো আমরা উঠি তাহলে,
1: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবাণী।

আসসালামুকুম। সেনানাও বিমানবাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দুর্বারে আজ আপনারা শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের প্রথম শিল্পী শাহনাজ রহমতুল্লাহ, গীতিকার গাজী মাজহারুল আনোয়ার, সুরকার আনোয়ার পারভেজ।

দুর্বারে দেশাত্মবোধক গান শুনছেন উদ্দীপন অনুষ্ঠানে। এবারের গানের রচয়িতা মাসুদ করিম, সুরারোপ করেছেন সমর দাস। মাটি আমার মা ভোলাই বেদনা, স্নেহ দিয়ে মায়া দিয়ে আমায় লালন করে। শুনে শুনে

0: সেনান ও বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা দুর্বারে আজ উদ্দীপন অনুষ্ঠানে শুনছেন দেশের গান। অনুষ্ঠানের বাকি অংশ শুনবেন পবিত্র ঈশার নামাজের আজানের পর।
1: বিশ্বে যা কিছু আছে সবই ধ্বংসপ্রাপ্ত হবে, আর তোমার একমাত্র প্রতিপালক অবশিষ্ট থাকবেন যিনি মহিয়ান ও করিয়ান। আল কোরআন। বাংলাদেশ বেতার, এখন প্রচার হচ্ছে পবিত্র ঈশার নামাজের আজান।

0: ربها بالدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: يا الله এই পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ স্থান, সুমহান মর্যাদা, বেহেশতের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তুফসিদু ফিল আরদি বাদা ইসলাহিহা, আর শান্তি স্থাপনের পর পৃথিবীতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
3: পবিত্র ঈশার নামাজের আজানের পর আমরা আবারও ফিরে এলাম দুর্বারে। সেনানৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দুর্বারে আজ আপনারা শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী সাবিনা ইয়াসমিন, একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার। গানটির গীতিকার নজরুল ইসলাম বাবু, সুরকার অজিত রায়।

দুর্বারে উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারে গানের রচয়িতা মুন্সী ওয়াদুদ, সুর আরোপ করেছেন খন্দকার নুরুল আলম। আমি চোখের কাছে রিনি দেখেছি এই সবুজ শ্যামল দেশটাকে, সুরে সুরে গিয়েছেন নিয়াজ মোহাম্মদ চৌধুরী।

সেনা নৌ ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্গার এই উদ্দীপন অনুষ্ঠানে আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানের সুরকার অশোক কুমার সরকার, গানের কথাগুলো সাজিয়েছেন কৃষিবিদ মোহাম্মদ হাবিবুর রহমান। আমার বাংলাদেশ শুরু গিয়েছেন নিজান মাহমুদ রাজীব।

লাল সবুজের পতাকার নিচে। সেনানা বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দরবারি উদ্দীপন অনুষ্ঠানে দেশের গানের অনুষ্ঠান। আজকের দরবার উপস্থাপনায় ছিলাম আহসান হাবিব বাপ্পি এবং শিরিন বানু, তত্ত্বাবধানে কানিজ কুলসুম, প্রযোজনায় মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দুরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হুসাইন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে আজ স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ইন্দোনেশিয়ার মুখোমুখি হচ্ছে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। গতরাতে অনুষ্ঠিত খেলায় ভারত 137 রানের বড় ব্যবধানে হংকংকে পরাজিত করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে। দুবাইয়ে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কা নারী দলের মুখোমুখি হবে। ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ইপসুইচ টাউন লিভারপুলের মোকাবেলা করবে। এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 1:00 শুরু হবে। একই সময় স্প্যানিশ লা লিগায় রিয়েল বেটিস রিয়েল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে। এছাড়া ইটালিয়ান সিরি এ লিগে জেনোয়া ও কোমোর মধ্যকার ম্যাচটি বাংলাদেশ সময় রাত 12:45 মাঠে গড়াবে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে রাত 1:00 লিয়ন অ্যাজাক্সের এবং রাত 1:00 পিএসজি এস মোনাকোর বিপক্ষে খেলতে নামবে। এদিকে সৌদি প্রো লিগে আল শাবাব আল হিলালের বিপক্ষে খেলবে। ম্যাচটি বাংলাদেশ সময় রাত 12:00 শুরু হওয়ার কথা রয়েছে। উজবেকিস্তানে অনুষ্ঠিত অনূর্ধ্ব 20 এশিয়া কাপ ফুটবলের বাছাই পর্বে আগামী রোববার বাংলাদেশ তাদের তৃতীয় শেষ ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নামবে। বাংলাদেশ সময় বিকেল 5:00 খেলা শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে বাংলাদেশ প্রথম খেলায় স্বাগতিক উজবেকিস্তানের এবং দ্বিতীয় ম্যাচে সিরিয়ার কাছে পরাজিত হয়েছে। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে দুই চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ। বার্সেলোনার ঘরে মাঠ ক্যাম্প নুয়েতে মৌসুমে প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2:00। গত মৌসুমে তিনবার মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ। এর মধ্যে দুই ম্যাচ জিতেছে বার্সা এবং অন্যটি রিয়েল মাদ্রিদ। চলতি মৌসুমে এখন পর্যন্ত তিনটি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়েল মাদ্রিদ। চলতি মাসের 9 তারিখে বার্মিংহামে স্বাগতিক ইংল্যান্ড এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় শেষ টেস্ট শুরু হবে। বাংলাদেশ সময় বিকেল 4:00 খেলা শুরু হবে। হোয়াইট ওয়াশের হাত থেকে রক্ষা পেতে হলে এই টেস্টে পাকিস্তানের জয় ছাড়া কোন বিকল্প নেই। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। আগামী সপ্তাহে আন্তঃ সার্ভিসেস সাইক্লিং প্রতিযোগিতা শুরু হবে। বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজেপি এবং বাংলাদেশ আনসার ও ভিডিপিকে নিয়ে এই প্রতিযোগিতার আয়োজনের কথা জানিয়েছে বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি। বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে উন্মুক্ত প্রাইজ মানি র্যাঙ্কিং টুর্নামেন্ট। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় জাতীয় দলের খেলোয়াড়দের পাশাপাশি দেশের উদীয়মান খেলোয়াড়রাও অংশ নেবেন। টুর্নামেন্টে অনূর্ধ্ব 19 বালক ও বালিকা, পুরুষ ও নারী এই 4টি বিভাগে অনুষ্ঠিত হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক্স, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এ গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড এবং গ্রুপ সিতে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল অংশ নেবে। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি করে দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারকারী দল কোয়ার্টার ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়ান গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8-এর ম্যাচে জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি দলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। বিশ্ব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডিঅরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ফ্রান্সের ফুটবল সাময়িকীর আয়োজনে আগামী 26 অক্টোবর লন্ডনে অনুষ্ঠিত হবে এবারের জাঁকজমকপূর্ণ গালা নাইট। ব্যালেন্ডিয়রের প্রথম বিজয়ী স্যার স্টালিন ম্যাথিউসকে শ্রদ্ধা জানাতে এবার প্যারিসের বাইরে ঐতিহ্যবাহী আসর বসছে ব্রিটিশ রাজধানীতে। আগামী 8ই সেপ্টেম্বর প্রতিটি ক্যাটাগরিতে 30 জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা প্রকাশ করা হবে। খেলাধুলার খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আগামীকাল 5ই সেপ্টেম্বর শনিবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। অনুষ্ঠানের কার্যক্রম এক্সিকিউশন পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্স, এফএম 90 মেগাহার্স, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা শুরু হচ্ছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। প্রথম গানটি নেওয়া হয়েছে বাধা ছায়াছবি থেকে, শিল্পী মনির খান ও বেবি নাজনীন।

শ্রোতা, আপনারা রয়েছেন বাংলাদেশ বেতার ঢাকার সাথে আর শুনছেন নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে শোনাব এক দুই তিন, তারপর আমরা শুরু শুরু শুনবো সালমা জাহান ও এম এ খালেকের গানে গানে চলচ্চিত্র মহামিলন।

ছায়ারঙ অনুষ্ঠানে এবারে শোনাবো জিদ্দিমানা চলচ্চিত্র থেকে গান তুমি যে আমার সাধনা। দ্বৈত কণ্ঠে গিয়েছেন আঁখি আলমগীর ও ইন্দ্র কিশোর।

গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে শুনবেন খবর এবং এরপর পরে শুনবেন সংবাদ পর্যালোচনা।

0: আসসালামু আলাইকুম। রাত 8:30 বাংলাদেশ বেতার, খবর পড়ছি শরীফ বায়েজিদ মাহমুদ। শুরুতেই শিরোনাম। নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী। ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে, রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালালমুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে, জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী, মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ইয়েমেনে সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে 100 জনের বেশি নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেট টুর্নামেন্টে এখন সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করছে ইন্দোনেশিয়া। শুনছিলেন শিরোনাম।
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতন ধর্মাবলম্বীরা আজ উদযাপন করছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। আজ ছিল সরকারি ছুটি। জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা ও আনন্দ আয়োজন। রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শোভাযাত্রার উদ্বোধন করেন। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: ভক্তি, আনন্দ আর উল্লাসে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মতিথি। মথুরায় কংসের কারাগারে দেবকী ও বাসুদেবের কোলে জন্ম নেয়া সেই পরম পুরুষের আবির্ভাব তিথিকে স্মরণ করতেই ভক্তদের এই আয়োজন। দুষ্টের দমন আর শ্রেষ্ঠের পালনের মধ্য দিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠার বার্তা নিয়েই মর্তে এসেছিলেন তিনি। ঢাকেশ্বরী জাতীয় মন্দির সহ প্রধান মন্দিরগুলোতে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। শান্তি ও সম্প্রীতির প্রার্থনা জানিয়েছেন আয়োজক ও ভক্তরা।
3: আজকের এই দিনটা আমরা উদযাপন করছি সবাই মিলে ধর্মবর্ণ নির্বিশেষে শ্রীকৃষ্ণের কাছে আপনাকে প্রার্থনা এটাই করি, দুষ্টের দমন এবং শ্রেষ্ঠের পালনের জন্য উনি যেন পৃথিবীতে আবারও অবতরণ করেন।
2: রাজধানীর পলাশী মোড়ে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, বাংলাদেশের নাগরিক হিসেবে সংখ্যালঘু পরিচয় দেবেন না। উদ্বোধনী অনুষ্ঠানের পর ঐতিহাসিক এই জন্মাষ্টমী শোভাযাত্রা প্রতি বছরের মতোই জগন্নাথ হল, শহীদ মিনার, দোল চত্বর, হাইকোর্ট মোড়, বঙ্গবাজার, গোলাপ শাহ মাজার হয়ে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। এ সময় শিশুদের রাধা কৃষ্ণ সাজে সাজিয়ে তোলার আনন্দ আর ঢাকের বাদ্যে মুখরিত হয় চারপাশ। রাত 12:05 জন্মলগ্নে বিশেষ পূজা অর্চনার আয়োজন করা হয়েছে।
0: আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ কোনো বাধা বা ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে আজ শুভ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ন্যূনতম বাধা সৃষ্টির কোনো সুযোগ থাকবে না। তিনি আরো বলেন, খবর পাওয়ার পর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। সরকার দেশের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে ও কথা বলে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেয়া। তিনি আরো বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দেশে ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে। তিনি আজ লালমনিরহাটে শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মঙ্গল শোভাযাত্রায় একথা বলেন। মন্ত্রী বলেন, সব ধর্মের মানুষ যেন নিরাপদে নিজ ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালন করতে পারেন, রাষ্ট্রকে সে পরিবেশ নিশ্চিত করতে হবে। লালমনিরহাটের বিভিন্ন তীর্থস্থান ও ধর্মীয় স্থাপনার উন্নয়নের কথা উল্লেখ করে আসাদুল হাবিব দুলু বলেন, দীর্ঘদিন অযত্ন অবহেলায় পড়ে থাকা ঐতিহ্যবাহী সিন্ধুমতী দীঘিকে ঘিরে একটি মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে। তিনি আজ সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। পরিদর্শনকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সিলেটে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হাসপাতালের ড্রেনেজ ও পরিষ্কার পরিচ্ছন্নতার যাবতীয় সমস্যা সাত দিনের মধ্যে সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। অন্যান্যের মধ্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ সময় উপস্থিত ছিলেন। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। চুক্তির আওতায় ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ওয়াসা। নেদারল্যান্ডস দূতাবাস এই উদ্যোগে আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জনগণের দোর গোড়ায় পরিষ্কার ও বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। এর অংশ হিসেবে চট্টগ্রামের উত্তর পতেঙ্গা ও দক্ষিণ পতেঙ্গায় একটি নতুন পাইলট প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয় ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন, সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
4: খবরের বাকি অংশ পড়ছি সেলিনা আক্তার শেলি। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও দ্রুত সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে কাজ করছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে মানুষের জানমাল রক্ষায় জোর দেওয়া হচ্ছে আগাম সতর্কতা, নিরাপদ আশ্রয় এবং দ্রুত উদ্ধার কার্যক্রমে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: প্রাকৃতিক দুর্যোগপ্রবণ বাংলাদেশে ঝুঁকি কমাতে প্রস্তুতি ও আগাম সতর্কতাকে গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার। ঘূর্ণিঝড়, বন্যা কিংবা আকস্মিক দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নেওয়া হচ্ছে নানা পদক্ষেপ। দুর্যোগের আগেই ঝুঁকিপূর্ণ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া, আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা এবং উদ্ধার কার্যক্রমে সরাসরি সংস্থার পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সম্পৃক্ত করার উপরও জোর দেওয়া হচ্ছে, বলছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু।
6: বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ, এটি বারো মাসে কোনো না কোনো অঞ্চলে কোনো না কোনো দিন কোনো না কোনো ধরনের দুর্যোগ সংঘটিত হয়। কখনো বন্যা হয়, কখনো আপনারা সাইক্লোনের সঙ্গে সবাই কম বেশি পরিচিত রয়েছেন, কখনো আমাদের আর্থিকের একটা মারাত্মক অবস্থার মধ্যে আমরা আছি। সেই জন্য সব দুর্যোগের ক্ষেত্রে আমাদের মন্ত্রণালয় সবসময় সজাগ থাকে।
5: দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা বাড়াতে স্থানীয় পর্যায়ে প্রস্তুতি জোরদারের পাশাপাশি উদ্ধার সরঞ্জাম ও জরুরি সেবার সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। লক্ষ্য, দুর্যোগ আঘাত আনার পর দ্রুততম সময়ে মানুষের পাশে দাঁড়ানো।
6: অতীতে ত্রাণ নিয়ে নানান ধরনের অভিযোগ ছিল, আমরা চাবো আমাদের এই সরকার এই ব্যাপারে জিরো টলারেন্স, কোন অবস্থাতেই কোন ক্ষেত্রে কোন স্তরে যদি এই ধরনের দুর্নীতির অভিযোগ বা সম্পৃক্ততা থাকে তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করব।
5: সংশ্লিষ্টরা বলছেন আগাম প্রস্তুতি, দ্রুত উদ্ধার এবং কার্যকর সমন্বয় দুর্যোগে ক্ষয়ক্ষতি কমাতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। মানুষের জীবন রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা আরো বাড়ানোর লক্ষ্য সরকারের। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
4: বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড আব্দুল মঈন খান। তিনি আজ নরসিংদীর তাঁত বোর্ড ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্তব্য করেন। মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ ধারণ করে ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে দেশের সব মানুষের অধিকার ও মর্যাদার কথা বলে বিএনপি। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের কথা উল্লেখ করেন। পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, বিএনপি ফটো সেশনের রাজনীতি করে না। তিনি আজ লক্ষ্মীপুর পৌর এলাকায় রহমত খালী খাল পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠান শেষে একথা বলেন। মন্ত্রী বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার মাত্র ছয় মাসের মধ্যেই সব কাজ শেষ হয়ে যাবে এমনটা প্রত্যাশা করা ঠিক নয়। বর্তমান সরকারের কাছে জনগণের আশা আকাঙ্ক্ষা অনেক বেশি উল্লেখ করে মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি বলেন, দীর্ঘ ১৭ বছরের গুম, খুন ও নির্যাতনের পর মানুষের প্রত্যাশা পূরণে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে যাচ্ছে সরকার। সমাজ কল্যাণ এবং মহিলা শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অপরাধমুক্ত সমাজ করতে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। তিনি আজ দিনাজপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদে আয়োজিত মতবিনিময় সভায় এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে অপরাধ নির্মূল করা সম্ভব। তিনি বলেন, যারা মাদকের ব্যবসা করে, সেবন করে কিংবা অনলাইনে অফলাইনে জুয়ার আসর বসিয়ে সমাজকে বিপথে পরিচালিত করছে তাদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে। মতবিনিময় সভার আগে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে নবাবগঞ্জ উপজেলা পরিষদ থেকে মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়। মাদক সংক্রান্ত অপরাধের বিচারে গতি আনতে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার ও কুমিল্লা সহ দেশের বিভিন্ন জেলা এবং মহানগরে 22টি মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে সরকার। আইন মন্ত্রণালয় গতরাতে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ষাট দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন 2018-এর অধীন ন্যূনতম পাঁচ বছর বা ততোধিক শাস্তিযোগ্য অপরাধের চলমান মামলাসমূহ বর্তমান আদালত থেকে নবগঠিত ট্রাইব্যুনাল সমূহে সংশ্লিষ্ট আইন ও বিধি অনুযায়ী স্থানান্তরিত হবে। দেশের প্রসাধনী বাজারে বাড়ছে চাহিদা, বাড়ছে নতুন ব্র্যান্ড ও পণ্যের বৈচিত্র্য। এই সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আন্তর্জাতিক কসমেটিক্স প্রদর্শনী কসমেটিকা ঢাকা 2026। বাংলাদেশ সহ 16টি দেশের অংশগ্রহণে 3 দিন ব্যাপী এই আয়োজনে তুলে ধরা হচ্ছে সৌন্দর্য চর্চা ও ব্যক্তিগত পরিচর্যার নানা পণ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: দেশের কসমেটিক্স বাজারে বাড়ছে নতুন পণ্য আর নতুন ব্র্যান্ডের উপস্থিতি। সেই সম্ভাবনাকে সামনে রেখে রাজধানীতে চলছে আন্তর্জাতিক কসমেটিকা ঢাকা 2026। বাংলাদেশ সহ 16টি দেশের অংশগ্রহণে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই প্রদর্শনীতে মিলেছে দেশি বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য।
7: খুবই ভালো লাগছে আমাদের দেশের প্রোডাক্ট প্লাস হচ্ছে দেশের বাইরের প্রোডাক্ট, যে প্রোডাক্টগুলো আমরা বাইরে দেখি মানে সচরাচর ইউজ করতে, এখানে ডিরেক্ট তাদের প্রোডাক্টটা সম্পর্কে জানা এবং তাদের সাথে ডিরেক্ট কথা বলা ভালো একটা ব্যাপার।
5: শুধু পণ্য দেখানো নয়, ক্রেতার কাছে সরাসরি পণ্যের বৈশিষ্ট্য ও ব্যবহার তুলে ধরেছেন বিক্রেতারাও। একই সঙ্গে নতুন ক্রেতা তৈরি ও বাজার সম্প্রসারণের সুযোগ দেখছেন স্টল মালিকরা।
8: সবসময় চেষ্টা করেছি ভোক্তাদের নিকট অথেন্টিক প্রোডাক্টটা সবসময় দেওয়ার জন্য।
9: এখানে অল টাইপ পারফিউম নিয়ে আসছি, হেয়ার আছে, আপনার উইন্টার কালেকশন আছে, পেস্ট আছে।
5: দেশের বাজারে কসমেটিক্সের চাহিদা বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে ব্যবসায়িক যোগাযোগ তৈরির সুযোগও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। উদ্যোক্তাদের মধ্যে তৈরি হচ্ছে নতুন পণ্য, প্রযুক্তি ও বাজার নিয়ে ধারণা বিনিময়ের সুযোগ।
10: গত বছর আমাদের এক্সিবিটর রেসপন্স এবং আমাদের যারা ভিজিটার ছিলেন তাদের রেসপন্সটা ছিল অত্যন্ত চমৎকার। তো সেই উৎসাহটা নিয়ে কিন্তু এবার করা এবং সেই অনুপাতে কিন্তু আমাদের এবার এক্সিবিশন আরো বড় হয়েছে। গতবার আমাদের 78টা ব্র্যান্ড পার্টিসিপেট করেছিল, এবার সেটা 130 হয়ে গেছে, যেটা অলমোস্ট ডাবল।
5: দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত ছিল পুরো আয়োজন। উদ্যোক্তাদের প্রত্যাশা, এমন আয়োজনের মাধ্যমে দেশের কসমেটিক শিল্পে বিনিয়োগ বাড়ার পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও তৈরি হবে নতুন সম্ভাবনা। 5ই সেপ্টেম্বর পর্যন্ত চলবে 3 দিন ব্যাপী কসমেটিকা ঢাকা 2026। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
1: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
11: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
1: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
4: এবারে আন্তর্জাতিক সংবাদ। গতকাল থেকে ইয়েমেনের হুতি বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের 100 জনের বেশি নিহত হয়েছেন। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকা থেকে আজ 2 জন সামরিক কর্মকর্তা ও মেডিকেল সূত্র এই তথ্য জানায়। লোহিত সাগর উপকূলের 1 জন সামরিক কর্মকর্তা সরকারি বাহিনীর 24 জন সৈন্য নিহত হওয়ার খবর জানান। অন্যদিকে তাইজ এলাকার 1 জন কর্মকর্তা জানান সেখানে 15 জন নিহত হয়। এছাড়া 50 জনের বেশি হুতি বিদ্রোহী নিহত হয়েছে বলে জানানো হয়। বিদ্রোহীরা লোহিত সাগরের উপকূলীয় এলাকা ও তাইজ অঞ্চলের আশেপাশে রকেট ও ড্রোন হামলার পাশাপাশি স্থল হামলা শুরুর পর ইয়েমেনে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডেডি ভ্যান্স বলেছেন কুহেস্তাকে একটি ইরানি বিয়ের অনুষ্ঠানে হামলার ঘটনায় যুক্তরাষ্ট্র তদন্ত করবে। ওই হামলায় মৃতের সংখ্যা বেড়ে 5 জনে দাঁড়িয়েছে। ইরানের প্রথম ভাইস প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র তেহরানের হিসাব নিকাশ বদলে দিয়েছে এবং সতর্ক করে দিয়েছেন যে মার্কিন হামলার জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে বহুমাত্রিক। ইরানের যৌথ বিমান প্রতিরক্ষা কমান্ডার জানান ইরান আজ এবং ভবিষ্যতে যেকোনো ধরনের সংঘাতের জন্য প্রস্তুত, কারণ হুমকি এখনও শেষ হয়নি। তিনি বলেন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ আত্মনির্ভর ভরশীলতা অর্জন করেছে। নেপাল তিব্বত সীমান্তে 1 সপ্তাহের বেশি সময় আগে আঘাত হানা আকস্মিক বন্যায় 1,300 বেশি মানুষ নিহত হওয়ার পর নেপালের একটি সুড়ঙ্গ থেকে 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ ত্রিশুলি 3A জলবিদ্যুৎ প্রকল্প থেকে শ্রমিকদের উদ্ধার করা হয়, তারা এখন চিকিৎসাধীন। একজন বিশেষজ্ঞ বিবিসিকে জানান একটি গোল্ডিক্স জোন এ আরও অনেকে জীবিত থাকতে পারে, সেখানে 39 জন আটকা পড়ে বলে ধারণা করা হচ্ছে। সূত্র জানায় উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং কাদা ও পাথরের কারণে সুড়ঙ্গগুলোতে প্রবেশ করা কঠিন হয়ে পড়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে চীন নেপাল সীমান্তের উভয় পাশে এখনও 5,600 বেশি মানুষ নিখোঁজ রয়েছে, যাদের মধ্যে অন্তত 550 বিদেশি নাগরিক। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশটির নিরাপত্তা বাহিনী অন্তত 12 জন সন্ত্রাসীকে হত্যা করেছে। পাকিস্তানি সামরিক বাহিনী আজ এ ঘোষণা দেয়। কালাত জেলায় সক্রিয় জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর গত বুধবার থেকে সেখানে সন্ত্রাস বিরোধী অভিযান শুরু হয়। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ইন্দোনেশিয়া এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা দুই ওভারে দুই উইকেটে 10 রান করেছে। আগামীকাল একই ভেন্যুতে রাত 8:30 ভারত পাকিস্তান নারী দলের বিপক্ষে মাঠে নামবে। দুবাইয়ে এই ম্যাচটি বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে। এদিকে আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ শ্রীলঙ্কার মুখোমুখি হবে। সবশেষে আবহাওয়া। আজ রাত 1:00 পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী। ধর্ম বা অন্য কোন বিভাজনের ভিত্তিতে নয়, নাগরিক পরিচয়ে এদেশের সবাই সমান অধিকার ভোগ করবে। রাজধানীতে জন্মাষ্টমীর শোভাযাত্রা উদ্বোধনকালে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের প্রতিটি সরকারি হাসপাতাল দালাল মুক্ত করা হবে, সিলেটে হাসপাতাল পরিদর্শন শেষে বললেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। বন্দরনগরী চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে জানালেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। বর্তমান সরকার সংবাদ মাধ্যমে পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী মন্তব্য তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর। ইয়েমেনে সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে 100 জনের বেশি নিহত। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন সংযুক্ত আরব আমিরাতের মোকাবেলা করছে ইন্দোনেশিয়া। খবর শেষ হলো।
12: এখন শুনুন সংবাদ পর্যালোচনা, লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি কানিজ ফাতেমা শিমু। আজ সনাতন হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি অর্থাৎ জন্মাষ্টমী। দেশের হিন্দু সম্প্রদায় ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে জন্মাষ্টমী পালন করছেন। মূলত শ্রীমদ ভাগবত পাঠ, ভজন কীর্তন, ভোগ আরতি, মহাপ্রসাদ বিতরণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় নাটক কীর্তন মেলার মাধ্যমে তারা এই শুভ দিনটি পালন করে থাকেন। হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র কৃষ্ণ, মহাভারত, ভগবদ্ গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ। সবচেয়ে বেশি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হিন্দু দেবতার জন্মদিনটি তাই হিন্দু সম্প্রদায় মহা উৎসবের সঙ্গে পালন করে থাকেন। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টম তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রী বিষ্ণুর পূর্ণ অবতার রূপে গণ্য করা হয়। আর যে তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন সেই তিথিটি জন্মাষ্টমী হিসেবে পালিত হয়। জন্মাষ্টমী সকল হিন্দুদের কাছে খুবই পূর্ণ একটি তিথি বা চন্দ্রদিন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, পাশবিক শক্তি যখন ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে গ্রাস করতে উদ্যত হয়েছিল, তখন সেই শক্তিকে দমন করে মানব জাতির কল্যাণ এবং ন্যায়নীতির প্রতিষ্ঠার জন্য ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। তাদের বিশ্বাস, যখনই ধর্মের অধঃপতন এবং অধর্মের উত্থান হয়, তখনই সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে ও পাপীদের বিনাশ এবং ধর্ম সংস্থাপনের জন্য ভগবান শ্রীবিষ্ণু মানুষের মাঝে নেমে আসেন। যুগে যুগে বিভিন্ন রূপে নিজেকে প্রকাশ করে তিনি এই ধরাধামে অবতীর্ণ হন। দিবসটি উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিপূর্ণ, মানবিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান। বাণীতে তারা সমাজের শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রত্যেককে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। দিবসটির প্রাক্কালে গতকাল সকালে রাজধানীতে সনাতন ধর্মাবলম্বী বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং পুরোহিত ও সেবায়িত্বের সম্মানী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। আজীবন শান্তি, মানবপ্রেম ও ন্যায়ের পতাকা সমুন্নত রেখে শ্রীকৃষ্ণ তার জীবনাচরণ এবং কর্মের মধ্য দিয়ে সত্য ও সুন্দরের আরাধনা করেছেন। মানবতার মুক্তির এই মন্ত্রবাণী মেনেই সাম্প্রদায়িক সম্প্রীতির দেশে রূপ নিয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বদ্ধপরিকর। সরকার ধর্মীয় সম্প্রীতিকে প্রাধান্য দেয় এবং ধর্মীয় সংখ্যালঘুদের অধিকার সুরক্ষায় প্রতিজ্ঞাবদ্ধ। বস্তুত সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সংস্কৃতির অনন্য বৈশিষ্ট্য। আবহমান কাল থেকে এদেশের মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নিজ নিজ ধর্ম পালন করছে। এবং সেই সম্প্রীতি বিনষ্টের নানা প্রয়াসকে রুখে দিয়ে এই চেতনাকে ধারণ করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। যে কোনো ধর্মের মর্ম মানেই হচ্ছে মানুষ, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ সাধন। এই বাণী অন্তরে লালন করে সব বিভেদ ও সংকীর্ণতা চিরতরে দূর করে মিলন ও সম্প্রীতির ধারা শক্তিশালী করে অসুরকে বধ করে সমাজের সবখানে সুর ও সুন্দরের অধিষ্ঠান ঘটিয়ে উন্নয়ন ও অগ্রগতির দিকে এদেশ এগিয়ে যাবে। পাশাপাশি হিংসা, হানাহানি, বৈষম্য, অন্যায় অবিচার দূর করে সমাজকে শান্তিময় করে তুলতে যার যার অবস্থানে থেকে সবাই অবদান রাখবেন, জন্মাষ্টমীর এটাই হোক প্রত্যাশা। সংবাদ পর্যালোচনা শেষ হল। এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত 9:30।
13: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, গোপালগঞ্জ, ময়মনসিংহ, ঠাকুরগাঁও, কক্সবাজার এবং কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো। বাংলাদেশ বেতার ঢাকা।

0: প্রথমে নাসরিন আক্তার বিউটি, পরে সুমন রাহাতের কণ্ঠে দুখানি দেশের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার ঢাকা, কিছুক্ষণের মধ্যে শুনতে পাবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।

0: শিল্প সাহিত্যের পাঠ মানেই নিজের ভেতরের অন্ধকারকে দূর করার এক নীরব সাধনা। মানুষের বাইরে যতটা পৃথিবী, তার চেয়ে বহুগুণ বিস্তৃত আরেকটি পৃথিবী তার ভেতরে। সেখানে যেমন আলো আছে, তেমনি আছে অন্ধকার। যেমন মমতা আছে, তেমনি আছে হিংসা। যেমন সৌন্দর্য আছে, তেমনি আছে লোভ, ক্রোধ, অহংকার আর নিষ্ঠুরতার বীজ।
1: পৃথিবীর সমস্ত প্রাণী জন্মগতভাবে তার স্বকীয়তা নিয়ে জন্মগ্রহণ করে এবং প্রকৃতির নিয়মে নিজ নিজ চরিত্র নিয়ে বেড়ে ওঠে। কিন্তু মানুষ কেবল জন্মসূত্রে মানুষ হয় না, তাকে মানুষ হয়ে উঠতে হয়। এই হয়ে ওঠার পথ দীর্ঘ, কঠিন এবং সাধনাময়। আর সেই সাধনার অন্যতম শ্রেষ্ঠ সহযাত্রী শিল্প সাহিত্য ও সংস্কৃতি।
0: ক্ষুধা, ভয়, ক্রোধ, প্রতিহিংসা, আধিপত্যের আকাঙ্ক্ষা, এসব প্রবৃত্তি মানুষের আদিম সত্তার অংশ। সভ্যতার বাহ্যিক পোশাক পরলেই সেই আদিমতা বিলীন হয়ে যায় না, বরং শিক্ষা, সংস্কৃতি, নৈতিকতা আর সৌন্দর্যবোধের নিরন্তর চর্চার মধ্য দিয়ে মানুষ তার পশুত্বকে সংযত করে মানবিক সত্তাকে বিকশিত করে।
1: শিল্প সাহিত্য সেই অন্তর্গত রূপান্তরের অন্যতম শক্তিশালী মাধ্যম। এটি মানুষের হাতে কোনো অস্ত্র তুলে দেয় না, বরং তার হৃদয়ের ভেতর এমন এক আলো জ্বেলে দেয় যার সামনে নিষ্ঠুরতা, সংকীর্ণতা আর অমানবিকতা ধীরে ধীরে তার শক্তি হারায়। শিল্প মানুষকে সৌন্দর্যের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। একটি ছবি, একটি গান, একটি নাটক কিংবা একটি কবিতা আমাদের এমন এক অনুভূতি জগতে নিয়ে যায় যেখানে বাস্তবের কোলাহল কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায়।
0: একটি সূর্যাস্তের ছবি আমাদের শুধু রঙের সৌন্দর্যই দেখায় না, সে আমাদের থামতে শেখায়, দেখতে শেখায়, অনুভব করতে শেখায়। একটি সুর কখনো এমন কথা বলে যা ভাষায় বলা সম্ভব নয়। শিল্প তাই মানুষের ইন্দ্রিয়কে শুধু আনন্দই দেয় না, তার অনুভূতিকে সূক্ষ্ম করে তোলে। যে মানুষ সৌন্দর্য অনুভব করতে শেখে, সে ধীরে ধীরে জীবনের প্রতিও সংবেদনশীল হয়ে ওঠে। সাহিত্যের সবচেয়ে বড় শক্তি সম্ভবত মানুষের হৃদয়ের দরজাকে খুলে দেয়া। আমরা যখন একটা উপন্যাস পড়ি, তখন কেবল একটি গল্পই পড়ি না, আমরা অন্য একজন মানুষের জীবন যেমনকে জানতে শুরু করি।
1: তার আনন্দে আনন্দিত হই, তার দুঃখে কষ্ট পাই, তার সংকটে উৎকণ্ঠিত হই, তার পরাজয়ে বিষণ্ন হই। সাহিত্যের এই আলো মানুষকে সহমর্মী করে তোলে। যে মানুষ অন্যের কান্না অনুভব করতে পারে, সে সহজে অন্যের প্রতি নিষ্ঠুর হতে পারে না। শিল্পের আলোয় মানুষ শুধু পৃথিবীকে নতুন করে দেখে না, নিজেকেও নতুন করে আবিষ্কার করে। আর নিজের ভেতরের মানুষটিকে আবিষ্কার করাই হয়তো সত্যিকার মানুষ হয়ে ওঠার প্রথম পদক্ষেপ।
0: তাহলে আসুন আমরা আমাদের ভেতরের সত্যিকারের মানুষটাকে জাগিয়ে তুলি শিল্পের আলোয়। এই প্রত্যাশায় শুরু করছি আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণ।
1: প্রিয় বন্ধু শ্রোতা, উত্তরণের শুরুতেই আপনাদের কানে পৌঁছে দিতে চাই এমন কিছু খবর যা সাধারণের ভিড়ে একটু অন্যরকম, কখনো বিস্ময় জাগায়, কখনো হাসায়, আবার কখনো ভাবিয়ে তোলে।
0: আর সেই বিচিত্র ও চমকপ্রদ খবরগুলোর অপেক্ষাতে যে আপনারা অধীর আগ্রহে থাকেন তা কিন্তু আমরা জানি।
1: পৃথিবীর নানা প্রান্তে প্রতিদিন ঘটে চলেছে অসংখ্য ঘটনা। সেই হাজারো খবরের ভিড় থেকে আপনাদের জন্য ব্যতিক্রমী, মজার আর বিস্ময়কর সংবাদ খুঁজে বের করাই আমাদের প্রচেষ্টা। আপনাদের আনন্দের কথা মাথায় রেখে এই আয়োজনের প্রতিটি সংবাদ আমরা সংগ্রহ করি যত্ন আর আন্তরিকতার সঙ্গে। তাহলে আর দেরি কেন, উত্তরণের শুরুতেই এবার শোনা যাক আমাদের নিয়মিত আয়োজন বিশ্ববিচিত্রা।
0: মানুষের মস্তিষ্ক নিজেই একটি জ্বলন্ত এলইডি বাল্ব। মানুষের মস্তিষ্ক যখন সজাগ বা সক্রিয় থাকে, তখন এর ভেতরের কোটি কোটি নিউরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রায় 12-25 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। এই পরিমাণ বিদ্যুৎ দিয়ে একটি ছোট লো ভোল্টেজের এলইডি বাল্ব অনায়াসে জ্বালানো সম্ভব।
1: অস্ট্রেলিয়ার লায়ার বার্ড হল পৃথিবীর সবচেয়ে সেরা নকলবাজ বা মিমিক্রি পাখি। এরা বনের অন্য পাখির ডাক তো বটেই, মানুষের চারপাশের যে কোনো যান্ত্রিক শব্দ হু বহু নকল করতে পারে। এই পাখিটি কুকুরের ঘেউ ঘেউ শব্দ, বাচ্চার কান্নার আওয়াজ, গাড়ির অ্যালার্ম, ক্যামেরার শাটারের শব্দ, এমনকি বনের কাঠুরেদের করাতের আওয়াজও শতভাগ নিখুঁতভাবে গলার স্বরে ফুটিয়ে তুলতে পারে।
0: মধুর মধ্যে কোনো জলীয় বাষ্প বা অক্সিজেন থাকে না এবং এর অম্লতা এত বেশি যে কোনো ব্যাকটেরিয়া বা ছত্রাক এর ভেতরে এক সেকেন্ডও বেঁচে থাকতে পারে না। আর এটি পৃথিবীর একমাত্র খাবার যা কখনো নষ্ট হয় না।
1: আমেরিকার ওরেগন অঙ্গরাজ্যের একটি বনের নিচে পৃথিবীর সবচেয়ে বড় একক জীবন্ত প্রাণীটি বাস করে। এটি কোনো তিমি মাছ বা হাতি নয়, এটি হল একটি মাশরুমের নেটওয়ার্ক। মাটির নিচে এর শিকড় বা সুতোগুলো প্রায় 3.4 বর্গমাইল এলাকা জুড়ে বিস্তৃত এবং বিজ্ঞানীদের মতে এই একক ছত্রাকটির বয়স প্রায় 2400 বছর।
0: বিশ্ব বিচিত্র আজ এ পর্যন্তই। আমাদের প্রিয় বাংলাদেশ যেন প্রকৃতির অপার সৌন্দর্যের এক অনন্য উপহার। সবুজে ঘেরা মাঠ, একে বেঁকে বয়ে চলা নদী, বিস্তীর্ণ সমুদ্র আর পাহাড় ঝর্ণার অপরূপ দৃশ্য এদেশকে করেছে বৈচিত্র্যময় এবং সুন্দর। আর এই সৌন্দর্যেরই এক মায়াবী ঠিকানা হল নিঝুম দ্বীপ। মেঘনা নদীর মোহনায় অবস্থিত এই দ্বীপ তার শান্ত পরিবেশ, সবুজ প্রকৃতি, বিস্তীর্ণ চর আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্রমণপ্রেমীদের কাছে দিন দিন আরও আকর্ষণীয় হয়ে উঠছে।
1: নিঝুম দ্বীপের নীরব প্রকৃতি, সারি সারি কেওড়া গাছ, বিস্তীর্ণ বালুচর, তার দিগন্ত জোড়া জলরাশি যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষকে সহজে মুগ্ধ করে। কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি থেকে একটু দূরে গিয়ে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটাতে তাই অনেকেই ছুটে আসেন এই অপরূপ দ্বীপে। বিশেষ করে ভোরের স্নিগ্ধতা, বিকেলের মায়াবী আলো আর নদী সমুদ্রের মিলন যেন নিঝুম দ্বীপকে দিয়েছে এক আলাদা সৌন্দর্য।
0: প্রিয় শ্রোতা, ভ্রমণ ও পর্যটন বিষয়ক এবারের আয়োজন জীবন ও প্রকৃতি নিয়ে। এবার বলবো বাংলাদেশের অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের স্থান নিঝুম দ্বীপ সম্পর্কে। গ্রন্থনা এবং উপস্থাপনা রয়েছেন কানিজ কুলসুম।
2: কিছু কিছু শব্দ আছে নিজেই কথা বলে, শব্দের মধ্যেই ফুটে ওঠে তার সমস্ত রূপ, রস, সৌন্দর্য। আলাদা করে শব্দের গাঁথনি দিয়ে তাকে আর পরিচয় করিয়ে দিতে হয় না। বলছি নিঝুম দ্বীপের কথা। নামটি শুনলেই কল্পনার ক্যানভাসে কি এক মোহনীয় চিত্রপটই না প্রতিবিম্বিত হয়। মনে হয় প্রকৃতি তার নিজস্ব নির্জনতা দিয়ে এক অপরূপ মায়াময় ভূখণ্ড সৃষ্টি করেছে, যেখানে গেলে মনে হবে আহা, জীবন কত সুন্দর, কত সুন্দর এই বেঁচে থাকা। সত্যিই তাই। নোয়াখালীর হাতিয়া উপজেলার দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের বুক চিরে জেগে ওঠা নিঝুম দ্বীপ হতে পারে আপনার এবারের ঘুরে আসার জায়গা। বল্লার চর, কমলার চর, চর ওসমান ও চরমুড়ি, এই চারটি প্রধান দ্বীপ ও বেশ কয়েকটি ছোট চরের সমন্বয়ে গড়ে উঠেছে নিঝুম দ্বীপ। এর মোট আয়তন প্রায় 14,000 একর। 1950 সালে বঙ্গোপসাগরের বুকে এই দ্বীপটি জেগে ওঠে। নিঝুম দ্বীপের মূল আকর্ষণ হল এর ত্রিমাত্রিক রূপ। একদিকে সাগরের উদ্বেলিত গর্জন, অন্যদিকে সবুজের মন কাড়া সমাহার। এ দুইকে আশ্রয় করে বেড়ে ওঠা নানা জীববৈচিত্র্য সব মিলে এ যেন নির্মল সৌন্দর্যের বিরল উপাখ্যান। বয়স বা বার্ধক্যের বিড়ম্বনা এখানে অকার্যকর। এখানে এলেই আপনার মনটা চির সবুজ হয়ে উঠতে চাইবে, বয়স আপনার যতই হোক না কেন। নিঝুম দ্বীপে মানুষের পাশাপাশি রয়েছে নানা প্রজাতির পশু পাখির অবাধ বিচরণ। বিশেষ করে এখানকার উন্মুক্ত হরিণ অশেষ ভালো লাগার দৃশ্যপট তৈরি করে। লম্বা লম্বা বিভিন্ন গাছের উদ্যানে হরিণগুলো ঘুরে বেড়ায়। ভাগ্য ভালো হলে হরিণকে আপনি ছুঁয়েও দেখতে পারেন, তবে কাছে গেলেই হরিণ ছুটে পালাতে চায়। সবুজের বুকে আরো নানা প্রাণীর চলাচল উপভোগ করার মতো আছে ছোট ছোট বেশ কিছু খাল। নৌকা দিয়ে সেসব খালে ঘুরে বেড়াতে পারবেন, যদিও পুরো নিঝুম দ্বীপ ঘুরে বেড়ানোর জন্য সবচেয়ে ভালো যানবাহন হল রিক্সা অথবা মোটরসাইকেল। নিঝুম দ্বীপে মানুষ বাস করতে শুরু করে 1970 সাল থেকে। 1996 সালে এটিকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়। নিঝুম দ্বীপের মূলত দুটি প্রান্ত রয়েছে, একটি বন্দর টিলা, অন্যটি নামার বাজার। উত্তরের বন্দর টিলা থেকে দক্ষিণের নামার বাজারের দূরত্ব 10 কিলোমিটার। রাতে থাকার জন্য নামার বাজারে রয়েছে নিঝুম রিসোর্ট। রিসোর্টে কম খরচে নানা বৈচিত্র্যপূর্ণ খাবার পাওয়া যায়। যেভাবে যাবেন নিঝুম দ্বীপে, সড়ক পথে নিঝুম দ্বীপে যাওয়া যায়, তবে তাতে অনেকটা পথ পাড়ি দিতে হয়। বয়স্কদের জন্য সুবিধাজনক হলো নৌপথে যাওয়া। ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় দুটি লঞ্চ হাতিয়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পরদিন সকালে আপনাকে নামিয়ে দেবে হাতিয়ার তমুরুদ্দি। তমুরুদ্দি থেকে সিএনজি বা মোটরসাইকেলে যেতে হবে বন্দর টিলা। সেখান থেকে 15 মিনিটের ট্রলারে গেলেই স্বপ্নের নিঝুম দ্বীপ। এবার তাহলে সত্যিই ঘুরে আসতে পারেন বঙ্গোপসাগরের কোল ঘেঁষে জেগে ওঠা নিঝুম দ্বীপ। প্রকৃতির নির্মল বাতাস, ডাব, কলা আর ফরমালিন মুক্ত বিশুদ্ধ নানা প্রজাতির মাছের স্বাদ নিয়ে নিঝুম দ্বীপ আপনাকে ডাকছে। সারাদিনের ক্লান্তিময় ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় উপভোগ করতে পারবেন সমুদ্র তীরের আরেক সৌন্দর্য। নিখুঁত ভাবে দেখতে পাবেন সূর্যাস্তের চিরাচরিত হাহাকারের সেই দৃশ্য। হাতে সময় নিয়ে গেলে ঘুরে আসতে পারবেন মনপুরা দ্বীপ। নিঝুম দ্বীপ সম্পর্কে যা বলা হলো তাতে তার সৌন্দর্যের সামান্য অংশই প্রতিফলিত হলো। বাস্তবে নিঝুম দ্বীপ অনেক সুন্দর, অনেক মায়াবী, অনেক বেশি প্রাণ সঞ্চারী। নিঝুম দ্বীপই হতে পারে আপনার হাওয়া বদলের উপযুক্ত জায়গা।
0: প্রিয় শ্রোতা, শারদীয় রাতে আপনারা কান পেতে আছেন আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে, পরিবেশিত হচ্ছে বাংলাদেশ বেতার ঢাকা থেকে।
1: বন্ধুরা, নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের চিঠি থেকে পাঠ শুনবেন। এবার পাঠ করছেন টিটু মুন্সি।
3: আজ পর্যন্ত নজরুলের যত চিঠি পাওয়া গেছে সেগুলোর মধ্যে কালের দিক দিয়ে এটি প্রথম। 1917 সালে ছাত্রাবস্থায় নজরুল এটি তাঁর স্কুলের প্রাক্তন শিক্ষক মৌলবি আব্দুল গফুর সাহেবকে লেখেন। রানীগঞ্জ মুসলিম হোস্টেল 23/7/17। পাক জনাবেশু, আদাব। করুণসাত হাজার হাজার পাক জনাবে পৌঁছে বাদারোজ। ইতঃপূর্বে খাদেম আপনাকে দুইখানা পত্র বর্ধমানের ঠিকানায় লিখিয়াছিল, কিন্তু পরই দুঃখের বিষয়, কোনো উত্তর পাই নাই। পড়াশোনা মন্দ হয় নাই, বোর্ডিং অবস্থা মাঝামাঝি, সকলেই ভালো। রমজান শাহের পিতা সুরত শাহের নিকট আপনি যে 6 টাকার মান্তা হইয়াছিলেন, তন্মধ্যে কেবল 2 টাকা সে আপনাকে দিয়াছিল, বাকি 4 টাকা আপনি চলিয়া যাইবার সময় আমার নামে চাপাইয়া দিয়াছিলেন এবং লিখাইয়াও লইয়াছিলেন। আমি জানি যে সে 4টাকা আপনি রমজানের হিসাবে চাপান নাই, তথাপি সুরত শাহ বলিতেছে মৌলবী সাহেব তোমার টাকা 4টি রমজানের হিসাবে চাপাইয়া দিয়াছেন, তুমি পাইবার কে? আমি তাহাকে বিশেষ করিয়া বুঝাইয়া দিলেও সে বুঝিতেছে না। শেষে বলিয়াছে যদি মৌলবী সাহেব লিখিয়া দেন যে তাহা রমজানের হিসাবে চাপান নাই, তাহা হইলে আমি টাকা দিতে স্বীকৃত আছি। আপনি পুনরায় যখন টাকার জন্য এখানে আসেন তখনও বলিয়া যান যে সে টাকা রমজানের টাকা হইতে কাটাইয়া লই নাই, তথাপি সে বুঝিবে না। অতএব মেহরবানি পূর্বক অপর কার্ডে স্পষ্ট করিয়া লিখিয়া দিয়া বাধিত করিবেন যে রমজানের টাকা হইতে বা তাহার হিসাবে আমার টাকা কাটাইয়া লন নাই, নতুবা এ গরিবের টাকা কয়টি অনর্থক যায়। আশা করি আমার পত্রপাঠ স্পষ্ট করিয়া জানাইয়া বাধিত করিবেন। পত্রের আশায় রহিলাম। আজ কাল কি করিতেছেন ও কোথায় আছেন জানাইবেন। পাক জনাবে আরজ। ইতি খাদেম নজরুল ইসলাম।

0: শ্রোতা, সঙ্গীত মানুষের মানসিক কলুষতাকে পরিচ্ছন্ন করে, সুন্দর সুরের মাধুর্য মানুষের সুকুমার প্রবৃত্তিকে উজ্জীবিত করে তোলে। তাই সুরকে হৃদয়ে ধারণ করা মানুষ কখনো অপরাধের সাথে সংযোগ রাখে না। অনুষ্ঠানের এখনকার পরিবেশনায় আপনাদের নিয়ে যাব বিশ্ব সঙ্গীতের মাত করা আসরে।
1: হ্যাঁ বন্ধুরা, সুরের কথাই শোনাবো এবারে আপনাদের সাম্প্রতিক সময়ে বিশ্বের ছাড়া জাগানো সঙ্গীতের নানা দিক নিয়ে। এ সময় বিশ্ব সঙ্গীতের কথামালাগুলো সাজিয়েছেন এবং উপস্থাপন করছেন নওশিন ফারহান।
2: প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? সঙ্গীতের পৃথিবী আসলে কোনো সীমান্ত মানে না, তাই না? হ্যাঁ, আমরা এই কথাটা জানি, আর সেই কথা মাথায় রেখে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই সময়ের বিশ্ব সঙ্গীতে। নিউ ইয়র্কের একটা স্টুডিওতে তৈরি হয় একটি সুর যেমন কয়েক ঘন্টার মধ্যেই ঢুকে পড়তে পারে ঢাকার কোনো শ্রোতার প্লেলিস্টে, তেমন সিওলের কে-পপ অথবা টোকিওর জে-পপ কিংবা অকল্যান্ডের সমকালীন পপ আজ একই বৈশ্বিক শ্রোতা সমাজের অংশ। একজন সঙ্গীত শিল্পীর চোখে তাই আজকের আন্তর্জাতিক মিউজিক চার্ট শুধু জনপ্রিয়তার হিসাব নয়, এটি সময়ের মনস্তত্ত্ব, প্রযুক্তি পরিবর্তন, নতুন সাউন্ড এবং তরুণ শিল্পীদের সৃজনশীলতা এক জীবন্ত দলিল। প্রিয় শ্রোতা, চলুন এ সময়ের বিশ্ব সঙ্গীতে ঘুরে আসি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, কানাডা, এই সময়ের আলোচিত গানগুলোর খবরাখবর নিয়ে। আর হ্যাঁ, লক্ষ্য কিন্তু আমাদের একটাই, নিজের পরিচিত সঙ্গীতের গণ্ডি একটু পেরিয়ে বিশ্বের অন্য প্রান্তে যে সুর বেজে চলেছে তার সাথে পরিচিত হওয়া। প্রথমেই জানাই ইউএস বিলবোর্ড টপ চার্টের কথা। একেবারে টপ ফাইভে অরিয়ানা গ্রান্ডের এই মুহূর্তে হেই দ্যাট আই মেড ইউ লাভ মি, এই গানটি রয়েছে। অসাধারণ একটা গান, শুনতে আপনাকে হবেই। মর্গান ওয়ালেনের বিং বাই নাও, এই গানটি রয়েছে এই মুহূর্তে নাম্বার ফোর পজিশনে। টেইলর সুইফটের গান আই নিউ ইট আই নিউ ইউ, এই গানটি লম্বা সময় ধরে টপ চার্টে রয়েছে, এখনও কিন্তু রয়েছে নাম্বার থ্রি পজিশনে। সেলার লেফটির গান বোসন রয়েছে নাম্বার টু পজিশনে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এলা ল্যাংলির গান চুজিং টেক্সাস রয়েছে নাম্বার ওয়ান পজিশনে।

আর হ্যাঁ, এই মুহূর্তে আমেরিকান পপ মিউজিকের সবচাইতে চমৎকার ব্যাপার হচ্ছে কান্ট্রি এবং পপের শক্তিশালী সহবস্থান। এলা ল্যাংলির চুজিং টেক্সাস কিন্তু টানা 20 সপ্তাহ বিলবোর্ড হট 100 এ শীর্ষে থেকে একটা ঐতিহাসিক অবস্থান সৃষ্টি করেছে। একই সাথে স্টেলা লেফটি, মর্গান ওয়ালডেন এবং টেইলর সুইফটের গানগুলো দেখে দিচ্ছে কন্টেম্পোরারি আমেরিকান মিউজিকের এখনো গল্প বলা, ব্যক্তিগত অনুভূতি এবং শক্তিশালী মেলোডিকে কতটা গুরুত্ব দেয়। চলুন চলে যাই ইউকে টপ চার্টের খবরাখবর জানতে। সিয়ানা স্প্রিয়ার গ্রেট এক্সপেকটেশন এই গানটি রয়েছে এই মুহূর্তে নাম্বার 5th পজিশনে। স্টেলা লেফটি যুক্তরাষ্ট্র থেকে চলে এসেছে যুক্তরাজ্যে। বোস্টন এবারও রয়েছে নাম্বার 4 পজিশনে। এলা ল্যাংলির গান চুজিং টেক্সাস রয়েছে নাম্বার 3 পজিশনে। ইউকেল ইমেল অ্যাঞ্জেল এবং আল্ট্রানটের গান মুভিং টু দ্য সান রয়েছে নাম্বার 2 পজিশনে। এবং স্যাম ফেন্ডার এবং অলিভিয়া ডিনের গান রেইন মি ইন, সাম্প্রতিক সময়ে আমার ভীষণ পছন্দের একটা গান, সেটা রয়েছে নাম্বার 1 পজিশনে।

এবং ইউকে টপ চার্টের সবচেয়ে চমৎকার ব্যাপার কি জানেন? এটা হচ্ছে এক ধরনের একটা বৈচিত্র্য নিয়ে আসে, কারণ মাঝে মাঝে দেখবেন ইউকে টপ চার্টে হিন্দি গানও রয়েছে। স্যাম ফেন্ডার এবং অলিভিয়া ডিনের রেইন মি ইন এখন এক নম্বরে, আর ড্যান্স ওরিয়েন্টেড মুভিং অন দ্য সান রয়েছে দ্বিতীয় স্থানে। অর্থাৎ ইউকে শ্রোতার একই সাথে কিন্তু সিঙ্গার সংরাইটার সেন্সিবিলিটি এবং ইলেকট্রনিক ড্যান্স সাউন্ড দুটোকে গ্রহণ করেছেন সমানভাবে। আর হ্যাঁ, যেমনটা বলছিলাম, কে পপের কথা জানবেন না বস, তাকে হয় নাকি? টেক ওয়ান এর গান লেমন রয়েছে নাম্বার ফিফথ পজিশনে সাউথ কোরিয়ান টপ চার্টে, এবং অ্যাসপার গান ডার্টি ওয়ার্ক রয়েছে নাম্বার ফোর পজিশনে। বিগ ব্যাং এর গান বি রয়েছে নাম্বার থ্রি পজিশনে, এবং রিজার গান ডু ইয়োর ড্যান্স রয়েছে নাম্বার টু। আর হ্যাঁ, এক নম্বর গানের কথা তো আপনি জানবেন, প্যাং ব্যাং এর গান লেস দেন এ লাভার রয়েছে নাম্বার ওয়ান পজিশনে। দক্ষিণ কোরিয়ার সঙ্গীতের কথা উঠলে কিন্তু কেই পপের কথা আসবে, কিন্তু একজন সঙ্গীত শিল্পীর দৃষ্টিতে কেই পপের আসল শক্তি শুধু ক্যাচি কোরাস নয়, এর প্রোডাকশন, কোরিওগ্রাফি, ভোকাল লেয়ারিং, ভিজুয়াল কনসেপ্ট এবং ইলেকট্রনিক সাউন্ড ডিজাইন, সবকিছু মিলে এটা একটা পূর্ণাঙ্গ অডিও ভিজুয়াল আর্ট ফর্ম। কারণ এই গানগুলো শুনতে যেমন আপনি পছন্দ করেন, মিউজিক ভিডিওগুলো কিন্তু আপনারা ভীষণভাবে পছন্দ করে আসছেন একটা লম্বা সময় ধরে। প্রিয় শ্রোতা, আজকের মতন বিদায় নিচ্ছি এই সময়ের বিশ্বসঙ্গীত থেকে। নিশ্চয়ই ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন কোন গানের খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, বাংলাদেশ বেতারের সাথেই থাকবেন।

0: শুনছিলেন এ সময়ের বিশ্ব সংগীত। শ্রোতা বন্ধুরা, আপনাদের প্রিয় বেতার ম্যাগাজিন উত্তরণে প্রতি বৃহস্পতিবার আপনার লেখা পর্বটি প্রচারিত হয়ে থাকে। এ পর্বের জন্য আপনাদের কাছ থেকে লেখা আহ্বান করা হচ্ছে। এবারের বিষয় শরতের পূর্ণিমা।
1: এ বিষয়ে আপনারা ছোট গল্প, প্রবন্ধ, কবিতা লিখে আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের কাছে ডাকযোগে লেখা পাঠানোর ঠিকানা আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207।
0: হ্যাঁ, চিঠি লেখার ঠিকানাটা আরেকবার বলে দিই। আপনার লেখা বেতার ম্যাগাজিন উত্তরণ, প্রযত্নে পরিচালক, বাংলাদেশ বেতার, শেরে বাংলা নগর, ঢাকা 1207।
1: আমাদের কাছে ইমেইলের মাধ্যমে লেখা পাঠানোর ইমেইল ঠিকানাটি হল
0: UTTARON অর্থাৎ উত্তরণ bb@gmail.com।
1: আবারও বলছি UTTARON bb@gmail.com।
0: প্রিয় শ্রোতা, মানুষ তার বয়স দিয়ে নয় বরং তার কর্ম দিয়েই বেঁচে থাকে। আমাদের প্রত্যেকের পথ আলাদা, কাজের ক্ষেত্র কিন্তু আলাদা। সেই কাজের প্রতি যদি থাকে সততা, নিষ্ঠা আর মানুষের জন্য কিছু করার আন্তরিকতা, তাহলে ছোট্ট একটি কাজও হয়ে উঠতে পারে অনেক বড় অনুপ্রেরণার উৎস।
1: আমরা চলে যাব, কিন্তু আমাদের ভালো কাজগুলো থেকে যাবে মানুষের মাঝে, সমাজের মাঝে। তাই আসুন জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন কিছু ভালো কাজ করে যাই যা আমাদের অনুপস্থিতিতেও মানুষের মনে আশার আলো জ্বালাবে। এই প্রত্যাশা নিয়ে ইতি টানছি আজকের উত্তরণের।
0: হ্যাঁ, যাবার বেলায় শেষের কথাগুলো তাহলে বলে যাই। আজকের উত্তরণ গ্রন্থনা ছিলেন মনিরুজ্জামান পলাশ, উপস্থাপনা ছিলাম আমিনুল ইসলাম মঞ্জু
1: এবং জিনাত আক্তার। উত্তরণ সম্পাদনা করলেন মোহাম্মদ নিজামুদ্দিন, প্রযোজনা সহযোগিতায় মাহমুদ রেজা।
0: উত্তরণ তত্ত্বাবধানে ছিলেন আঞ্জুমান আরা বেগম, প্রযোজনা করলেন ডক্টর শায়লা আক্তার।
1: ভালো থাকবেন সকলে, থাকবেন সুস্থতায়।
0: শুভরাত্রি।

0: Assalamu alaikum. 9:30 p.m. This is Bangladesh Betar. The news read by Mir Akramuddin Ahmed. First, the headlines. Hindu community is celebrating Shubha Janmashtami. All citizens will enjoy equal rights based on citizenship, says Home Minister while inaugurating Janmashtami procession in capital. Every government hospital will be freed from brokers, informs Health and Family Welfare Minister after visiting hospitals in Sylhet. New model underway to resolve Port City Chattogram's water crisis, says Finance and Planning Minister. Government believes in full freedom of media, comments State Minister for Information and Broadcasting. Clashes between government forces and Houthi rebels in Yemen leave more than 100 people dead. And Indonesia is now facing United Arab Emirates in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. Now, the details. Janmashtami, one of the major religious festivals of the Hindi community commemorating the birth of Lord Sri Krishna, is being celebrated across the country today with due religious fervor and gaiety. According to the Hindu myth, Lord Sri Krishna incarnates in every age to protect the virtuous from the wicked and to establish truth, justice and beauty in society. President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman issued separate messages on the occasion, greeting members of the Hindu community. Marking the festival, Prime Minister Tariq Rahman yesterday exchanged greetings with prominent members of the Hindu community and distributed honorariums among priests and Shibites at Osmani Memorial Auditorium in the capital. Today was a public holiday. Temples, religious organizations and various institutions drawn up elaborate programs marking the occasion. National dailies published special articles, while Bangladesh Betar, Bangladesh Television and private TV and radio stations are airing special programs highlighting different aspects of the life and philosophy of Lord Sri Krishna. Home Minister Salahuddin Ahmed has said no community in the country needs to be identified as a minority, as all citizens will enjoy equal rights, security and freedom based on citizenship rather than religion or any other identity. He made the remarks while addressing the inaugural ceremony of the historic Central Janmashtami procession marking the Central Janmashtami festival at the Dhakeshwari National Temple premises in the capital today. The Home Minister said the primary and foremost identity should be that we are all Bangladeshis. Calling for a non-communal Bangladesh, he said the government's fundamental policy is Bangladesh for everyone. He said religious freedom and observance of all faiths have been ensured since the present government assumed office 6 months ago. Dhaka South City Corporation DSSC Administrator Bir Muktijodha Muhammad Abdus Salam attended the procession by lighting a ceremonial lamp. The procession began from Dhakeshwari National Temple and concluded at Bahadur Shah Park in the Old Dhaka. Law, Justice and Parliamentary Affairs Minister Mohammad Asaduzzaman has said people of all religions in the country observing their respective faiths peacefully without any hindrance or fear. He made the remarks at a Janmashtami program held at Modbury Temple in Sherlakupa of Chirada today. The Law Minister said there will be no room for creating minimum obstruction in practicing religion or observing religious rituals and ceremonies. Those involved in such activities will be brought under the law immediately after receiving the information, he added. Mohammad Asaduzzaman urged the country's Hindu community to stand by the government when it works and speaks against the country's evil forces. Health and Family Welfare Minister Shaddar Mohammad Sakhawat Hussain has said every government hospital in the country will be freed from brokers to facilitate the service of the citizens. He said this while talking to Newsmain after inspecting Sylhet MAG Osmani Memorial Medical College Hospital, Sylhet 250-bed District Hospital and Shahid Shamsuddin Ahmed Hospital in Sylhet today. The health minister said all law enforcement agencies are working jointly to apprehend the broker syndicate. As a result of these drives, the activities of the broker syndicate have declined compared to the past, he added. Sardar Mohammad Shakwat Hussain noted that drives against illegal clinics and fake doctors are ongoing effectively on a regular basis. Earlier, during the inspection, the health minister directed the concerned authorities to resolve the hospital's hygiene-related problems within 7 days. Among others, Commerce Minister Khandakar Abdul Muqtadir was present during the time. This is Bangladesh Betar, giving you the news. Finance and Planning Minister Amir Khusro Mohammad Chowdhury has said a new model has been initiated as a pilot project in 2 wards of Pathanga to resolve water crisis in the port city Chattogram. He said this while addressing the chief guest at the signing ceremony of a Memorandum of Understanding MOU on the project at a hotel in Chattogram today. The MOU focused on establishing a new public-private partnership model to enhance the quality of water supply services for the underprivileged population of the city. Chattogram Wasa will collaborate with Max Foundation Bangladesh and Max Social Enterprise Limited, while the Netherlands Embassy will provide financial and technical support. At the program, the finance minister said it is the duty of the government to ensure that clean and safe drinking water reaches the homes of the citizens. He said the government is committed to fulfilling all fundamental needs of the people of the country. State Minister of Information and Broadcasting Yasir Khan Chowdhury has said the present government believes in full freedom of the media. He said this at a reception program for students who achieved outstanding results in the SSC and Dakhil examinations at Kendo Pazila Public Hall in Netrakona today. The state minister said the government has ensured an environment where journalists can perform their professional duties freely without fear or intimidation. He further said, alongside ensuring freedom of the press, efforts are underway through the Press Council to prevent yellow journalism and unethical journalism while maintaining professional standards. Yasir Khan Chowdhury said an initiative has been taken to increase the prescribed budget allocation for the Journalist Welfare Trust from 6 crore taka to 25 crore taka, and a proposal in this regard has been sent to the Finance Ministry. Clashes between Yemen's Houthi rebels and government forces have killed more than 100 combatants since yesterday. 2 military officials and medical sources in rebel-held territory informed this today. A military official on the Red Sea coast reported 24 of his men killed, while another in the inland Taiz area said 15 had been killed there. More than 50 Houthi militants were also killed. Deadly clashes erupted in Yemen after Houthi forces began a ground assault accompanied by rocket and drone attacks near coastal areas in the Red Sea and around the Taiz region. Military government sources said the rebels were attempting to cut off the key port city of Mocha under fire for weeks from the government areas and advance towards near the bordering and strategic Bab el-Mandeb Strait. Cricket and Indonesia women were 54-4 in 14 overs against United Arab Emirates, the Women's Asia Cup T20 cricket at Dubai when reports last came in. United Arab Emirates won the toss and invited Indonesia to bat first. Meanwhile, Bangladesh women will take on Sri Lanka in the tournament at the same venue on Sunday next. The match is scheduled to start at 8:30 p.m. Bangladesh time. Finally, weather and focused volatile one tonight says there is no inland report warning and no signal is to be hosted at. To end the news, the main points again. Hindu community is celebrating Shubha Janmashtami. All citizens will enjoy equal rights based on citizenship, says Home Minister while inaugurating Janmashtami procession in capital. Every government hospital will be freed from brokers, informs Health and Family Welfare Minister after visiting hospitals in Sylhet. New model underway to resolve Port City Chettagram's water crisis, says Finance and Planning Minister. Government believes in full freedom of media, comments State Minister of Information and Broadcasting. Clashes between government forces and Houthi rebels in Yemen leave more than 100 people dead. And Indonesia is now facing United Arab Emirates in Women's Asia Cup T20 cricket tournament in Dubai. That's the end of the news. Our next bulletin will be at 11 p.m. in Bangla.
1: Now here's the news commentary written by Alhamra Islam and read by Sheikh Tashdeed Ahmed. Janmashtami, the birth festival of Sri Krishna, was observed with great fervor and enthusiasm by the Hindu community across the country today. Janmashtami is one of the major religious observances of the Hindu community when devotees celebrate by visiting temples, participating in special prayers or puja, chanting mantras and offering bhog or sweet treats to Krishna. According to Hindu Puran, Sri Krishna was born on the 8th Tithi of Shukla Paksha, or fortnight of the new moon in the Bangla month of Bhadra, and he takes birth in ages in the world to safeguard the good and pious people from the hands of bad, naughty persons to establish truth, justice and beauty in society. Krishna had upheld the flag of peace, love for humanity and justice throughout his life, his work and lifestyle. It is believed by the Hindu that the cosmic forces during this phase of the moon are particularly conducive to the manifestations of the divine energies. Krishna's birth on Ashtami underlines the divine timing and cosmic order in Hindu belief. On the occasion of Janmashtami, President Mirza Fakhrul Islam Alamgir and Prime Minister Tariq Rahman extended their heartfelt greetings and felicitations to the Hindu community in the country. Marking the Janmashtami, the Prime Minister attended a reception and honorarium distribution program for prominent members of the Hindu community, priests and Sabaits in the capital. The honorarium was simultaneously sent to the bank accounts of priests and Sabaits across the country through electronic fund transfer. Addressing the function, he urged the people to remain highly vigilant so that anti-social forces cannot rise again and no one can undermine the prevailing communal harmony in the country. Bangladesh is a good example of communal harmony in the world. For centuries, here people of all faiths are pledge-bound to maintain the communal harmony in a unique hallmark of the country and live together in peaceful coexistence. It is a safe home of all the religions, as the nation believes that religions are of communities but festivals are universal. In fact, practicing unity, tolerance and secularism, a unique character of the people of this country, have been continuing since the beginning of time. Although 90% of its population is Muslim, people of all other faiths such as Hindu, Buddhist and Christians live together peacefully. Especially for many years, the country's Hindu community has been peacefully celebrating their religious ceremony including Durga Puja, Janmashtami and Rath Jatra, as our constitution ensures equal rights of the people of all faiths irrespective of colour, creed or gender. In other words, communal harmony is based in Bengali culture, in our history and in the realm of religious ourselves. This is undoubtedly a matter of pride for the people of Bangladesh. Prime Minister Tariq Rahman dreams of building a country free from all discrimination. To materialize this dream and brighten the image of the country, all citizens, irrespective of party affiliation, opinion and religious belief, must play a proper role in the national development, upholding communal harmony and tradition. We all firmly trust that the peace-loving people of Bangladesh will always uphold the glory and tradition of religious harmony. On the occasion of Janmashtami, it is believed that the ideals and teachings of Sri Krishna will further strengthen the bonds of mutual goodwill and brotherhood. His philosophy and values, which is centered on devotion to the Creator and the establishment of peace in society, will continue to inspire not only followers of Sanatan Dharma, but people of all faiths to create a new Bangladesh free from discrimination and enriched with communal harmony. And that is the end of the news commentary.
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে।
3: সংবাদ প্রবাহ আজকের পরিবেশনা। সনাতন ধর্মাবলম্বীদের শুভ জন্মাষ্টমী উদযাপন, জিয়া স্মৃতি বইমেলা 2026-এর উদ্বোধনী অনুষ্ঠান, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের 180 দিনের অর্জন নিয়ে সংবাদ সম্মেলন। আজ শুভ জন্মাষ্টমী, সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রাজধানী ঢাকা সহ সারাদেশের বিভিন্ন মন্দিরে আজ পূজা অর্চনা, হরিনাম সংকীর্তন, নাম যজ্ঞ সহ বিভিন্ন ধর্মীয় আয়োজন করা হয়েছে। সনাতন ধর্মের বিশ্বাস অনুযায়ী পৃথিবী থেকে দুরাচারী ও দুষ্টদের দমন এবং সজ্জনদের রক্ষার জন্য দ্বাপর যুগের শেষ দিকে মথুরা নগরের অত্যাচারী রাজা কংসের কারাগার আবির্ভূত হন শ্রীকৃষ্ণ। তারই আবির্ভাব তিথি ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মন্দিরের পাশাপাশি ঘরেও ভক্তরা উপবাস ও ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে শ্রীকৃষ্ণের আরাধনা করেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি দেশ জুড়ে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। সকাল 8:00 ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় শ্রী শ্রী গীতা যজ্ঞ অনুষ্ঠিত হয়। এছাড়াও ঢাকার রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনও সকালে শ্রীমদ ভগবত গীতা পাঠের মধ্য দিয়ে জন্মাষ্টমীর আয়োজন শুরু হয়। শুভ জন্মাষ্টমী উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক পৃথক বাণী দিয়েছেন। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আজ বিকেলে রাজধানীর পলাশের মোড় থেকে ঐতিহাসিক কেন্দ্রীয় জন্মাষ্টমী মিছিল পুরানো ঢাকার বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হয়। রাতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণ পূজা। শুভ জন্মাষ্টমীর মিছিল উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এমপি বলেন,
4: বাংলাদেশের সংবিধানে সকল ধর্মের ধর্মচর্চার ধর্মীয় স্বাধীনতার নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে রাষ্ট্রকে, রাষ্ট্র নিশ্চিত করবে। বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোনো বৈষম্য করা যাবে না, সেটাও আছে, এবং ধর্মীয় স্বাধীনতার জন্য সকল ধর্মাবলম্বীর উপাসনালয় এবং উপাসনালয় স্থাপনের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। আমরা শুধু সেটা কিতাবে সংবিধানে ধারণ করেই বসে থাকতে চাই না, বাস্তবে আমরা এই সম্প্রীতি এই স্বাধীনতা নিশ্চিত করব। আমরা এদেশের সবাই নাগরিক হিসেবে বসবাস করতে চাই। ধর্মীয় পরিচয় থাকতে পারে, কিন্তু ধর্মীয় পরিচয়টা এখানে কোনো মুখ্য নয়। আমরা নাগরিকের পরিচয়ে এখানে থাকতে চাই। বাংলাদেশের সকল নাগরিক, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নির্গোষ্ঠী যারাই হোক, তারা ধর্মীয়ভাবে, সাংস্কৃতিকভাবে নিজ নিজ ধর্মাচার, ধর্মীয় অনুষ্ঠান, ধর্মীয় স্বাধীনতা তারা বহাল থাকবে, বজায় থাকবে, পালন করবেন। কিন্তু জাতীয়তা হিসেবে আমরা সবাই বাংলাদেশের নাগরিক হিসেবে থাকবো, আমাদের মধ্যে সম্প্রীতি থাকবে, এই একটাই হবে আমাদের পরিচয়। এই জন্য আমরা বলি, আমাদের নেতা বলেছেন সবার আগে বাংলাদেশ, যদি সবার আগে বাংলাদেশ হয় তাহলে আমরা সবার আগে বাংলাদেশি, তারপরে আমাদের ধর্মীয় পরিচয়, সাংস্কৃতিক পরিচয়, নৃতাত্ত্বিক পরিচয়। সবার আগে বাংলাদেশি এবং সবার জন্য বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, এই হচ্ছে আমাদের নীতি।
3: এদিকে আজ সকালে রাজধানীর সবুজবাগে শ্রী শ্রী বদেশ্বরী কালীমাতা মন্দির প্রাঙ্গণে শুভ জন্মাষ্টমী উপলক্ষে বস্ত্র বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেন,
5: গণতান্ত্রিক এই বাংলাদেশে আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না, আমরা ধর্মের নামে বিভেদ চাই না, আমরা জাতি গোষ্ঠীর নামে বৈষম্য চাই না, আমরা চাই ঐক্য, সম্প্রীতি, সাম্য, অধিকার ভিত্তিক একটি বাংলাদেশ। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, ধর্ম যাই হোক, রাষ্ট্রের কাছে প্রতিটি নাগরিকের অধিকার সমান। প্রত্যেক মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন, নিরাপদে বসবাস করবেন, রাষ্ট্রের কাছে থেকে সমান মর্যাদা ও অধিকার পাবেন, এটাই আমাদের অঙ্গীকার। মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ বিহার সহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা আমাদের সমানভাবে নিশ্চিত করতে হবে। মাননীয় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশী জাতীয়তাবাদের ভিত্তিতে আমরা এমন একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন মানবিক বহুতত্ববাদী বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন দেখি, যেখানে রাষ্ট্র হবে সকলের, অধিকার হবে সকলের, ভবিষ্যৎ হবে সকলের, আমরা সকলে মিলে সেই বাংলাদেশ গড়তে চাই।
3: বই পড়ার মাধ্যমে শিশু কিশোরদের মাঝে ন্যায় পরায়ণতা, সততা, নিষ্ঠা, মূল্যবোধ, সহনশীলতা, সহমর্মিতা ও সম্মান দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জোবাইদা রহমান। দেশের প্রতিটি গ্রাম ও শহরের শিশু কিশোরদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠুক এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বাংলা একাডেমিতে শহীদ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত 9-দিনব্যাপী জিয়া স্মৃতি বইমেলা 2026-এর উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার জুবাইদা রহমান বলেন,
6: পরম শ্রদ্ধায় স্মরণ করছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই বইমেলায় বাংলাদেশের 90,049টি গ্রামে ছড়িয়ে পড়ুক এই পাঠাগার, শিশু কিশোরদের বই পড়ার অভ্যাস গড়ে উঠুক। শিশু কিশোরদের মাঝে মূল্যবোধ, ন্যায়পরায়ণতা, সততা, নিষ্ঠা, অধ্যবসায় বদ্ধমূল ভাবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে তার প্রতিফলন ঘটবে। সহনশীলতা, ধৈর্যশীল মানুষ হিসেবে সমাজে বর্তমান শিশু কিশোররা প্রতিষ্ঠিত হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জীবনী নিয়ে লেখা বইগুলো তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ, তিতিক্ষা, ধৈর্য, সাহসিকতার, দেশপ্রেমের কথা বলে। তাদের আদর্শ, দিক নির্দেশনা আমাদের চলার পথের পাথেয়। এই বইমেলার সার্বিক সাফল্য কামনা করছি। পরিশেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতির উদ্দেশ্যে লেখা আমার কবিতা তুমি নির্ভীকের কিছু অংশ। তুমি নির্ভীক, তুমি গণতন্ত্রের প্রতি, জনতার অধিকারের অতন্দ্র প্রহরী, তুমি অসাধারণ সাহসী মূর্তি। তুমি নেতা, তুমি কঠোর পরিশ্রমী, দিন কেটেছে তোমার সবার চিন্তায় বিরামহীন। তুমি বিদ্রোহী, তুমি আশার আলোয় আরোহী, তুমি বিজয়ী, তুমি মৃত্যুঞ্জয়ী, তুমি স্বাধীনতা।
3: আজ রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী আহমেদ বলেন,
7: নৃত্য যখন এটা গানের সাথে, বাদ্যের সাথে যখন এটা মঞ্চস্থ হয় তখন দেখতে সত্যি নির্মল হয়ে ওঠে। তারপর যেটা মনে হচ্ছে গীত এবং বাদ্যের ছন্দে শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে যে ভাব, অনুভূতি এবং চিত্রকল্প গড়ে উঠে সেটারই ললিত কলা হল নৃত্য। এটি যুগ যুগ ধরে নানাভাবেই কিন্তু এই নৃত্য গড়ে উঠেছে পৃথিবীর দেশে দেশে, আমাদের দেশে। নৃত্যের তো অনেক ভাগ আছে, আমরা জানি শাস্ত্রীয় নৃত্য আছে, লোকনৃত্য আছে, আধুনিক নৃত্য আছে, কিন্তু এই ঐতিহ্যের ধারক হলো কি করে? আমরা যেটি গান গেয়ে মঞ্চের মধ্যে অথবা সেই সময়ের লোকজ যে সমস্ত অনুষ্ঠানগুলো হতো, লেটো দল বলেন, ওটাও কিন্তু একটা নাচ, কবির গান বলেন, সেটাও কিন্তু একটা নাচ, কারণ সেটি তো দুই পক্ষের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে গান গেয়ে এবং শরীরের অঙ্গভঙ্গির মধ্যে। শরীরের অঙ্গভঙ্গির মধ্যে ওটাও তো তাহলে নাচ। এমনকি গম্ভীরা, বিশেষ করে আমাদের উত্তরাঞ্চলের, এটাও কিন্তু একটা বড় ধরনের নৃত্যকলা আমার কাছে মনে হয়েছে। সুতরাং এই নৃত্যকলা এত পাওয়ারফুল, এত শক্তিশালী একটি সাংস্কৃতিক মাধ্যম, যেটার মাধ্যমে একটা ভয়ঙ্কর ফ্যাসিস্ট যারা জোর করে রাজ সিংহাসন দখল করে থাকে সেই সিংহাসনকে নাড়িয়ে দেওয়া যায়। যখন বিচারপতি তোমার বিচার করবে, যারা গান গাইতে গাইতে, নাচতে নাচতে এটা যখন গীত হতো মঞ্চে, আসলেই মানুষের রক্তের মধ্যে একেবারে আগুন ধরিয়ে দিত। আমরা যখন কারারই লৌহ কপাট যখন নাচের তালে এটা গীত হয় তখন কিন্তু রক্তে আগুন ধরা। ভয়ঙ্কর উদ্দীপনা তৈরি, তখন সামনে যতই বাধা থাক, যত করে ব্যারিকেড থাক, ওটা ভেঙে যেতে আমাদেরকে উদ্বুদ্ধ করে। ওই গীত সহকারে ওই নৃত্যটি দেখার পর এই ধরনের একটি প্রবণতা, এই ধরনের একটি উদ্দীপনা আমাদের মধ্যে সঞ্চারিত হয়। তাই আমি এটা বলেছি একটা পাওয়ারফুল একটা সাংস্কৃতিক মাধ্যম, এবং আমাদের এই কারণে সাংস্কৃতিক চর্চার খুবই প্রয়োজন আছে, যা সত্য, যা সুন্দর। সংস্কৃতি চর্চা, শিল্পের চর্চা, সঙ্গীতের চর্চা, নৃত্যের চর্চা, সংস্কৃতির যে প্রতিটি শাখা আছে সেই শাখা বারবার চর্চিত হতে থাকে, তাহলে সত্য এবং সুন্দরের প্রতিষ্ঠা পায়।
3: গতকাল বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে আইসিটি টাওয়ারে বিএনপি সরকারের 180 দিনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উল্লেখযোগ্য অর্জন তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি বলেন,
8: আইসিটি থেকে আমরা 180 দিনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনাময় বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল, এবং স্টার্টআপ অনুদান প্রদানের জন্য একটি ইন্টিগ্রেটেড ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা হয়েছে, এবং 500 কোটি টাকার একটা অনুদানও তহবিলে করা হয়েছে। 19,822টি প্রতিষ্ঠানে আমরা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ প্রদান করেছি। আমরা 15টি উপজেলা সেবা ও তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। প্রযুক্তি নির্ভর 3টি স্টার্টআপে আমরা 7 কোটি টাকা এ পর্যন্ত আমরা বিনিয়োগ করেছি। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেড কর্তৃক ফান্ড অফ ফান্ড আমরা চালু করেছি। দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য বাংলা স্ক্রিন রিডারের ডেস্কটপ মোবাইল ভার্সন তৈরি করা হয়েছে। যশোরে আমরা সফটওয়্যার টেকনোলজি পার্কে ডিজাস্টার রিকভারি সেন্টার এটা নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আমরা জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা আয়োজন করেছি। আমরা সাইবার ইনসিডেন্ট রিপোর্টিং সিস্টেম চালু করা হয়েছে। ন্যাশনাল আইসিটি ও সাইবার সিকিউরিটি রেডি সিস্টেম চালু করা হয়েছে। জাতীয় সাইবার ড্রিল 2026 আয়োজন করা হয়েছে। ওয়ান সিটিজেন ওয়ান আইডি এন্ড ওয়ান ডিজিটাল ওয়ালেট প্রকল্প, এটা একটা ডিপিপি প্রণয়ন করা হবে, এটা ইন্টারন্যাশনাল প্রসেস। আমরা ডাক থেকে আধুনিকায়ন করতে চাই। আমাদের প্রায় 9,000 ডাকঘর আছে কিন্তু সারা বাংলাদেশের, এই ডাকঘরগুলিকে আমরা আপগ্রেড করতে চাই। এই আমের সময় কিন্তু প্রায় 350 টন আম আমরা কিন্তু আমাদের এই ডাকঘরের মধ্য দিয়ে আমরা পার্সেল করেছি, আমরা কিন্তু বিদেশেও পাঠাচ্ছি, এবং এখনো কিন্তু আমাদের যে ডাকঘরে যে সার্ভিসটা ইজ মাচ চিপার দ্যান দ্য প্রাইভেট ওয়ান। জনগণের আকৃষ্ট বাড়ছে কিন্তু, কারণ ইটস এ গভর্নমেন্ট অর্গানাইজেশন। ডাকঘর বলতেই মানুষ একটু দুর্বল থাকে, ওনারা ভাবে যে এটা সরকার, আস্থা হয় মানুষের, যার জন্য তো ডাকঘর রূপে মানুষ আস্থা বেড়ে ডাকঘরে কিন্তু দিকে আমরা সামনে দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা 8টা বিমানবন্দরে, 6টা রেলওয়ে স্টেশনে বিটিসিএল এর ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। 4টা আন্তর ট্রেনগুলিতে আমরা ওয়াইফাই ফ্রি করে দিয়েছি। তৃতীয় সাবমেরিন কেবল প্রকল্পের আওতায় কক্সবাজার ল্যান্ডিং স্টেশনে যন্ত্রপাতি স্থাপন এবং ইন স্টেশন টেস্ট সম্পন্ন হয়েছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের 100টি স্কুলে লিও স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট সেবা প্রদান করা হচ্ছে। এবছর আমরা নিউক্লিয়ার প্ল্যান্টের উপরে ফুয়েল লোডিং শুরু করে দিয়েছি। ফুয়েল লোডিং শুরু করার থেকে 4 থেকে 6 মাসের মাথায় আমরা কিন্তু ন্যাশনাল গ্রিডে আমাদের বিদ্যুৎ দেওয়ার কথা, অ্যারাউন্ড 300 মেগাওয়াটস, দ্যাট ওয়াজ আওয়ার টার্গেট। আমরা অ্যারাউন্ড 300 মেগাওয়াটস ফ্রম 28 এপ্রিল থেকে শুরু করে উইদিন নেক্সট 6 মান্থস টাইম আফটার দ্যার ইজ সো মেনি টেস্ট, যে কত টেস্ট করতে হচ্ছে, এই টেস্ট

0: সম্পাদনা মোহাম্মদ আবুল খায়ের, তত্ত্বাবধানে মোহাম্মদ হাবিবুর রহমান, প্রযোজনা মোহাম্মদ দুলাল হোসাইন।
1: অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
2: বাংলাদেশ বেতার ঢাকা, একটু পরেই শুনবেন পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা।
3: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ আলেখ্যা অনুষ্ঠান কৃষ্ণ মুরারী, রচনা সনত কুমার বিশ্বাস, সুর সংযোজনা ও সঙ্গীত পরিচালনা দীপক কুমার দে। আলেখ্যা অনুষ্ঠান কৃষ্ণ

0: না কোনো সমস্যাই নাই।
1: তোমরা এখানে কি এমন গল্প মেতে আছো জানো না? আজকে মন্দিরে অনুষ্ঠান হচ্ছে, তো চলো যাই, আমরা মন্দিরে যাই। চলো সবাই,
2: হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সমস্ত ভক্ত মন্ডলী, আপনারা সবাই শান্ত হয়ে বসুন, আজকে মন্দিরে জন্মাষ্টমী অনুষ্ঠান হবে, ভজন কীর্তন নাটক উপাখ্যান হবে, ভক্তি ভরে বসে শ্রবণ উপভোগ করুন।

0: তার মাঝে পেল কঠিন সাজা।
1: রাজা কংস তার বোন দেবকী ও বসুদেবকে ধুমধাম করে বিয়ে দিলেন। তাদেরকে নিয়ে রথে যাওয়ার সময় আকাশ থেকে দৈববাণী ধ্বনিত হতে লাগল,
2: হে কংস, তোমার বোন দেবকী অষ্টম গর্ভের পুত্র সন্তান কৃষ্ণ, ওই রাখাল বালকই তোমার মৃত্যুর কারণ হবে।
3: দেবকী, তোমার অষ্টম গর্ভের সন্তান যদি আমার মৃত্যুর কারণ হয়, তবে তবে তোমাকে আর বাঁচিয়ে রাখবো না। এই তরবারি দিয়ে এখনই তোমার জীবন প্রদীপ আমি শেষ করে দেব।
4: না দাদা, না, দেবকীকে মারবেন না। ওর গর্ভে জন্ম নিয়ে একে একে সমস্ত সন্তান আপনার হাতে তুলে দেব।
5: দাদা, দাদা, আমাকে তুমি মেরে না দাদা। আমি যে তোমার আদরের বোন, তুমি তুমি আমাদের দুজনকে কারাগারে বন্দি করে রাখো। তুমি মেরো না দাদা, মেরো না।
3: তবে তাই হোক, প্রহরী, এক্ষুনি ওদেরকে অন্ধকার কারাগারে বন্দি করো। আর যেদিন কোন সন্তান জন্ম নেবে, আমার হাতে তুলে দিবে।
4: এইভাবে চলতে চলতে দেবকীর সপ্তম গর্ভের সন্তান পর্যন্ত রাজা কংস বধ করে।
3: কোনো কিছুতেই কোনো কিছুতেই আমি আমার রাজ দরবারের কাছে মন বসাতে পারছি না। মথুরার বাতাসে কিসের গুঞ্জন শুনি আমি? কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ।

0: মথুরা রাজাধিপতির কলরূপ শত্রুকে আমি নিজের হাতে বাদ করতে চাই।
1: মহারাজ শান্ত হন, দুই ভগবানই সত্য হতে পারে, কিন্তু আপনি তো মথুরার সর্বেশ্বর, ব্রজেরই সাধারণ বালককে কেন এত ভয় পাচ্ছেন? আমাদের মল্লযুদ্ধে প্রস্তুত।
0: হ্যাঁ হ্যাঁ, আমার রাজ্যে আমার কথাই শিরোধার্য। মথুরার ঘরে ঘরে পাইপ পেয়াদা পাঠিয়ে খবর রাখবে, কোন ঘরে যদি কোন পুত্র সন্তান জন্মগ্রহণ করে তবে তবে তাকে সেখানেই বধ করবে, কেউ এর একজন পরিমাণ অন্যথা করতে পারবে না। যাও।
1: তাই হবে মহারাজ, আমি সবাইকে সজাগ করে দিচ্ছি।
2: কারাগারের বন্দিশালা, মথুরার কারাগার, বাইরে ঝমঝম বৃষ্টি, বজ্রপাতের আওয়াজ চারপাশে, কারারক্ষীরা গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ চারপাশ আলোয় ভরে গেল, বেজে উঠল শঙ্খধ্বনি।

0: ভয় নেই বসুদেব, ভয় করো না দেবকী। আজ এক ঐশ্বরিক শক্তির জন্ম হয়েছে এই অন্ধকারা প্রকোষ্ঠে। দুষ্টের দমন ও শিষ্টের পালনের সময় আজ সমাগত।
1: হে প্রভু, তুমি এসেছ এই ঘোর অন্ধকার কারাগারে আমাদের উদ্ধার করতে, তোমার এই রূপ প্রকাশ পেল।
2: মানিক ধন আমার, ওই অত্যাচারী রাজা কংসের হাত থেকে তোকে আমি কিভাবে বাঁচাবো বল, কিভাবে বাঁচাবো? হে নারায়ণ, তুমি রক্ষা করো প্রভু, রক্ষা করো, রক্ষা করো।
1: দেবকী, আর কাল বিলম্ব করা ঠিক নয়, আকাশবাণীর নির্দেশ আমাকে মানতেই হবে। ওই গোকুলে নন্দ মহারাজের ঘরে যশোদা কন্যা সন্তান প্রসব করেছেন, আমাকে এখনই এই শিশুকে সেখানে রেখে এবং মা যশোদার কন্যাকে এখানে নিয়ে আসতে হবে।
2: মানিক আমার, মানিক, যাও স্বামী, তুমি তাই যাও, প্রভুকে নিরাপদে পৌঁছে দাও। কিন্তু কিন্তু আমার মন যে বাধে মানছে না, বুক ফেটে যাচ্ছে আমার।
3: বসুদেব একটি ঝুড়িতে নবজাতককে রেখে কারাগারের দ্বার পেরিয়ে গোকুলের উদ্দেশ্যে রওনা হন। যমুনার উত্তাল জলরাশি স্বয়ং শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ করে শান্ত হয়ে যায়। বসুদেব যশোদার কোলে কৃষ্ণকে রেখে যশোদার কন্যাকে নিয়ে ফিরে আসেন কারাগারে।

0: পরদিন সকাল, মথুরার রাজদরবার। রাগে ক্ষোভে ফেটে পড়ছেন রাজা কংস, হাতে তার উদ্ধত তলোয়ার, প্রহরীদের উপর উচ্চস্বরে চিৎকার করছেন,
1: গুপ্তচর, গুপ্তচর, গুপ্তচর!
2: মহারাজ,
1: বলো বলো, কার জন্ম হয়েছে কারাগারে? দেবকী রাষ্টম গর্ভে সন্তান কোথায়?
2: মহারাজ, আমরা কিছুই জানি না। হঠাৎ রাত্রি ভীষণ বজ্রপাত আর আলোর ঝলকানিতে আমরা জ্ঞান হারিয়ে ফেলি। সকালে গিয়ে দেখি একটি কন্যা সন্তান।
1: কন্যা সন্তান? অসম্ভব, অসম্ভব! এ দেবকীর চালাকি না, আমাকে আমাকে বোকা বানানো অত সহজ নয়।
0: কংস ছুটে যান কারাগারের দিকে। দেবকীর কোল থেকে ছিনিয়ে নিয়ে সেই কন্যা সন্তানকে পাথরে আছড়ে ফেলার উপক্রম করতেই শিশুটি মহাশক্তি রূপে আকাশে মিলিয়ে গেল। ভেসে এলো তার ভয়াল কণ্ঠ,
3: ওই মূর্খ দুরাচার কংস, তোমায় বুঝিলে যে গোকুলে মারিছে সে।

0: স্বামী, স্বামী, আমাদের সন্তান আমার কোলে নেই। এই কথা, এই কথা ভাবতে বুকটা যে খা খা করে উঠছে। তবু সান্ত্বনা এই কথা ভেবে, সে ভালো আছে, সুস্থ আছে নন্দ মহারাজের ঘরে, মা যশোদার কোলে তার সন্তান হয়ে, আমাদের সন্তান আদরে যত্নে প্রতিপালিত হচ্ছে।
1: দুঃখ পেও না দেবকী, দুঃখ পেও না কৃষ্ণ, সে শুধু আমাদের নয়, এই জগৎ সংসারে সবার কল্যাণে ব্রতী হয়ে নিখিল ব্রহ্মাণ্ডের অধিকর্তা রূপে সবাইকে শোনাবে অভয় বাণী। আর দুরাচার কংসরাজার পতন ঘটিয়ে প্রতিষ্ঠা করবে নবযুগের অভ্যুদয়। হে নারায়ণ, হে বিষ্ণু, সবই তোমার লীলা, আমরা শুধু নিমিত্ত মাত্র প্রভু।

0: পরে জন্ম মাজ সুধার কোলে, শিশুরূপী কৃষ্ণ শেথা মহানন্দে দোলে।
1: দলে দলে লোক আসি বাজায় শঙ্খধ্বনি, চতুর্দিকে ছড়িয়ে যায় খবরটা তখনই। ঘরে ঘরে আনন্দ গায়ে হরি গান, গোকুল নগরী খুশি পেয়ে ভগবান।
0: নন্দ মহারাজার বাড়ি বয় সুখে বন্যা, যশোদা পুত্র পেল জন্ম দিয়ে কন্যা। সর্বপ্রথম কৃষ্ণ নাম রাখেন গর্গমণি, কৃষ্ণ নাম তাই তো জপেন যতে জ্ঞানী গুণী।
1: কালু বরুণ রূপটি তাহার ভুবন ভুলানো জ্যোতি, যে যার মতন নাম রাখে হীরা সোনামতি। উৎসব মুখর ছিল সদা গোটা বৃন্দাবন, স্বর্গীয় অনুভূতি উৎফুল্ল সবার মন।
2: দিকে দিকে খবর যায় কংস রাজার কাছে, নন্দ মহারাজের বাড়ি ওই শিশুটা আছে। খবর শুনে কংস রাজা বিচলিত মনে, রাজ দরবার ডাকেন তরিত বসেন।

0: মহারাজের জয় হোক। এক অতীব জরুরি সংবাদ আছে মহারাজ।
1: সংবাদ? কি সংবাদ? মুখ কেঁপে উঠছে কেন তোর? গোকুলের নন্দালয়ে সে শিশুটি কে? সে কি তবে বেঁচে আছে?
0: হ্যাঁ মহারাজ, দেবকীর গর্ভের অষ্টম সন্তান সেই বালক বেঁচে আছে।
1: বেঁচে আছে? কি করি কি করি উপায়? কিছুই কিছুই মনে আসছে না। গুপ্তচর!
0: মহারাজ!
1: পুতনা, পুতনা রাক্ষসীকে খবর দাও। ছলে বলে কলে কৌশলে ওই ওই শিশু বালককে হত্যা করতে হবে।
0: পুতনা রাক্ষসীকে খুবই সমস্ত কিছু বুঝিয়ে পাঠিয়ে দিচ্ছি নন্দালয়ে। মহারাজ, আপনি কোনো চিন্তা করবেন না।
1: হ্যাঁ হ্যাঁ, পাঠিয়ে দাও পাঠিয়ে দাও। গোকুলের ওই নন্দ মহারাজের ঘরে শিশুপুত্র যেন কিছুতেই পৃথিবীতে বেঁচে থাকতে না পারে। নন্দালয়ে যশোদার শিশু সন্তানকে সবাই নাকি ভগবান বলে পুজো করছে। ওই পুতনা রাক্ষসীকে দিয়ে ভগবানের ভবলীলা সঙ্গ হবে।
2: কলিতে নিয়ে শিশু পুতনা রাক্ষসী মনে মনে আনন্দে সে দিল মৃদু হাসি। শিশু কৃষ্ণ অন্তর্যামী তারা জানা নয়, পুতনা তাকে মারার জন্য করছে অভিনয়। আদর করে বিষ মাখা দুধ দিল কৃষ্ণের মুখে, একটা নেতে পুতনা শেষ আপদ গেল চুকে। পুতনা বধের মধ্য দিয়ে কৃষ্ণের অভিযাত্রা, খবর শুনে কংস রাজা পেল কঠিন বার্তা। অসুরকুলের যারা ছিল তারা

0: মহারাজ, বড় দুঃসংবাদ মহারাজ।
1: দুঃসংবাদ? কি দুঃসংবাদ? তোমাকে তোমাকে এত চিন্তিত ও ব্যাকুল লাগছে কেন?
0: মহারাজ, যে পুতুল রাক্ষসীকে আমরা পাঠিয়েছিলাম নন্দলালের শিশুকে মারার জন্য, সে তো মরেই নাই, বরং পুতুল রাক্ষসী শেষ।
1: না না না, এ হতে পারে না, অসম্ভব, বড় বড় চিন্তার কথা। এবার এবার বুঝি আর রক্ষা হল না আমার, এবার বুঝি আর শেষ রক্ষা হল না। ওই শিশুর কাছে আমার পরাজয়ের গ্লানি, পরাজয়ের গ্লানি পৃথিবীতে দৃষ্টান্ত হয়ে থাকবে। না না না না না না, এ হতে পারে না।

যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানা ধর্মস্য তদত্তনাং সৃজাম্যহম পরিত্রাণায় হি সাধুনাং বিনাশয়স্য দুষ্কৃতাম ধর্ম সংস্থাপন।

এতক্ষণ সনত কুমার বিশ্বাস রচিত জন্মাষ্টমী উপলক্ষে বিশেষ আলেখ্য অনুষ্ঠান কৃষ্ণ মুরারি শুনলেন। নাট্যাংশে অভিনয় করেছেন বনশ্রী অধিকারী, অতনু রায়, রবীন বোশাক, দিলীপ কুমার সাহা ও শান্তনু সাহা। সঙ্গীতে কণ্ঠ দিয়েছেন লাভলি দেব, দীপঙ্কর মণ্ডল, অনন্য ভৌমিক, তাপসী রায় ও দিবাকর বিশ্বাস। সুসংযোজনা ও সঙ্গীত পরিচালনা দীপক কুমার দে, সম্পাদনায় মোহাম্মদ জহিরুল ইসলাম, নির্দেশনায় এবিএম মাহবুবুর রহমান, তত্ত্বাবধানে মোহাম্মদ আব্দুল হক। আলেখ্যানুষ্ঠান কৃষ্ণ মুরারি প্রযোজনা করলেন মোহাম্মদ ফুয়াদ হোসেন সরকার।

0: বাংলাদেশ বেতার ঢাকা। এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাসগৃহে ফুলের টপ, অব্যবহৃত কৌচা, ট্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোচর, বাসের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশার ডিম পাড়ে। তাই এডিস মশা দমনে এসব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অবৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। ফ্রিজের নিচে ট্রেতে জমে থাকা পানি প্রতিদিন পরিষ্কার করুন। মনে রাখবেন, জমে থাকা পরিষ্কার পানিতে এডিস মশা জন্ম নেয়, তাই কোথাও জমে থাকা পানি থাকলে তা পরিষ্কার করুন এবং কোথাও পানি জমতে দিবেন না।
1: বাংলাদেশ বেতার ঢাকা। শুরু হচ্ছে ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সংগীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা। গ্রন্থনা উপস্থাপনায় তনিমা করিম।

তুমি জাগালে আমায়, সূর্য যেমন জাগায় পৃথিবীকে, নতুন উষায়, নতুন ভাষায়, নতুন নামে ডেকে। প্রিয় শ্রোতা, গীতিকবি জীবননেশা জামালের লেখা একটি কবিতার দুটি লাইন দিয়ে শুরু করছি আজকের সাত সুরে বাঁধা অনুষ্ঠানটি। গান আমাদের জীবনের প্রতিটা ধাপেই সঙ্গী হয়ে ওঠে বাণী, সুর আর কণ্ঠের জাদুতে। একজন গীতিকার, সুরকার বা একজন শিল্পীর সাধনায় সাত সুরের বাঁধনে সৃষ্টি হয় গান, আর সেই গানের মানুষেরা হয়ে ওঠেন আমাদের প্রাণের মানুষ। এমনই একজন প্রিয় গীতিকবি প্রাণের মানুষ জীবননেশা জামাল, যিনি আজ আর আমাদের মাঝে নেই। পহেলা এপ্রিল ১৯৯৫, তিনি তার সমস্ত সৃষ্টিকর্ম আমাদের জন্য রেখে চলে গেছেন না ফেরার দেশে। ট্রান্সক্রিপশন সার্ভিস বাংলাদেশ বেতার স্টুডিওতে দেয়া এক সাক্ষাৎকার থেকে আজ আমরা জানব তার নানা গল্প আর শুনব গান। অনুষ্ঠানে স্বাগত সবাইকে।

জেবনেসু জামালের লেখা গানের কিছু অংশ শুনলাম শাহনাজ রহমতুল্লার কণ্ঠে আজাদ রহমানের সুরে। 1924 সালের 27শে ডিসেম্বর রাজশাহীর পাঠানপাড়ায় বাবা ডাক্তার মোহাম্মদ কসিরুদ্দিন তালুকদার এবং মা জিয়াউন্নাহারের ঘর আলো করে জন্ম নেন জেবুন্নেসা জামাল। তার বেড়ে ওঠা ও শিক্ষা জীবনের শুরু বগুড়ার ভিক্টোরিয়া মেমোরিয়াল গার্লস হাই স্কুলে। এই স্কুলেই প্রথম গানও শিখতে শুরু করেন। 1965 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি অর্জন করেন। সম্ভ্রান্ত সমৃদ্ধ সুশিক্ষিত পরিবারের সন্তান জেবুন্নেসা জামালের 5 বোন ও 2 ভাইয়ের মধ্যে তিনি ছাড়া ছোট বোন আঞ্জুমানারা বেগমও আমাদের কাছে অত্যন্ত জনপ্রিয় পরিচিত একজন শিল্পী।

0: জেবুলিস জামালের লেখা দেশাত্মবোধক গানের কিছুটা অংশ শুনলাম আমাদের স্টুডিও রেকর্ড থেকে আঞ্জুমান আরা বেগমের কণ্ঠে কাদের জামিরের সুরে। জীবনিস জামাল খুব ছোটবেলা থেকে শুরু করেছিলেন সাহিত্য চর্চা। তিনি কবিতা লিখেছেন প্রবন্ধ, গল্প, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, নিবন্ধ, স্মৃতিকথা। তবে গানই একসময় ক্রমশ হয়ে ওঠে তাঁর প্রাণের রসদ। এ প্রসঙ্গে আলাপচারিতায় তিনি লেখক জীবনের শুরুর কথা বলেন।
1: 1966 সন থেকে আমি গান লিখি। ছোট থেকে আমি খুব লিখতে ভালোবাসতাম, পড়তে ভালোবাসতাম বইকি। তো আমি লিখতাম গল্প আর কবিতা, গল্পই বেশি বলবো। তখন এই যে আজাদ পত্রিকা আছে, তার ছোটদের বিভাগ ছিল মুকুলের মহফিল, বাগবান পরিচালনা করতেন, সেই মুকুলের মহফিল আমি অনেক গল্প লিখতাম তখন। গল্প এবং কবিতা বলবো অবশ্য সংখ্যায় অল্প। কলকাতার জলছবি নামে একটা ছোটদের পত্রিকা ছিল, সেই পত্রিকায় প্রথম আমার একটি কবিতা বেরিয়েছিল। কবিতাটির কথা এই মুহূর্তে বেশ আমার মনে পড়ছে এবং মনে আছে, বেশ মুখস্থে আছে বলবো, কারণ প্রথম কবিতা। সেই হিসাবে খুব উত্তেজনা বোধ করেছিলাম ছাপা হওয়ার পরে, আর ওটা নিজে নিজে নিজের কবিতা পড়তে পড়তে মুখস্থ হতে হয়ে গেছিল।
0: প্রথম লেখা ছাপা হওয়ার পরের অনুভূতি কেমন ছিল শুনবো তার স্মৃতিচারণ থেকে।
1: আমি তো ভাবতেই পারিনি আমার কবিতা ছাপা হবে। ছাপার অক্ষর দেখার পরে ওটা অনবরত পড়তেই লাগলাম, কদিন ধরে তো ওই চলল।
0: আসুন শুনি গীতি কবি জীবনিস জামালের লেখা প্রথম কবিতা তাঁরই উচ্চারণে।
1: আজকে মেঘের একই ঘন ঘটা, লুকালো কোথায় রবি আলো ছটা, ক্ষণে ক্ষণে ডাকে মেঘ গুরু গুরু, মুহূর্ত প্রাণ শুধু কাঁপে দুরু দুরু, বিজলি মেয়ে ঘোমটাটি খুলি, হাসিছে আলোর চোখ দুটি তুলি, সে হাসির ঝলকে ঝলকে অগ্নি ছুটিছে পলকে পলকে, হেরিয়া ধরার এই রুদ্র ছবি, ভীত চমকিত আমি ছোট কবি।
0: জীবনিস জামালের কর্মজীবন শুরু দিনাজপুর সদর গার্লস স্কুলে সহপ্রধান শিক্ষিকা হিসেবে 1948 সালে। 50-এর দশকে যুক্ত হন বাংলাদেশ বেতারের সাথে। দীর্ঘদিন তিনি মহিলা মাহফিল, স্কুল ব্রডকাস্ট, বুনিয়াদী গণতন্ত্রের আসর, ঘরোয়া, অঙ্গনা, ঘরণী, সুখী সংসার, কলকাকলি ইত্যাদি অনুষ্ঠান পরিচালনা করেছেন। গীতিকার হিসেবে 1966 সালে তিনি বেতারে তালিকাভুক্ত হন এবং বাংলাদেশ টেলিভিশনে 60-এর দশকের প্রথম সারির গীতিকারদের মধ্যে জীবনিস জামাল ছিলেন অন্যতম। তবে বেতারে শুরুটা ছিল একজন সঙ্গীত শিল্পী হিসেবে। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন,
1: আমি 1950-51-52 যখন নাজিমুদ্দিন রোডে আমাদের রেডিও কেন্দ্র ছিল, তখন আমি কিন্তু গান গাইতাম। তখন আমার শিক্ষক ছিলেন সোহরাব হোসেন। সেই সময় আমার স্বামী ঢাকায় উনি পোস্টেড ছিলেন, সেই সময় সোহরাব হোসেন স্যার আমাকে গানও শেখাতেন। অবশ্য গান আমি ছোটবেলা থেকে শিখি। আমার আব্বা উনি তো শিক্ষা সংস্কৃতির ব্যাপারে আমাদেরকে যে উৎসাহ দিয়েছেন সে কথা আজও আমি সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি। তিনি ছোটবেলায় আমাদের লেখাপড়ার ব্যাপারে আগ্রহশীল করে তুলেছিলেন, তেমনি আমাদের সবসময় সঙ্গীত শিক্ষক একজন থাকতো। সেই সময়টা এটা ঠিক কল্পনাই করা যায় না, কিন্তু আমাদের বাড়িতে নিয়ম ছিল উনি গানের শিক্ষক আমাদের জন্য রেখে দিয়েছিলেন, আমি গান শিখতাম। তারপরেও আমি উচ্চাঙ্গ সঙ্গীতও শিখেছি রাজশাহীতে যখন আমার স্বামী পোস্টেড ছিলেন। সেই সময় আমি ওখানকার বিখ্যাত সঙ্গীত শিক্ষক চন্দ্রকান্ত বাবু তার কাছে গান শিখতাম।
0: পরিবারের প্রতি দায়িত্বশীল জীবনিস জামাল একসময় গান গাওয়া কমিয়ে দিয়ে লেখালেখিতে পুরোপুরি মন দিয়েছিলেন, আর মেয়ের কারণে গান লেখাকে তিনি প্রাধান্য দিয়েছেন। ফলে আমরা উপহার পেয়েছি অসংখ্য কালজয়ী গান, যার মধ্যে চোখ দুটো মিলে রাখি, এক সুন্দর হৃদয়ের সুন্দর প্রেম, সুখ তারা হয়ে এলে, সবাই বলে শিল্পী আমি, তোমায় আমি শুনিয়ে গেলাম অন্যতম। জীবনিস জামালের লেখা গান গেয়েছেন দেশের প্রথিতযশা শিল্পীরা। আঞ্জুমান আরা বেগম, তাসিনি, খুরশিদ আলম, মাহমুদুল নবী, নীলুফার ইয়াসমিন, নিয়াজ মোহাম্মদ চৌধুরী, আবিদা সুলতানা, সাবিনা ইয়াসমিন, ফেরদৌসী রহমান, শামীম নার্গিস, শাকিলা জাফর, শাম্মী আক্তার, সুবীর নন্দী, বশির আহমেদ, ফরিদা পারভীন, তপন চৌধুরী সহ আরও আছেন সৈয়দ আব্দুল হাদি, ফিরোজা বেগম, আরও অনেকেও গিয়েছেন। তবে যেমনটি বলছিলাম, গীতিকবি জীবনিস জামালের সুযোগ্য উত্তরসূরি সঙ্গীতশিল্পী জিনাত জাহানের কারণেই তার গীতিকার হয়ে ওঠার কথা। কি সেই কাহিনী শুনব তাঁরই উচ্চারণে।
1: সে এক কাহিনী বলবো, আমার মেয়ে জিনাত রেহানা রেডিও এবং টিভিতে গান গাইতো, তখন তো আমি লিখতাম না আসলে। তার গানের একটা সমস্যা হয়েছিল তার জন্য, সে টেলিভিশনে একদিন গানের প্রোগ্রাম করতে যায়, যে গানটি সে ঠিক করেছিল গাইবে সেই গানের গীতিকারের নাম জিজ্ঞেস যখন করা হলো তাকে, তখন ক্যামেরার সামনে যেতে হতো তার মিনিট চারেক পাঁচেক বাকি, তখন যে গীতিকারের নাম সে বলেছিল সেই গীতিকারের নাম শুনে টিভি থেকে বলা হলো যে এই নামের কোনো গীতিকার আমাদের অনুমোদিত নন। তখন মহা মুশকিল কি করা যায়, অথচ সময় অল্প, শেষে অন্য একটা গীতিকারের নাম দিয়ে সে গান চালাতে হয়েছিল, বাধ্য হয়ে সে করে। ছোট মেয়ে, সেও খুব বিপদে পড়লো যে কি করবে। শেষে তারাই সাজেস্ট করলেন যে যে কোনো একজন গীতিকার নাম বলে দিন, সেই নামে গান যাওয়ার পরে খুবই বিভ্রাট হলো। টেলিভিশনে টেলিফোন গেল আমার মেয়েকেও, যিনি গীতিকার তিনি বেশ একটু বকলেন যে তুমি কেন আমার গান ব্যবহার করেছ, অর্থাৎ নাম অন্যরকম বললে। তো এই ব্যাপারে পরে আমার মেয়ে বাড়িতে এসে খুবই কান্নাকাটি করে এবং সে আমাকে বলে যে আপনি তো ছোট গল্প লেখেন, প্রবন্ধ লেখেন, আর্টিকেল লেখেন, কিন্তু কেন আপনি গান লেখেন না? আমার যদি আপনি যদি গান লিখে দিতেন তাহলে তো আমার এরকম একটা বিপদ হতো না। তাকে কিছুতে আমি সান্ত্বনা দিতে পারি না, শেষ পর্যন্ত তাকে কথা দিতে হলো যে আমি গান লেখার চেষ্টা করব। এবং বলতে গেলে সত্যি কথা বলতে কি মনে পড়ছে, পরদিন থেকে আমাকে গান লিখতে বসতে হলো।
0: গীতিকবি জীবনেশ্বর জামাল ছিলেন বিনয়ী একজন সৃষ্টিশীল মেধাবী সাহিত্যিক, অথচ নিজের লেখা প্রকাশেও তাঁর সংকোচ কাজ করেছে সবসময়। এজন্যই তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা খুব বেশি না। তাঁর লেখা প্রথম গানের বইয়ের নাম আমার যত গান। এছাড়া আরও চারটি গানের বই তিনি প্রকাশ করেছেন। হারানো দিনের গল্প নামে একটি গল্পগ্রন্থ, অনুবাদ গ্রন্থ একটি, নাম বেল সাহেবের টেলিফোন আবিষ্কারও প্রকাশিত হয়। জীবনেশ্বর জামাল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ফ্রান্স, যুক্তরাষ্ট্র ও কানাডা ভ্রমণ করেছেন। গীতিকার হিসেবে মানুষের ভালোবাসার পাশাপাশি অর্জন করেছেন বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক এবং ত্রিভুজ সাহিত্য পদক। গানের কথা বা ভাষা কেমন হওয়া উচিত বা কি করা উচিত গান লিখতে গেলে, এ প্রসঙ্গে তিনি বলেছেন,
1: গানের ভাষা সম্পর্কে আমার ধারণা যে যেহেতু গান জিনিসটা আমরা শুনি এবং শুনতে শুনতে গান শেষ হয়ে যায়, তার অর্থ যদি বুঝতে যদি কষ্ট হয় গানের ভাষার জন্য বা একটু দুর্বোধ্য হয় ভাবে লেখা হয়, তাহলে আমার মনে হয় যে গানের যে আসল উদ্দেশ্য সেটা কিছুটা ব্যর্থ হয়। কবিতাতে যেমন আমরা সামনে কবিতা পাই সেটা পড়ি এবং একটু চিন্তা করে দেখি যে ব্যাপারটি কী, কী লেখার কি ভাব আছে এর ভেতরে, গানের ঠিক সেই সময় আমাদের থাকেন। সেই জন্য গানের ভাষা আমার মতে সরল হওয়া উচিত, তবে সুন্দর হতে হবে, ধ্বনি গুণ থাকা চাই কথাগুলোতে এবং আন্তরিকতা যুক্ত হতে হবে নিশ্চিত তার সাথে। গীতিকারের যে আন্তরিকতা আমার মনে হয় সেটা গানে থাকা চাই। আন্তরিকতা শূন্য গান আমার মনে হয় যে অন্তরে গিয়ে প্রবেশ করে না। তবে কিছুটা দক্ষতা থাকতে হবে বইকি, ধরেন যদি আমাদের কতগুলো জিনিস আছে গানে, যেমন আমাদের অস্থায়ী অন্তরা, এইসব কতগুলো নিয়ম কানুন আছে, সেই জন্য একটা লিমিটেশন তো গানে আছেই। যেমন অন্য রচনাতে আমার ইচ্ছে মতো লিখে যেতে পারি, এখানে তো ঠিক তা নেই, অল্প পরিসরে একটা কোনো ভাবকে আমাদের প্রকাশ করতে হয়। তবে তাতে তারই মধ্য দিয়ে একটা কিছু থিম বা ভাব থাকা উচিত আমার মনে হয়, আগে একটা সঙ্গতি থাকা চাই। আরম্ভ করলাম একভাবে, শেষ করলাম আরেকভাবে, এলোমেলো হলো, কিছুই বোঝা গেল না, এরকম ধরনের গান তো আমার মনে হওয়া উচিত নয়। ভালো লেখক হতে গেলেও অনেক বইপত্র পড়া দরকার, তাতে জ্ঞান হয় কে কীরকম ভাবছেন সেটা জানা যায়। তো গানের বেলা তাই অবশ্য আমি কিন্তু গান বেশি শুনবার তেমন সুযোগ পাই না, আমি খুব সংসারী মানুষ, তার সব রকম কর্মব্যস্ততার ফাঁকে ফাঁকে মন চাইলেও আমি এত গান সত্যি কখনো শুনি না, কিন্তু শোনা উচিত। আমি খুব অনুভব করি যদি আমার এমন একটা সুযোগ থাকতো যে দেশ বিদেশে আমি অনেক গান শুনতে পাই, তাহলে বড় ভালো হতো, আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম এবং নিশ্চয়ই তাতে আমার গান লেখায় অনেকটা সুবিধা হতো আমি মনে করি। তবে আমি মনে করি গান শুনতে শুনতে এমন না হয় যে অন্যের গানের কোনো ধরুন পংক্তি বা এমন কোন শব্দ হয়তো যেটা বহুল ব্যবহৃত হয়েছে সেগুলো আমার গানে চলে এলো, আমি মনে করি আমার গানটা একটু আলাদা যেন হবে, হলেই ভালো হয় আর কি।
0: প্রিয় শ্রোতা, কিছু কিছু মানুষের চলে যাওয়া শূন্যতা কখনোই পূরণ হয় না, বিশেষ করে যারা সমাজ, সাহিত্য, সংস্কৃতির আলোকবর্তিকা হয়ে থাকেন। তবে তাদের শুধু কর্ম থেকে যায় অন্যদের অনুপ্রেরণা হয়ে। জীবনেশ্বর জামাল এমনই একজন মানুষ। তার লেখনী থমকে গেছে, কিন্তু তার রেখে যাওয়া শব্দে তিনি আছেন আমাদের মাঝে স্মরণে, শ্রদ্ধায়, ভালোবাসায়। এভাবেই তিনি থাকবেন অনন্তকাল। গীতিকবি জীবননেশা জামালের লেখা আরো একটি গান শুনতে শুনতে শেষ করব সাত সুরে বাঁধা অনুষ্ঠানের আজকের পর্ব। সবাইকে আমন্ত্রণ আগামী অনুষ্ঠানে।

0: ট্রান্সক্রিপশন সার্ভিস নিবেদিত সঙ্গীত ব্যক্তিত্বদের জীবন ও কর্ম নিয়ে গবেষণামূলক অনুষ্ঠান সাত সুরে বাঁধা এখানে শেষ হল। গ্রন্থের উপস্থাপনায় ছিলেন তরিমা করিম, সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, তত্ত্বাবধানে ফেরজানা এবং অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ সরোয়ার মোর্শেদ।
1: বাংলাদেশ বেতার ঢাকা। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী দেবযানী মিত্র।

0: এতক্ষণ রবীন্দ্রসঙ্গীত শিল্পী শুনলেন, শিল্পী ছিলেন দেবযানী মিত্র।
1: বাংলাদেশ বেতার ঢাকা। প্রস্তুত এডিস মশা ডেঙ্গু জ্বরের একমাত্র বাহক। কেবলমাত্র এডিস মশা দমনের মাধ্যমেই ডেঙ্গু জ্বর প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা যায়। আসুন এ বিষয়ে আমরা সচেতন হই, অন্যকেও সচেতন করি। বাঁশগাঁয়ে ফুলের টব, অব্যবহৃত কৌটা, ড্রাম, নারিকেলের মালা, গাড়ির টায়ার, গাছের কোটর, বাঁশের গিটের গর্ত ইত্যাদিতে জমে থাকা পানিতে এডিস মশা ডিম পারে। তাই এডিস মশা দমনে সব পানি জমার স্থান ধ্বংস করুন এবং বাড়িঘর ও তার আশপাশ পরিষ্কার রাখুন। নির্মাণ কাজে ব্যবহৃত চৌবাচ্চার পানি 5 দিনের মধ্যে পরিবর্তন করুন। বাড়ির আশেপাশে যদি এ ধরনের অব্যবহৃত চৌবাচ্চা থাকে, সেগুলো সম্ভব হলে মাটি দিয়ে ভরাট করে ফেলুন অথবা ভেঙে দিন। বাংলাদেশ বেতার ঢাকা। একটু পরে

আসসালামু আলাইকুম। রাত ১১টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি নাবিলা জামান। যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে দেশের সনাতনী ধর্মাবলম্বীরা আজ উদযাপন করেছেন ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী। হিন্দু পুরাণ মতে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও প্রধানমন্ত্রী তারেক রহমান জন্মাষ্টমী উপলক্ষে পৃথক বাণীতে দেশের সকল হিন্দু ধর্মাবলম্বীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। ছুটি জন্মাষ্টমী উপলক্ষে দেশের বিভিন্ন মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা ও আনন্দ আয়োজন। রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেশ ও জাতির মঙ্গল কামনায় গীতাযজ্ঞের মাধ্যমে জন্মাষ্টমীর আনুষ্ঠানিকতা শুরু হয়। বিকেলে মন্দির প্রাঙ্গণ থেকে জন্মাষ্টমীর শোভাযাত্রা বের করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ শোভাযাত্রার উদ্বোধন করেন। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, দেশের সকল ধর্মের মানুষ কোন বাধা বা ভয় ছাড়াই শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন। ঝিনাইদহের শৈলকুপার মঠবাড়ি মন্দিরে আজ শুভ জন্মাষ্টমীর এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। আইনমন্ত্রী বলেন, ধর্ম পালন কিংবা ধর্মীয় আচার অনুষ্ঠান পালনে ন্যূনতম বাধা সৃষ্টির কোন সুযোগ থাকবে না। তিনি আরও বলেন, খবর পাওয়ার পর এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হবে। সরকার দেশের অশুভ শক্তির বিরুদ্ধে কাজ করে ও কথা বলে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান দেশের হিন্দু সম্প্রদায়কে সরকারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ বলেছেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ। এদেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের মানুষ এদেশের সমান অংশীদার। তিনি আজ কুমিল্লায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন। কৃষিমন্ত্রী বলেন, পৃথিবীর কোন ধর্মই অন্যায়, অবিচার কিংবা অশুভ শক্তিকে প্রশ্রয় দেয় না। সব ধর্মের মূল শিক্ষা, মানব কল্যাণ, ন্যায়, সৌন্দর্য, সহমর্মিতা ও শান্তির পক্ষে অবস্থান নেওয়া। তিনি আরও বলেন, সব সম্প্রদায়ের মানুষ ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধনে আবদ্ধ থাকলে দেশ ও জাতির কল্যাণ অবশ্যম্ভাবী। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন, দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালাল মুক্ত করা হবে। তিনি আজ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, সিলেট 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা বলেন। মন্ত্রী বলেন, দালাল চক্রকে ধরার জন্য আইন শৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে। অবৈধ ক্লিনিক ও ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে চলমান অভিযান প্রসঙ্গে সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের মাধ্যমে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। অবৈধ প্রতিষ্ঠানগুলোকে জরিমানা করার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী ক্লিনিক সিলগালা করা হচ্ছে বলেও জানান তিনি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রাম মহানগরীতে বিশুদ্ধ পানির সংকট নিরসন ও জনদুর্ভোগ লাঘবে নতুন মডেলে কাজ শুরু হয়েছে। তিনি আজ চট্টগ্রামের একটি হোটেলে শহরের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে পানি সরবরাহ সেবার মান বাড়াতে একটি নতুন সরকারি বেসরকারি অংশীদারিত্ব মডেল প্রতিষ্ঠা সংক্রান্ত সমঝোতা স্মারক এমওইউ স্বাক্ষর অনুষ্ঠানে একথা বলেন। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসির খান চৌধুরী বলেছেন, বর্তমান সরকার সংবাদ মাধ্যমের পূর্ণ স্বাধীনতায় বিশ্বাসী এবং সাংবাদিকরা যাতে কোনো ভয়ভীতি ছাড়াই নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালন করতে পারেন সরকার সেই পরিবেশ নিশ্চিত করেছে। তিনি আজ নেত্রকোনায় এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে একথা বলেন। প্রতিমন্ত্রী জানান, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নির্ধারিত বাজেট বরাদ্দ 6 কোটি টাকা থেকে বাড়িয়ে 25 কোটি টাকায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি

0: সাক্ষী। প্রেস কাউন্সিলের মাধ্যমে হলুদ সাংবাদিকতা ও অপসাংবাদিকতা রোধে পেশাগত মানদণ্ড বজায় রাখার কাজ চলছে। খেলার খবর ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটে ইন্দোনেশিয়ার বেঁধে দেওয়া 74 রানের জয়ের লক্ষ্যে এখন ব্যাট করছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 12 ওভারে 4 উইকেটে 68 রান করেছে। এর আগে প্রথমে ব্যাট করে ইন্দোনেশিয়া সবকটি উইকেট হারিয়ে 19 ওভার 4 বলে 73 রান করে। সবশেষে আবহাওয়া। আগামীকাল সকাল 9টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর রাত 12টায় কেবল ঢাকা কেন্দ্র থেকে প্রচারিত হবে।
1: বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকালে ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে অধীনস্থদের প্রতি কর্তব্য সম্পর্কে বলবেন মাওলানা এ আর এম মহিউদ্দিন খান ফারুকী। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6:50। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 6:20। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠা উদ্দেশ্য তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। অনুষ্ঠান কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা 693 কিলোহার্টজ, এফএম 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মাধ্যম তরঙ্গ, সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড, বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.paper.gov.bd, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালে ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান এফএম 102 মেগাহার্টজ এবং এফএম 106 মেগাহার্টজ প্রচার হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার চিয়া শুনবেন সকাল 7:30। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নতম বসির সকাল 7:45। সকাল 8:30 ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গুণী বাংলাদেশ সকাল 9:05। জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11:30। বেলা 2:20 নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা শুনবেন বেলা 2:45। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3:35। পবিত্র কোরআন শিক্ষার আসর বিকেল 4:05। সুর তরঙ্গ বিকেল 4:25। জলবায়ু পরিবেশ ও বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী শুনবেন বিকেল 5:10। সোনালী ফসল সন্ধ্যে 6:05। সন্ধ্যে 7:05 কৃষি বিষয়ক কার্যক্রমের জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7:30। রাত 8:10 জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার সঙ্গী পেশু রাত 9:05। ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা শুনবেন রাত 10টায়। শ্রোতাদের অনুরোধে পল্লী গানের অনুষ্ঠান পরনের গান রাত 10:20। এছাড়া এফএম 90 মেগাহার্টজ রাত 12:15 নিশুতি অনুষ্ঠানে শুনবেন নাটক আশা না পড়িল। এফএম এর অনুষ্ঠান সূচি এফএম 92 মেগাহার্টজ সন্ধ্যে 7:00 রাত 11:00 পর্যন্ত বিনোদনমূলক অনুষ্ঠান। এফএম 90 মেগাহার্টজ, এফএম 102 মেগাহার্টজ, এফএম 106 মেগাহার্টজ সকাল 6:00 বেলা 12:10 এবং বেলা 2:15 থেকে রাত 11:15 পর্যন্ত শুনবেন ঢাকা কয়ের অনুষ্ঠান। আগামীকালের অনুষ্ঠান পরিচিতি শুনলেন। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। আগামীকাল সন্ধ্যে 6টা পর্যন্ত সারা দেশের আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে যে
2: রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে 34.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 23.5 ডিগ্রি সেলসিয়াস। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.6 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9:74%, সন্ধ্যা 6:67%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর 5:41, অস্ত যাবে সন্ধ্যে 6:13। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
1: অনুষ্ঠান এক জায়গায় প্রচারিত হল। বাংলাদেশ বেতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও ও কুমিল্লা কেন্দ্র থেকে বাংলাদেশ বেতার ঢাকা। এই অনুষ্ঠান প্রচার হচ্ছে মধ্যম তরঙ্গ ঢাকা কল 693 কিলোহার্টজ, এফএম 106 মেগাহার্টজ, এফএম 102 ও 90 মেগাহার্টজ। এখন শুনবেন পবিত্র কোরআন তেলাওয়াত ও তরজমা।

0: صدق الله العظيم.
1: আর যারা ঈমান আনবে ও সৎ কাজ করবে তাদের দোষগুলো আমরা তাদের থেকে দূর করে দেব এবং তাদেরকে তাদের উত্তম কাজের প্রতিফলন দান করব। বিশ্বাসী ও ন্যায়পরায়ণ লোকদের ত্রুটিগুলো মুছে ফেলা হবে এবং তাদের সদ্গুণের উপযুক্ত ও উত্তম পুরস্কার প্রদানের প্রতিশ্রুতি দেয়া হয়েছে কালামে পাকের এই আয়াতে।
2: শুনলেন পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও তারজমা। প্রিয় শ্রোতা, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

ছি কটকালি সিনা মাতায়া আন্দা কাইলি তোমারে লই মাই দি যায়া প্রসন বাণী ছি কটকালি সিনা মাতায়া কত কিছু খাবাই আমার কত কিছু দেবায়াম কত কিছু খাবাই আমার কত কিছু দেবায়াম প্রসন বাণী ছি কটকালি সিনা মাতায়া সরে আর গে শুনি সিনেমার দেখতনি রেজাকের বউ কবরের লাইন ওইটা হাইর বানি সরে আর গে শুনি সিনেমার দেখতনি বেশি দামের টিকট কাটি আগাছি গে বুঝাইয়াম প্রসন বাণীর টিকট কাটি সিনেমা তাইয়াম ছবি তুলে কুনানে লই যামু হেই দোয়ানে তোর একখান ছবি তুলি ধুইয়াম রতনে ছবি তুলে কুনানে লই যামু হেই দোয়ানে তোর একখান ছবি তুলি ধুইয়াম রতনে বিয়ার ঘরে হোস্টেলে নি বন্দোবস্তে খাবাইয়াম প্রসন বাণীর টিকট কাটি সিনেমা তাইয়াম।

হুঁচাল দিলে স্যাপরা খাইবানি, স্টেশনে ঘন্টি দিলে স্টেশনে ঘন্টি দিলে গাড়ি দাবাইতাম নিয়াম, প্রশ্ন বানে টিকট কাটিছিলাম দায়া। আসু আর মাইয়ারা কদ্দুরা তুন কদ্দুরা, কলেজ পড়ি সিনেমা যায় লগে বন্ধুরা। আসু আর মাইয়ারা কদ্দুরা তুন কদ্দুরা, কলেজ পড়ি সিনেমা যায় লগে বন্ধুরা। কুনগা হোলা কুনগা মাইয়া, কুনগা হোলা কুনগা মাইয়া, এক পুরু টিকোয়াম, প্রশ্ন বাণীর টিকট কাটে সিনেমা দায়াম। আইন্দা চাইলে তোমার লই মাল দি যায়াম, প্রশ্ন বাণীর টিকট কাটে সিনেমা দায়াম। কত কিছু খাবাই আমার কত কিছু দেবায়াম, প্রশ্ন বাণীর টিকট কাটে সিনেমা দায়াম, প্রশ্ন বাণীর টিকট কাটে সিনেমা দায়াম, প্রশ্ন বাণীর টিকট কাটে সিনেমা দায়াম।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন রংপুর অঞ্চলের গান মানিকলাল সরকারের কণ্ঠে, এবারে শুনবেন রাজশাহী অঞ্চলের গান সংগীত কণ্ঠে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এই গানটির মধ্য দিয়ে শেষ হলো আঞ্চলিক গানের অনুষ্ঠান মিঠের সুর, বাংলাদেশ বেতার ঢাকা। শুনছেন নিশুতি অধিবেশন, এখন শুনবেন নজরুল সঙ্গীত, শিল্পী সুজিত মোস্তফা।

প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনলেন নজরুল সঙ্গীত, শিল্পী ছিলেন সুজিত মুস্তফা, বাংলাদেশ বেতার ঢাকা। আগামীকাল সকাল 9টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না, আবহাওয়ার পূর্বাভাস শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। জানিয়ে দিব পরবর্তী অধিবেশন ঢাকা কয়ের অনুষ্ঠান পরিচিতি। সকাল 6টায় অধিবেশনের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন কারি মোহাম্মদ ইমদাদুল ইসলাম। পথপাথে অনুষ্ঠানে অধীনস্থদের প্রতি কর্তব্য সম্পর্কে বলবেন মাওলানা এ আর এ মহিউদ্দিন খান ফারুকি। কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান কৃষি সমাচার সকাল 6টা 50 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখের ঠিকানা সকাল 7টা 20 মিনিটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তন ঢাকায় আয়োজিত বিএনপি প্রতিষ্ঠার উদ্দেশ্য ও তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে বেলা 3টায়। অনুষ্ঠান কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতার সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ, সশা কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bio, মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন পূর্ব নির্ধারিত অনুষ্ঠান শুনতে পাবেন FM 102 মেগাহার্টজ, FM 106 মেগাহার্টজ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ ও রাষ্ট্র গঠনের গুরুত্বপূর্ণ ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠান জনতার জিয়া সকাল 7টা 30 মিনিটে। নজরুল বর্ষ 2026 উপলক্ষে বিশেষ অনুষ্ঠান চির উন্নত মমশির সকাল 7টা 45 মিনিটে। সকাল 8টা 30 মিনিটে ম্যাগাজিন অনুষ্ঠান দর্পণ। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান যুক্তিতে গড়ি বাংলাদেশ সকাল 9টা 5 মিনিটে। জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান স্বাস্থ্যই সুখের মূল বেলা 11টা 30 মিনিটে। বেলা 2টা 20 মিনিটে নারীদের জন্য ম্যাগাজিন অনুষ্ঠান নারী কণ্ঠ। নজরুল বর্ষ উপলক্ষে নজরুল সঙ্গীতের বিশেষ আয়োজন আমার গানের মালা বেলা 2টা 45 মিনিটে। সাহিত্য বিষয়ক অনুষ্ঠান সাহিত্য প্রসঙ্গ বেলা 3টা 35 মিনিটে। পবিত্র কোরআন শিকার আসর শুনবেন বিকেল 4টা 5 মিনিটে। সুর তরঙ্গ বিকেল 4টা 25 মিনিটে। জলবায়ু বিজ্ঞান পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ পৃথিবী বিকেল 5টা 10 মিনিটে। সোনালী ফসল সন্ধ্যে 6টা 5 মিনিটে। সন্ধ্যে 7টা 5 মিনিটে কৃষি বিষয়ক কার্যক্রমে জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার, সৈনিক ভাইদের জন্য জাতীয় অনুষ্ঠান দুর্বার সন্ধ্যে 7টা 30 মিনিটে। রাত 8টা 10 মিনিটে জনসংখ্যা স্বাস্থ্য পুষ্টি সেল প্রযোজিত অনুষ্ঠান সুখী সংসার শুনতে পাবেন 8টা 10 মিনিটে। রাত 9টা 5 মিনিটে ট্রান্সক্রিপশন সার্ভিস কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান আবহমান বাংলা রাত 10টায়। শ্রোতাদের অনুবাদে পল্লী গানের অনুষ্ঠান পরাণের গান রাত 10টা 20 মিনিটে। FM এর অনুষ্ঠান সূচি FM 92 মেগাহার্জ সন্ধ্যে 7টা থেকে রাত 11টা পর্যন্ত। বিনোদনমূলক অনুষ্ঠান FM 90 মেগাহার্জ, FM 102 মেগাহার্জ, FM 106 মেগাহার্জ সকাল 6টা থেকে বেলা 12টা 10 মিনিট, বেলা 2টা 15 মিনিট থেকে রাত 11টা 15 মিনিট পর্যন্ত ঢাকা কয়ের অনুষ্ঠান। পরবর্তী অধিবেশন অনুষ্ঠান পরিচিতি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আবারও প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের নিশ্চিত অধিবেশন শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।

0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, ঢাকা। সকাল 6টা। আজ শনিবার, 21 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 22 রবিউল আউয়াল 1448 হিজরি, 5ই সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ।
1: শুভ সকাল। সুন্দর এই সকালে শ্রোতাদের প্রতি রইল আমাদের প্রাণ ঢালা ভালোবাসা, অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। শুরু হচ্ছে আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা ক মিডিয়াম ওয়েভ 693 কিলোহার্স, FM 90 মেগাহার্স, FM 106 মেগাহার্স এবং FM 102 মেগাহার্সে। এই অনুষ্ঠান বাংলাদেশ বেতার চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, ঠাকুরগাঁও, সিলেট, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও কুমিল্লা কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হচ্ছে। অনুষ্ঠান উপস্থাপনায় এই মুহূর্তে রয়েছি মীর আশফাক হোসাইন এবং ফাতেমা জীবনেশা মুনিয়া।
0: প্রকৌশলী দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, সুলেমান হোসেন খান, এস এম আল জুবাইর, মোহাম্মদ রাসেল খান ও মোহাম্মদ রফিকুল ইসলাম।
1: এবং অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন গোলাম সরোয়ার মির্জা।
2: অধিবেশনের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত। আজ সূরা নাহল এর 80 আয়াত থেকে 82 আয়াত পর্যন্ত তেলাওয়াত করছেন কারি মোহাম্মদ এমদাদুল ইসলাম।